শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন এই গান। অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। সাথে এফএম রেনবো এবং নিউজ অন এআই অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। রবি ঠাকুরের লেখা চিত্রা কাব্যগ্রন্থের প্রথম রচনা সূচনা। পরম দেবতার পূজা যুগ্ম সত্তায় মিলে, এক সত্তায় ভিতর থেকে আদর্শের প্রেরণা, আর এক সত্তায় বাহিরে কর্মযোগে তার প্রকাশ। সংসারে এই দুই সত্তার বিরোধ সর্বদাই ঘটে। নিজের অন্তরে পূর্ণতার যে অনুশাসন মানুষ গূঢ়ভাবে বহন করছে, তার সম্পূর্ণ প্রতিবাদে জীবন ব্যর্থ হয়েছে, এ দৃষ্টান্তের অভাব নেই। নিজের মধ্যে নিজের সামঞ্জস্য ঘটতে পারেনি, এই ভ্রষ্টতা মানুষের পক্ষে সবচেয়ে শোচনীয়। আপনার দুই সত্তার সামঞ্জস্য ঘটে

হয়েছে কিনা, এই আশঙ্কাসূচক প্রশ্ন চিত্রার কবিতায় অনেকবার প্রকাশ পেয়েছে। বস্তুত চিত্রায় জীবন রঙ্গভূমিতে যে মিলন নাট্যের উল্লেখ হয়েছে তার কোনো নায়ক নায়িকা জীবের সত্তার বাইরে নয় এবং তার মধ্যে কেউ ভগবানের স্থানাভিষিক্তও নয়। মানুষের আত্মিক সৃষ্টি কেন প্রাকৃতিক সৃষ্টিতেও আদিকাল থেকে মূল আদর্শের সঙ্গে বাহ্য প্রকাশের সাংঘাতিক দ্বন্দ্ব দেখতে পাওয়া গেছে। অঙ্গারিক যুগের শ্রীহীন গাছগুলো কেন টিকতে পারল না, আজ পরবর্তী গাছগুলিতে সমস্ত পৃথিবীকে দিয়েছে শোভা। কোন শিল্পী রচনার সূত্রপাতে প্রথম ব্যর্থ হয়েছিল, মাথা নেড়েছিল, হাতের কাজ নিষ্ঠুরভাবে মুছতে মুছতে সংস্কার সাধন করেছে, একথা যখন ভাবি তখন সৃষ্টির ভিন্ন ভিন্ন বিভাগে দুই সত্তার মিলন প্রচেষ্টা স্পষ্ট দেখতে পাই। সেই চেষ্টা কি নিষ্ঠুরভাবে নিজেকে জয়যুক্ত করতে চায়, মানুষের ইতিহাসে বারংবার তার প্রমাণ পাওয়া গিয়েছে। আজ তার সেই আত্মঘাতী প্রমাণ যেমন প্রকট হয়েছে এমন আর কখনোই হয়নি। চিত্রার প্রথম কবিতায় তার একটি সূচনায় বলা হয়েছে, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। এরপর আছে, অন্তর মাঝে তুমি শুধু একা একাকী, তুমি অন্তরবাসিনী। আজ ব্যাখ্যা করে যে কথা বলবার চেষ্টা করছি সেই কথাটাই এই কবিতার মধ্যে ফুটতে চেয়েছিল। বাইরে যার প্রকাশ বাস্তবে সে বহু, অন্তরে যার প্রকাশ সে একা। এই দুই ধারার প্রবাহী কাব্য সম্পূর্ণ হয়। এবার ফিরাও মোরে কবিতায় কর্মজীবনে সেই বিচিত্রের ডাক পড়েছে। আবেদন কবিতায় ঠিক তার উল্টো কথা রয়েছে। কবি বলেছেন, কর্মক্ষেত্রে যেখানে কার্যক্ষেত্রের জনতায় কর্মীরা কর্ম করছে সেখানে আমার স্থান নয়, আমার স্থান সৌন্দর্যের সাধক রূপে একা তোমার কাছে। জীবনের দুই ভিন্ন মহলে কবির এই ভিন্ন ভিন্ন কথা। জগতে বিচিত্র রূপিণী আর অন্তরে একাকিনী, কবির কাছে দুই সত্য। আকাশ এবং ভূতলকে নিয়ে ধরণী যেমন সত্য, ব্রাহ্মণ পুরাতন ভৃত্য দুই বিঘা জমি এইগুলির কাব্যকাকুলি নীড়ের বাসার, স্বর্গ হইতে বিদায় এখানে সুর নেমেছে ঊর্ধ্বলোক থেকে মর্তের দিকে। প্রেমের অভিষেকের প্রথম যে পাঠ লিখেছিলাম তাতে কেরানি জীবনের বাস্তবতার ধুলিমাখা ছবি ছিল অকুণ্ঠিত কলমে আঁকা। তালি অত্যন্ত ধিক্কার দেওয়া চেষ্টা তুলে দিয়েছিলাম যেতে নাহি দিব কবিতায়। বাঙালি ঘরের ঘরকন্যার যে আভাস আছে তার প্রতিও লোকেন কটাক্ষ বর্ষণ করেছিল, ভাগ্যক্রমে তাতে বিচলিত হয়নি, হয়তো দু চারটে লাইন বাদ পড়ে গিয়েছে। লোক জীবনের ব্যবহারিক বাণীকে উপেক্ষা করে আমার কাব্যে আমি কেবল আনন্দমঙ্গল এবং ঔপনিষদিক মোহ বিস্তার করে তার বাস্তব সংসর্গের মূল্য লাঘব করেছি, এমন অপবাদ কেউ কেউ আমাকে দিয়েছেন। আমার কাব্য সমগ্রভাবে আলোচনা করে দেখলে হয়তো তারা দেখবেন আমার প্রতি অবিচার করেছেন। আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমি এই বাণীর পন্থাতেই আমার পদ্য ও গদ্যকে রচনা সেই রচনাকে চালনা করেছি। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। এবারে শিল্পী শ্রীমতী রায়।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী শ্রীমতী রায়ের কণ্ঠে গান, অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবোতে। অনুষ্ঠানের পথ চলার শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারব, এরকম প্রতিশ্রুতি প্রত্যেক অনুষ্ঠানের মতো আজকেও আপনাদের জন্য রইল। চিত্রা কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা চিত্রা। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। অযুত আলোকে ঝলসিছ নীল গগনে, আকুল পুলকে উলসিছ ফুল কাননে, দুলোকে ভুলকে বিলসিছ চলচরণে, তুমি চঞ্চল গামিনী। মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে, অলক গন্ধ উড়িছে মন্দ বাতাসে, মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে, কত মঞ্জুল রাগিনী। কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত, কত যে ছন্দে কত সঙ্গীতে রটিত, কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত, তব অসংখ্য কাহিনী। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। অন্তর মাঝে তুমি শুধু একা একাকি, তুমি অন্তর ব্যাপিনী। একটি স্বপ্নমুগ্ধ সজল নয়নে, একটি পদ্ম হৃদয় বৃন্ত শয়নে, একটি চন্দ্র অসীম চিত্ত গগনে, চারিদিকে চিরজামিনী। অকুল শান্তি সেথায় বিপুল বিরতি, একটি ভক্ত করিছে নিত্য আরতি, নাহি কালদেশ তুমি অনিমেষ মরতি। তুমি অচপল দামিনী, ধীর গম্ভীর গভীর মৌন মহিমা, স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ন নীলিমা, স্থির হাসিখানি উষালোক সম অসীমা, ওই প্রশান্ত হাসিনী। অন্তর মাঝে তুমি শুধু একা একা কি, তুমি অন্তরবাসিনী। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান শেষ করব শিল্পী রেজভানা চৌধুরী বন্যার কণ্ঠে হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায় এই গানটি শুনতে শুনতে। আবার নিশ্চয়ই এরকম মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়েই আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তি 107 FM রেনবো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম।

আকাশবাণী মৈত্রী শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6টা বেজে 1 মিনিট হয়ে 7 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6টা হয়ে 31 মিনিট হয়ে 1 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ অংশত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী 29 মে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল অঞ্চল, বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং উত্তর ওড়িশার উপকূল অঞ্চলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আগামী 29 মে পর্যন্ত মৎস্যজীবী বন্ধুদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير.

لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف

0: صدق الله العظيم।
1: অর্থাৎ তোমরা যদি প্রকাশ্যে খোদার পথে দান করো অথবা গোপনে দরিদ্রদের দাও, উভয়ই তোমাদের জন্য কল্যাণময় এবং তোমাদের পাপরাশি ক্ষমা করা হয়। তোমরা যা কিছু করো খোদা তা উত্তম রূপে জানেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে সৎপথে পরিচালিত করার শক্তি দিবার ক্ষমতা তোমার নাই, বরং আমি যাকে চাই সৎপথে পরিচালিত করি। তোমরা যা কিছু দান করো তা তোমাদেরই কল্যাণের জন্য, কেবল খোদার সন্তুষ্টির জন্যই নিজ সম্পদ থেকে মুক্ত হস্তে দান করো। তোমরা নিজেদের বিশুদ্ধ সম্পদ থেকে যা কিছু দান করবে তার পূর্ণ প্রতিদান তোমরা অবশ্যই পাবে এবং তোমরা কোনোরূপ ক্ষতিগ্রস্ত বা অত্যাচারিত হবে না। যেসব দরিদ্র লোক খোদার পথে গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত থাকায় অর্থ উপার্জন করতে সুযোগ পায় না, সেই সব দরিদ্রদের জন্য ব্যয় করো। তারা কারো কাছে কোনো কিছু চায় না বলে অবুঝ লোকেরা তাদের ধনী লোক বলে মনে করে, কিন্তু তুমি তাদের চেহারা দেখলেই চিনতে পারবে, তারা ব্যাকুলভাবে কারো কাছে কখনো কিছু চায় না। তোমরা নিজেদের পবিত্র সম্পদ থেকে যা কিছু দান করো আল্লাহ তা সবই জানেন।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন কোরআন থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন শরৎ রাজীব চক্রবর্তী শিল্পী। রাগ শুনবেন প্রথমে বৈরাগী এবং তারপরে জৌনপুরী।

শুনছেন সুব্রত সঙ্গীত শিল্পী রাজীব চক্রবর্তী। শরদে শুনলেন রাগ বৈরাগী, এবারে জোনপুরী।

শুনলেন সুবদ্ধ সঙ্গীতে শরৎ, শিল্পী ছিলেন রাজীব চক্রবর্তী। প্রথমে শুনলেন রাগ বৈরাগী এবং পরবর্তীতে জৌনপুরী। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজুর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে সৌরবিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালিজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি

0: তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে এসএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান হয়েছে। শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। তিনি বলেছেন, নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থা সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81,25,00,000 ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উল জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করবে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত ছুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ মন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজাকাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। গত 11ই মে রাজ্যের নতুন বিজেপি সরকারে মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদনপত্র বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2,217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1,600 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল।

0: বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আসাম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। সিবিএসই হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েম টেকে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিবিএসই জানিয়েছে, এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে 244 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ 19.2 ওভারে 996 রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তোলে। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে গতকাল মহিলাদের 25 মিটার পিস্তলে ভারতের এসা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন, আজ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবন কথা।
2: মাত্র 25 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য, 40 বছর বয়সে কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং 42 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন তিনি। একটি মামলার কাজে তখন কলকাতা পাটনা যাতায়াত করতে হচ্ছিল তাঁকে। সেই পাটনা শহরেই হঠাৎ অসুস্থ হয়ে মাত্র 60 বছর বয়সে 1924 সালে 25শে মে আকস্মিক মহাপ্রয়াণ ঘটে তাঁর। তিনি বাংলার বাঘ নামে খ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এত ছোটবেলা থেকে যে এত পড়াশুনো করা যায়, পড়াশুনো করলেও মনে রাখা যায়, শুধু মনেই রেখে দেওয়া নয় বরং কাজেও লাগানো যায়, এবং তা এমন কাজে যার শুধু 19 শতক শেষের ব্রিটিশ ইন্ডিয়ার একটা ধূপদুরস্থ সরকারি চাকরি আর নিরাপদ জীবনের গন্তব্যে এসেই শেষ হবে না, বরং নিজের সঙ্গে নিজের জাতি, ভাষা, সংস্কৃতির মানুষের ভাবনা চিন্তা আর আস্ত জীবনযাপনের ধারার মোড় ঘুরিয়ে দেবে। 1864 সালের 28শে জুন ভোর 4টে যশস্বী চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ও জগত্তারিণী দেবীর পুত্র আশুতোষের জন্ম হয় কলকাতার 77 নম্বর রসা রোডের বাড়িতে। ছাত্রজীবন শুরু চক্রবেড়িয়া ও সাউথ সুবারবান স্কুলে। এন্ট্রান্সে দ্বিতীয়, এফএতে তৃতীয় এবং বিএ পরীক্ষায় 3টি বিষয়ে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন। 1885 সালে গণিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। পরের বছর আশুতোষ প্রেমচাঁদ রায়চাঁদ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেন এবং ফিজিক্সে এমএ ডিগ্রি পান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম 2টি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। 1888 সালে হন আইনে স্নাতক। 1893 সালে ডক্টর অফ ল উপাধি পান। 1904 সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হবার আগে আশুতোষ দুবার বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। 1910 থেকে 1924 পর্যন্ত তিনি ইম্পেরিয়াল লাইব্রেরি তথা ন্যাশনাল

0: ন্যাশনাল লাইব্রেরির সভাপতি ছিলেন। 1911 সালে লাভ করেন নাইট উপাধি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1906 থেকে 1914 মোট দু দফায় উপাচার্য হন তিনি। বাংলার রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে ভয়ঙ্কর এক সময় তখন। বঙ্গভঙ্গ প্রস্তাবের বয়স মাত্র এক বছর। লর্ড কার্জনের ইউনিভার্সিটি অ্যাক্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে বাংলার বিদ্বৎ সমাজে। বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে ব্রিটিশদের চাকর তৈরি কারখানা। এই বিপজ্জনক সময়ে দায়িত্ব নিয়ে আশুতোষ তাঁর অসামান্য ব্যক্তিত্ব ও নির্ভীক কার্যকলাপে বিদেশি সাম্রাজ্যবাদে হস্তক্ষেপ থেকে বাঁচিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এক স্বয়ংশাসিত প্রতিষ্ঠানরূপে গড়ে তোলেন। উচ্চশিক্ষা ও গবেষণায় আমূল পরিবর্তন আনেন তিনি। পাঠ্যসূচির সংস্কার করে স্নাতকোত্তরে খুললেন নতুন নতুন বিভাগ। তাঁরই চেষ্টায় আজ থেকে ঠিক 100 বছর আগে 1919 সালে স্নাতকোত্তরে শুরু হয়েছিল বাংলা ভাষা ও সাহিত্যের পাঠ। শিক্ষক হিসেবে তিনি এনেছিলেন সিভি রমন, আচার্য প্রফুল্লচন্দ্র, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ ব্যক্তিত্বদের। 1908 সালেই ইউনিভার্সিটি ল কলেজ, দুবছর পরে রাজাবাজার সায়েন্স কলেজের দুয়ার খুলে গিয়েছিল সৌজন্যে স্যার আশুতোষ। সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা মানুষ ছিলেন তিনি। একাধারে বজ্রের মতো কঠিন, আবার কুসুমের মতো কোমল ছিল তাঁর হৃদয়। বাংলা আর সরল বাঙালিয়ানা দুই ছিল তাঁর আত্মস্থ। কোর্টের সময়টুকু ছাড়া বাকি সময় ধুতি চাদর প্রভৃতি বাঙালি বেশ ছাড়া অন্য বেশে কেউ দেখেনি তাঁকে। নিজের বিধবা কন্যা কমলার পুনর্বিবাহ দিয়েছিলেন সমাজের বিপক্ষে গিয়ে। তাঁর ছেলেদের মধ্যে শ্যামাপ্রসাদ, উমাপ্রসাদ প্রমুখের লেখায় সম্পাদনায় ঘরোয়া এক অন্য আশুতোষকে আমরা পাই, যেগুলি পড়ে বাংলার বাঘ যেমন হালুম করে, তাঁর ভালোবাসা প্রকাশও বিলক্ষণ মালুম হয় আমাদের।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত।

মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9টায়। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন মাছের বর্জ্যের পুনর্ব্যবহার। এ বিষয়ে বলছেন আইসিএআর সিভার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও হেড ডক্টর দেবাশিস দে।
2: আমরা কেন্দ্রীয় নোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থা, বা যেটিকে ইংরেজিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের আন্ডারে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার, এই মাছের বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করার জন্য একটি ইনোভেটিভ মেথড দিয়ে একটি প্রোডাক্ট ডেভেলপ করেছে, যার নাম আমরা দিয়েছি প্ল্যাঙ্কটন প্লাস। এই মাছের বর্জ্য থেকে দুটো প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমরা তৈরি করতে পেরেছি। একটি হচ্ছে লিকুইড, যেটির নাম দিয়েছি প্ল্যাঙ্কটন প্লাস, এবং আরেকটি এর একটি বাই প্রোডাক্ট, যেটা হচ্ছে ড্রাই পাউডার ফর্মে, সেটার নাম দিয়েছি আমরা হটি প্লাস। এই প্ল্যাঙ্কটন প্লাস যে প্রোডাক্টটি, এটি মাছ চাষে কিন্তু ভীষণ উপকারী একটি প্রোডাক্ট, যেটিকে পুকুর প্রস্তুতির সময় থেকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো যে পুকুরে যে প্রাকৃতিক খাদ্যের কিন্তু প্রাচুর্য হচ্ছে। এই প্রোডাক্টটি ব্যবহারের নিয়ম হচ্ছে, আমরা যখন পুকুর তৈরি করছি, আমরা পুকুরের জল শোধন করে নেওয়ার পরে যদি আমরা এই প্রোডাক্টটিকে ইউজ করি, এবং দেখা যাবে যে 5 থেকে 6 দিনের মধ্যে সেখানে কিন্তু আমাদের এই যে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্য এসে গেছে। এখন কথা হচ্ছে কতটা আমরা এই প্রোডাক্টটি ইউজ করব। এই প্রোডাক্টটি ইউজ করতে গেলে আমরা যখন পুকুর তৈরি করছি তখন হেক্টর প্রতি 120 লিটার, আপনার মনে রাখতে হবে 120 লিটার হেক্টর প্রতি ওই জলে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিতে হবে, এবং তার সঙ্গে যদি সম্ভব হয় এরেশন দেওয়া, প্যাডেল হুইলিটার বা পাম্পের সাহায্যে জলটা মিক্স করে দেওয়া। তাহলে কি হবে, দেখা যাবে যে 5 থেকে 6 দিনের মধ্যে সেখানে কিন্তু একটা প্রথমে সবুজাভ ভাব আসবে, যেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে, এবং তারপরে একটা টিস্টেনের কালার, চায়ের ধোয়া হলে যেমন কালারটি হয় তাতে দেখা বুঝতে পারবো যে সেখানে জু প্ল্যাঙ্কটন বা প্রাণী কোনার প্রাদুর্ভাব ঘটেছে। তো এইটা যদি করি দেখা যাবে যে আমাদের মাছের যে প্রথম অবস্থায় চারা মাছের যে প্রয়োজনীয় খাবার সেটা কিন্তু চারা মাছ পেয়ে যাচ্ছে। এতে করে দেখা যায় যে মাছ চাষে যে জীবিতের হার আমরা দেখেছি 10 থেকে 15 শতাংশ

0: কিন্তু এই মাছের মাচনের হার বৃদ্ধি পেয়েছে। এবং আমরা বিভিন্ন মাছের ক্ষেত্রে মিষ্টি জল থেকে নোনা জল যদি আমরা দেখি, মিষ্টি জলের মাছের ক্ষেত্রে আমরা দেখেছি এই প্রোডাক্টটি ব্যবহার করলে, আমি যেমন বলছিলাম যে পুকুর প্রস্তুতির সময় আমরা করব 120 লিটার প্রতি হেক্টারে, এবং তারপরে কিন্তু প্রতি 15 দিন অন্তর আমাদেরকে এই প্রোডাক্টটি 20 লিটার করে প্রতি হেক্টারে যদি দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের চেয়ে যে প্রাণীকণা উদ্ভিদকণার একটা প্রাচুর্য কিন্তু পুকুরে মেনটেন থাকবে। এবং তাতে করে আমাদের মাছের যে ফর্মুলেটেড ফিড আমরা যেগুলো দিই, সাপ্লিমেন্টারি ফিড বলি, যেগুলো প্যালেট খাবার হিসাবে বা কেউ কেউ ম্যাস ফিড হিসাবে দিয়ে থাকেন, তার কিন্তু প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে। আমরা পরীক্ষামূলকভাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এবং এগুলো ডেমনস্ট্রেশন করেও দেখা গেছে বিভিন্ন চাষির পুকুরে, যে আমাদের যে খাবারের পরিমাণ 20-30% পর্যন্ত কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারি। পোনা মাছের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই প্রোডাক্টটি ব্যবহার করলে দেখা গেছে যে 1.5 to 1.8 tons পার হেক্টর পার ইয়ারে আমরা বৃদ্ধি পেয়েছে আমাদের প্রোডাকশন। সেরকমভাবে আমরা যদি ব্ল্যাকি শোয়ার বা নোনা জলের ক্ষেত্রে যদি দেখি, চিংড়ি মাছের চাষে আমাদের ভারতবর্ষের প্রতিটি যে সমুদ্র তটবর্তী যে রাজ্য আছে সেখানে আমরা ডেমনস্ট্রেশন করা হয়েছে, এবং সেখানে দেখা গেছে যে এই প্রোডাক্টটি প্রয়োগের ফলে, ব্যবহারের ফলে আমরা বিভিন্ন রাজ্যে 900 থেকে 1800 কেজি মোটামুটি আমাদের এই প্রোডাকশন, চিংড়ির প্রোডাকশন কিন্তু বৃদ্ধি পেয়েছে। আরেকটা কথা বলি, মাছ এবং চিংড়ি ছাড়াও এই প্রোডাক্টটি যদি আমরা ব্যবহার করি কোনো চাষবাসের ক্ষেত্রে, আমরা দেখেছি ধান চাষেও এর খুব উপকার আছে। ধান চাষের ক্ষেত্রে আমরা 10% পর্যন্ত আমাদের ইল্ড বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটি উপকারী জিনিস হচ্ছে, ধান চাষে যখন আমরা এটা ফুলিয়া স্প্রে হিসেবে প্রয়োগ করছি 5% হারে, তখন এখানে পোকামাকড়ের উপদ্রব কিন্তু কম দেখা গেছে। সাথে সাথে এই যে ফসলের যে কোয়ালিটি, তার যে মিনারেলের পরিমাণ, সেটাও কিন্তু ওই ফসলে বৃদ্ধি পেতে দেখা গেছে।
1: এতক্ষণ শুনলেন মাছের বর্জ্যের পুনর্ব্যবহার, এ বিষয়ে বললেন ICER সিবার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও হেড ডক্টর দেবাশিস দে।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনায় আকাশবাণী কলকাতার কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রীতে কালকের অনুষ্ঠান পরিস্থিতি এখন শুনে নেব, মাফ করবেন, আজকের অনুষ্ঠান পরিস্থিতি শুনে নেব। আজকে 28/5/2026 বৃহস্পতিবার প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকসঙ্গীতের অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতের, স্থান জিরো ভ্যালি অরুণাচল প্রদেশ, 7:35 সকালের আড্ডা, 8:30 ঘুরে দাঁড়ানো গল্প, শ্রীনিবাস সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সঞ্জয় সেনগুপ্ত, 8:45 যুব মনে গানে গানে সম্পাদনায় সুরজিৎ কর্মকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রামকেলির আগে খেয়াল পরিবেশন করবেন শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন তরুণ রায়, হারমোনিয়ামে রতন নট্য, 9:30 মনের মতো গান উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য, 10:30 রামধনু, প্রথমে পুরাতনী শিল্পী পরাগ দত্ত, এরপরে লোকগীতি পরিবেশন করবেন শম্পা বিশ্বাস, 11:00 মহানায়কের গল্প উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য, 11:15 অতুল প্রসাদের গান শিল্পী সোনালী রায়চৌধুরী, 11:30 শুনবেন রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় সুইটি প্রামাণিক, 12:30 রবীন্দ্রসঙ্গীত, 1:00 নাটক আবর্তন রচনা কাবেরী রায়চৌধুরী প্রযোজনায় পরিমল হেমরং, 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে 2:30 ভারতীয় সময়, 3:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর মন নিয়ে উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত, বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, মধ্যমগ্রাম বিএড কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মল্লিকা চৌধুরী, আজকে পর্ব 2, 5:00

পাঁচ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান দে, 6:20 ক্ষেত খামারের কথা গ্রামীণ যুবক যুবতীদের জন্য বিজ্ঞানসম্মত উপায়ে লাভজনক মুরগি চাষ, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে খাবার টেবিলে বিষ, এ সম্পর্কে কথিকা বলবেন ডক্টর অনুপম পাল, শুনবেন দ্বিতীয় পর্ব, 7:00 যুববাণীর থেকে গল্প বলি শোনো, 7:45 নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং অন্যান্য শিল্পীবৃন্দ, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতার কথিকা বিভাগ, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বেহাক রাগে শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের সারাদিনের মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন আশিস গিরির কণ্ঠে এই গানটি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আজকে ভারতের একদম উত্তর পূর্ব অঞ্চলে, মানে যাকে বলে একদম এক্সট্রিম উত্তর পূর্ব অঞ্চলে নিয়ে যাব আপনাদের, এবং সেখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে অত্যন্ত সুন্দর শান্ত একটি পাহাড়ি উপত্যকা। এই পাহাড়ি উপত্যকা যার নাম জিরো ভ্যালি। এটি অরুণাচল প্রদেশে লোয়ার সুবিনসিটি জেলায় অবস্থিত। হ্যাঁ, তাই আজকে আমাদের ডেস্টিনেশন এই জিরো ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ধরুন 5,500 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকাকে দেখলে আপনি একদম প্রাকৃতিক সৌন্দর্যকে নিজে চোখে চাক্ষুষ করতে পারবেন। আর এখানে যদি বেড়াতে নাও গিয়ে আপনি একটু গুগলে সার্চ করে নেন, তাহলে দেখবেন কি অপূর্ব অপার্থিব সৌন্দর্য ছবি জুড়ে রয়েছে। সবুজ ধান ক্ষেত, পাহাড়ি পরিবেশ আর অপাতনী উপজাতি তাদের বিখ্যাত সংস্কৃতির জন্য এই অঞ্চল বিখ্যাত। জিরো ভ্যালিকে অনেকেই পাহাড়ের কোলে সবুজ স্বর্গ বলে অভিহিত করেন। জিরো ভ্যালির চারপাশে রয়েছে সবুজ পাহাড় এবং পাইন বন। বর্ষাকালে পুরো উপত্যকা কুয়াশা এবং সবুজে ঢেকে যায়, যা পর্যটকদের কাছে এই সময়টা তাকে বিশেষভাবে উপভোগ্য করে তোলে। আমরা অনেক সময় কি হয় যে বর্ষাকালের ডেস্টিনেশন খুঁজি, তাই বর্ষাকালে যাওয়ার জন্য এই জিরো ভ্যালি কিন্তু অপূর্ব

বর্ষাকালে যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে এই অরুণাচল প্রদেশের জিরো ভ্যালি আপনার বাকেট লিস্টে অবশ্যই রাখুন। এখানে আগেই বলেছি যে বিস্তীর্ণ ধান ক্ষেত, তার সৌন্দর্য আপনি যেমন দেখতে পাবেন পাহাড়ি ধান ক্ষেতের, তেমন পাহাড়ি হাওয়ায় আপনি ধানকে তিত্তির করে সেই ধানের চারাগুলোকে যেন কাঁপতে দেখবেন, পাখির ডাক।

প্রকৃতি আমাদের আসলে হিল করতে পারে, তাই আমরা জিরো ভ্যালির মতো হিল স্টেশনে যাব, অরুণাচলের মতো উচ্চতায় যাব, মনের উচ্চতাকে আরও উচ্চতর করে নিতে। যারা পাহাড়ের কোলে এবং কিছুদিন থাকার জন্য একটা জায়গা খুঁজছেন, তাদের জন্য জিরো ভ্যালি আদর্শ। এই উপত্যকার সবচেয়ে বড় আকর্ষণ হল অপাতানি উপজাতি। তারা অরুণাচল প্রদেশের অন্যতম প্রাচীন এবং সংস্কৃতি মনস্ক উপজাতি। তাদের জীবনযাত্রা, পোশাক, উৎসব, ঐতিহ্য পর্যটকদের কাছে ভীষণভাবে আকর্ষণীয়। অপাতানি জনগণ পরিবেশ বান্ধব কৃষিকাজের জন্য বিখ্যাত। তারা ধানের যেমন চাষ করে, মাছেরও চাষ করে, এবং এই যে পাহাড় কেটে সুন্দর করে কীভাবে মাছের চাষ হচ্ছে তার অভিনব পদ্ধতি আপনি এখানে গেলে দেখতে পাবেন। তাদের তৈরি বাঁশ এবং কাঠের ঘর জিরো ভ্যালির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আর এটা পুরো প্লাস্টিক ফ্রি জোন, জানেন তো, তাই জন্য নিজেও যখন যাবেন দায়িত্ব সহকারে প্লাস্টিক এড়িয়ে চলবেন। জিরো ভ্যালির আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো জিরো মিউজিক ফেস্টিভ্যাল। প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এই উৎসব বিভিন্ন সময় জুড়ে অনুষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সঙ্গীত শিল্পী পর্যটকেরা আসেন, পাহাড়ের মাঝে খোলা আকাশের নিচে সঙ্গীত উপভোগ করেন। এই অভিজ্ঞতাও কিন্তু সাংঘাতিক, একটু বৃষ্টি যখন কমে যাবে শরৎকালের প্রথম ভাগটা, আপনি যদি যান তাহলে এই সঙ্গীতের উৎসব আপনাকে সত্যি মন ভরিয়ে দেবে। যদিও বর্ষাকালেও এই উৎসব রাখা হয়, এই উৎসব জিরো ভ্যালিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলেছে এবং পর্যটকদের কাছে তার জায়গাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভ্রমণকারীরা এখানে এসে ট্রেকিং করতে পারেন, ফটোগ্রাফি তো অবশ্যই করতে পারেন, কারণ অসাধারণ ফটোগ্রাফির একটা জায়গা। আপনার সার্চ করলেই দেখতে পারবেন কত সুন্দর সুন্দর জায়গা এবং আদর্শ জায়গা। সেই আমরা মাঝে মাঝে দেখি না যে একটা পাহাড়ের মাঝে একটা ঘাসের জমিতে আপনি শুয়ে আছেন, সেই যে সেই রকম ছবি, সেই রকম লেভেলের ফটোগ্রাফি আপনি এখানে করতে পারবেন। তার জন্য বেশি কিছু আপনাকে ফটোগ্রাফি জানতেই হবে না, ফোনেও আপনি কিন্তু ছবি তুলতে পারেন, কারণ এই জায়গাটি এতটাই অপূর্ব এবং এতটাই তার ভিজুয়াল এফেক্ট দারুণভাবে কিন্তু আমাদের মনের মণিকোঠায় জায়গা করে নেবে। স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারেন, জিরোর কাছাকাছি হং গ্রাম, তালি ভ্যালি, পাইন বন পর্যটকদের কাছে জনপ্রিয়। পর্যটকদের কাছে আরও একটা জিনিস জনপ্রিয়, এই সমস্ত অঞ্চলে সেই গ্রামীণ খাবার দাবার, এবং ওই যে বললাম জিরো ভ্যালিতে মাছ চাষ হয়, ছোট ছোট মাছের ওই পাহাড়ি মাছের স্বাদ, যেই মাছের নাম অনেক সময় আমাদের কাছে অজানা থেকে যায়, সেরকম মাছের চাষ আমরা দেখতে পাবো, সেরকম মাছ আমরা খেতে পারবো। এবং আমরা জানি যে পাহাড়ি মানুষজন, উত্তর পূর্ব ভারতের মানুষজন প্রচুর ধরনের শাক সবজি খায়, একদম কিছু ধরনের শাক সবজি মাশরুম অরুণাচল প্রদেশেই শুধুমাত্র হয় যেটা, আর হিমালয়ের অন্যান্য অঞ্চলে হয় না খুব একটা। তো সেই সমস্ত একদম গ্রামীণ আঞ্চলিক শাক সবজি মাছ এগুলো আমরা খেতে পারবো ভাত দিয়ে একদম কাছাকাছি। সকালবেলা তো সূর্যোদয়ের ব্যবস্থা আছে এবং সন্ধে পাহাড়িতে অঞ্চলে আকাশের দৃশ্য আপনাকে মন ভরিয়ে দেবে। জিরো ভ্যালিতে পৌঁছানোর জন্য প্রথমে অসমের লীলাবাড়ি কিংবা ওই বিমানবন্দর বা নাহারওয়ালাগুন রেল স্টেশনে যেতে পারেন, সেখান থেকে গাড়িতে সোজা জিরো ভ্যালিতে পৌঁছে যান। মার্চ থেকে অক্টোবর সময় ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত, বর্ষাকালে তবে এখানকার প্রচণ্ড একটা প্রাণবন্ত রূপ আপনি দেখতে পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত সমৃদ্ধ জনজাতির জন্য জিরো ভ্যালি আপনাকে কখনোই ফেরাবে না। ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে জিরো ভ্যালি তাই প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য জায়গা।

আসুন বেরিয়ে যান ভারতে, আসুনই না, চলুন সিরো ভ্যালি থেকে এই আসছে ঝুমঝুমে বৃষ্টিতে ঘুরতে যাওয়া যাক।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে কিছুক্ষণের মধ্যে শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। রাজ্যের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঈদ উজ জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন তিনি। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌর বিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বে তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতি স্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করতে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ার সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা PDS এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক PDS এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है, वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামী তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। তিনি বলেন, নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাঃ সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নয়াদিল্লিতে খরিফ অভিযান 2026 লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মরশুমের জন্য কৌশল নির্ধারণ করা, যেখানে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং কৃষকদের সমৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। এই সম্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, আইসিএআর, কৃষি প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলিত হবেন, যাতে খরিফ মরশুমের জন্য মূল অগ্রাধিকার সবকিছু নিয়ে এবং কর্মপন্থা নিয়ে আলোচনা করা যায়। এই সম্মেলন খরিফ মরশুমের প্রস্তুতি, কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি, প্রাকৃতিক চাষাবাদ, ডাল ও তৈলবীজ উৎপাদন, ডিজিটাল কৃষি, কৃষি অর্থায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর আলোকপাত করে আলোচনার একটি উপযুক্ত মঞ্চ প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজাকাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ গতকাল তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। সিবিএসই হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েম্প এডুটেককে পরীক্ষার

0: উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিবিএসই জানিয়েছে এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে 244 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ 19.2 ওভারে 196 রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তোলে। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর প্রকানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে গতকাল নরওয়ের বিশ্বসেরা দাবারু ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে 3 পয়েন্ট অর্জন করেছেন। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ডিয়েগোকেস তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাসিক্যাল রয়ের পর শেষ গেমে আলিরেজা ফিরুজ্জার কাছে পরাজিত হয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার্স সম্মান তুলে দেবেন। ঈদ উজ্জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। খবর এখনকার মতো শেষ হলো, পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।

সকালের আড্ডায় রয়েছি, আর সকালের আড্ডা জুড়ে আজকে কী কী বলবো বলবো গার্সি ব্রতর কথা বলবো, মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার কাছে থাকা সবচেয়ে কাছাকাছি আমাদের সবচেয়ে বন্ধু গ্যালাক্সির কথা, কাগজ ভাঁজ করে কী আর্ট করা যায় সেই কথা, আর স্নায়ুর চাপ কমাতে কী করব, এই সমস্ত কিছু নিয়ে থাকবো। তবে প্রত্যেক দিনের প্রমিসের মতো সকালের আড্ডা শুরু করব গানে গানে। কোন গানে গানে? ভৈরবী বাসু এবং শ্রীজা গুপ্তের কণ্ঠে এই গানে।

সারা বাংলা জুড়ে ওই যে বলে না যে বারো মাসে তেরো পার্বণ, তালের জোড়া আঁকুর এক গোছা খড়, থোর মানকচু, বাঁশপাতা, নিম পাতা, কচুর গাঁটি, এই দিয়ে শুরু হয় গার্সি ব্রত। সারা বাংলা জুড়ে এই ব্রত আঞ্চলিক এক সাংস্কৃতিক অঙ্গ। গার্সি কথাটি এসেছে গৃহস্থ শব্দ থেকে, গৃহস্থ বাড়ির উঠোনে খড় বাঁধানির এই উৎসব, নতুন ফসল তোলার এই উৎসব, নতুন ঋতুর এই উৎসব। বাংলার লোকসংস্কৃতির অঙ্গ তাই গার্সি ব্রত বা গেরস্থের ব্রত। এইরকম নতুন ফসল ওঠার সময় বিভিন্ন সময় সে আমরা ভূগোল বইতে যখন পড়তাম আউশ আমন বোরো, এই সমস্ত ধান তোলার সঙ্গে সঙ্গে একটা কিন্তু ব্রত কথা যুক্ত। সত্যি এই সমস্ত কিছু আমাদের গ্রাম বাংলার পরিচয় দেয়, আর এই দুই বাংলাকে বেঁধে দেয় সেই ব্রত দিয়ে, সেই আচার দিয়ে। হয়তো ধর্মীয় ভাব আমাদের অনেক সময় লোকমতে বা মানুষ ক্ষেত্রে অন্য অন্য হয়ে যায়, কিন্তু এই যে যাপনগুলো কোথাও গিয়ে এক থেকে যায়। পরবর্তী গানে কে আছে দেখে নি, কবির সুমনের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
3: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
4: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
5: ওই যে বলছিলাম যে আকাশগঙ্গার কাছাকাছি আমাদের কোন গ্যালাক্সি আছে, আমরা তো থাকি মোটামুটি আকাশগঙ্গায়। তো এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, এইটা যে গ্যালাক্সি আছে তার সবচেয়ে বড় কাছের এবং বড় গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বেশি দূর নয়, মোটামুটি পৃথিবী থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ যদি আমরা যেতে পারি, তাহলেই সেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিকে আমরা খুঁজে পাব। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমরা যদি বাংলায় এটার তর্জমা করি, তাহলে কিন্তু এর একটা নাম আছে, বিজ্ঞানীরা একে নাম দিয়েছেন দেবযানী ছায়াপথ। কি সুন্দর না, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বা অ্যান্ড্রোমেডি গ্যালাক্সি আমরা বিভিন্নভাবে সেটা বলি, কিন্তু সুন্দরভাবে বাঙালি নাম দেবযানী ছায়াপথ, কি সুন্দর। আর রাতের আকাশে খালি চোখেও মাঝে মধ্যে এটাকে দেখা যায়, যদি আকাশ পরিষ্কার থাকে এবং আমাদের যদি আকাশ অন্ধকার থাকে, মানে অমাবস্যার রাতে অনেক সময় দেখা যেতে পারে।

আরে আর বিজ্ঞানীরা বলেছেন যে অনেক পরে একটা সম্ভাবনা থাকতে পারে ভবিষ্যতে আকাশগঙ্গা আর এন্ড্রোমেডা গ্যালাক্সি একে অপরের সাথে মিলিত হয়ে যেতে পারে, ওই ব্ল্যাক হোল থিওরির মতো যে আস্তে আস্তে সমস্ত গ্যালাক্সিগুলো মিলে যাবে, আবার একটা বড় ব্ল্যাক হোলের সৃষ্টি হবে এরকম। তবে এক্ষুনি সেটা হচ্ছে না, আর আমরা অত সাতপাত চিন্তা করব না, আমরা একটু মাত্র আকাশের দিকে তাকাই, ভালো লাগে আর দেখতে পেলে আমরা মন দিয়ে কোথাও গিয়ে একটা মিশে যাই সেই আকাশগঙ্গার সঙ্গে, অন্তরীক্ষে মহাবিশ্বে। তবে ওই মহাবিশ্বে মিলে যেতে যেতে আবার চলে আসব এই মাটিতে, আর সেই মাটির গান লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে। ওই এখন তো পরপর দুটো গান শুনে নেওয়ার কথা, ঠিক ঠিক ঠিক, তাই লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে প্রথম গানটি শুনবো, আর দ্বিতীয় কণ্ঠে আমাদের শিলুদা মানে শিলাজিতের কণ্ঠে। তাহলে ব্যাক টু ব্যাক দুটো গান লগ্নজিতা এবং শিলাজিতের কণ্ঠে, তারপরে ফিরে আসছি আবার নিত্য নতুন গল্প নিয়ে।

0: ব্যাক টু ব্যাক দুটো গান শুনে নিলাম। এই গানটি শুনছিলাম শিলাজিৎ মজুমদারের কণ্ঠে এবং এর আগে শুনলাম লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে। আছি সকালের আড্ডায়। আর এই মাসের তো বুধ সকালে চিঠিপত্র আপনারা পাঠাচ্ছেন, তবে পরের মাসের বিষয় কী হতে চলেছে সেটা একটু শুনে নিলে মন্দ কি? চলুন শুনে নেওয়া যাক পরের মাসের বুধ সকালেতে কী রয়েছে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: তাহলে মোটামুটি বুধ সকালের চিঠি পাঠান আপনারা পরের মাসের জন্য। আর এখন সময় অন্য কিছুর, এখন সময় দৃষ্টিকোণের। সকালের আড্ডায় শুনব দৃষ্টিকোণ। আজ শুনবেন রম্যরসের গান।

0: ভরসা দেখে
1: রসে বসে থাকার ইচ্ছা বঙ্গ সন্তানের মজ্জাগত। একটু খেয়াল করলে দেখা যায় প্রবাদ প্রতিম লেখকদের বেশ সিরিয়াস লেখাতেও আচম্বিতে হেসে পড়েছে হাস্যরস। মূল বিষয়ের এতটুকু হানি না করি অনেক ক্ষেত্রে আবার হাসির মোড়কে তুলে ধরা হয়েছে অত্যন্ত জটিল নানা বিষয়, যেমন বঙ্কিমচন্দ্রের কমলকান্তের দপ্তর। আবার কখনো হয়তো গম্ভীর পরিবেশের কিঞ্চিত একঘেয়েমি থেকে ছাড়া পেতে ব্যবহার করা হয়েছে হাস্যরসকে। এক্ষেত্রে লোকমুখে প্রচলিত একটি কাহিনীর উল্লেখ হয়তো অবান্তর হবে না। ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ছিলেন সুকুমার রায়ের বন্ধু। সুকুমারের বিখ্যাত মন্ডা ক্লাবের সদস্যও ছিলেন তিনি। কিন্তু সুকুমারের সঙ্গে খুব গম্ভীর পরিবেশের কোনো সভায় তিনি যেতে চাইতেন না, কারণ সেরকম সব জায়গায় ভূক্ষেত্রে সুকুমার এমন কিছু করে বসতেন যে পালিয়ে বাঁচার পথ থাকত না। একবার নাকি সেরকম একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সুকুমারের অনুরোধ উপেক্ষা করতে না পারায় যেতেই হয়েছিল সুনীতিকুমারকে। ধ্রুপদী গান বাজনার পর সুকুমার গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। প্রমাদ গুনলেন সুনীতিকুমার, কিন্তু কি আর করা, অগত্যা সুকুমার গাইতে শুরু করলেন কাঁদরে মন কাঁদরে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে সুরবিহার সহযোগে পংক্তিটি পুনরাবৃত্তি করে পরের লাইনে গেলেন সুকুমার। আমার মন বাগানের সাধের তরুর ফল খেয়ে যায়,

0: বাঁদরে। এরপর কি হয়েছিল সুনীতি কুমার বোধহয় বলে যাননি। সে সময় ধ্বনি মুদ্রণের ব্যবস্থা সেভাবে ছিল না, কাজেই ওই গান শোনার সৌভাগ্য আমাদের হবে না। বরং শুনেনি খাদ্যবিলাস নিয়ে রজনীকান্ত সেনের এই গানটি।
1: যদি কুমড়র মতো চালে ধরে।

0: প্রতিবিধা বিস্মন করে ফলত গো।
1: আমি তুলে রাখিতাম
0: গোলা বেঁধে, আমি তুলে রাখিতাম
1: গোলা বেঁধে, আমি তুলে রাখিতাম।

0: হাসির গানের রাজা বলা হয় দ্বিজেন্দ্রলাল রায়কে। তাঁর এই গানটিতে হাস্যরসের সঙ্গে ব্যঙ্গ মিশে আছে। গেয়েছেন দ্বিজেন্দ্রলাল পুত্র দিলীপ কুমার।
1: বলি তো ভাই হাসব না, হাসি রাখতে যাই তো চেপে, কিন্তু ব্যাপার দেখে থেকে থেকে যেতে হয় যে খেপে। সাহেব তাড়া হতো থতো মতো অঞ্চলস্থ স্ত্রীর, সাহেব তাড়া।

0: তখন ভাই হাসির
1: হাসির গানে পিছিয়ে নেই রবীন্দ্রনাথ।
2: ভাই কানাই কারে জানাই দুঃসহ দুঃখ, ভাই কানাই কারে জানাই দুঃসহ দুঃখ, তিনটে চারটে পাস করেছি নিতান্ত নয় মুখ, তিনটে চারটে পাস করেছি নিতান্ত নয় মুখ, ও ভাই কানাই কারে জানাই দুঃসহ দুঃখ, তুচ্ছ সারে গামায় আমায় গলত ধর্ম ঘামায়, তুচ্ছ সারে গামায় আমায় গলত ধর্ম ঘামায়, বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সুখ, বুদ্ধি আমার যেমনই হোক।
1: আরো হাসির গান লেখা ও গাওয়া হয়েছে অবশ্যই, নজরুলের কথা তো বলতেই হয়, কিন্তু ওই যে বলে না যত হাসি তত কান্না, তাই রবীন্দ্রনাথের চিরকুমার সভার এই গানটি শুনে

0: শুনলেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ প্রযোজিত দৃষ্টিকোণ।
1: একটানা অনেকদিন একই পাস

0: পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
4: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
5: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটা শুনতে শুনতে সোজা জাপানে যদি চলে যাওয়া যায় তাহলে কেমন হয়? ভালোই হয়, কারণ আমরা জাপানে যাব সেই জাপানিজ একটা আর্ট শেখার জন্য। অরিকামি, অরি শব্দের অর্থ হলো ভাঁজ করার, কামি শব্দের অর্থ হলো কাগজ। আমরা যারা কিন্টার কার্টেনে পড়েছি বা বিভিন্ন সময় সরকারি স্কুলেও এই অরিকামি কিন্তু শেখানো হয়েছে, হচ্ছে এবং পরবর্তীতে হবে, কারণ মস্তিষ্কের বিকাশের জন্য বাচ্চাদের জন্য ভীষণ ভালো। আর বড়রা, আমরা যারা বড় হয়ে গেছি, তারাও কিন্তু সেই ছোট্টবেলার রঙিন কাগজ, লাল সবুজ এগুলো দিয়ে ভাঁজ করে সুন্দর সুন্দর যদি পাখি, তারপরে হচ্ছে ব্যাং, এই প্রজাপতি, এগুলো যদি বানাতে থাকি তাহলে আমাদের মনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। সত্যি বলছি, মন ভালো করার জন্য এমন কিছু দরকার নেই, মন ভালো করার জন্য শুধু নিজেকে দরকার। নিজের সঙ্গে যেটা আমাদের খুব তুচ্ছাতীত উচ্চ জিনিস, যেমন হচ্ছে খবরে কাগজ দিয়ে আমরা নৌকা বানাতাম, সেই নৌকা বর্ষাকালে এখনও মাঝে মাঝে ছোটদের সঙ্গে ঝমঝম করে বৃষ্টি যখন পড়ে সেই নৌকা বানিয়ে ভাসাতে বড়দেরও ভালো লাগে। অরিগামি কাগজ ভাঁজ করে এক ধরনের আর্ট বা শিল্প, এটা বিভিন্ন প্রজাপতি, নৌকা, বাড়ি, প্রাণী এই সমস্ত বানানো যায়। সাধারণত বর্গাকার কাগজ ব্যবহার করা হয় এখানে, আর কাঁচি আঠা ছাড়াই এই শিল্পকর্ম এমন লেভেলে চলে গেছে যেখানে সারা ঘর সাজিয়ে দেওয়া যায় এই অরিগামি দিয়ে। তাহলে অরিগামি আপনারা শিখতে পারেন, অনলাইনে বিভিন্নজন শেখায়, তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ভিডিও আছে অনলাইনে, আপনারা একটু সার্চ করুন না অরিগামি বলে। এই বুড়ো বয়সে, মানে আমারও যথেষ্ট বয়স হয়েছে, বুড়ো বয়সে গিয়ে বাচ্চাদের জিনিস কিন্তু করতে মন্দ রাখবে না, কারণ আমাদের বয়সটা সীমাবদ্ধ থাকে না শিল্পের ক্ষেত্রে, তাই তো? আমাদের মন ভালো করার দাওয়াই তাই হয়ে উঠুক অরিগামি। এবারের গানে কে? এবারে শোনাবো বহুরূপী সিনেমা থেকে একটি গান, শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। কেমন লাগলো সেটা চিঠি লিখে জানাবেন, এই গান কেমন লাগলো। তাহলে চলুন শুনিনি এই গানটি।

শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায় দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গান। আর এই গান শুনতে শুনতে সময়টা এমন একটা জায়গা চলে এসেছে যে আমরা শুনে নেব বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানা।

0: আজকের জানা অজানায় বিজ্ঞানের ইতিহাস আমাদের চর্চা, বলছেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী।
1: ইতিহাস জ্ঞান চর্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই নিয়ে পৃথিবীতে এখন আর কোনো বিতর্ক নেই। আমাদের আজকের যে আলোচনার বিষয় বিজ্ঞানের ইতিহাস, পৃথিবীতে সভ্যতা তৈরি হবার পরে, বিশেষ করে আধুনিক সভ্যতা জন্মলাভ করবার পরে পৃথিবীর নানা সভ্যতায় বহু মানুষ এই বিষয়ে আগ্রহ অনুভব করেছেন। ফরাসি দেশের বিশিষ্ট বিজ্ঞানী রবার্ট বার্থেলো, যিনি ফরাসি বিজ্ঞান একাডেমির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন, তিনি আরব এবং সিরিয়ার বিজ্ঞান ইতিহাস নিয়ে মৌলিক কাজ করেছেন। আমাদের গ্রিক দেশের বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে কথা বলতে গেলে আমাদের মনে পড়ছে ফেরিংটনের কথা, যিনি একাধিক বই রচনা করেছেন। আমাদের দেশের বিজ্ঞান ইতিহাস চর্চায় যে দুজন মানুষের নাম প্রথমেই আমাদের উচ্চারণ করতে হয়, তাদের একজন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল এবং আরেকজন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র।

0: রায়। আমাদের মনে পড়ছে চীন দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস নিয়ে খণ্ডের পর খণ্ড সম্পাদনা করেছেন বিশিষ্ট বিজ্ঞানী জোসেফ নিডহ্যাম। শ্রোতাবন্ধুদের কাছে আমি একটা দুটো করে নাম উচ্চারণ করলাম আমাদের সময়ের স্বল্পতার জন্যে, কিন্তু বুঝতেই পারছেন একটা দীর্ঘ সময়ের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস নিয়ে চর্চা করতে গেলে কোনো একক মানুষ দিয়ে সে কাজ চলে না। আমরা আমাদের এই আলোচনার ভাবনাকে আমাদের দেশের সময় এবং সমকালীন প্রেক্ষাপটে যদি নিয়ে আসতে চাই, তাহলে প্রথমেই মনে পড়ে যে তিনজন মানুষ আমাদের দেশের বিজ্ঞানের ইতিহাস চর্চা করেছিলেন, তাদের একজন সমরেন্দ্রনাথ সেন, একজন হচ্ছেন বিজ্ঞানী এবং গবেষক দেবেন্দ্রমোহন বসু এবং বি ভি সুব্বারাপ্পা। সমরেন্দ্রনাথ সেনের বিজ্ঞানের ইতিহাস বই আমাদের একটি অবশ্য পাঠ্য এবং অবশ্য আলোচিত বিষয়। আমরা দেখেছি এই কলকাতা শহরেই বিশিষ্ট দার্শনিক এবং পরে যিনি নিজেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান ঐতিহাসিক হিসেবে পরিচিত করাতে সমর্থ হয়েছিলেন সেই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কথা। তিনি একাধিক খণ্ডে ভারতীয় সভ্যতার প্রাচীন বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাস সে বই প্রকাশ করেছেন। আমাদের কলকাতায় বিজ্ঞান চর্চার অনেকগুলো সারস্বত প্রতিষ্ঠান আছে সকলেই জানেন, কারণ ভারতে আধুনিক বিজ্ঞান প্রধানত কলকাতা শহরেই গড়ে উঠেছে। আমাদের রয়েছে ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স, আমাদের রয়েছে তারও আগে প্রতিষ্ঠিত 1784 সালের 1 নম্বর পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটি, তার বাইরে জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির, প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এরকম আরও একাধিক প্রতিষ্ঠান। এশিয়াটিক সোসাইটি এক সময়ে প্রাচীন, মধ্যযুগ এমনকি আধুনিক যুগের খানিকটা বিজ্ঞান ইতিহাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আমাদের যে কথাটি সবশেষে উচ্চারণ করা প্রয়োজন, জেডি বার্নালের নাম আমরা বলেছিলাম, তিনি আমাদের শুনিয়েছিলেন কথাটাকে বিজ্ঞানের ইতিহাস না বলে ইতিহাসে বিজ্ঞান বললে ভালো হয়, যার জন্যে আমরা দেখছি তিনি তার সেই ধ্রুপদী গ্রন্থ যখন 1954 সালে রচনা করলেন তখন তিনি তার নাম হিস্ট্রি অফ সায়েন্স না রেখে সায়েন্স ইন হিস্ট্রি বললেন। কাজেই কতগুলো তথ্যে ভারাক্রান্ত বিজ্ঞানের ইতিহাস পাঠ না করে ইতিহাসের সঙ্গে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতিকে যুক্ত করে আমরা যদি ইতিহাসে বিজ্ঞান রচনা করতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্মের কাছে বিজ্ঞানের ইতিহাস বলতে কতগুলো তথ্যই শুধু থাকবে না, নানা সময়ে অগ্রগমনের প্রশ্নে এমনকি পশ্চাৎপটতার প্রশ্নেও বিজ্ঞান প্রযুক্তি মানুষের সঙ্গে সমাজের সঙ্গে কী ধরনের সম্পর্ক রচনা করেছে সে বিষয়েও তাদের মধ্যে একটা বিশ্লেষণী বুদ্ধি গড়ে উঠবে। আমরা চাইব আমাদের আগামী প্রজন্ম সেভাবেই গড়ে উঠুক।
1: বিজ্ঞানের ইতিহাস আমাদের চর্চা, জানা অজানায় বললেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী।
2: শুনলেন বিজ্ঞানীর কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। আর এই জানা অজানা দিয়েই সকালের আড্ডার শেষ সময় চলে এসেছি, তবে আবার আগে অবশ্যই একটা গান শুনিয়ে যাব। আজকের সকালের আড্ডায় সারাক্ষণ আমি ছিলাম শ্রীরূপা মুখোপাধ্যায়, গান শোনাব অর্কদীপ মিশ্রের কণ্ঠে। যাবার আগে বন্ধু অনেক ভালো থাকবে এই কথাটি বলে যাই, সারাদিন আপনার খুব ভালো কাটুক।

0: শুনছিলেন সকালের আড্ডা, উপস্থাপনায় ছিলেন শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প। আকাশবাণী মৈত্রী ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আমার বাবা মা থাকতেন পূর্ববঙ্গে। ছোটবেলাতে নাকি শোনা যায় যে আমি তাদের কথা শুনে হাসতাম, কিন্তু তাদের মুখের দিকে তাকাতাম না। তো এরকম একটি অবস্থা থেকে তারা তখন মনের মধ্যে সন্দেহ থাকে যে হয়তো আমার ছেলে দেখতে পাচ্ছে না বা কিছু, কিন্তু আমার মনের মধ্যে সেরকম কোনো ব্যাপার ছিল না। আমি আপছে আপছে দেখতে পেতাম, সেটা নিয়ে আমি ঘোরাঘুরি করতাম, আদর্শলিপির ছবি দেখতাম, আঙুল দিয়ে দেখাতাম, আনাচে কানাচে ঘুরে বেড়াতাম। তো সেখানে আমার চিকিৎসা হয়, ট্রিটমেন্ট হয় বাংলাদেশে। এবং একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে যে আমার চিকিৎসা চলাকালীনই আমার আবার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার বাবা চট্টগ্রামের ধামগড় ডকে চাকরি করতেন, তো সেখানে জাহাজ থেকে গরম পিচ পরে আমার বাবার জীবনে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যে কারণে আমার চিকিৎসাটাও বন্ধ হয়ে যায়। এবং তখনই অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না বলে মামারা আমাদেরকে এখানে নিয়ে চলে আসে। আমরা 4 ভাই 3 বোন, আমার দাদা প্রথমে, তারপর 3টি দিদি, তারপর আমরা এদেশে চলে আসি। 79 বা 80 এরকম সময় আমরা এসেছিলাম। তো আসার পরে তো মামার বাড়িতেই আমাদের প্রথম বসবাস শুরু হয়। গড়িয়াতে মামাদের বাড়িতে থাকার পরে মামারাই আমাদের এখানে, মামাদের জায়গা ছিল, তারাই এখানে আমাদের জায়গা তৈরি করে দিচ্ছেন আর কি, চৌহাটিতে। এখানে আমরা এসেছি ওই 1983 এরকম হবে। এখন মোটামুটি আমরা এখানেই সেটেল করে গেছি এবং এখানেই আমরা চৌহাটি প্রমোদনগর। মামারা যখন বুঝতে পারলেন যে আমি দেখতে পাচ্ছি না, আমি দৃষ্টিহীন, তখন মামারাই মাকে বোঝাতে চেষ্টা করেন যে ও তো দেখতে পাচ্ছে না, ওর একটা চিকিৎসার দরকার আছে। তো তখন মামারাই যোগাযোগ করে দিলেন যে NRS নিয়ে যেতে, আমাকে মাকে বললেন যে NRS নিয়ে যা। NRS, বাঙ্গুর হসপিটাল এবং মেডিকেল কলেজ, 3টে হসপিটালেই চিকিৎসা করাই। ডাক্তারবাবু যে জিজ্ঞেস করলাম কি প্রবলেম হয়েছে, তখন বললেন যে চোখের নার্ভ শুকিয়ে যাচ্ছে, ভবিষ্যতে হয়তো শুকিয়ে পুরো গেলে ও এখন যতটা দেখতে পাচ্ছে আর কিছুই দেখতে পাবে না। এবং তারা এটাও বলেন যে চোখে আমার নাকি ছোটবেলাতেই হাই মাইনাস পাওয়ার ছিল, ডাক্তারবাবুরা চশমা দিয়েছিলেন, তাতে কোনো ভালো আর হয়নি। পরবর্তীকালে জ্যোতির্ময় দত্তকেও দেখিয়েছিলাম, তিনিও বলেছেন ওই একই কথা যে চোখের নার্ভ শুকিয়ে গেছে, বাবা তোমার আর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।
2: কতটা দেখতে পেতেন ছোটবেলায় সেটা কি আপনার মনে আছে?
1: তখন মানুষ দেখতে পেতাম, গাছ দেখতে পেতাম, চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতাম, বলতাম মা দেখো চাঁদটা আমার সঙ্গে সঙ্গে সাথে সাথে আসছে, রাস্তা দিয়ে দৌড়তাম। মোটামুটি আমার বয়স যখন ওই 10-11, তখন থেকে দেখি আকাশের দিকে তাকালে চাঁদ আমার সাথে আর যায় না, কোনো গাছপালাকে আমি আর দেখতে পাই না। তখনই বুঝলাম যে আমার চোখে আর দৃষ্টিশক্তি নেই।
3: চাঁদ আর ছোট্ট ছেলেটির সঙ্গে যায় না, রঙিন পৃথিবীটা নিকষ কালো অন্ধকারে পরিণত হয়েছে, অভাবের সংসার, তবু তার মধ্যে ছেলেটির মায়ের চোখে স্বপ্ন, তার ছোট্ট সোনা একদিন মস্ত বড় হবে। ছেলেটির মা যারা আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্বপ্ন আজ অনেকটাই সত্যি। যে পরিবারের কেউ মাধ্যমিকের চৌকাট পেরোয়নি, সেই পরিবারে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেটি MA BEd পাশ করে আজ একটি হাই স্কুলের বাংলার শিক্ষক। হ্যাঁ, আমরা দক্ষিণ 24 পরগনার চৌহাটির প্রমোদনগরের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী শ্রীনিবাস সরকারের কথা বলছি।
1: এখানে যখন আসি আমার বয়স ওই 7-এর কাছাকাছি, চিকিৎসা যেরকম চলছিল একসঙ্গে, মামারা বললেন ওর একটা পড়াশোনা শেখার ব্যবস্থা করতে হবে। এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আছে, যেখানে ব্লাইন্ড বয়েজ একাডেমি আছে। মা তখন সেখানে গিয়ে খবর নেন, তো সেখানে একজন মানে আমাদেরই পাড়ার পরিচিত ব্যক্তি নরেন্দ্রপুরে চাকরি করতেন, তারই সহায়তাতে মামাদের পরিকল্পনায় আমি সেখানে ভর্তি হয়ে যাই 1986 সালে। তখন আমার বয়স প্রায় 10।
3: শ্রীনিবাস বলছিলেন তার ছোটবেলার কথা, স্কুলের লেখাপড়ার কথা, নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমিতে পড়তে পড়তে বড় হয়ে ওঠার কথা।
1: মুখে মুখে হয়তো ওই 1-2-3-4 মুখস্থ করানো, 10 অব্দি নামতা, 15 নামতা, এইগুলো

0: করাতেন, দিদিরা করাতেন, দাদা করাতেন। তারপরে যখন স্কুলে ভর্তি করানোর জন্য তো প্রয়াস চলছিল, পড়াশোনা সবই একই সঙ্গে চলছিল। তো এখানে এসে আমরা একটা বেশ অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে পড়ি। নতুন জায়গা, তো সেখানে মাকে কাজে নামতে হয়, দিদি দাদা প্রত্যেকেই। আমার দাদা তো ধর্মতলার ঝালমুড়ি থেকে শুরু করে পেয়ারা কলা পর্যন্ত বিক্রি করতেন। আমার দিদি রিফিল কারখানাতে, মা রিফিল কারখানাতে, বাবা কাসন্দ বিক্রি, মুড়ি বিক্রি, সবজি বিক্রি, এমন কিছু নেই যেটা বাকি আছে। তো তার মধ্যে আমরা এতগুলো ভাই বোন, এমনও দিন গেছে যে দিন বাদে এক সন্ধ্যা খেয়ে আমাদের থাকতে হতো। তো এমনই একটা অবস্থাতে আমাকে ভর্তি হতে হবে, পড়াশোনা করতে হবে। এবং নরেন্দ্রপুরের তো কিছু ফর্মালিটিস আছে যে ভর্তি হতে গেলে দু সেট জামা প্যান্ট চাই, স্কুলের বুট চাই, মোজা চাই দু সেট, থালা বাটি ইত্যাদি প্রভৃতি করেছে বিশাল বড় একটা লিস্ট, যেটা দৈনন্দিন জীবনে দরকার হয়। আমার চার মামা ছিলেন, এক মামা একটা লেপ, কেউ একটা বাক্স, কেউ হয়তো একটা থালা গ্লাস, এইভাবেই আমার জিনিসগুলো সব জোগাড় হয়ে যায়। আমার তখন খুব শখ ছিল বুট পরে স্কুলে যাব। তো তখন আমার মেজো মামার ছেলের একটা বুট ছিল, সেটা পরেই আমি স্কুল জীবনের প্রথম যে জুতো পরা শুরু করি 1986 ছাব্বিশে জানুয়ারি, সেই দিনটিতে আমি ভর্তি হই। আমি যেতে চাইতাম না প্রথম প্রথম, যে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে দাদাকে ছেড়ে থাকবো কীভাবে। তখন তো পড়াশোনার ব্যাপারটা বুঝতাম না, তখন খালি ঘুরেই বেড়াতাম। আমাকে খুব প্রলোভন দেখাতেন আমার দাদা এবং দিদিরা। তো তখন বলতো ওখানে বড় বড় মাছ দেবে তোকে খেতে, মাসে একবার মাংস দেবে খেতে, এইসব বলে বলে আমার মনটাকে তারা বেশ অনেকটাই ঘুরিয়ে দিতেন। এবং তারপরে আমার খুব খারাপ লাগতো বাড়ির জন্য, মানে আমি শুনতাম যে মাও নাকি কাঁদতেন আমার জন্য। তো আমি খুব কাঁদতাম প্রতি সপ্তাহে, এবং মা দেখতে যেতেন রোববার করে। ওই দিনটার জন্য আমি প্রতীক্ষায় বসে থাকতাম যে কখন মা আসবে, বাড়ির লোকজন আসবে, কিছু একটা নিয়ে আসবে, নিয়ে হয়তো যেতেন তারা। কিন্তু এখন আমি বুঝতে পারি যে তারা কোত্থেকে নিয়ে যেতেন, কারণ তখন তো আমাদের অভাব অনটনের মধ্যে চলছিল। এমনই অবস্থা, 30 পয়সা বাস ভাড়া দেওয়ার মতো পয়সা আমাদের ছিল না। মা আমাকে মাঝে মধ্যে হেঁটেই নরেন্দ্রপুর নিয়ে যেতেন।
1: এই যে নরেন্দ্রপুরে ভর্তি হলেন, লেখাপড়াটা আপনার ওখানে কিভাবে শুরু হলো?
0: আমাদের যেটা প্রথম শেখানো হতো সেটা হচ্ছে মোবিলিটি, কি করে চলাফেরা করতে হবে, কি করে সকালবেলা উঠতে হবে, কি করে নিজের জামা কাপড়গুলো কাচতে হবে, নখ কাটতে হবে, দাড়ি কাটতে হবে, এই বিষয়গুলোর শেখানো হতো। এবং তারই পাশাপাশি আমাদের যেটা প্রথম এবং প্রধান অস্ত্র সেটা হচ্ছে আমাদের ব্রেইল সিস্টেম, এই ব্রেইলটাকে শেখানো হতো। একটা সিস্টেম ছিল নরেন্দ্রপুরে যে যদি একটু বেশি বয়সে ভর্তি হতো তাকে ইউজিতে ভর্তি করা হতো, আনগ্রেড, এক বছর তাকে ওই ইউজিতেই রাখা হতো। সেখান থেকে মেধা বুঝে নিয়ে তারা একটা কোনো একটা ক্লাসে শিফট করতেন। তো আমাকে প্রথম শিফট করা হয়েছে ক্লাস টুতে। লেখাপড়ার পাশাপাশি এটা হচ্ছে এখানে গার্ডেনিং হয়, ক্র্যাফট হয়, বেতের চেয়ার মোড়া তৈরি করা বা পাপোশ তৈরি করা। আমাদের সাপ্তাহিক সভা ছিল রোববার করে, তো সেখানে আমাদের ওই কবিতা বলা বা কোনো তাৎক্ষণিক বক্তৃতা, কোনো বিষয়ের ওপরে বলা, কুইজ প্রভৃতি হতো। এবং আরেকটা হতো শনিবার করে আনন্দ সন্ধ্যা, যেখানে গান বাজনা, সেখানে বিনোদনের সমস্ত বিষয়গুলোই থাকতো। ক্লাস ফাইভ অবধি তবলা এবং গান দুটোই শিখেছি, ফাইভের পরে আমি শুধু তবলা নিয়ে থেকেছি আর কি। সেখানে খেলাধুলা ছিল, আমার তো খুব মনে পড়ে সাঁতার কম্পিটিশন, সাঁতার কাটা, সুইমিং পুল ছিল নরেন্দ্রপুরে। তারপরে ক্রিকেট হতো, আমি ক্রিকেট খেলেছি, দাবা খেলেছি। এক কথায় বলতে গেলে যেটা বলা হয় যে স্বাবলম্বী হওয়ার জন্য যা যা জিনিসগুলো দরকার সেগুলো আমরা নরেন্দ্রপুর থেকে পুরোটাই পেয়েছি আর কি। মাধ্যমিক পাস করেছি 98-এ, 71%-এর কাছাকাছি হয়েছিল আর কি।
1: মাধ্যমিকের পরবর্তী পড়াশোনা
0: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, সেখানে আমি কলা বিভাগে ভর্তি হই আর কি। আমার সাবজেক্ট ছিল হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, বাংলা ইংলিশ কম্পালসারি যেরকম থাকে, আর অপশনাল সংস্কৃত।
1: রেসিডেন্সিয়াল কলেজে গেলেন, সেখানে তো আপনার অনেক সহপাঠী যারা দেখতে পাচ্ছেন তার মধ্যে দাঁড়িয়ে পড়াশোনা করা,
0: মনের মধ্যে একটা কিন্তু ভাবটা সবসময়ের জন্য ছিল। তখন আমি একটা রুমে থাকলাম এবং সেই রুমে আমার কিন্তু একজন দৃষ্টিমানই ছিলেন, আমার মনে আছে অর্ণব নন্দী বলে একজন ছেলে, সে আমাকে ডাইনিং হলে নিয়ে যাচ্ছে, কিছু পড়ে শোনাচ্ছে, যেই পড়াটা দিচ্ছেন স্যারেরা সেটা পড়তে হবে, সেই নোটসগুলোকে করে দেওয়া। এবং একটা জিনিস বলে রাখা ভালো, তখন কিন্তু আমাদের ব্রেল বই সাফিসিয়েন্ট পাওয়া যায় না, তো সেই জন্য তখন আমাদের টেপ রেকর্ডারের সহায়তা নিতে হয়। ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনতাম আমরা, সেই ক্যাসেটের মধ্যে আমাদের বন্ধুরা পড়ে দিত, সেটা রেকর্ডিং হতো, সেটা আমরা কখনো শুনে মুখস্থ করতাম, আবার কখনো হয়তো সেটাকে ব্রেলে আমাদের সময় মতো লিখে লিখে সেটাকে মুখস্থ করতাম। তো সেটাও কিন্তু আমাদের ওই কলেজের বন্ধুরাই হেল্পটা করতো।
1: উচ্চ মাধ্যমিক কয় পাশ করেন?
0: উচ্চ মাধ্যমিক পাশ করি 2000 সালে, 63% হয়েছিল। এর পরবর্তীকালে আমার একটা স্বপ্ন ছিল যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হব। ওই মাকে বললাম, মা তো বললেন ঠিক আছে, তোর যখন পড়াশোনা করার ইচ্ছা এবং তুই যখন পাশ করছিস, যদি এমনও হয় যে আমার জমি বিক্রি করতে হবে আমি জমি বিক্রি করেই পড়াবো, এরকম একটা প্রতিশ্রুতি মার মুখে আমি শুনতে পাই আর কি। সেই মায়ের হাত ধরেই আমি যাদবপুর ইউনিভার্সিটি যাই, ফর্ম তুলি এবং 2000 সালে আমি বাংলা অনার্স সহ সেখানে ভর্তি হয়ে যাই।
2: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিএতে ভর্তি হওয়ার পর নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন শ্রীনিবাস সরকার।
0: নরেন্দ্রপুরে দীর্ঘ 12 বছর পড়াশোনা করার পরে যাদবপুরে ভর্তি হওয়াটা এটাও কিন্তু একদম সম্পূর্ণ নতুন, কারণ সেখানে কিন্তু বান্ধবীদেরও পাওয়া গেল। বলা বাহুল্য, বান্ধবীদের কাছেই কিন্তু আমরা সব থেকে বেশি হেল্পটা পেয়েছি, শিক্ষকদের মধ্যে এদের কাছে যখন গেছি তখনই সাহায্য পেয়েছি, এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি এমনও দিতেন যে যখন তোমরা আসবে আমাদের বাড়িতেও আসতে পারো। 2003 সালে আমি স্নাতক পর্বটা পেরিয়েছি এবং সেখানে আমার 51% মার্কস হয়েছিল।
1: আপনি কম্পিউটার জানেন?
0: হ্যাঁ।

0: আমি কম্পিউটার জানি, আমি যখন এম এ পড়তাম তখনই আমি ওয়েলফেয়ার সোসাইটি যেটা মাঝেরহাটে অবস্থিত সেখান থেকে আমি ওদের একটা 6 মাসের কোর্স আছে সেই কোর্সটা আমি কমপ্লিট করেছিলাম। পরবর্তীকালও যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি হোম ইউনিভার্সিটি, এম এতে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করলাম এবং ফার্স্ট ইয়ার যখন শেষ করি আমার জীবনের তখন একটি দুঃখজনক ঘটনা যে আমার মা তখন মারা যান আর কি। সেই সময় আমি 2004 সালে একটি অ্যাড বেরোয় স্কুল সার্ভিস কমিশন, সেই অ্যাড অনুসারে ফর্ম ফিল আপ করি এবং যারা পড়তাম এম এতে তাদের মধ্যে অধিকাংশই আমরা সেই পরীক্ষায় বসি আর কি। এবং 2-3 মাস পরে দেখলাম আমরা পেপারে রিটেন পরীক্ষা না পাস করি। এবার তো ভাই বা তো তার জন্য আমরা বিভিন্ন টিচারদের কাছে পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি টিচারদের কাছে গিয়ে আমরা বিভিন্ন হেল্প নিতাম। 2005-এর ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমার ইন্টারভিউ ছিল, সেখানে আমি ইন্টারভিউ দিতে যাই। তারপর তো দেখলাম মার্চ মাসে প্যানেল বেরিয়েছে, সেই প্যানেলে আমারও নাম ছিল এবং আমার জয়নিং লেটার এলো এবং আমি স্কুলে জয়েন করলাম 2005 সালের 2 মে শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন ব্রাঞ্চ বাংলার সহশিক্ষক হিসেবে। তখন আমার এম এর ফাইনাল পরীক্ষা দেওয়া হয়নি, কারণ আমার ফাইনাল পরীক্ষা ছিল জুন মাসে।
1: এই যে যখন প্রথম দিন স্কুলে গেলেন, সেখানকার যারা স্কুল কমিটি থাকে বা আপনার যারা ওখানকার টিচার, তারা আপনাকে কিভাবে নিয়েছিল?
0: খুব ভয় ভয়ই লাগছিল একটু আর কি, যে কিভাবে পড়াবো, কেমন করব, আমি দেখতে পাই না, ছাত্ররা কিভাবে নেবে, টিচাররা কেমন ভাবে নেবে, টিচাররা কি ভাববে। তো সেখানে জয়েন করতে যাই, জয়েন করে যাওয়ার পরে হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করি, বললাম স্যার এরকম আমি জয়েন করতে এসেছি। স্যার তখন জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে পড়াবে, ব্ল্যাক বোর্ডে ইউজ করতে পারবে না? তখন আমি বললাম দেখুন আমার তো প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ছাত্রদেরকে বোঝানো এবং শেখানো। তখন স্যার বললেন যে দেখো আমি আউটপুটটা দেখবো, তুমি এক কাজ করো তুমি একটা ক্লাস নাও দেখি। তো আমি ক্লাস 6 দিয়ে শুরু করেছিলাম, উনি একটা চেয়ারের মধ্যে বসে আছে, আমাকে বললো নাও তুমি একটা কিছুটা পড়াও। তো সেই ক্লাস আমি বিশেষ পদ দিয়ে শুরু করেছিলাম, পড়ানোর পরে বললো তুমি ব্ল্যাক বোর্ড ইউজ করবে না? স্যার আমি তো দেখতে পাই না, সরাসরি তো ব্ল্যাক বোর্ড ইউজ করা মুশকিল, তবে আমি বাড়িতে কাজ করে নিয়ে আসবো এবং সেটা আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে ঝুলিয়ে দেবো, সেটা ওরা দেখতে পাবে, বা কোনো ছাত্রকে দিয়ে হয়তো লিখিয়ে নিলাম ব্ল্যাকবোর্ড, আরেকজনকে দিয়ে পড়ালাম, এইভাবে সেটা ভেরিফাই হয়ে গেল। বলে আচ্ছা ঠিক আছে। তারপর তো গতানুগতিক যেরকম কাটে পড়ানো স্কুলে, এবং কলিগরা আমাদের খুব ভালো ছিলেন, আমাকে বাসে তুলে দেওয়া, নিয়ে আসা, যে কোনো ব্যাপারে কোনো নোটিশ এলো সেটাকে পড়ে দেওয়া, এবং ছাত্রদের সঙ্গে আমার ভাব হয়ে গেল। আমি শিবপুরেরই একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম, তো সেইখানে আমি একা থাকতাম, ছাত্ররা প্রতিদিনই আমার বাড়িতে যাওয়া আসা করতো, আমি পড়াতাম অবৈতনিক আর কি। এরপরে তো এম এতে পাশও করলাম। আমার এরপরেই যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে আমি হায়ার স্কেলের পরীক্ষা দেওয়া। এসএসসি দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে পাস ক্যাটাগরি, একটা হচ্ছে মাস্টার ডিগ্রি স্কেল। নতুন করে স্কুল সার্ভিস কমিশন দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছি এবং উদ্যোগ নিলাম 2007 সালে একটা হয়, 2008 সালে একটা হয়। 2007 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং উত্তীর্ণ হয়েও ছিলাম, কিন্তু সেটা দূরে হওয়াতে আমি যাইনি, সেটা আমাদের সুন্দরবন অঞ্চলের একটা জায়গাতে হয়েছিল। এবং 2008 সালে একটি এসএসসি বেরোয়, সেইটাতে আমি পাস করি এবং একই সঙ্গে আমি বিএডও চান্স পেয়ে যাই সেই স্কুল থেকেই। ছাত্ররা তো বাংলা স্যার অন্তপ্রাণ, এখন ওদেরকে একটা জিনিসই বোঝাতে হলো যে দেখ বাবা আমি তো এখানে চিরকাল থাকবো, কিন্তু তোরা কিন্তু চিরকাল থাকবি না। আজকে ধর তোদের জন্য আমার একটা হায়ার স্কেলটাকে আমি আটকে দিলাম, তুমি তো 2 বছর পরে হয়তো পাস করে এখানে বেরিয়ে যাবে, তখন আমি কি করব? আমাদের যে সমস্ত কলিগরা ছিলেন তারা তো বললেন যে না ঠিক আছে, হায়ার স্কেল যখন তোমার এটা তো ছাড়ার কোনো প্রশ্ন নেই, তুমি যাও যোগাযোগ রাখবে, এবং এখনও যাদের সঙ্গে যোগাযোগ আমার আছে। এবং তখন আমি বিএডে ভর্তি হই ওই স্কুল থেকে, শিবপুর দীনবন্ধু মিশন, যে স্কুলে আমি প্রথম জয়েন করি, ওই স্কুল থেকে পারমিশন করিয়ে বিএড পড়তে গেলাম বেলুড় রামকৃষ্ণ মিশনে। সেখানেও 1 বছর রেসিডেন্সিয়াল ছিলাম আমি ওখানে। সেখান থেকে পাস যখন হয়ে গেল, হয়ে গিয়ে আমি আবার পদ্মপুকুর ইনস্টিটিউশন সেখানে জয়েন করি 2010 সালের 8 জুলাই। আমার আগের স্কুল বয়েস ছিল এখানে আমার সেটা 11-12টা আমার কোয়েড। এখানেও ছাত্রছাত্রীদের খুব ভালোবাসা পেলাম, আমাকে সিঁড়ি থেকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আমার ক্লাস থাকলে কোনো ছাত্রছাত্রী হয়তো হাজির হয়ে গেছে, স্যার আপনার ক্লাস আছে চলুন।
1: বিএড কোন সালে পাস করেন, কিরকম রেজাল্ট হয়েছিল?
0: আমি বিএড পাস করি 2010 সালে এবং সেখানে আমার 72% মার্কস হয়েছিল।
1: আপনি বিএ কবে করেছেন?
0: 2011 সালে। এই বিয়েটা দেখেছেন তা আমাদের ক্লাসেই আমার এক বন্ধু ছিল দশরথ বলে, ওই বলে যে আমাদের এখানটি মেয়ে আছে তুই বিয়ে করবি কিনা, ওই যোগাযোগ করে এই প্রস্তাবটা করে, আমার স্ত্রী দেখতে পাননি দৃষ্টিমান।
2: যে পরিবারের কেউ মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি সেই পরিবারের দেখতে না পাওয়া ছেলেটি এম এ বিএড করে আজ একটি হাই স্কুলের বাংলার শিক্ষক। 3-3 বার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করেছেন শ্রীনিবাস। এর পাশাপাশি তিনি সংস্কৃতি চর্চায়ও সমান পারদর্শী।
3: আজ আকাশের পথবাহী চাঁদ আসে মো।
2: আবার কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনার জন্য একটি সংস্থাও তৈরি করেছেন। শিক্ষার পাশাপাশি ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চা করেন। এ প্রসঙ্গে শ্রীনিবাসের কাছে জানতে চাইলে শ্রীনিবাস বলেন,
0: ছোটবেলা থেকেই আমার বাবা একটা গল্প শোনাতেন আর কি। একজন তবলা বাদক, সে তবলা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে নৌকো করে নদী দিয়ে, এবং তবলার যে বোলগুলো সেগুলো যেন মুখের কথার মতো। তো সেই জন্যই আমার তবলার প্রতি একটা ঝোঁক ছিল। তো আমি বরাবরই ওই তবলা, খোল, পাখোয়াজ এইগুলো প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে করতে আমাদের যে নরেন্দ্রপুরে শিক্ষক ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করি আর কি। তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং স্পেশালি কোচিং দিয়ে

0: আমাকে যতটা পেরেছেন তৈরি করার চেষ্টা করেছেন, আস্তে আস্তে আমার হাতটাও কিছুটা পাকাপোক্ত হলো।
1: তা সেই সময় কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া?
0: প্রথম তো আমি অনুষ্ঠানে বাজাই, আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমাদের অডিটোরিয়াম হল ছিল বিবেকানন্দ জন্মদিনে অনুষ্ঠান ছিল আর কি, সেইখানে আমি প্রথম বাজনা দিয়ে শুরু করি। সোলো থাকতো আমাদের, হতো যেমন রবীন্দ্র সদনের প্রোগ্রাম হতো, তারপরে শিশির মঞ্চের প্রোগ্রাম থাকতো, তারপরে ওয়ার্ল্ড ডিজেবল ডে হতো, সেখানে আমাদের আলাদা স্পেশাল প্রোগ্রাম থাকতো, বেলুড় মঠে যে বার্ষিক অনুষ্ঠান সেখানে প্রোগ্রাম থাকতো, সেখানে সোলোও বাজাতাম, গানের সঙ্গে বা কারোর সঙ্গে বাজানো সেগুলোও আমরা বাজাতাম। এবং হয়তো কোথাও ইন্টার স্কুল কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে যাওয়া, সেখানেও গিয়েছি, প্রাইজও পেয়েছি। যাদবপুরে যখন ভর্তি হই তখন আমি বেঙ্গল মিউজিক কলেজ থেকেও তবলা শিখতাম। এবং আশ্চর্যের বিষয় একটা ব্যাপার ছিল, বন্ধুরা কিন্তু আমাকে জানতো যে আমি গান শিখি, তারপরে বলে ধীরে ধীরে জানলো যে না আমি তবলাও বাজাই। তখন ওরাও বিভিন্ন ফেস্ট বা যে অনুষ্ঠানগুলো হতো তাতে করে তবলা বাজানোর জন্য বাইরে থেকে লোক আনা হতো না, তখন আমি বাজাতাম আর কি ইউনিভার্সিটি।
1: তা বেঙ্গল মিউজিক কলেজে কি আপনি কোনো কোর্স করেছিলেন?
0: বেঙ্গল মিউজিক কলেজে ওখানে একটা লখনৌ বাদ্যযন্ত্র বিশারদ বলে একটা কোর্স আছে, সেই কোর্সটা আমি কমপ্লিট করেছি ওখান থেকে। 5 বছরের কোর্স ছিল। এবং আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, ওই ফার্স্ট ইয়ারের সাথে সাথেই আমি ওই তবলারই কোর্সটাকেও চালিয়ে যাই। এবার যখন আমি শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশনে জয়েন করি, আমাকে সেখানকার কালচারাল সেক্রেটারি করা হয়েছিল। তো তখন তাদেরকে দিয়ে ওই 15 আগস্টে প্রোগ্রাম করানো, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি যে প্রোগ্রাম যেগুলো স্কুলে হয়ে থাকে আর কি, তাদেরকে ওই কবিতা আবৃত্তি, বক্তৃতা, গান সেইগুলো ওদেরকে দিয়ে পড়াতাম আর কি। আমি নিজেও তবলা বাজাতাম, ওরা খুব খুশি হতো, স্যার তবলা বাজাবে তবেই ওরা গান গাইবে, পার্টিসিপেট করবে, এটা ওদের কাছে একটা বেশ আনন্দের বিষয় ছিল, আমার কাছেও ছিল।
1: ল্যান্সডাউন পদ্মপুকুর ইনস্টিটিউশনে যখন এলেন, এখানে
0: একই পরিচিতি গায়ক আর বাদক হিসেবে, সেখানেও ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী করা বা কোনো উদ্বোধনী সঙ্গীত, খালি গলায় আমি নিজেই গেয়ে

0: তারপর টিচার্স ডে হয় আমাদের, টিচার্স ডে তো ওই ওদের নাটকের স্ক্রিপ্ট লিখে দেওয়া এই সমস্ত করি আর কি টুকটাক। একটা নাটক আমি লেখার চেষ্টা করেছিলাম যার নাম দিয়েছিলাম অভিন্ন সত্তা। নাটকের মধ্যে একটা ক্যারেক্টার ছিল অপু, তো অপু হচ্ছে পুষ্ঠ রোগগ্রস্ত আর কি, এবার তার পাশে তার কোনো বন্ধু বান্ধবীরা বসতে চায় না। তো আমি নাটকের মধ্যে এটাই দেখাতে চেয়েছিলাম যে পুষ্ঠটা এমনই রোগ যে তার সঙ্গে মেলামেশা করলে তার অন্য কারোরকে প্রভাবিত করে না।
1: জানো তো মা, আমাকে না সবাই কেমন করে, সবাই আমার দিকে না কেমন করে তাকায় জানো? জানো তো মা, আমার এই যে কুষ্ঠ হয়েছে, আমি সেই জন্যই তো যাবো না স্কুলে, আমি সেই জন্যই যাবো না, যাবো না, কখনো যাবো না, তোমাকে এই বলে দিলাম আমি আর কোনোদিন স্কুলে যাবো না।
0: এছাড়াও যেটা হয়, যে যখনই কোনো খবর পায় যে আমাদের এখানে একটু তবলাবাজি দিতে হবে, এখানে অমুক শিল্পী আছে, বা পাড়ার কোনো প্রোগ্রাম হচ্ছে, বা স্কুল থেকে হয়তো কেউ বললো যে অমুক জায়গায় একটা প্রোগ্রাম হচ্ছে তবলাবাজি দেবে বা একটা গান একটা গেয়ে দেবে, আমি কিন্তু সেখানেও পার্টিসিপেট করি।
2: এর বাইরে অন্য কোনো কিছু করেছেন কি?
0: দুবার ট্রেকিংয়ে গিয়েছিলাম, একবার হচ্ছে HMI হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিংয়ে, সেখানে একবার একটা অভিযানে যাই তেনজিন নর্গে এডমন্ড হিলারি যেখানে উঠে প্র্যাকটিস করতেন সেই রকটার মধ্যেও কিন্তু আমরা উঠেছিলাম। আর একটা হচ্ছে স্টেপ আপ বলে একটি সংস্থা ছিল, তারা পুরুলিয়া ট্রেকিংয়ে নিয়ে গেছিল অযোধ্যা পাহাড়ে।
2: এর পাশাপাশি আপনি কি সাহিত্য চর্চা করেন?
0: ঘরে বসে যতটুকু পড়িয়ে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, নজরুল, কবিতা, প্রাকৃতিক যে বিষয়গুলো যেমন ওই জসীমউদ্দিনের লেখা বা জীবনানন্দ লেখার মধ্যে যে কবিতা, গল্পের মধ্যে যেমন মনস্তাত্ত্বিক গল্প বা সামাজিক যেগুলো খুব প্র্যাকটিক্যাল আর কি, সেগুলো পড়তে খুব ভালো লাগে।
2: লেখালেখি কি নিজে করেন?
0: সত্যি কথা বলতে লেখালেখি আমি খুব একটা নিজে করি না, তবে ওই মাঝে মধ্যে ওই ছাত্রদেরকে দিয়ে হয়তো কোনো একটা নাটক একটু চেষ্টা করলাম লেখার। এর বাইরে আর একটা ভালো লাগে, যেটা একটু বাইরে বেড়াতে যাওয়া।
2: শ্রীবাস, এই যে জীবনে আজকে আপনি এই জায়গায় এসে পৌঁছেছেন, এর জন্য আপনি অনুপ্রেরণা কাদের কাছ থেকে পেয়েছেন?
0: আমার মার হাত ধরেই ছোটবেলা থেকে আমি সমস্ত জায়গাতে ঘুরে বেরিয়েছি। মার একটা দৃঢ় বিশ্বাস ছিল সবসময় আমি যখন পড়ালেখা শেখাচ্ছি আমার ছেলে একটা কিছু একটা করবে, এবং এমনও হতো যে অনেক সময় মা অসুস্থ হয়ে পড়তেন আমাকে নিয়ে ঘুরতে ঘুরতে, কিন্তু মা কিন্তু হাল ছাড়েনি। তো আমার মাই হচ্ছে প্রথম অনুপ্রেরণা দাত্রী। SSC-র পরীক্ষা দিই, রিটেনে পাশ করেছিলাম সেই পর্যন্ত মা দেখে গেছিলেন, চাকরিতে জয়েন করেছি এটা কিন্তু আমার মা দেখে যেতে পারেনি। এছাড়াও যাদের প্রেরণা ছাড়া আমি বড় হতে পারতাম না, তাদের মধ্যে আমার দাদা, দিদি, ভাই, আমার শিক্ষক শিক্ষিকা, এছাড়া আমার বন্ধু বান্ধবী যাদেরকে আমি পেয়েছি তারা খুবই ভালো। এর বাইরে লুই ব্রেলকে জেনেছি, হেলেন কেলারকে জেনেছি, এবং স্বামী বিবেকানন্দ, ঠাকুর, মা, এদের যে জীবন দর্শন, এই দর্শন আমার জীবনকে চালিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করেছে।
2: মনের জোরটা আপনি কীভাবে পেয়েছেন?
0: মা যেভাবে আমাকে হেল্প করতেন এইটা একটা, আর একটা হচ্ছে বিবেকানন্দের কথা ছিল যে আত্মবিশ্বাস, যে আরও ব্লাইন্ড বন্ধু ছিল তারাও তো বড় হয়েছে, সেখান থেকে আমার মনে হয়েছে যে না এরা যখন হয়েছে তাহলে তো আমিও হতে পারি। আমার এই আত্মবিশ্বাস, মনের জোর, ইচ্ছা, আমার যে উদ্যোগ, আমার উদ্যম, এগুলো ছিল বলেই আমি আজকে এই জায়গাতে পৌঁছতে পেরেছি বা এই জায়গায় দাঁড়াতে পেরেছি। এবং আমি চাইবো প্রত্যেকে ঘরে বসে না থেকে সেই ইচ্ছাটাকে কাজে লাগান আপনারা, এবং আত্ম

0: বিশ্বাস রাখুন, রাখলেই দেখবেন হয়তো আপনি একদিন বিরাট মহির হয়ে পরিণত হতে পারেন।
1: দক্ষিণ চব্বিশ পরগনার চৌহাটির প্রমোদনগরের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী শ্রীনিবাস সরকারের জীবনের কথা শুনলেন।
2: শুনলাম ঘুরে দাঁড়ানোর গল্প। শুনছিলেন ঘুরে দাঁড়ানোর গল্প, এখন শুনবেন যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শিল্পী সানন্দা ঘোষের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন যুব মনে গানে গানে, আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রামকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়। তাকে তবলায় সহযোগিতা করবেন।

শুনলেন রামকেলি রাগে খেয়াল, শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়। তবলা সহযোগিতায় ছিলেন তরুণ রায়, হারমোনিয়ামে রতন নট্ট। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে এবার শুরু করছি আজকের মনের মতো গান।

মনের মতো গানে আজকে প্রথমেই শুরু করব শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে একটা গান দিয়ে। তারপর বলবো একটা দারুণ মজার গল্প শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র।

বলছিলাম না, গান থেকে ফিরেই বলবো একটা দারুণ মজার গল্প। সে গল্পটা বলি এখন আগে। গানের জগতের জ্ঞান গোসাই মানে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী একদিন মুড়ি খেতে খেতে সেই মুড়ির ঠোঙাতেই একটি গান পেয়ে গেলেন। গানটি লেখা ছিল মুড়ির ঠোঙায়। গানটির গীতিকার বা সুরকার কারো নামই লেখা ছিল না সেখানে, শুধু লেখা ছিল রাগ ছায়ানট। রাগটি জ্ঞান গোসাই ভালো করেই জানতেন, সঙ্গে গানের কথাগুলিও তার বেশ মনে ধরল। নিজের মতো করে গানটি তিনি সুর করে রেকর্ড করে ফেললেন ছায়ানট রাগেই, আর সেখানেই বাঁধল গণ্ডগোল। কি হলো তারপর, কেন বাঁধল গণ্ডগোল, সেটা তো বলবই, কিন্তু তার আগে একটা গান, শিল্পী রাখি সেন।

তো যে গল্পটা বলছিলাম এবং তারপর কি হলো গানটা রেকর্ড হয়ে বেরোনোর পর সেটা বলি। তো গানটি তো রেকর্ড করে বেরোলো, কিন্তু কিছুদিনের মধ্যেই শান্তিনিকেতন থেকে আসা এক লম্বা পত্র বানে জ্ঞান গোসাই বুঝলেন গানটি কার লেখা, এবং তার নির্দেশে সেই রেকর্ড বাজার থেকে তুলেও নিতে হলো। এবং তার প্রেরক কে ছিলেন তা তো আর বলে দিতে হবেই না, তিনি ছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের গানের ওপর কাঁচি চালানোয় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন কবি। গানটি ছিল অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। এখন শুনবেন ধীরেন বসুর কণ্ঠে এবারের গানটি।

সেই রবি ঠাকুরের চিঠিতে কিন্তু জ্ঞান গোসাই বেশ মনক্ষুণ্ণ হলেন। ফলস্বরূপ তিনি চলে গেলেন কাজী নজরুল ইসলামের কাছে। তখন ১৯৩৪ সাল। তিনি নজরুল ইসলামকে অনুরোধ করলেন ছায়ানট রাগে একটি গান বেঁধে দিতে। যদিও তখন চার বছর হয়ে গেছে তার পুত্র বুলবুল চলে গেছেন, কিন্তু পুত্রশোকে কাতর কাজী সাহেব তখনও রচনা করে চলেছেন একটার পর একটা কবিতা গান। সেই থেকেই, মানে সেই সকল গানের থেকে একটি গান তিনি দিলেন জ্ঞান গোসাইকে। সেই গান রেকর্ড হল ১৯৪০ সালে। এবার রইল সেই গানটি শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর কণ্ঠেই।

কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন অপরিমেয় প্রাণ শক্তির আধার। শত কষ্টের মাঝেও তার কলম, তার সৃষ্টি থেমে থাকেনি। সমাজনীতি, রাজনীতি, প্রেম, প্রকৃতি, দেশ, স্বাধীনতা, সমস্ত কিছুই ঘুরে

ঘিরে ধরা দিয়েছে তার গানে। চারপাশের মানুষের মধ্যে অন্তর্নিহিত সুরের যে গুঞ্জরণ, সেই ভাণ্ডার থেকেই তিনি সুর আহরণ করেছিলেন। আর এভাবেই তার গানের ভিন্ন ভিন্ন ধারা ছড়িয়ে গেছে যুগ থেকে যুগান্তরে। এবার কাজী নজরুল ইসলাম রচিত একটি নাটকের গান, শিল্পী ডক্টর অনুপ ঘোষাল।

আর্থিক অবস্থা বিশেষ ভালো না থাকায় মাত্র 8 বছর বয়সে কাজী সাহেব লেটোর দলে অর্থাৎ ভ্রাম্যমান লোকগানের দলে যোগদান করেন। তখন তিনি তার গ্রাম চুরুলিয়ার এক মক্তবে পড়াশোনার পাশাপাশি মাজারেও কাজ করতেন। ওই নাটকের দলের জন্য নাটক ও গান রচনা করতে গিয়ে নজরুল হিন্দু পৌরাণিক কাহিনী ও বাংলার লোকসংস্কৃতির সাথে পরিচিত হন। পৌরাণিক ছাড়াও

লেটো দলের জন্য নজরুল ব্যঙ্গাত্মক, ইসলামী ও সামাজিক পালাও রচনা করেন। সেই সময় তার লেখা এই গানগুলি দুখুমিয়ার লেটো গান নামে জনপ্রিয় হয়। এবার রইল রাখি সেনের কণ্ঠে একটি গান, এটি কাজী নজরুল ইসলামের একটি নাটকের গান।

নজরুল ইসলামের গানে কবিতায় মধ্যপ্রাচ্যের ভাষা ও সুরের প্রভাব বেশ স্পষ্ট। কিছু গানে জিপসি সুরের খেলা গানগুলিতে আলাদা মাত্রা দেয়। তার একাধিক গানে আরবি, তুর্কি, মিশরীয় এমনকি কিউবার সুরও ব্যবহার করেছেন তিনি। তাই বলা যেতেই পারে গানের জগতে তিনি এসেছিলেন এক হাতে পূজোর থালা নিয়ে, যাতে ছিল নানা ধরনের পুষ্প সম্ভার, আর অন্য হাতে ছিল বিচিত্র সুরের মালা। পারস্য দেশের মোকাম ও গম্বা আমাদের দেশে প্রথম কাজী সাহেবই ব্যবহার করেছেন। মোকাম বলতে আমাদের দেশে সঙ্গীতের ঠাঁটের প্রতিরূপকেই বলা হয়। সকল বিদেশি সুরের গানেই নজরুল ইসলাম সার্থকতা অর্জন করেছিলেন। এবার রইল পরপর তেমনই দুটি গান শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে।

ভিন্ন ধারার নজরুলগীতি নিয়ে যখন চলছে আজকের মনের মতো গান, তখন সেখানে গজলের কথা তো বলতেই হয়। নজরুল ইসলামকে বাংলা গজল গানের জনক বলা যেতেই পারে। তিনি নব সৃষ্টির উল্লাসে উল্লসিত হতেন। অসাধারণ কাব্যিক ও সঙ্গীত মেধা দিয়ে তিনি বাংলা সাহিত্যে গজলকে প্রতিষ্ঠিত করেন। সুরমাধুর্যে ভরপুর অসংখ্য গজল আমাদের উপহার দেন। গজলের ভাষা, গঠন, শ্লোক, শব্দ, ছন্দ বজায় রেখে সঠিক সুর, রাগ ও তাল দিয়ে তিনি গজলকে অলঙ্কৃত করেছেন। 1927 সাল থেকে 1930 সাল পর্যন্ত 3 বছর অসংখ্য গজল রচনা করেছেন তিনি। তারই মধ্যে একটি রইল এখন শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নজরুল ইসলাম ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত অনুরাগী এবং অত্যন্ত আধুনিক মনুষ্য। উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে আধুনিকতার মিশেলে সৃষ্টি করেন নতুন এক ধারা। বিভিন্ন রাগ রাগিনীর সমন্বয়ে তৈরি করেন একেবারে নিজস্ব নতুন নতুন রাগ, সৃষ্টি করেন নতুন তাল। এবার রইল নজরুল ইসলাম সৃষ্টির আগে একটি গান, রাগ রমলা, শিল্পী সর্বাণী।

অনেক কবিতা ও গানের প্যারোডি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। তার সেই সকল প্যারোডি রচনার মধ্যে অনাবিল হাস্যরস ছিল। জেলে থাকাকালীন অনিয়ম, পরিশ্রম এবং পরবর্তীকালে অনশনের ফলে নজরুল অসুস্থ হয়ে পড়েন। এই জেল জীবনের কথাও তিনি সুপার বন্দনা নামে একটি রবীন্দ্র প্যারোডিতে প্রকাশ করেন। এছাড়াও রচনা করেছেন বহু মজার মজার গান। তারই মধ্যে একটি গান রইল এবার শিল্পী সনৎ সিংহের কণ্ঠে।

হাসি রসগোল্লার তরে রাসমত ছাবে, রসগোল্লার তরে আমার গোল্লায় গেছে মন দাদা গো, ওই রসগোল্লায় গেছে মন আমার গোল্লা।

কাজী নজরুল ইসলামের বিদ্রোহ শুধু ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ছিল না, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও ছিল তার সংগ্রাম। আর সেই সংগ্রামের প্রকাশ ছিল তার লেখা গান ও কবিতা। পূজোর বাহ্যিক আড়ম্বরে তার বিশ্বাস ছিল না, বিভিন্ন ধর্মের মধ্যে লুকিয়ে থাকা একক সত্যকে তিনি উপলব্ধি করতে চেয়েছিলেন, যা সব রকম ভেদাভেদের ঊর্ধ্বে। জন্মসূত্রে ছিলেন মুসলিম, কিন্তু বহু ইসলামী গানের পাশাপাশি তিনি একের পর এক লিখে গেছেন শ্যামাসঙ্গীত, ভজন, কীর্তন ও আরও নানা ধরনের বৈচিত্র্যময় গান। স্বাধীনতা সংগ্রামী নজরুলের কাছে শ্যামা মা হয়ে উঠেছিলেন স্বয়ং দেশমাতৃকা। শক্তি আরাধনার প্রভাব পড়েছে তার কবিতা এবং গানেও। শক্তি অর্থাৎ হিন্দু দেবী কালী বা শ্যামা মা তার কলমে কখনো ধরা দিয়েছে দেবী রূপে, আবার কখনো বা সে দেশ মাতৃকা, আবার কখনো তিনি মাকে দেখেছেন কন্যা রূপেও। পান্নালাল ভট্টাচার্য।

1922 সালে নজরুল ইসলাম প্রকাশ করলেন দ্বিপাক্ষিক পত্রিকা ধূমকেতু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে উৎসাহিত করে বললেন, তিনি যেন শত্রু মিত্র নির্বিশেষে ভয়ে নির্ভয়ে সত্যি কথা বলতে পারেন। পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হয় তার ধূমকেতু কবিতাটি। তিনি বলেন, তাই বিপ্লব আনি বিদ্রোহ করি। নভেম্বর মাসে ব্রিটিশ সরকার ধূমকেতু বন্ধ করে দেয় এবং নজরুল ইসলামকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নিজের সমর্থনে তিনি বলেন, আমার বাঁশিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে বাঁশির সুর থেমে থাকবে না, কারণ সুর আমার বাঁশিতে নেই, আছে হৃদয়ে। এভাবেই তার কলমে সৃষ্টি হতে থাকে একের পর এক দেশাত্মবোধক গান, ব্রিটিশ বিরোধী আন্দোলন, গণজাগরণ ও মুক্তি সংগ্রামের গান। সমবেত কণ্ঠে রইল শেষ গানটি।

শুনলেন মনের মতো গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন রামধনু। প্রথমেই রামধনুতে আজ শুনবেন পুরাতনী শিল্পী পরাগ দত্ত।

রামধনু অনুষ্ঠানে পুরাতনী শুনলেন শিল্পী পরাগ দত্তর কণ্ঠে। এখন রামধনুতে শুনবেন লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস।

0: লোকসঙ্গীত শুনলেন শিল্পী শম্পা বিশ্বাসের কণ্ঠে। রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribanduhu, maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com, maitribanduhu, maitribondhu23@gmail.com।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহানায়কের গল্প। সঙ্গে রয়েছি মৈত্রীবন্ধু তর্পণা ভট্টাচার্য। তিনি ছিলেন একাধারে একজন আইরিশ কবি, সুরকার এবং ঔপন্যাসিক। ১৯ শতকের আয়ারল্যান্ডের অন্যতম বিখ্যাত এই সাহিত্যিক তার অনবদ্য কাব্যিক ও জীবনীমূলক রচনার পাশাপাশি উপন্যাস ও সঙ্গীত রচনার জন্য পরিচিতি লাভ করেছেন। বেশ ছোট থেকেই তিনি অভিনয় করতেন, যুক্ত ছিলেন গান ও অন্যান্য শিল্পের সাথেও। বন্ধুদের সাথে বিভিন্ন নাটকে অভিনয় করেছিলেন, যার মধ্যে একটির নাম ছিল দ্য পুয়ার সোলজার। প্রথম জীবনে তার ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার। তার জীবনে মায়ের প্রভাব ছিল অপরিসীম। মায়ের প্রভাবেই তিনি এত অল্প বয়সে বিভিন্ন শিল্পের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি আইরিশ কবি টমাস মোর। ১৭৭৯ সালের ২৮ মে অর্থাৎ আজকের দিনেই আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্ম হয় কবির। পিতা জন মোর এবং মা অ্যানাস্টেসিয়া গড মোর। ১৭৯৩ সালে তার কবিতা প্রথম প্রকাশিত হয় ডাবলিনের একটি অ্যান্থোলজিয়া হাইবার্নিকা নামক সাময়িকীতে। ১৭৯৪ সালে তিনি ট্রিনিটি কলেজে ভর্তি হন। লক্ষ্য ছিল একজন ভালো আইনজীবী হওয়া। ছাত্র হিসেবেও বেশ ভালো ছিলেন তিনি। ওদিকে আবার গভীর সাহিত্য জ্ঞান ও রসবোধের জন্য বন্ধুমহলে তখন তার পরিচিতিও ছিল তুঙ্গে। সেই সময় ফরাসি বিপ্লবের প্রতিক্রিয়ায় ছাত্র সমাজ হয়ে পড়ে দ্বিধা বিভক্ত। এ মতাবস্থায় স্নাতক শেষ করার পর তিনি লন্ডনের মিডল টেম্পলে আইন নিয়ে পড়াশোনা করতে যান। স্নাতক পড়াকালীন যুবক বয়সে তার খরচ ও টিউশন ফি মেটাতে বেশ বড় অঙ্কের ঋণ হয়ে যায় তার। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তার ঘনিষ্ঠ বন্ধুরা। অবশেষে ১৭৯৯ সালে স্নাতক পাশ করেন। মাঝে প্রাচীন গ্রিক কবি অ্যানাক্রিয়নের কবিতার অনুবাদ শেষ করার জন্য পড়াশোনা স্থগিত রাখেন তিনি। কবিতাগুলো ১৮০০ সালে ওডস অফ অ্যানাক্রিয়ন শিরোনামে প্রকাশিত হয়। তিনি এই গ্রন্থটি প্রিন্স অফ ওয়েলসকে উৎসর্গ করেন, যার সাথে তার সেই বছরের শেষের দিকে দেখা হয়েছিল। কর্মজীবনের এই পর্যায় থেকে তিনি অ্যানাক্রিয়ন মুর নামে পরিচিত হন। ১৮০১ সালে তিনি প্রয়াত টমাস লিটল এসকোয়ারের কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যদিও এরপরেও আর্থিক সচ্ছলতা অধরাই থেকে যায় তার। কিন্তু পাঠক মহলে এই কাব্যগ্রন্থ তাকে বেশ জনপ্রিয়তা এনে দেয়। অর্থলাভের আশায় তিনি এরপর বারমুডার অ্যাডমিরাল্টি প্রাইজ কোর্টের রেজিস্ট্রার হিসেবে সরকারি চাকরিতে যোগ দিতে বাধ্য হন, যার জন্য কবিকে লন্ডন ছাড়তে হয়। ১৮০৩ সালের ২৫শে সেপ্টেম্বর তিনি ভার্জিনিয়ার নরফোকের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তিনি প্রায় ২ মাস বসবাস করেন। এরপর তিনি আমেরিকায় প্রায় ৯ মাস থাকেন, কিন্তু সেখানেও হতাশা ছাড়া আর কিছুই জোটে না কপালে। হতাশ কবি ফিরে আসেন ইংল্যান্ডে, যেখানে তিনি তার অভিজ্ঞতাগুলো এপিসলস, ওডস অ্যান্ড আদার পোয়েমস গ্রন্থে লিপিবদ্ধ করেন, যা ১৮০৬ সালে প্রকাশিত হয়। তারই রচনা কিছু বিশিষ্ট আমেরিকাবাসীর মনে ক্ষোভের উদ্রেক করে, কিন্তু লেখক হিসেবে

টমাস মুরের খ্যাতি তখন ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে। অর্থ সংকট কাটিয়ে কবির জীবন তরি বইতে থাকে আবার এক নতুন খাতে। 1811 সালে অভিনেত্রী এলিজাবেথ ডাইকের সাথে পরিচয় হয় কবির, এবং তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু নানা কারণে ঋণের বোঝায় আবারও জর্জরিত হয়ে পড়েন তিনি। আর্থিক সংকট ও পারিবারিক অশান্তির মাঝেই রচনা করেন এমপি নামক একটি হাস্যরসাত্মক অপেরা, যা তাকে পুনরায় খ্যাতির শীর্ষে নিয়ে যায়। 1819 সালের পর কবি ফ্রান্সের প্যারিস শহরে বসবাস শুরু করেন। সেখানে একজন ধনী পৃষ্ঠপোষকের সহায়তায় ঋণ পরিশোধ করেন তিনি। 1824 সালে রোম্যান্টিক যুগের অন্যতম জনপ্রিয় কবি ছিলেন টমাস মুর। লর্ড বাইরনের মৃত্যুর পর 1830 সালে মুর লেটার্স অ্যান্ড জার্নালস অফ লর্ড বাইরন উইথ নোটিসেস অফ হিজ লাইফ গ্রন্থটি সম্পাদনা ও প্রকাশ করেন। এরপরই অবশেষে উইল্টশায়ারের ব্রমহামের স্লোপারটন কটেজে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কবি। শেষ জীবনে ছিল শোকে জর্জরিত, কারণ ততদিনে তার 5 সন্তানই গত হয়েছেন। শোকে মুহ্যমান কবি তার শেষ দিনগুলি কাটাচ্ছিলেন। দিনটি 1850 সালের 25শে ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববরেণ্য কবি টমাস মুর। তার স্ত্রী তখন ছিলেন তার একমাত্র সঙ্গী। যেতে যেতে রইল টমাস মুরের লেখা কবিতার অংশবিশেষ। সেইল অন, সেইল অন থ্রু এন্ডলেস স্পেস, থ্রু কাম, থ্রু টেম্পেস্ট, স্টপ নো মোর, দ্য স্টর্মিয়েস্ট সিজ অ্যারেস্টিং প্লেস, টু হিম হু লিভস সাচ হার্টস অন শোর, অর ইফ সাম ডেজার্ট ল্যান্ড উই মিট, হোয়ার নেভার ইয়েট ফলস হার্টেড মেন প্রোফেন্ড অ ওয়ার্ল্ড দ্যাট এলসওয়্যার সুইট, দেন রেস্ট দি বার্ক বাট নট টিল দেন। মহানায়কের গল্পে শুনলেন আজ কবি টমাস মুরের কথা। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় 8:30, বাংলাদেশ সময় সকাল

0: সকাল ৯টায়। শুনতে ভুলবেন না।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল ৮:৩০, বাংলাদেশ সময় সকাল ৯টায়, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, ৫৯৪ কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল ৮:৩০, বাংলাদেশ সময় সকাল ৯টায়।
3: আজ অর্থাৎ ২৮শে মেতে আজ হারানো দিনের গানের বিষয়। সঙ্গীত ভবনের ছাত্রী, সব গানের পরীক্ষায় প্রথম, যার গান শুনে স্বয়ং রবীন্দ্রনাথ মুগ্ধ। কে সেই গায়িকা? না, একটু ভুল হয়ে গেল, তিনি নায়িকা। জাতীয় পুরস্কারও তার ঝুলিতে, পরিচালনাতেও সিদ্ধহস্ত, তিনি অরুন্ধতী দেবী। অরুন্ধতী গুহ ঠাকুরতা থেকে তার ওম্যান অফ ক্লাস হয়ে ওঠার এই যাত্রার বর্ণময় গল্প নিয়ে আজকের হারানো দিনের গান। রেডিওর এপারে গল্পকার মৈত্রীবন্ধু সাক্যদীপা সরকার। শুনতে ভুলবেন না ঠিক রাত ১১টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী সোনালী রায়চৌধুরীর কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

রমগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আজকে অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে আমি তোমার বন্ধু সুইটি কি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব ভাবছো নিশ্চয়ই। আজ কোনো রাজপ্রাসাদের গল্প বলবো না, আজ অতি সাধারণ প্রাসাদের অসাধারণ হয়ে ওঠার গল্প বলবো। আজ এমন এক শিল্প নিয়ে কথা বলবো যেই শিল্পীর জন্ম কোনো বিলাসবহুল আর্ট গ্যালারিতে হয়নি, তার জন্ম হয়েছে বাংলার সাধারণ মাটির ঘরে কিংবা লাল মেঝেতে, তুলসীতলায় কোনো দামি উপকরণ এই শিল্পের জন্য প্রয়োজন হয় না, প্রয়োজন হয় আমাদের মা ঠাকুমাদের আঙুলের ডগা, আর কোনো দামি রঙও সেখানে প্রয়োজন হয় না, শুধু অতি সাধারণ উপকরণ হিসেবে প্রত্যেকের ঘরে থাকা চাল, সেই চালের গুঁড়ো বা চাল বাটাই কাজে লাগে। অনেকেই ধরে ফেলেছ আজ কোন শিল্প নিয়ে কথা বলতে চলেছি, আর শুধু অনুষ্ঠানের এই শুরুটুকু শুনে নয়, অনেকে হয়তো আগে থেকেই বুঝে গেছো আমাদের পোস্টার দেখে। হ্যাঁ, আমাদের যুববাণী কলকাতার যে ফেসবুক পেজ, সেখানে তো প্রতিদিনের অনুষ্ঠানের পোস্টার তার আগের দিনই পোস্ট করে দেওয়া হয়, সেখানেই তো তোমরা আভাস পেয়ে যাও কি নিয়ে অনুষ্ঠান হতে চলেছে। আজকের অনুষ্ঠান ক্যানভাসে ঐতিহ্য, আমরা এমনই ঐতিহ্যবাহী লোকশিল্প নিয়ে আজ কথা বলবো। আজকের যান্ত্রিক যুগে যখন স্টিকার আলপনা আর প্লাস্টিকের কার্পেট আমাদের ঘর ভরিয়ে দিচ্ছে, তখন আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি তোমাদের সকলকে ফিরিয়ে নিয়ে যেতে চাই সেই দিনগুলোয়, যেখানে আতপ চাল ভেজানোর গন্ধ, সেই গন্ধ পেতে পেতেই আমাদের সকালটা শুরু হতো। আলপনা তো শুধু আঁকি বুকি নয়, আলপনা হলো বাংলার নারীদের নীরব প্রার্থনা, মেঝের পরে আকাশে কোন আলপনারই রেখা, যার ভিতরে একটি পূর্ণ নদীর রূপটি যায়রে দেখা, ধানের শিশির ছোঁয়া লাগে আঁচলখানি ওড়ে, লক্ষ্মী মায়ের পায়ের চিহ্ন আঁকা ঘরে ঘরে। আলপনা নিয়ে কথা বলবো। আলপনা শব্দটির উৎপত্তি যতদূর জানা যায় আলিম্পনা থেকে, যার অর্থ লিপন করা বা প্রলেপ দেওয়া। এই প্রলেপ শুধু রঙের নয়, এই প্রলেপ স্নেহের, এই প্রলেপ সংসারের মঙ্গল কামনার। কোনো কোনো পণ্ডিতের মতে আলপনা শব্দটি সম্ভবত এসেছে আলিপনা থেকে, আলিপনা মানে আইল বা বাঁধ দেওয়া বলেও মনে করা হয়। অর্থ যাই থাকুক, তার যে অর্থ আমাদের মনের মধ্যে রয়েছে সেটাই বোধহয় আসল আক্ষরিক অর্থ যাই হোক না কেন। আজকে অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে এমনই ঐতিহ্যবাহী এক লোকশিল্পকে নিয়ে কথা বলতে চলেছি। আর এই যে বলছিলাম আলপনা মানেই কিন্তু বাংলার নারীদের নীরব প্রার্থনা, এই আলপনা মানেই তো আরো কত কিছু মঙ্গল কামনা। আর অনুষ্ঠানের শুরুতে তাহলে চলো সেরকমই মঙ্গলময় একটি গান তোমাদের শোনাই, কণা ভদ্র এবং সমবেত সহযোগী শিল্পীদের কণ্ঠে।

আজ সপ্তাহের একটা বিশেষ দিন, আজ বৃহস্পতিবার। অনেকের মতে আজ নাকি লক্ষ্মীবার। হ্যাঁ, আজ লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় ঘরে ঘরে। আমি তোমাদের এমন এক বিষয়ের কথা বলছি যা কিন্তু এই লক্ষ্মী পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কিন্তু আমরা এখন প্রত্যেকে কর্মব্যস্ততায় হয়তো একটু ভুলে যেতেই বসেছি আমাদের এই প্রাচীন ঐতিহ্যবাহী একেবারে নিজস্ব লোকশিল্পকে। আচ্ছা বলতো, শেষ কবে বাড়িতে আতপ চাল ভেজানোর গন্ধ পেয়েছ? শেষ কবে কারোর আঙুলের ডগায় মেঝের ওপর ম্যাজিক ফুটে উঠতে দেখেছ? হ্যাঁ, আজ আমাদের অনুষ্ঠান জুড়ে শুধু সেই প্রাচীন লোকশিল্পের কথা। আজ থেকে কয়েকশো বছর আগে, যখন পাকা বাড়ি ছিল না, কেবল মাটির ঘর ছিল, তখন বাংলার মায়েরা, মেয়েরা ব্রত পালন করতেন। যেমন সেঁজুতি ব্রত, ইতু পুজো, লক্ষ্মী পুজোর কথা তো একটু আগেই তোমাদের বলছিলাম। তখন তারা কিন্তু কোনো রং কিনে আনতেন না বাজার থেকে। মাটির ঘরের ঢেঁকিতে চাল কুটা হতো, আর সেই চালের গুঁড়ো জলে ভিজিয়ে তৈরি হতো পিটুলি, একটা ছোট্ট সুতির কাপড়। সেই পিটুলিতে হাত ডুবিয়ে আঙুল, অনামিকা আঙুলের সাহায্যে নানান রকমের টান দেওয়া হতো। ব্যাস তাতেই তৈরি হয়ে যেত অসাধারণ শিল্পকর্ম। সেই টানে সাধারণ একটা মেঝেও কেমন জীবন্ত হয়ে উঠত, প্রাণ পেত যেন। সত্যি বলতে কি, সেই সৌন্দর্য এখনকার আধুনিক যে মেঝে তৈরি হচ্ছে সেখানকার যে কারুকৃতি তাতে কিন্তু পাওয়া যাবে না। তা কেবল পাওয়া যাবে মা ঠাকুমাদের হাতের আঙুলের সেই ছোঁয়াতেই। এক একজন ঠাকুমা দিদিমা ছিলেন যেন এক একজন দক্ষ শিল্পী। কোনোরকম জ্যামিতিক স্কিল ছাড়া, কোনোরকম পেন্সিল স্কেচ ছাড়া

নিখুঁত ধানের শীষ বা লক্ষ্মীর পা এঁকে দিতেন তারা, যা না দেখলে বিশ্বাসই হবে না। এ দেখো, এইসব কথা তোমাদের সঙ্গে বলতে বলতে আমার মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা। লক্ষ্মী পুজোয় বাড়ির মা কাকিমারা যখন আলপনা দিতে ব্যস্ত থাকতেন, সেই সময় পিটুলির বাড়িটা নিয়ে আমাদের ভাই বোনদের দুষ্টুমি করার কথাও যেন এই মুহূর্তে হঠাৎ করেই মনে পড়ে গেল। তোমারও নিশ্চয়ই ছোটবেলায় এরকম কোনো স্মৃতি থাকবে যা এই মুহূর্তে তোমার মনে পড়ছে। এবারে এই শিল্পের ইতিহাসটা নিয়ে একটু কথা বলি। দেখো, প্রাচীন কোনো শিল্প বিষয়ক গ্রন্থে এই আলপনা, এই শিল্পের উল্লেখ সেইভাবে পাওয়া যায় না, জানো তো। যদিও কোথাও কোথাও রঙ্গলির উল্লেখ পাওয়া যায়। রঙ্গলি দ্বারা রং দিয়ে লতানো নকশা তৈরি করাকেই বোঝায়। এই শিল্পের বর্ণনা থেকে এটা স্পষ্ট যে রঙ্গলি ছিল এক বিশেষ ধরনের আলপনা। কাদম্বরী ও তিলক মঞ্জুরির মতো সংস্কৃত গ্রন্থে এই নকশার অসাধারণ শৈলী ও কারিগরি কৌশল সম্বন্ধে কিন্তু বর্ণনা রয়েছে। আলপনার সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় পরবর্তীকালের কাজল রেখা ও অন্যান্য গ্রন্থে। তাই আলপনা শিল্পের কাল যদি জিজ্ঞেস করা হয় তা সঠিকভাবে বলাটা কিন্তু মুশকিল। অনেক পণ্ডিতই ব্রত পূজার সঙ্গে জড়িত আলপনাকে প্রাক আর্যকালের উৎপত্তি বলে চিহ্নিত করেছেন। কোনো কোনো পণ্ডিত মনে করেন যে আমরা আলপনার উত্তরাধিকার লাভ করেছি অস্ট্রিক জাতিগোষ্ঠীর কাছ থেকে, যারা আর্যদের অনেক আগে থেকেই এদেশে বাস করতেন। তাদের মতে ধর্মীয় আচার সম্বলিত ও ঐতিহ্যগত লোকশিল্প সমূহের মধ্যে আলপনাও পড়ে। প্রকৃতপক্ষে বলতে গেলে কৃষিযুগে শস্যের প্রচুর উৎপাদন এবং অপদেবতা বিতরণের ভাবনা থেকেই এই আলপনা শিল্পের সৃষ্টি হয়েছে। তবে এই প্রাচীন ঐতিহ্যবাহী লোকশিল্প আমাদের প্রজন্মের কাছে বা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে হয়তো শুধুই লোকশিল্পই হয়ে থেকে যাচ্ছে, কিন্তু আমাদের পূর্বপুরুষদের কথা যদি বলি, তাদের কাছে কিন্তু এই শিল্প ছিল প্রকৃতির সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম। সময় বদলেছে, অস্বীকার করা যাবে না। এখন আর গোবরের নিকোনো উঠোন দেখা যায় না। আমাদের ফ্ল্যাট বা বাড়ির মার্বেল বা মোজাইকের মেঝেতে পিটুলির আলপনা দিলে হয়তো আমাদের মা কাকিমারাই ভয় পাবেন যদি দাগ পরে নষ্ট হয়ে যায়। কিংবা হয়তো এখন এতই বিভিন্ন ধরনের টাইলস বা মোজাইকের কাজ থাকে, সেখানে সেই যে চালের গুঁড়ি ব্যবহার করে যে সুন্দর সেই ঐতিহ্যবাহী আলপনা দেওয়া হতো, তা হয়তো সেইভাবে ফুটিয়েই তোলা যাবে না। লাল মেঝের ওপরে যে সুন্দর সাদা আলপনা একটা সময় আমরা প্রত্যেকে দেখে এসেছি, তা সত্যি এখন আর দেখা যায় না। আর যদি বা দেখা যায়, তা কেবল ওই ORM সিট বা প্লাস্টিকের স্টিকার। উৎসবের দিনে আমরা বাজার থেকে 10 টাকা বা 20 টাকার বিনিময়ে সেই স্টিকার কিনে এনে মেঝেতে সেঁটে দিই। তাতে সময়ও যেমন বাঁচে, তেমনি হয়তো ওই যে বলছিলাম আমাদের যে ভয় যে আমাদের সেই মোজাইকের কিংবা মার্বেলের মেঝে যদি নষ্ট হয়ে যায়, সেই ভয়ও কিন্তু দূর হয়। কিন্তু সত্যি করে বলো তো, সেই স্টিকারে কি সেই আমাদের ঠাকুমা দিদিমার হাতের আঁকা সেই যে বিষয়টা, সেই যে আন্তরিকতা, সেই যে নিষ্ঠার সঙ্গে কোনো উৎসব পালন করা, সেই বিষয়টা, সেইটা কি ফুটে ওঠে সেই কিনে আনা স্টিকারের মধ্যে? বোধহয় না। আর দেখো, এই শিল্পের মধ্যে দিয়েই কিন্তু এই যে বলছিলাম আমাদের মা দিদিমারাও যে কত বড় দক্ষ শিল্পী, তারা কিন্তু কোনো রকম জ্যামিতিক জিনিসপত্র কিংবা স্কেল কিংবা পেন্সিল স্কেচ ছাড়াই কত সুন্দর ডিজাইন আলপনা আঁকতে পারতেন, সেটাও কিন্তু প্রকাশ পেত, যা কিন্তু এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। আসলে তোমাদের মনের মধ্যে, আমাদের প্রত্যেকের মনের মধ্যে কী শিল্প বা কী ধরনের শিল্পী বাস করছে তা তো সুযোগ না হলে প্রকাশ পায় না, বলো? কারণ আমরা তো জানি না যে আমাদের মনের ঘরে কতজন শিল্পীর সত্তা বাস করছে।

তোমার ঘরে কয়জন বাস করে, মানে তোমার মধ্যে কি কি শিল্পী সত্তা রয়েছে সত্যি কি তুমি জানো? যদি না জানো তাহলে একটু চেষ্টা করো, এই যে আলপনার কথা বলছি, একদিন একটু চেষ্টা করো। থাকতেও তো পারে এই রকম আলপনার অসাধারণ এক শিল্পী সত্তা তোমার মনের মধ্যে। আলপনা নিয়ে কথা বলছি, দেখো আমাদের পুজো, তারপরে বিভিন্ন ব্রত, বিবাহের অনুষ্ঠানে যেমন আলপনার ব্যবহার রয়েছে, ঠিক তেমনভাবেই আরও একটি চিত্রকর্মের কথা এবারে বলতে চলেছি, যাও কিন্তু আমাদের বিভিন্ন শুভ উৎসবগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে।

বা বলতে পারি একটা সময় ভীষণভাবে জড়িয়েছিল, এখন সেই শিল্পটাও কিন্তু প্রায় বিলুপ্তির পথে। এই শিল্পও এখন খানিকটা নস্টালজিয়া বলতে পারি। বলতে চলেছি পিঁড়ি চিত্রের কথা। বিয়েবাড়ির কথা একবার যদি ভেবে দেখো, মনে পড়ে সেই দৃশ্যটার কথা। লাল বেনারসি পরা কোণে পানপাতায় মুখ ঢাকা আর বড়ি

রঙের উপর আঁকা থাকে ময়ূর, শঙ্খ, প্রজাপতি বা কখনো কখনো বরকনের মুখ। নবদ্বীপ থেকে চন্দননগর রার বাংলার শিল্পীরা বংশ পরম্পরায় এই কাঠের পিঁড়ির ওপর ছবি আঁকেন। একটা সাধারণ কাঠের টুকরো, হয়তো পড়ে থাকলে এমনিতেই আমরা ফিরেও তাকাই না, কিন্তু সেই সাধারণ কাঠের টুকরোকে নিজেদের শিল্প সত্তাকে দিয়ে কাজে লাগিয়ে কি অসাধারণ করে তোলেন শিল্পীরা তুলির ছোঁয়ায়। পরিবারের আজীবনের আবেগ হয়ে রয়ে যায় এই সমস্ত পিঁড়ি। শুধু কি বিয়ের পিঁড়ি? এই তো সামনেই আসছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর পিঁড়ি, অন্নপ্রাশনের পিঁড়ি কিংবা সাতভক্ষণের পিঁড়ি, প্রতিটির জন্যই রয়েছে আলাদা নকশা। আর এই নকশার মধ্যেই রয়েছে আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা কাহিনী। পিঁড়ি চিত্র আসলে বাঙালির পারিবারিক বন্ধনের এক রঙিন দলিল বলতে পারি। তবে ওই যে বলছিলাম, আধুনিক সাজসজ্জার মধ্যে অনেক ক্ষেত্রে আড়াল হয়ে যাচ্ছে আমাদের এই সব ঐতিহ্য। তাই তো আজকের অনুষ্ঠানে ক্যানভাসে ঐতিহ্য নিয়ে কথা বলছি আমি, তোমার যুববাণীর বন্ধু সুইটি। আর সেই ঐতিহ্যবাহী প্রাচীন কিছু লোকশিল্পের কথা আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বিয়ের কথা বলছিলাম, আর বিয়ে মানেই তো সেই বিয়ের গানগুলো, যেগুলো ছাড়া বিয়ে একেবারে অসম্পূর্ণ। তেমনই একটি গান রইল পরবর্তীতে তোমাদের জন্য।

আজকের অনুষ্ঠানে ক্যানভাসে ঐতিহ্য নিয়ে কথা বলছি আমি তোমার যুববাণীর বন্ধু সুইটি। আসলে আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আমাদের শিকড়টাকে আরও একবার ছুঁয়ে দেখতে। আলপনা হোক কিংবা পিঁড়ি চিত্র, কোনো মৃত ইতিহাস নয়, এটি আসলে আমাদের প্রবহমান সংস্কৃতি। যতদিন বাংলার ঘরে ঘরে মা বোনেরা থাকবেন, যতদিন ছাদনাতলায় সানাই বাজবে, পুজো বা ব্রতে শঙ্খধ্বনি উলুধ্বনি শোনা যাবে, ততদিন এই তুলির টান অমর হয়ে থাকবে। আজকের পর অন্তত এবারের পুজোয় বা ঘরের যে কোনো শুভ অনুষ্ঠানে বাজার থেকে স্টিকার কিনে না এনে নিজের শিল্পী সত্তাটাকে একটু প্রকাশ করতেই পারো। বাড়িতে থাকা সামান্য চালের গুঁড়ো দিয়ে বসে পড়তেই পারো। ভুল হোক বাঁকা হোক, সময় কম থাকুক হাতে, তবু নিজের হাতের আকাশে এই আলপনাতে কিন্তু তোমার মনের আসল নিবেদন

টুকু ফুটে উঠবে। আসলে আমরা চটপট কাজ শেষ করার চক্করে কি আমাদের আন্তরিকতাটাকে হারিয়ে ফেলছি না? প্লাস্টিকের স্টিকারে ঘর সাজানো যায় ঠিকই, কিন্তু মায়ের হাতের সেই আশীর্বাদ কি পাওয়া যায়? পিঁড়ে চিত্রও আজ হারিয়ে যাওয়ার মুখে। তবে আশার কথা হলো, আজকের বহু তরুণ শিল্পী এই পিঁড়ে চিত্রকে ক্যানভাস বা দেওয়ালে শোপিস হিসেবে নতুন করে রূপ দিচ্ছেন। ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মেলাতেই হবে, নয়তো শিকড়টাই একদিন শুকিয়ে যাবে। যখন আলপনার কথা বলছিলাম তখন এই কথাও তো বলতেই হয়। হ্যাঁ, এই আলপনা শিল্প নিয়েও কিন্তু আধুনিকভাবে যারা কাজ করছেন তারা অনেকটাই ভাবছেন। কলকাতার রাস্তার মোড়ে মোড়ে দুর্গাপুজোর সময় বিশাল বিশাল আলপনা বা কোথাও কোথাও আলপনা আঁকার প্রতিযোগিতা হয় রাস্তা জুড়ে, আর তা দেখতে কিন্তু দেশ বিদেশ থেকে দর্শকরা ছুটে আসেন। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে, ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে দিতেই হবে। আর আজকের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার আগে এইটুকু তোমাদেরকে বলবো, ওই যে বলছিলাম এবারের পুজোয় বা ঘরের যে কোনো শুভ অনুষ্ঠানে ওই প্লাস্টিকের স্টিকারটাকে একটু বাদ দিয়ে নিজেরাই চেষ্টা করো, দেখবে তাতে অনেকখানি ভালো লাগা মিশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখো, নিজের সংস্কৃতিকে ভালো রেখো। আজকের মতন আমি সুইটি বিদায় নিলাম, অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আবারও নিশ্চয়ই কথা হবে। অনুষ্ঠান শেষেও থাকলো আলপনা নিয়ে একটি গান শিল্পী পরমার কণ্ঠে।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সুইটি প্রামাণিক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: শিল্পী মনোময় ভট্টাচার্যের এই গানটির সাথেই আজকের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক আবর্তন, রচনা কাবেরী রায়চৌধুরী, প্রযোজনা পরিমল হেমব্রম। নাটক আবর্তন
1: কলকাতা।

আজকের নাটক আবর্তন, রচনা কাবেরী রায়চৌধুরী, প্রযোজনা পরিমল হেমব্রম। নাটক

0: আরে এসো না, নাচো।
1: মাম
0: হাই, ওরকম বড় বড় চোখ করে কি দেখছো মামা? আমার নাচ না, ও সো সুইট, মিউজিকটা কি দারুণ না? ছেড়ে নাচো, টেনশন পালাবে।
1: তুই নাচটাকে থামা,
0: থামালি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে, করলাম অফ। আসলে মাম্মা, এই টেনশনের অ্যাঙ্গেল থেকে না ব্যাপারটা তুমি কখনোই ভাবো না, ইটস নট ফেয়ার।
1: ভাবিনি ঠিকই, আজকাল শুধু মনে হয় তোদের সময়ের কোনো নিজস্ব সৃষ্টি নেই রে, কোনো ছন্দ নেই।
0: ভুল ভুল ভুল মাই ডিয়ার মাম্মা, সব ভুল।
1: গানের কথাই ধর না, তোরা তো আমাদের আমলে কেন এমনকি আমার মায়ের জেনারেশনের গান নিয়ে টানাটানি করছিস। আচ্ছা মম, এখনকার কটা গান শোনার মতো হয় বলতো? সবই তো রিমিক্স।
0: এই মাম্মা, এই যে রিমিক্স, এই শব্দটার মধ্যে কিন্তু আমার আপত্তি আছে। দেখো, আমরা তো তোমাদের সময়টাকে আমাদের মতো করে নিয়েছি, এই আর কি, জাস্ট চিল।
1: যাই বলিস, তোদের এই জেনারেশন খুব অধৈর্য। নতুন কিছু সৃষ্টির জন্য সাধনার প্রয়োজন হয় রে। নেই নেই, তোদের সে সাধ্য নেই, নাহলে ফিফটিজের গান নিয়ে টানাটানি করতিস না। কোথায় কোথায় সেই ক্রিয়েটিভিটি?
0: আচ্ছা মাম্মা, এই যে এইটা, এটা কি ক্রিয়েটিভিটি নয়? এই যে পুরনো গান নতুন আঙ্গিকে ঢেলে সাজিয়ে আমাদের মতো করে নিচ্ছি, এটা ক্রিয়েটিভিটি নয়? হোয়াট ইউ মিন?
1: উফ, পার্থক্যটা কোথায় জানিস? আমরা না বড়দের সঙ্গে এভাবে কথা বলবো ভাবতেই পারতাম না, মার সঙ্গে তবু বা একটু ফ্রি হলেও, বাবা জ্যাঠার সামনে
0: হয়েছে হয়েছে হয়েছে অনেক হয়েছে। তোমাদের এই কম্পেয়ার করা ব্যাপারটা আমার মোটেই ভালো লাগে না। ওয়েল, একটা জিনিস, এটা অনেস্টলি বলো তো মা, তোমার মারাও কি এরকম কম্পেয়ার করতেন? আসলে কি জানো মামা, সব একই রকম হয়তো আছে, থাকেও, শুধু দেখার চোখটা পাল্টে ফেলছো, পাল্টে ফেললেই সব কিছু ঠিকঠাক, ব্যাস, ওয়াও, সব ঠিকঠাক।
1: হয়তো হয়তো আমার দেখার চোখটাই পাল্টে গেছে, শহরটাই কত পাল্টে গেল, চোখের সামনে দিয়ে অন্যরকম শহর হয়ে গেল একটা।

0: বেরোচ্ছি।
1: আরে আরে, ভর দুপুরে কাঠফাটা রোদ্দুরে এত সেরে গুঁজে বেরোচ্ছিস? বাবা, আবার শাড়ি?
0: শাড়ি ভেবে দেখলাম মামা আজকের জন্য শাড়ির চেয়ে আর কিচ্ছু ভালো হবে না। দেখো না মা, দেখো কেমন লাগছে আমায় বলো না।
1: দাঁড়া দাঁড়া, গরমের দুপুরে প্যারেট গ্রিন ভালোই দেখাচ্ছে, ছবি ছবি। তবে তাঁত পড়েছিস তো, ঘামে একেবারে পায়ে পায়ে লেপটে যাবে রে। তা যাওয়া হচ্ছে কোথায় শুনি? আচ্ছা আচ্ছা মম,
0: কি হলো
1: এটা? এটা একটা ব্লাউজ হলো? হে তো তো ভালো ভগবান, সেদিন যেটা পড়েছিল,
0: কোনটা কোনটা কোনটা?
1: ওই যে লো ওয়েস্ট মাইক্রো মিনি আর 2 ইঞ্চি টপ।
0: মামা, আই এম 5 ফিট 7, 5 ফিট 7, সুন্দর সুন্দর সাদা সাদা দুটো পা দেখাবো না? সুন্দর জিনিস কখনো ঢেকে রাখতে হয়? জাস্ট থিঙ্ক মামা, জাস্ট থিঙ্ক, সুন্দর জিনিস কিনে আনলে তুমি নেবারদের রিলেটিভসদের ডেকে ডেকে দেখাও না
1: মম,
0: নাকি লুকিয়ে রেখে দাও চুরি হয়ে যাবার ভয়ে?
1: আচ্ছা তুই কি একটা জিনিস, হায় রে ভগবান।
0: আরে এক্স্যাক্টলি সো বাবা, এই একটু দাঁড়া আমি লাইনার লাগাবো কিন্তু। এই জানো মাম্মা, আমার না খুব মজা লাগে জানো, যখন দেখি পুরুষগুলো ট্যাপ ট্যাপ করে দেখছে।

0: পড়তে দাও, পড়তে দাও, জিভের জলটা পড়তে দাও, এটাই তো মজা। আ থিং অফ বিউটি ইজ দ্য জয় ফর এভার মামা।
1: তুই থাম তো, যাচ্ছিস না কোথায় বলতো?
0: আরে তুমি টাচ করলে কেন, লাইনারটা তো ধেবড়ে গেল মামা, দাঁড়াও পরিষ্কার করে নি। কি যেন বলছিলে,
1: কোথায় যাচ্ছিস?
0: ও বলবো, তব আইগি মজা। আচ্ছা আমাকে আগে দেখো তো, ভালো দেখাচ্ছে না?
1: দেখাচ্ছে দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে,
0: খুব সুন্দর।
1: হুম,
0: আচ্ছা মামা, এই যে তুমি দেখো এইখানটা, এই যে এই চুলটা, আরে চুলটা একটু হাইলাইট করতে না, ও ফাটাফাটি হয়ে যেত মামা, জাস্ট কপার রেড।
1: আহ মম,
0: কি হয়েছে? এমনি তো তুমি আমার চেয়ে অনেক সুন্দর, তোমার বয়ফ্রেন্ডের মুগ্ধ চায়নি দেখো না। এ বাবা, রাগ করেছ? আচ্ছা তুমি বলো, বাবার বন্ধুরা তোমাতে মুগ্ধ কি না?
1: এই মেয়েকে নিয়ে আর পারা গেল না।
0: এই তার মানে এসে গেছে বাবু, মা আমি জাস্ট চললাম, প্রতীক ওয়েট করছে মা গাড়িতে। আর শোনো শোনো, হ্যাঁ আজ না আমার ফিরতে একটু দেরি হবে, আসলে পরশু ওর বিয়ে তো, আজ তাই আমরা,
1: এই শোন শোন দাঁড়া,
0: হ্যাঁ
1: দাঁড়া, যার জন্মদিনে পায়েস রেঁধে খাওয়ালি ওই সেদিন, ওই ওই ছেলেটার বিয়ে?
0: কেন, ওর কি বিয়ে হতে নেই?
1: না মানে,
0: এই তোমাদের দোষ মাম্মা, তুমি ভেবেছিলে আমি আর প্রতীক বিয়ে করব, তাই তো? কি তাই কি না? ওহো, উই আর জাস্ট ফ্রেন্ড মাম্মা, বাট ইয়েস উই লাভ ইচ আদার ভেরি মাচ, ওকে?

0: হ্যালো,
1: কি হলো তীর্থা, এতক্ষণ ফোন বাজছে, ধরছো না কেন? এনি প্রবলেম?
0: আমার আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে অনি।
1: সেটা কি কোনোদিন ঠিক ছিল? 17 বছর বয়স থেকে তো দেখছি। কত হলো? 40? সরি সরি, মেয়েদের বয়স জিজ্ঞাসা করাটা নো নো। ওকে, জাস্ট বলো তোমার সম্পূর্ণ ঠিকঠাক মাথাটা খারাপ হলো কেন?
0: মমকে আমি কিছুতেই বুঝতে পারছি না জানো। চোখের সামনে যদি দেখি মেয়েটাই অচেনা হয়ে যাচ্ছে, কিরকম লাগে বলো তো।
1: আরে কি হয়েছে এটা? কি, ও তো একটা দারুণ মেয়ে তীর্থা।
0: দেখো, রঞ্জনকে সব বলা যায় না সেটা তো তুমি জানোই।
1: তোমার না রোগে দাঁড়িয়ে গেছে।
0: চুপ করো। এই তো রঞ্জন, সেও তো মেয়ের বাবা, তারও কি এসব দিকে দেখার সময় আছে? নিজেকে নিয়ে ব্যস্ত।
1: ওকে ওকে, এবার মাথাটা ঠান্ডা করে বলো তো কি হয়েছে। আজও বয়ফ্রেন্ড এনেছে বুঝি?
0: তোমাকে তো বলেছি আগে, মমের ছেলে বন্ধুর সংখ্যা তো কোনো গুনতি নেই। আজ আসছে তো কালো, বন্ধুরা আসছে, ঘরে ঢুকছে, দরজা বন্ধ করে গল্প করছে, নাচছে, তারপর যখন বেরোয়।
1: দেখো মানে ওরা আজকালকার ছেলে মেয়েরা আজকে অনেক ম্যাচিওর, বোল্ড। আমার তো দারুণ লাগে। এই দেখো না, আমার অফিসে যে ইয়াং ছেলে মেয়েগুলো আছে না, ওরাই তো অফিসটাকে বাঁচিয়ে রেখেছে বলে আমার মনে হয়। একেবারে টাটকা বাতাসের মতো।
0: অনি, তাহলে এত এত বয়ফ্রেন্ড, এক একজনের সঙ্গে এক এক সময় এমন ঘনিষ্ঠতা দেখি যে মনে হয় একেই বোধহয় বিয়ে করবে। ওমা, তারপর দেখি আবার আরেকজন। আজ এই দুপুরে যে ছেলেটির সঙ্গে বেরিয়ে গেল তার সঙ্গে এমন ঘনিষ্ঠতা হয়েছিল, আমি তো ভেবেই নিয়েছিলাম ওরা বোধহয় এই এসে বলল মা আমরা বিয়ে করতে চাই।
1: আচ্ছা,
0: তা আজ কি বললো জানো? বললো প্রতীকের পরশু বিয়ে, আজ আমরা একসঙ্গে অনেকটা সময় আড্ডা মারবো, ফিরতে দেরি হবে। বুঝছো একবার, মাথা মুন্ডু কিছু বুঝছো?
1: বুঝছি, তাহলে তো ভাবার মতো সমস্যা।
0: সেটাই তো বলছি, আমরা এসব ভাবতে পারতাম? হে মেয়েকে নিয়ে আমি কি করবো তুমি বলো, আমাদের সময় এসব তো কল্পনাও করতে পারতাম না।
1: না পারতাম কি না জানি না, তবে তুমি তো পারোনি তীর্থা, তুমি কিন্তু পারোনি। সেদিন যদি গৃহশিক্ষকতা করা ছেলেটাকে ভরসা করে বেরিয়ে আসতে পারতে, তাহলে কি আজ প্রতিদিন

0: দুপুরে সমাজের নজর বাঁচিয়ে ফোনে কথা বলতে হতো।
1: সরি,
0: পুরনো কথা বলে তোমাকে দুঃখ দিতে চাই না। সরি, তোমাকে একটাও কঠিন কথা বলা যে আমার পক্ষে কত পেইনফুল। আসলে তুমি তুলনাটা টানলে তো তাই আমার কথাগুলো বেরিয়ে এলো।
1: আমারও তো সাহস ছিল না, জানতে তো ভীতু ছিলাম। কতকেই তো নিজের মতো করার ইচ্ছে ছিল, পারলাম কতটুকু জানো? আমাদের সময় বেলবটম প্যান্ট বেরোলো, কি ভীষণ পড়তে ইচ্ছে করেছিল, দিল না পড়তে। নাচ শেখার ইচ্ছে ছিল, বাবার জ্যাঠা মিলে বললো দুদিন বাদে পরের ঘরে যাবে, সেখানে কোন মঞ্চ পাবে নাচ করার জন্য।
0: তোমার আর মমের মধ্যে ওইটুকুই পার্থক্য দীপ্তা, জাস্ট ওইটুকুই। তোমার সব প্রবলেম কিন্তু এখানেই সলভ হয়ে গেল আজ। একটু পেছন ফিরে তাকাও, হ্যাঁ তাহলেই বুঝতে পারবে। একটু নিরপেক্ষতা নিয়ে পিছন ফিরে তাকাও। আজকে বস আসবে, একটা জরুরি মিটিং আছে, আমি এখন রাখি, পরে আবার ফোন করব, বাই।
1: পিছন ফিরে তাকালে কত স্মৃতি।
2: খুকু, খুকু,
3: কি হলো ছোট, অত চেঁচাচ্ছিস কেন?
2: তুমি জানো না দিদি, এই মেয়ের মন আজকাল বড় চঞ্চল দেখছি। কি জানি বাবা, আজকালকার মেয়ে সবে কলেজে পা পড়েছে, কোথায় কার পাল্লায় পড়লো, আগে তো এমন দেখিনি। সেই কখন থেকে রাখছি, কোনো সারা শব্দ নেই, গেল কোথায় বলো দেখিনি।
3: তো সবটাতে বাড়াবাড়ি ছোট, এ বাড়ির মেয়েরা জানে কি করতে হয় আর কি করতে নেই, কোথায় যাবে আর? শীতের রোদ্দুর পোয়াচ্ছে, দেখ গিয়ে ছাদে, আমার বিনিও তো ঘরে নেই।
2: না গো, ওর চোখ যেন কেমন কেমন আজকাল। সেদিন বলে কি না বেল বটম প্যান্ট পরবো, স্পষ্ট বলে দিলুম ওসব ধিঙ্গিপনা এই মিত্তির বাড়িতে হবে না। আজকাল কেমন উড়ু উড়ু ভাব দিদি, লক্ষ্য করে দেখো।
3: চোখে চোখে রাখ, বুঝতে দিসনি, অত সন্দেহ দেখাসনি। আজকালকার মেয়ে, এ কি আর আমাদের যোগ? বাপ মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতুম না।
2: খুকু, খুকু,
4: ডাকছো মা?
1: মা, মা ডাকছো?
2: হ্যাঁ ডাকছি, তা ছেলেটা কোথায় শুনি?
1: ছাদে, বিনি আর আমি।
2: তা এমন গল্পে মশগুল যে ডাক কানে যাচ্ছিল না? শোনো, কাল তোমাকে দেখতে আসবে পাত্রপক্ষ, যতই শীতে রোদ্দুর হোক অত ছাদে থাকলে রং জ্বলে যাবে।
1: আমাকে দেখতে আসবে মানে?
2: তোমার বিয়ের ব্যাপারে উদ্যোগ নিয়েছি আমরা, আগে থেকে বলিনি, এসে গেল সম্বন্ধটা হঠাৎ করে, দেখে যাক।
1: মা, মা গো, আমার কলেজ।
5: দিদিভাই, দিদিভাই চ, যাবি না ছাদে?
2: না, আর তুমিও আর যাবে না। আর শোনো, ঠাকুর ঠাকুর করে সম্বন্ধটা পাকা হয়ে গেলে তোমার ওই মাস্টারকে এবার ছাড়িয়ে দেব, পাঁচ কথা উঠতে পারে। আমি যাই।
1: বিনি, শুনলি?
5: হ্যাঁ, সম্বন্ধ টম্বন্ধ কি বললো রে কাম্মা?
1: কাল আমায় দেখতে আসবে বিনি, অনিতার কি হবে?
5: চুপ চুপ, চ চ, এখন কাঁদিস না দিদিভাই, চ ঘরে চ। দিদিভাই, অনিতাকে ব্যাপারটা জানাতে হবে, কিন্তু আজ আসবে পড়াতে? তুই একটা চিঠি লিখে ফেল, এক্ষুনি এলে দিয়ে দিবি।
1: আমি বিষকে পড়বো বিনি, দেখে
5: চুপ কর, বিষকে মর।
1: তুই কি করবো বল, ও তো চাকরিও করে না একটা, তার উপর যাতে মিলে না, আর মিলেই বা কি, প্রেমের বিয়ে তো এ বাড়িতে পাপ।
5: চুপ ভাই, চুপ চুপ, কেউ আসছে।
0: এসব কি লিখেছ চিঠিতে খুব?
1: হ্যাঁ, যা সত্যি হতে চলেছে তাই লিখেছি।

0: তুমি আমার বাড়ি জানো না, আমার কোনো কথা খাটবে ওখানে? তুমি কি ভেবেছ আমি না করিনি?
1: আমি কথা বলবো?
0: না না, লাভ হবে না। ওরাই তোমার পড়ানো বন্ধ করে দেবে এই মাস থেকে, মা বলেছে। সন্দেহ হয়েছে মার।
1: আমায় ভরসা করতে পারো? বলো, পারো কিনা বলো, বলো।
0: জানি না, ওই কিছু জানি না, ওই কিছু জানি না। আমি
1: আমার সঙ্গে এক কাপড়ে বেরিয়ে আসতে পারবে? খোকো, চুপ করে থাকার সময় এটা নয়। বলো বলো, পারবে কিনা বলো, বলো খোকো, বলো পারবে কিনা বলো।
0: মা বাবা তাহলে আর কোনোদিন আমার মুখ দেখবে না?
1: অর্থাৎ পারবে না, অর্থাৎ তোমার ফ্যামিলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন মি।
0: অনি,
1: ঠিক আছে, তোমার উত্তর আমি পেয়ে গেছি। আমার তো আর কিছু করার নেই খোকো, আমি কিন্তু তোমার হাত ছেড়ে দিইনি, এইটুকু মনে রেখো। ভাবো, ভালো করে ভাবো দুদিন, তারপর আমাকে জানিও। একবার যদি আমাকে ভরসা করতে পারো, আমি এটুকু কথা দিতে পারি, তুমি কখনো ঠকবে না, কখনো না। আমার সর্বস্ব দিয়ে তোমাকে খুশি রাখার চেষ্টা করব।
0: আমি পারবো না, আমি জানি আমি পারবো না। আমি পারিনি অনি, আমার সে সাহস ছিল না।

0: নৌকা বিহারের দ্য এন্ড। দেখো প্রতীক, এদিকে এসো, দেখো বাবুঘাট থেকে গঙ্গাটা কি দারুণ লাগছে না?
1: এই মম, মম তোমার মুখটা আর একটু ডান দিকে হেলিয়ে দাও, জাস্ট জাস্ট একটু রাইট, ফাইন। গোধূলির আলো তোমার মুখে আর একটু চাই, আর একটু ডান দিক, বাহ।
0: আরে বাবা, এই স্পেনিং ভার ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু, এই তাড়াতাড়ি গরম পড়ছে।
1: ঠিক আছে, দুটো স্ন্যাপ নেবো প্লিজ,
0: দুটো।
1: বাহ, এবার দ্বিতীয়টা। শোনো, তোমার সানগ্লাসটা কপালের উপর নিয়ে নাও।
0: ওকে,
1: এইবার এইবার ওই যে দূরে জাহাজের মাস্তুলটা, ওদিকে তাকাও। রেডি?
0: রেডি।
1: বাহ, থ্যাঙ্কস।
0: এই দেখি দেখি কেমন হলো, দেখো দেখো,
1: দাঁড়াও।
0: ওয়াও, ফাটাফাটি।
1: এবার আমার এপাশে চলে এসো, এপাশে।
0: ওকে,
1: মুখটা মুখটা আমার বুকের উপর। বাস, এবার এবার চুপটি করো। রেডি? মার্ভেলাস,
0: রব নে বানা দে জোড়ি ভাই। প্রতীক, পরশু এই সময় তুমি বরের মেকআপ নিচ্ছ না?
1: হ্যাঁ, মেকআপই বটে, নতুন ড্রামার নতুন ক্যারেক্টার।
0: কি যেন তোমার উডবি ওয়াইফের নাম, কি যেন বলেছিলে?
1: রাত্রি।
0: রাইট, রাত্রি। আচ্ছা, এই যে ফটোগুলো তুললে রাত্রি জানবে?
1: ঢাক পিটিয়ে জানানোর বা দেখানোর কিছু নেই, স্পন্টেনিয়াসলি জানলে জানবে। আর তোমার কথা তো ওকে ফোনে বলেইছি, একবার মিট করেছিলাম, তখন ওই জানতে চেয়েছিল আমার কোনো এফেয়ার আগে ছিল কি না।
0: কি বললে?
1: বললাম তোমার কথা, বললাম আছে একজন যে আমার সারা জীবনের বন্ধু, এই বন্ধুত্ব কোনোদিন কারুর কথাতে নষ্ট হবে না যদি সে না নিজে থেকে সম্পর্ক নষ্ট করে।
0: ও কি বলল?
1: কিছু না, চুপ করেছিল। কি হলো বল?
0: ওই নৌকোগুলো কোথায় যাচ্ছে জানো?
1: না,
0: এক গন্তব্যহীন যাত্রা কি?
1: জানি না। আচ্ছা মম, ভাষা কি? মম, শব্দ কি ভাষার চেয়েও শক্তিশালী?
0: শরীরের

0: ভাষা, সৃষ্টির ভাষা, আমার মনে হয় শব্দ উচ্চারণের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল।
1: তাহলে চুপ করে সূর্যের ঢলে যাওয়া দেখো, চলে যাওয়ার সময়টাই সবচেয়ে সুন্দর করে দিয়ে যায় আকাশটাকে।
0: বিদায় নেয় এক আকাশ থেকে অন্য এক আকাশের দিকে।
1: মন হাসছো

0: চাইলাম তো শুধু
1: থাক না,
0: বাড়ি যাবো প্রতীক, যাবে চলো, সূর্যাস্ত তো হয়ে গেল না।
1: ঠিক আছে চলো।

0: हेलो
1: একি তুমি কাঁদছো কেন কুকু? প্লিজ কেঁদো না, প্লিজ, আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না। কুকু, আমি জানি মেয়েকে নিয়ে তুমি সমস্যায় আছো। আসলে কি জানো, এটা হলো জেনারেশন গ্যাপ। আমাদের আর ওদের মধ্যে পার্থক্য একটাই, ওরা সৎ আর সাহসী। এই সৎ সাহসটুকুকেই তুমি আজকে মেনে নিতে পারছো না।
0: হয়তো
1: ওরা কিন্তু আমাদের অশ্রদ্ধা করে না খুব। দেখো, নিজের মতামত জানানোকে তুমি যদি ভাবো যে তোমাকে ওরা অশ্রদ্ধা করছে, ওদের কোনো ভ্যালুজ নেই, তাহলে মস্ত বড় ভুল হবে। জীবন তো সরল রেখা নয়, বা তোমার অ্যারিথমেটিকও নয়।
0: কিন্তু ও কি বললো জানো? বললো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আচ্ছা, এবার বলো তো, তুমি ভালোবাসবে একজনকে আর বিয়ে করবে অন্যকে, এটা কিভাবে কিভাবে মানবো আমি?
1: তোমার মানা বা না মানায় কি আসে যায় বলতো? একটা কঠিন কথা বলতে হচ্ছে আমায়। তোমার সঙ্গে তবে তোমার মা জেঠিমার পার্থক্য কি রইল? ওরা ওদের ধ্যান ধারণা নিয়ে পাথরের মতো ছিলেন, তুমি আজ তোমার মতো। তুমি ভাবছো তোমার চিন্তা ভাবনা সত্যি, এর বাইরে যা হচ্ছে সব ভুল, সব খারাপ।
0: জানি না, জানি না। উনি
1: মনটাকে খুলে রাখো, হয়তো মম আর ওই ছেলেটি মনে করছে ওরা বন্ধু হিসেবেই সবচেয়ে ভালো থাকবে। হয়তো ভেবেছে ম্যারিড কাপল হিসেবে ওরা ভালো থাকবে না, অথচ দুজনে দুজনকে খুব ভালোবাসে। ওরা জানে ওদের জীবনটাকে ওরা কীভাবে চালাবে, ভ্যালুজ মোরাল সবই আছে, কিন্তু ওরা অনেস্ট আর প্র্যাকটিক্যাল। সাহস তো অবশ্যই আছে। আজকে আমরা যা করছি এটা বাইরের লোকে জানলে কি বলবে ভেবে দেখেছ? দুজনেই সংসারী, অথচ পুরনো সম্পর্ক ভেঙে বেরোতে পারিনি আমরা। আমরা ভীতু, লুকিয়ে করি আর পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি সমাজের কাছে, আর ওরা কাউকে ভয় পায় না। এই এইটুকুই তো পার্থক্য।
0: তুমি আমাকে দায়ী করছো?
1: না না না না, তোমাকে নয়। আজ কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে আমাদের দুজনের বিয়ে হলে হয়তো এইভাবে আমরা এত মন খুলে কথাই বলতে পারতাম না। হয়তো হতোই তা বলছি না, বেনিফিট অফ ডাউট আছে। এই যেমন ধরো, তুমি রঞ্জনের সাথে সব শেয়ার করতে পারো না, আমিও তো শ্রীময়ীর সাথে সব কিছু শেয়ার করতে পারি না।
0: আসলে কোনটা যে সত্যি,
1: সত্যিটা সত্যি খোকো, মানতে কষ্ট হলেও সেটা সত্যি। শোনো, আজকে রাখি, 3টের সময় এমডির সাথে মিটিং, কাল আবার তোমাকে ফোন করব। মনটা খারাপ করো না, এবার একটু হাসো। বাই।
2: বৌদি, ও বৌদি, মম দিদির কি হয়েছে গো? তখন থেকে বারান্দায় চুপ করে দাঁড়িয়ে আছে।
0: ও মা, মম ফিরলো কখন বলিস নি তো?
2: অনেকক্ষণ, তুমি টিভি দেখছিলে না, তাই তো সাড়া পাওনি। আমি বললাম দিদি একটু কপি খাবে, সাড়াই করে না।
0: ও দাঁড়া, আমি দেখছি। মম, কি রে মম, কখন এলি? অন্ধকারে দাঁড়িয়ে কেন মা, কি হয়েছে?

0: কি হয়েছে বলবি না?
1: কিছু না, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। প্লিজ মামা,
0: কফি দি।
1: ও প্লিজ, একটু একা থাকতে দাও না মামা আমায়।
0: ঠিক আছে, আমি যাচ্ছি।
1: মামা, তোমার বিয়ের বেনারসিটা একটু আমায় পড়তে দেবে? প্রতীকের বিয়েতে
0: মামার কাঁদছিস?
1: আমার খুব আনন্দ হচ্ছে মামা, খুব আনন্দ হচ্ছে।

0: আবর্তন নাটকটি শেষ হল। রচনা কাবেরী রায়চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মম জয়শ্রী মুখোপাধ্যায়, প্রতীক সর্বদমন সোম, কাজের মেয়ে এবং মহিলা কণ্ঠ স্বপ্না বন্দ্যোপাধ্যায়, বিনি হৈমবতী চট্টোপাধ্যায়, তীর্থার মা তারা দে এবং অনির্বাণ মুরারি মুখোপাধ্যায়, ও তীর্থার ভূমিকায় অভিনয় করেছেন নীলাঞ্জনা বিশ্বাস। সম্পাদনা রফি উদ্দিন। আবর্তন নাটকটি প্রযোজনা করেছেন পরিমল হেমব্রম।
1: শুনলেন নাটক আবর্তন, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু বাদেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাবার পর ইরান দেশের দক্ষিণ পশ্চিমে বন্দর আব্বাসের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আজ ভোরে আঘাত হেনেছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ্জোহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন, পিভি সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডির পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টোর মিক্সড ডাবলস জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিস্তারিত খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন হয়। পুরস্কারপ্রাপ্ত হিসেবে দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0: বাহিনীকে আরও বেশি নাগরিক কেন্দ্রিক হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, মানুষের বিশেষ করে মহিলা দরিদ্র এবং শিশুদের সঙ্গে আচরণ করার সময় পুলিশকে অবশ্যই আরও বেশি সংবেদনশীল হতে হবে। শ্রীমতী মুর্মু বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিপফেক ইত্যাদি মোকাবিলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিকিম পুলিশ সমস্ত রকম আধুনিক প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলির সফল মোকাবিলা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকায় তিনি ভূয়সী প্রশংসা করেন।
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে, তাকি সামান্য লোক বিনা হয়ে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাওঁ, বাচ্চোঁ ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কো ভি প্রাথমিকতা দেনি চাহিয়ে। সাইবার ক্রাইম, অনলাইন ফ্রড, হ্যাকিং ওর ডিপ ফেক জেসি নেই চুনতিয়া সামনে আ রহি। ইন নেই চুনতিয়ো সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি, সাইবার সিকিউরিটি ওর ডিজিটাল ইনভেস্টিগেশন মে বানানা হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ তিনটি রাজ্য এবং জাতীয় রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দিল্লি শাখার সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। ডক্টর অর্চনা গুপ্তাকে হরিয়ানা বিজেপির প্রধান হিসেবে এবং কেবল সিং ধিলোকে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা বিজেপির সভাপতি হচ্ছেন অভিষেক দেবরায়। এই নিয়োগগুলির মধ্য দিয়ে শ্রী নবীন রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরেও নতুন পদাধিকারীদের দল নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বেজিংয়ে ভারত চীন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা WMCC-র 35তম বৈঠকে এই পর্যালোচনা করা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হু ইয়াংকি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হয়েছে। দুপক্ষই সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কর্মপদ্ধতির রূপায়ণ এবং আন্তঃসীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। মন্ত্রক আরও জানিয়েছে, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি যাতে দ্রুত আয়োজন করা যায় তার উপর জোর দিয়েছে ভারতীয় পক্ষ। বৈঠকে উভয় পক্ষই 24তম বিশেষ প্রতিনিধি বা এসআর পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক ও সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি চীনে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের চূড়ান্ত প্রস্তুতির জন্য একসঙ্গে কাজ করার বিষয়েও সহমত প্রকাশ করেছে দুটি দেশ। সফরকালে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান চীনা বিদেশ মন্ত্রকের এশীয় বিভাগের মহানির্দেশক লিউ জিনসাংয়ের সঙ্গে বৈঠক করেন এবং চীনা সহকারী বিদেশমন্ত্রী হং লেইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এই ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাক সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষা বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী BSFকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, 38 একরের বেশি। এরপরেই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11ই মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি BSF-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক

0: মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদন পত্র বিএসএফ হাতে তুলে দেওয়া হয়। ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কোর IRGC জানিয়েছে যে দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে তারা আজ খুব ভোরে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলির উৎস ছিল এই মার্কিন বিমান ঘাঁটি। IRGC আরও জানিয়েছে যে তেহরানের এই সাম্প্রতিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। উল্লেখ্য, বুধবার রাতে ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পরপরই এই ঘটনা ঘটল। ইরানের কৌশলগত বন্দর শহর বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকার নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের দাম 3.75% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $97.83 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $92.22। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে এক বার্তায় এই পবিত্র উৎসব সকলের জন্য শান্তি, সুখ এবং সদ্ভাব বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাবরকরের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাবরকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক যোগ দিবসে এবারে মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় রাজ্য সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের এক উল্লেখযোগ্য দিন। লক্ষ্য সেন, PV সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্লাস্টার মিক্সড ডাবলস জুটি সবাই নিজ নিজ বিভাগে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্স পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ এই অনুষ্ঠানে প্রথমেই যে গানটি থাকছে সেটি থাকছে বাংলা ব্যান্ড শহর থেকে।

0: নাই, পৃথিবীটা রসা তলে যাচ্ছে এবার তাই।
1: বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 3 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জানিয়ে দেব আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, বিকেল সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া সহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 34.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 90%, সর্বনিম্ন 61%। আজ সকাল থেকে 0.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে। 28 এবং 29 মে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং মাঝে মাঝে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় মন নিয়ে, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত, 4:35 ছায়া ছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। মধ্যমগ্রাম বিএড কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মল্লিকা চৌধুরী। শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে, 6:20 ক্ষেত খামারের কথা, গ্রামীণ যুবক যুবতীদের জন্য বিজ্ঞানসম্মত উপায়ে লাভজনক মুরগি চাষ, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পার্থ সারথি রাউত, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় খাবার টেবিলেই বিষ, এই সম্পর্কে কথিকা, বলবেন ডাক্তার অনুপম পাল, শুনবেন দ্বিতীয় পর্ব। 7:00 যুববাণী থেকে গল্প বলি শোনো, 7:45 নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর মাথুন সেনগুপ্ত এবং অনন্যা মজুমদার বাগচি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার কথিকা বিভাগ, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়া ছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বেহাক রাগে শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী, তাঁকে তবলা সহযোগিতায় অসিত জানা। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। শুরু হচ্ছে অনুরোধের আসর, আপনাদের সঙ্গে আজ তন্ময়ী ভট্টাচার্য। আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজ কিন্তু বিশেষ দিন এবং আজ ঈদের দিন, তাই সবাইকে শুভেচ্ছা জানাই এপার ওপার সমস্ত বন্ধুদের, এবং আপনাদের অনুরোধের গান শোনানোর পালা এবার। প্রথমেই সরাসরি গানে, তারপর শোনাব কার অনুরোধে গানটি শুনলেন।

কী হয় জানেন তো বন্ধুরা, অন্যান্য সমস্ত অনুষ্ঠানে আমরা শোনাই আমাদের পছন্দের বা আমাদের নির্বাচন করা কিছু গান, আর এই অনুরোধের আসরে বসে একদম অন্যরকম এক অনুভূতি হয়, যেখানে আপনাদের অনুরোধে যেমন আপনাদের গান শোনাই, তেমনি অনেক দিন পর এই গানগুলো আপনাদের অনুরোধের মাধ্যমে ফিরে আসে আমাদের শ্রবণে। অদ্ভুত এক অনুভূতি হয়। আমরা শুনে নিলাম সবিতা চৌধুরীর এক সময়ের জনপ্রিয় এক গান, অবশ্যই কথা সুর সলিল চৌধুরীর, এবং এই গান শোনার জন্য অনুরোধ করেছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি ও লালন ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। নজরুলের জন্মদিন চলে গেছে, কিন্তু এত অনুরোধ এসেছে আপনাদের যে অবশ্যই আমরা চেষ্টা করছি আপনাদের নজরুলের গান একটি দুটি করে অন্তত শোনাতে প্রতিদিন। আজ এই মুহূর্তে যে অনুরোধটি হাতে নিয়ে আছি তাতে গানের অনুরোধ রয়েছে খেলিছে জলদেবী, শিল্পী ধীরেন বসু অথবা আমাদের পছন্দের অন্য যে কোনো শিল্পী। আপনাদের জন্য গানটি শোনাতে চলেছি কিন্তু শিল্পী ফিরোজা বেগম। অনুরোধ করেছেন সত্যদর্শন দত্ত গোলাহাট বর্ধমান থেকে। রইল আপনার জন্য।

0: সুরের তরঙ্গ ছড়িয়ে পড়ল, তাই না? পরের গানের অনুরোধ একটু ভিন্ন রকম। ফুলেশ্বরী ছবি থেকে একটু কম শ্রুত গান হরিধন মুখোপাধ্যায়ের কণ্ঠে, অন্তত সম্প্রতি কম শোনা যায়, তাই আবারও সেই ফিরে শোনার সুযোগ। অনুরোধ করেছেন শিশির সিংহ ও বন্দনা সিংহ, সুতপুর পূর্ব বর্ধমান থেকে।
1: আমি তো

বলি অননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে। স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ করেছিলেন করবিনে নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে। পরের গানের অনুরোধ ওপার বাংলা থেকে ঈদ উপলক্ষে একটি গান শোনার অনুরোধ করেছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। কবির আল চপল জীবননগর চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে শুনতে চেয়েছেন এই গানটি।

পরের গানের অনুরোধ সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন গয়াচরণ রানো, প্রিয়ব্রত রানো, নবনীতা রানো, ধান্দুলসা নিরোধ, পূর্ব বর্ধমান কেতুগ্রাম থেকে। রইল আপনাদের পছন্দের গানটি।

পরপর দুটি গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবং শেষের গানটি মান্নাদের কণ্ঠে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ করেছিলেন রবীন মান্না, জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে, এবং শেষ গানটি মান্নাদের কণ্ঠে শোনার জন্য অনুরোধ করেছিলেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে। সময় একেবারে শেষ বন্ধুরা, বিদায় নেব আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মুহূর্তে আপনাদের জন্য মহিলাদের আসর সাজিয়ে অপেক্ষা করছেন শর্মিষ্ঠা দত্ত।

0: আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, কথায় আছে না যে রাঁধে সে চুলো বাঁধে? হ্যাঁ, কিন্তু আমাদের আজকের অতিথি, তিনি কিন্তু রাঁধার সঙ্গে সঙ্গে তার ক্যানভাসে মনের মাধুরী মিশিয়ে রঙে রেখায় অনেক কিছু এঁকে ফেলেন এবং সেই আঁকা দিগন্ত বিস্তৃত। তার মনের মাধুরী দিয়ে তিনি দিগন্ত ছাপিয়ে যাচ্ছেন তার রঙে রেখায়। আমাদের আজকের মহিলাদের আসরে দিগন্ত, এবং সেখানে আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী শ্রীমতী মমতা মণ্ডল। তার কাছ থেকেই আমরা শুনব তার এই চিত্রশিল্পের যাত্রাপথের কথা। আমাদের সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী মমতা মণ্ডল।
1: নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত। আচ্ছা, আজকে চিত্রশিল্পের জগতে এবং অনেক গুণী মানুষের কাছে, অনেক শিল্পীর কাছে মমতা মণ্ডল একটি নাম। তো আমি যেটা আপনার কাছে জানতে চাইব, যে আমি শুনেছি যে আপনার এই যাত্রাটা, মানে একেবারে ছোট থেকে আজকে মমতা মণ্ডল হয়ে ওঠাটা খুব একটা সহজ ছিল না, তো সেইটা যদি আপনি বলেন যে কিভাবে এই যাত্রাপথটা এইখানে এসে পৌঁছলো।

0: আচ্ছা দিদি, বলবো যে একটা কথা, আমি আমার মাবলা নদীর একদম রাস্তা, নদীর পাড় আর আমাদের পুকুরের পাড়ে আর কি,
1: আচ্ছা
0: তা আমরা ওখানে ছোট থেকে খেলাধুলো ওরকম মানে বড় হয়েছি, নদীর জলে নেমেছি, নদীর জলে সাঁতার কেটেছি। আচ্ছা, ওখানে আমাদের গ্রামের দিকে যাত্রা, পুতুল নাচ, তারপরে মনসার যাত্রা, শীতের মাল যাত্রা, এগুলো বেশিরভাগ হয়।
1: আচ্ছা
0: তা আমরা অনেক ভাই বোন দিদি,
1: হুম
0: আমাদের গ্রামের দিকে স্কুল নেই, খুব দূরে দূরে, আর আমার বাবা মা স্কুলে পাঠাতো না, কোনো ভাই মানে দুটো দাদা, আমরা সাত বোনে,
1: হুম
0: দুটো দাদা পড়াশোনা শিখেছে আর বোনেদের কারোর হয়নি, মেয়েদের বাড়ি থেকে বের হতে দিতে না গ্রামের দিকে। তো
1: হুম হুম হুম
0: তা এইভাবে আমরা বড় হয়েছি, আর কোন জায়গায় যাত্রা পুতুল নাচ কিছু দেখার দরকার হলে আমার পিসিমা ছিল, বড় পিসিমা,
1: হুম
0: গিয়ে আমরা বলতাম, পিসিমা তুমি বাবার কাছে বলো না আমরা যাব যাত্রা দেখতে, তা পিসিমা বলতো ঠিক আছে আমি গিয়ে দাদার কাছে বলবো, আমার বাবা মেজ।
1: আচ্ছা
0: এসে আমার পিসিমা এসে বলতো অমেশদা মেয়েগুলো যাত্রা শুনতে যাবে, ওদের নিয়ে যাব। তা বলতো আমার বাবা, আমার বাবার বোনেদের ডাকতো খুকি বলে,
1: আচ্ছা
0: গ্রামের দিকে তো।
1: হুম হুম
0: তা তা বলতো কোথায় নিয়ে যাবে খুকি, তা বলতো যে অমুক জায়গায় যাত্রা হচ্ছে,
1: হুম
0: তখন বলতো যে ঠিক আছে তুমি সঙ্গে করে নিয়ে যাবে, তুমি সঙ্গে করে নিয়ে চলে আসবে।
1: আচ্ছা
0: তাহলে সেইভাবে আমার পিসমার সঙ্গে যেতাম, আবার আমার পিসমা বাড়িতে দিয়ে
1: হুম
0: বাড়ি চলে যেত রাত্রে।
1: আচ্ছা আপনার বাবা কি করতেন?
0: আমাদের জমি চাষবাস,
1: আচ্ছা আচ্ছা
0: ইনি চাষ চাষের জমি ছিল।
1: হুম হুম
0: তা আমরা এইভাবে বড় হয়েছি, তারপর আস্তে আস্তে বড় হয়ে উঠলাম, দিদিদের সব বিয়ে হয়ে গেছে, আমি সবার ছোট।
1: আচ্ছা
0: তারপরে আমার বাবা মারা গেল,
1: হুম
0: আমার তখন 19 বছর বয়স, আমার বাবা মারা গেল,
1: হুম
0: তাহলে আমার জ্যাঠামশাই ছিল। এবারে আমার বাবা যে বছর মারা যায় সালটা মনে পড়ছে না,
1: হুম
0: এবার তার পরের বছর আমার জ্যাঠামশাই বলছে মেয়ে তো বড় হয়ে গেছে বিয়ে দিতে হবে, তাই এরম ভাবে, আর আমরা কোনো কথা বলতে পারি না,
1: হুম
0: তাহলে এরকম ভাবে আমার জ্যাঠামশাই এরকম পাত্র দেখলো, দেখে বিয়ে দিন ধান সবকিছু ঠিক করে নিল। এবারে আমার মা বলেছে এখন যে আমি দেখব তারপর বিয়ে দেবো, তো আমার জ্যাঠামশাই বললো না বাড়ির মেয়েদের কোথাও যাওয়ার দরকার নেই, আমরা যেটা দেখেছি সেটাই ভালো,
1: আচ্ছা
0: এইভাবে।
1: হুম
0: তাহলে ভালো, এইভাবে বিয়ে হয়ে গেল আমার। বিয়ে হয়ে যাওয়ার পরে দুই সন্তান হলো,
1: হুম
0: তাহলে দুই সন্তান হওয়ার পরে এবার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, মানে আজ চালানোর মতো অবস্থা নেই।
1: আচ্ছা
0: তাহলে ওখান থেকে চলে আসলাম কলকাতা, চলে আসলাম
1: আচ্ছা
0: কলকাতায়। চলে আসার পরে ঘর ভাড়া নিলাম,
1: হুম
0: নিয়ে ওখানে কিছুদিন থাক, সেখানেই আছি, থাকতে থাকতে এখন ছেলেরা বড় হয়ে গেছে, ছেলেরা একটু ইনকাম করছে,
1: হুম
0: ও আমার মানে হাজব্যান্ড কিছু ইনকাম করছে সেরকম না।
1: আচ্ছা
0: তাহলে আর আমি 2005-এ বৌদিদের বাড়িতে, দাদাদের বাড়িতে এসছি, মানে একজনের সঙ্গে এসছিলাম।
1: আচ্ছা
0: তা আমার বৌদি বলল, তার বলছে দেখো না ও যদি আমার বাবা আছে যদি দেখে তাহলে খুব ভালো হয়।
1: হুম
0: তা আমার জিজ্ঞেস করলো, আমি বললাম হ্যাঁ আমি তো সেই বাইরে, আমার তো কাজ করতে হবে, তা আমি করব থাকবো বলে সেখান থেকেই ঠিক গেছি এখানে।
1: আচ্ছা
0: সেখান থেকে থাকা থাকি এখন নাতনি নিয়ে, নাতনির পুরো দায়িত্ব সবকিছু দাদার বৌদির উপরে।
1: আচ্ছা
0: আমার আমার কিছু দরকার হলে, বাড়িতে টাকা পয়সার দরকার হলে সবকিছু মানে বৌদি কিংবা দাদা বললে দিয়ে দেয়, সেগুলো কারো শরীর খারাপ হলে ডাক্তার দেখানো সবকিছু দায়িত্ব পালন করে। তাহলে আমি সেখান থেকে আমি বেড়ে গেছি। তাহলে এই 2023-এ আমার নাতনির হোস্টেলের এক জায়গায় ব্যবস্থা হয়েছে, এবার ছোট থেকে আমি ছাড়িনি দিদি, তাহলে এবারে যখন হোস্টেলে দেওয়া হয়ে গেছে বলেছি 3 মাস পর পর ছুটি, তারপরে শুনছি বলে একদম ছুটি দেবো না, এখন 18 বছর 20 বছর না হলে ছুটি দেবো, বাড়ি যেতে দেবো না। এবার তাহলে আমার না, আপনি তো খুব ফোন করলে, বৌদি ছাড়া কেউ ফোন করতে পারবো না আর ওর বাবা ছাড়া, এবারে ফোন করলে খুব কাঁপত, এত চিৎকার করে কাঁপতে যে সহ্য করার মতো নেই। আমার বাবা বুড়ো হয়ে গেলে তবে আমার এখান থেকে ছাড়বো। আমরা বলি না তো আমরা গেছি, বৌদি দাদা আর একটা দাদা গেছে ওখান থেকে, তারপর ওদের কাছে পরে শুনলাম বললো যে হ্যাঁ, তারপর তখন থেকে ওখান থেকে নিয়ে আসার জন্য মানে অনেক কিছু করতে হয়েছে, তবে ছেড়েছে। যাই হোক, সেই ওইটাই ভাবতে ভাবতে আমি একা থাকতাম আর এই বাড়িতে দাদা বৌদি থাকতো, আর আমি ওখানে কান্নাকাটি মানে একটু খুব মন টন খারাপ থাকতো যে কিভাবে নিয়ে আসবো, কি করব, কি হবে এইসব। তারপরে দাদা বৌদি গিয়ে বলবে তুমি তো একা একা থাকো, এরকম করলে কি করে চলবে, তুমি ছবি আঁকো।
1: আচ্ছা,
0: আমার বলছে, আমি বলছি আর দাদা ছবি টবি আঁকে, তখন দাঁড়িয়ে দেখতাম বা ক্যানভাস গুলো ধরতাম এইসব কাজটা করেছি দাদা, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি ছবি আঁকতে পারবো বলে।
1: আচ্ছা, মানে ছোট থেকে কোনোদিনই কিছু আঁকেননি?
0: না না না।
1: আচ্ছা,
0: কোনোদিনই না। ওইসব দেখতাম, একটা পুতুল নাচ এইসব অনেক কিছু করতাম, দেখে এইগুলো দেখতাম। তাহলে সেইভাবে আমি এবারে দেখি, দাদা বলছে বৌদি বলছে, আমি ওরকম কয়েকদিন এড়িয়ে গেছি, আমি মনে করতাম যে আমি কি ছবি আঁকবো এইটাই বলতাম। তারপরে একদিন ফের বলছে তুমি তোমার ছবি আঁকতে বলছি, তুমি একা একা থাকো, এরম থাকলে কি করে চলবে। তখন আমি বললাম যে দাদা আমি কি ছবি আঁকবো, আমি তো পারি না। তখন বলছে দাদা আমার বলে দিল যে তুমি কি ছবি আঁকবে, আমি কি তোমার বলে দেবো, তবে আমি রং তুলে দিয়ে দেবো, এই কথাই বলে দিল। তাহলে আমার ওটা একটা চিন্তা হয়ে গেছে যে আমি তাহলে কি ছবি আঁকবো বলে। এবার যখন দাদা রং তুলি সব কিছু দিয়ে দিয়েছে, এবার বেশ কিছুদিন আমি ছবি আঁকছি ছবি আঁকছি আঁকতে আঁকতে, তারপরে দেখছি একদিন দাদা দেখালাম, দাদার দেখালাম, দাদা বলছে এই তো হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, তুমি আরো ভালো করে আঁকো, এরকম বলল।
1: আচ্ছা, প্রথমে আপনি কি বিষয় নিয়ে এঁকেছিলেন?
0: কি বিষয় নিয়ে একটা তান্ত্রিক
1: কি এঁকেছিলেন আর কি?
0: প্রথম একটা তান্ত্রিক,
1: তান্ত্রিক। আচ্ছা,
0: হ্যাঁ। তারপরে ওই যে আমার নাতনি নিয়ে ওখানে দিয়ে চলে আসছি, আমি দাদা বৌদি ট্রেনে করে চলে আসছি, ওটা মনের মধ্যে লেগেছে। ও কাঁদছে, আমরা যখন আসছি আমরা কাঁদতে কাঁদতে চলে এসছি ওখান থেকে, ওটা ওইটা একটা তারপরে এঁকেছি।
1: আচ্ছা,
0: তাহলে এরকম বৌদি বলছে চল একদিন যোগেন্দার কাছে যাই, তা বৌদি নিয়ে কয়েকদিন যোগেন্দার কাছে গেলাম ছবি কিছুটা নিয়ে। যোগেন্দা দেখে বললো এই তো ভালো হচ্ছে, তাহলে আমার চারু আসনে একটা শো করিয়ে দিতে বলো দাদার। তারপরে দাদা ওই এ করে সব চারিদিকে কি করতে না করতে আমি তো ওগুলো জানি না, তাহলে দাদা ওগুলো সব কিছু ঠিকঠাক করে ওখানে আমি শো করিয়ে দিয়েছিলাম। এইটাই আমি ভাবতে পারিনি যে আমি কোনোদিন আমি এই ছবিটা আঁকতে পারবো বা এতদূর যেতে পারবো। আমার খুব ভালো লাগছে এখন ছবি আঁকতে, যে আমার খুব ভালো লাগে, যে মনে মনে হয় যে আমি একটু বসি, এখন ঘন্টাখানেক পরে উঠবো, আবার বলি না এখন উঠবো না থাক, বলে আবার ওই দিনের মধ্যে বসতে পারি না, রাতে বেশিরভাগ বসি ছবি।
1: আচ্ছা আচ্ছা,
0: এরকম।
1: আচ্ছা, আপনি এই যে দাদার বাড়ি আছেন, তো তার তিনি তো একজন শিল্পী, খুবই বিখ্যাত শিল্পী, তো তার কোনো প্রভাব কি আপনার উপর পড়েছে? মানে তার কাছে কোনো কিছু শিখেছেন বা তিনি আপনাকে শিখিয়েছেন, সে আঁকার দিকে হোক বা রঙের দিকে হোক বা ভাবনার দিকে হোক, এরকম কি হয়েছে?
0: না না না না, ওগুলো আমি দাদাও বলে দেয়নি কোনোদিন, আর আমিও সাহস করে জিজ্ঞেস করতেও পারিনি।
1: আচ্ছা, আমি একটা কথা জানতে চাইবো যে আপনি তো নিজের মন থেকে ছবি আঁকেন, তো আপনার ছবিতে কি আপনার ছোটবেলাকার দৃশ্যগুলোই ভেসে ওঠে? মানে আপনি যে ঘটনাগুলো ছোট থেকে দেখেছেন বা আপনি যেরকম পরিবেশে বড় হয়েছেন,

0: হ্যাঁ, সেগুলোই কি আপনার ছবিতে ভেসে ওঠে?
1: হ্যাঁ ওঠে।
0: মানে কিরকম কিরকম ঘটনা আমরা যদি একটু শুনি।
1: কিরকম ঘটনা? আমরা পুকুরে স্নান করে ভিজে জামা কাপড়, উঠোনে দুদিকে গাছ আছে, তাতে তার টাঙানো আছে,
0: হুম
1: জামা কাপড় মেলা,
0: হুম
1: ওগুলো আমাদের ছোটবেলার ঘটনা।
0: আচ্ছা
1: তারপর যে ওই যে পুকুরে শামলা তুলতে গিয়ে
0: আচ্ছা
1: শামলা পাতাতে
0: হুম হুম
1: চেরি, গুগলি, শামুক, পোকা, অনেক
0: হুম
1: কিছু এগুলো থাকে পাতার উপরে।
0: হুম হুম
1: তারপর সাপ তুলতে গিয়ে সাপ দেখে সরে আসলাম।
0: আচ্ছা, মানে আপনি এগুলো ছোটবেলা আপনিও এগুলো করতেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা,
1: আমরা
0: সেগুলোই
1: পুকুরে
0: আপনার,
1: নামতাম তো
0: আচ্ছা আচ্ছা,
1: এইগুলো।
0: মানে সেগুলোই আপনার ছবিতে ফুটে উঠেছে।
1: হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, আর একটা কথা আমার জানতে ইচ্ছে করে যে আপনার বড় হয়ে ওঠা তো মাতলা নদীর ধারে, মানে
1: হ্যাঁ
0: আপনি যেটা বললেন, তো মানে ওইখানে এই সুন্দরবন সংলগ্ন যে এলাকা, সেখানে কিন্তু আমরা অনেক রকম ঘটনার কথা শুনি, খুব দুঃখের কিছু ঘটনা, খুব অনভিপ্রিত ঘটনা,
1: হ্যাঁ হ্যাঁ
0: সেগুলো আমরা শুনি, যে বাঘে মানুষে যেরকম পাশাপাশি থাকে, বাঘে হয়তো কোনো মানুষকে নিয়ে নেয়, বা আমরা যাকে বলি যে তাকে খেয়ে নেয় আমরা বলি, হ্যাঁ, তো এই
1: হ্যাঁ
0: রকম, কিংবা বাঘে নিয়ে হয়তো চলে যায়, কিংবা তাদের পোষা কোনো গৃহপালিত পশু তাকে নিয়ে যাচ্ছে, এরকমও কি আপনি দেখেছেন, বা আপনি মানে ছোটবেলা থেকে কি এরকম শুনেছেন বা দেখেছেন?
1: ছোটবেলা থেকে শুনেছি, ওটা
0: হ্যাঁ
1: জঙ্গলে মধু ভাঙতে গেছে,
0: হুম
1: গিয়ে মধু ভাঙতে গেলে তাদেরকে বাঘে ধরেছে,
0: আচ্ছা
1: বাঘে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে।
0: হুম
1: তারপরে আরো যারা সবাই ছিল
0: হুম
1: তারাও নৌকাতে গিয়ে উঠেছে
0: হুম
1: ভয়েতে।
0: হুম
1: এরকম আমার মানে ছবির মতো একটা ভেসে
0: ও মানে
1: আছে।
0: এইগুলো আপনার ছবিতে আছে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে আপনার ছবিতে আপনার শৈশব, আপনার ছেলেবেলাতেই ফুটে উঠেছে বিশেষত,
1: হ্যাঁ হ্যাঁ
0: মানে
1: হ্যাঁ
0: ছবির বৈচিত্র্য যদি আমি বলি, তাহলে আপনার এই ছবির বৈচিত্র্যর মধ্যে, অনেক বৈচিত্র্যর মধ্যে এটাও একটা।
1: হ্যাঁ
0: আচ্ছা, আর কি কি আছে আপনার ছবির মধ্যে, মানে বিষয়ের দিক থেকে যদি বলি?
1: আর আমাদের গ্রামের মধ্যে ঢেঁকি আছে,
0: হুম
1: ঢেঁকিতে দুজন মহিলা ধান ভাঙছে,
0: হুম
1: বাচ্চারা গিয়ে মায়ের কাছে কাঁদছে খাওয়ার জন্য,
0: আচ্ছা
1: এটাও বৈচিত্র্য আছে।
0: আচ্ছা আচ্ছা, মানে মূলত আপনার যে বড় হয়ে ওঠা যে গ্রামে, এবং সেখানে আপনি চারপাশে যা দেখেছেন, সেটাই আপনার ছবির বিষয়, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো আপনি এই যে শহরে এসে, তো আপনি মূলত ছবি আঁকা শুরু করলেন তো শহরে এসে, হয়তো তার
1: হ্যাঁ
0: পিছনে অনেক কারণ
1: স্বাভাবিক।
0: ছিল, আপনার অনেক সামাজিক অর্থনৈতিক নানা কারণ ছিল হয়তো, কিন্তু এই শহরের কোনো ছবি কি আপনার ছবিতে এসেছে, বা শহরের কোনো ঘটনা?
1: না না,
0: আচ্ছা
1: শহরের কোনো ঘটনা আমার ছবির মধ্যে আসেনি।
0: আচ্ছা, মানে ভবিষ্যতে কি আসবে, মানে আপনি কি মনে করেন?
1: না ভবিষ্যতে আসবে না
0: আচ্ছা, কেন সেটা?
1: শহরের ঘটনা, কেন শহরের ঘটনা নিয়ে আমি ছবির মধ্যে আমি পারবো না দিদি।
0: আচ্ছা
1: আমার ছোটবেলার ঘটনা এইগুলোই মনে পড়ে, সেইভাবে
0: আচ্ছা,
1: সেগুলো ছবির মধ্যে আসবে।
0: মানে যেগুলো আপনার মনে রয়েছে ছবির মতন, সেগুলোই আপনি ছবিতে ফুটিয়ে তোলেন রঙে
1: হ্যাঁ
0: রেখায়।
1: হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, বাহ। আর আরেকটা কথাও আমি জানি আপনার সম্বন্ধে, সেটা হচ্ছে আপনি শুধু যে ছবি আঁকেন তা নয়, আপনি সেরামিকের কাজ করেন,
1: হ্যাঁ
0: তো সেই সেরামিকের কাজ আপনি কোথা থেকে শিখলেন?
1: সেরামিকের কাজ দাদার একটা বন্ধুর বাড়ি আছে এখানে,
0: আচ্ছা
1: সেখানে দাদা বৌদির সঙ্গে ওনাদের বাড়ি যেতাম।
0: আচ্ছা, উনি কি সেরামিকের কাজ করেন?
1: উনি সেরামিকের কাজ করে, উনি বিভিন্ন রকমের কাজ করে।
0: আচ্ছা, মানে উনি ভাস্কর আর কি।
1: হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা,
1: সেখান থেকে মাটি নিয়ে এসে এখানে বাড়িতে করতাম, নাহলে দাদা গেলে মাটি নিয়ে আসে
0: আচ্ছা,
1: বাড়িতে বসে ওগুলো বানায়।
0: মানে ওগুলো আপনি নিজেই শিখে

0: গিয়েছেন, মানে কেউ শিখিয়ে দেয়নি আপনাকে?
1: না না, আমি নিজেই
0: শিখেছি। আচ্ছা, মানে ওখানে গিয়ে আপনি দেখে দেখে নিজেই শিখলেন?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো সেখানে আপনি কি রকম মানে মডেল তৈরি করেন?
1: নানান রকমের,
0: যেমন
1: যেমন একটা ওই যে ফুলদানি বলে এরকমই কাজ, কখনো মাটির

0: এগুলো।
1: আচ্ছা, ওগুলো সবগুলো সেরামিকে করেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা, বাহ। তো আর অন্য কোনো মাধ্যম বা অন্য কোন রকম কিছু করার কি আপনার ইচ্ছে আছে? মানে শিল্পের তো অনেকগুলো দিক
0: হ্যাঁ
1: আছে। হ্যাঁ,
0: ইচ্ছা আছে দিদি।
1: কি কি ইচ্ছে আছে, মানে আরো কোন কোন দিকে আপনি আরো কিছু কাজ করতে চান?
0: আরো কোন কোন দিকে আমার মানে ইচ্ছা আছে, কতটা এগিয়ে যেতে পারবো ঠিক বলতে পারছি না, তবে আমার অনেক কিছু ইচ্ছা আছে, সেলাই দিক থেকে বলো, তারপরে এই যে ছবি আঁকার এখানে, এইগুলো মাথার মধ্যে আসে, বিভিন্ন কাজ করার,
1: আচ্ছা,
0: কাঁথা সেলাই
1: ও আচ্ছা
0: ডিজাইন থাকে এগুলো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেলাইটা কি আপনি ছোট থেকে করেছেন, মানে জানেন, বা বাড়িতে কেউ
0: হ্যাঁ
1: করেছে আপনি জানেন?
0: সেলাইটা ছোট থেকে জানি।
1: ও, ছোট থেকেই জানেন? আচ্ছা আচ্ছা, বাহ। তার মানে আমরা ভবিষ্যতে শিল্পী মমতা মণ্ডলকে আরো অনেক রূপে দেখতে পাবো, তাই তো? মানে শিল্পেরই আরো নানা দিকে তাকে
0: হ্যাঁ
1: দেখতে পাবো।
0: হ্যাঁ দেখতে পাবেন দিদি।
1: বাহ, খুব ভালো, খুব ভালো। আমরা তাহলে সেই দিকে চেয়ে থাকি।
0: মাদুর বোনা, তারপারে ওই যে
1: ও,
0: চাটাই
1: মাদুর
0: বোনা,
1: বোনা, বাহ,
0: হ্যাঁ এগুলো পারবো।
1: ও, এগুলো আপনি জানেন তার মানে?
0: হ্যাঁ হ্যাঁ
1: তো আপনার এই যে এই আঁকাটা নিয়ে আপনি যে এতটা এগিয়ে চলেছেন এবং এতটা নাম করছেন, সবাই খুব প্রশংসা করছে, প্রশংসিত হচ্ছেন, তো এর জন্যে অন্য কোন রকম বাধা বা কোন রকম অন্য কিছু কি কোনো আপনি অনুভব করছেন, বা আপনার কাছে সেরকম কি কোনো কিছু বাধা আসছে আপনার পরিবারের দিক থেকে, আপনার যারা পরিবারে আছেন
0: না বাধা
1: সেরকম
0: আসছে না।
1: আসছেন? আচ্ছা। আর আপনার বাবা তো নেই, মা কি এখনো আছেন?
0: না মা নেই।
1: ও, মাও নেই, তার মানে আপনি শুধু আপনার ছেলে বৌমা এদের এদের সাথে আছেন।
0: হ্যাঁ
1: হ্যাঁ, তো তাদের দিক থেকে কোনো বাধা কিন্তু আসেনি?
0: না না কোনো বাধা আসেনি,
1: কিন্তু তারা বরঞ্চ এগিয়ে দিচ্ছে নাকি?
0: এগিয়ে দিচ্ছে বলতে, বড় ছেলে যখন বাড়িতে থাকে তখন আমার সঙ্গে সঙ্গে এখানে আসে বা ওগুলো কিছুটা হেল্প করে, ওই মানে ওই এক্সিবিশন দেখতে যায় বলো,
1: হুম হুম
0: ওই ছবিগুলো একটু নিয়ে আসা, গুছিয়া
1: হুম
0: গোছানো এগুলো একটু করে কখন।
1: মানে আপনাকে সাহায্যই করে? বেশ। তো আপনি এই যে এত কাজের মধ্যে সময় করে আপনি ছবিটা আঁকছেন, হ্যাঁ, তো এই ছবি নিয়ে আপনার আগামী দিনে কি চিন্তা রয়েছে, মানে আপনি আর কি কি করতে চান এই আঁকা নিয়ে?
0: হ্যাঁ আমি আগামী দিনে চিন্তা আমার রয়েছে, আমার শুধু মনে হচ্ছে আমি আরো কাজটা এগিয়ে যেতে পারবো, তো সাহস করে আমার যেতেই হবে,
1: হুম,
0: আমার খুব ভালো লাগছে, মানে
1: আচ্ছা,
0: আমার মনের মধ্যে আমার ইচ্ছা আছে
1: হুম,
0: যে আমি এখনো ছবি আঁকা এগিয়ে যেতে পারি।
1: আচ্ছা। আর এটা কিন্তু আমাদের অনেকের কাছে খুব একটা বড় অনুপ্রেরণা, যে কিছু না শিখে, যার কোনো পারিবারিক ইতিহাসও হয়তো নেই এরম শিল্প, চিত্রশিল্প, বা কেউ মানে কেউ আঁকতেন বা কেউ এরকমের মধ্যে ছিলেন, এটা না থেকেও আপনি যে আজকে এতখানি এগিয়ে গেছেন, এর জন্য আপনি কি বলবেন, মানে কাকে আপনি আপনার অনুপ্রেরণা হিসেবে কাকে আপনি বলবেন?
0: আমি বলবো এখন যেখানে আমি জায়গায় পেয়েছি দিদি, সবাই তো মানে ওই যে জায়গাটা আমি পেয়েছি আঁকার জন্য, আমার সময় দেওয়ার জন্য, এইটা তো এখান থেকে আমি পেয়েছি, এখন আমি দাদা বৌদির বলবো।
1: আর
0: সব জায়গা তো কেউ মানে কেউ ভালো মন্দ আছে তো,
1: নিশ্চয়ই,
0: তা আমি দাদা বৌদির বলবো, সব থেকেই আমার এখানে খুব খুব বড় জায়গা দিয়েছে আমার, ওনাদের আমি আমি জানি না আমি কি কাজ করেছি, কিন্তু আমার বলে মানে বোঝাতে পারবো না যে আমার এতটাই ভালো লাগছে। হ্যাঁ আমার আরো ইচ্ছা আছে,
1: নিশ্চয়ই
0: আরো ইচ্ছা আছে।
1: আচ্ছা, আপনি
0: তারপর
1: মূলত কিসে আঁকেন, মানে আপনার জল রং নাকি অ্যাক্রিলিক নাকি অয়েল কালার, কিসে আপনি আঁকেন, আপনার মাধ্যমটা কি?
0: জল রং,
1: হুম
0: রয়েল কালার,
1: হুম
0: এই ওই একরি
1: অ্যাক্রিলিক। আচ্ছা,
0: হ্যাঁ
1: আপনি তিনটে মাধ্যমেই আঁকেন?
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: ওটা মানে ওই রঙগুলো দাদা সব দিয়ে দেয়,

0: আচ্ছা
1: আমি আমার মতো গিয়ে ওখানে কোনটা কখন কিরকম রং কোনটাতে লাগাতে হয় সেইভাবে মানে আমার মনের
0: আপনার,
1: মতো
0: হ্যাঁ
1: আমি।
0: আপনার মনের মতন
1: হ্যাঁ
0: করে আপনি আঁকাটা
1: হ্যাঁ
0: শেষ করেন।
1: হ্যাঁ
0: আচ্ছা, আপনি কি একটা একটাই ছবি আঁকেন নাকি কোনো সিরিজ ধরে আঁকেন? মানে সিরিজ হয় না, মানে একটা ছবি পর পর পর পর একটা পুরো জীবনী হয়তো হচ্ছে, বা পর পর একটা পর্বের পর পর্ব এক একটা ছবি চলে, সেরকম আঁকেন নাকি এক একটা ছবি এক একটাই?
1: এক একটা ছবি এক একটাই।
0: আচ্ছা আচ্ছা, মানে কোনো সিরিজ নয়? সিরিজ
1: না
0: আপনি, আপনার কিরম ইচ্ছে আছে যে কোনো সিরিজ করবেন? মানে মনে
1: হ্যাঁ
0: করুন কোনো মানুষের জীবন, কিংবা
1: হ্যাঁ
0: ধরুন আমি একটা হয়তো পাখির জীবন বলছি, সে একদম পাখির ডিম থেকে শুরু করে সবটা, সেটা যেমন একটা পুরো একটা জীবন একটা চক্র, তো সেরকম একটা ছবির তো অনেকগুলো সিরিজ হয়, মানে
1: হ্যাঁ
0: পর পর পর পর একটা পুরো জীবন ঘটনা একটা হয়তো বলে একটা কোনো ছবি, তো আপনি সেরকম কি কোনো আপনার ইচ্ছে আছে নাকি?
1: হ্যাঁ ওটাও ইচ্ছা আছে আমার,
0: আচ্ছা
1: যে এক একটা পর্ব এক এক রকম, ওটাও আমার ইচ্ছা আছে যে এগুলো করব। কিন্তু আমি ঠিকঠাক মানে রাত্রে ছাড়া বসতে পারি না,
0: হুম হুম
1: এইটাই একটু ইয়ে হচ্ছে। তবে আমি করব এরকমই,
0: আচ্ছা
1: মানে
0: আচ্ছা,
1: এক এক পর্ব।
0: কি নিয়ে করবেন সেরকম কিছু ভাবনা এসেছে?
1: সেরকম কিছু ভাবনা বলতে কিরকম আমরা কিরকম ছিলাম,
0: আচ্ছা আচ্ছা,
1: আমরা কিরকম ছিলাম, আমাদের পাড়া গ্রামে কিরকম মানুষ ছিল, বা কিরকম ঘর বাড়ি, কিরকম মাটির ঘর ছিল, এরকম
0: মানে আপনার আপনার দেখা যে আপনার গ্রাম, সেইখান থেকে
1: হ্যাঁ
0: আপনি শুরু করবেন, তারপর আপনি আস্তে আস্তে হয়তো
1: হ্যাঁ
0: আরো অনেক পরে পরে যাবেন।
1: হ্যাঁ এটাই ভাবনা আছে এখন, কিন্তু
0: আচ্ছা,
1: কত দূর এখন।
0: না না নিশ্চয়ই হবে, আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো।
1: হ্যাঁ
0: আচ্ছা একটা কথা জানতে চাইবো, যে আপনি এই যে আপনার যাত্রাপথটা তো আমরা শুনলাম খুব একটা খুব সহজ যাত্রাপথ হয়তো ছিল না, অনেক কষ্ট করে অনেক বাধা পেরিয়ে আপনি আজকে এই জায়গায় এসেছেন, তো
1: হ্যাঁ হ্যাঁ
0: অন্য অনেক অনেক মানুষই তো আছেন, অনেক মহিলা আছেন যারা এই রকমই অনেক বাধার সম্মুখীন হন, কিন্তু তারা সবাই হয়তো এগিয়ে যেতে পারেন না, হয়তো এক জায়গায় আটকে পড়েন, তো তাদের জন্য আপনি কি বলবেন? মানে কোনটা দরকার, কি করলে আপনার মতন হয়তো একটা জায়গায় মানুষ পৌঁছতে পারবে?
1: আমি আমার মতো বলছি দিদি,
0: হুম
1: কিন্তু এই বাধাটা ঠিক নয়। সে এগিয়ে যেতে চাইছে,
0: হুম
1: তাকে যেতে দিতে হয়, মানে বাধাটা দয় খারাপ।
0: হ্যাঁ খারাপ, কিন্তু অনেক তো বাধা আসে, তো অনেকে তো বাধার কাছে হয়তো মানে
1: হ্যাঁ
0: বাধাটাকে পেরিয়ে যেতে পারে না, আটকে পড়েন,
1: হ্যাঁ
0: তার
1: কিন্তু
0: জন্য আপনি কি বলবেন?
1: তার জন্য আমি বলবো
0: হুম
1: যে ওই বাধাটা মানে পেরিয়ে যেতে হবে, ওটা পেরিয়ে যেতে হবে।
0: মানে মনের জোরটাই কি আসল?
1: হ্যাঁ হ্যাঁ
0: আর আর একটা কথা একদম শেষে জানতে চাইবো, আমার শ্রোতা বন্ধুদের জন্য আপনি কি বলবেন?
1: শ্রোতা বন্ধুদের জন্য আমি বলবো এগিয়ে যেতে হবে। ওনার
0: কি নিয়ে এগিয়ে যাবে, তার মনের মধ্যে যা ইচ্ছে আছে নাকি যা
1: মনের
0: প্রতিভা
1: মধ্যে,
0: আছে?
1: ধরো আমার মনের মধ্যে একই একটা মানে একই রকম উৎসাহ আছে, আপনার মনের মধ্যে একটা উৎসাহ আছে, মানে এগুলো নিয়ে ওনাদেরকে এগিয়ে যেতে হবে, যার যে ইচ্ছাটা আছে।
0: তাহলে কি সফলতা আসবে?
1: হ্যাঁ আসবে।
0: খুব ভালো, আপনি আরো এগিয়ে চলুন, আপনার আরো প্রদর্শনী হোক, আপনার আরো প্রশংসা হোক, এবং আমরা আপনার এই সফলতার দিকে তাকিয়ে থাকব, আপনার সাফল্য আমরা কামনা করব।
1: থ্যাংক ইউ দিদি,
0: অনেক ধন্যবাদ, তাহলে আজকের মতো নমস্কার।
1: আচ্ছা নমস্কার।
0: আমাদের সঙ্গে ছিলেন শিল্পী মমতা মণ্ডল, আমরা শুনলাম তার ছোট থেকে আজকের মমতা মণ্ডল হয়ে ওঠার কথা, শুনলাম তার অনুপ্রেরণার কথা, যে তিনি যাকে দাদা বলছেন তার কাছেই তার এই চিত্রশিল্পের হাতেখড়ি এবং আজকে অবধি পৌঁছনো। তিনিও খুব বিখ্যাত শিল্পী, শিল্পী তাপস কোনার, তো এই এইগুলো আমাদের বোধহয় অনেকটা শিক্ষা দেয় যে অনুপ্রেরণা হয়তো লাগে, এবং হয়তো ইচ্ছেটাও তার সঙ্গে সমানভাবে লাগে। তার সঙ্গে বোধহয় আরও সমানভাবে থাকতে হয় প্রতিভা। এই তিনটের মেলবন্ধন যদি হয় তাহলে মানুষ বোধহয় অনেকটা এগিয়ে যেতে পারে। আজকের মমতা মণ্ডল আমাদের কাছে দিগন্তে সেই সম্ভাবনাই রেখে গেলেন এবং আমাদের বোধহয় সেইটা আরও বেশি করে বুঝিয়ে দিয়ে গেলেন। আমরা তার সাফল্য কামনা করি। আগামী দিনের জন্য তিনি অনেক অনেক এগিয়ে চলুন, এটাই আমরা চাইব। কিন্তু ঘড়ির সময় বলছে মহিলাদের আসর থেকে বা বিদায় নিতে হবে। ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা। তাহলে আজকের মতো নমস্কার।

শুনছেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা দত্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে ছবির গান, ছায়া ছবির গান।

সাগরিকা ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরের পারে। এই গান যে কত স্বপ্নের বা কত স্বপ্নের মানুষের মুখকে অনবরত প্রাণিত করেছে, সে সময় যারা কাটিয়েছেন তারা জানেন, আজও এই সময়ও সে গানের এতটুকু মালিন্য আসেনি কোথাও। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় আর রবীন চট্টোপাধ্যায়ের সুরে শুনলাম সাগরিকা ছবি থেকে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। পরের গান অ্যান্টনি ফিরিঙ্গি থেকে মান্না দের কণ্ঠে।

মান্যদের কণ্ঠে আবারও গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর অনিল বাগচির সুরে শুনলেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে আমি যামিনী তুমি শশী হে।

লুকোচুরি ছবি থেকে কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে শুনলাম এই তো হেথায় কুঞ্জ ছায়। কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায়। পরের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ওগো কাজল নয়না হরিণী। মন নিয়ে ছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং শিল্পীর নিজের সুরেই।

শুনলেন ছায়া ছবির গান। সময় একেবারে শেষ, আজকের মতন বিদায় নিতে হবে ছায়া ছবির গান থেকে।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মল্লিকা চৌধুরী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। ক্যাম্পাস আড্ডার প্রথম পর্বে আমি তোমাদের বন্ধু মল্লিকা চলে গিয়েছিলাম মধ্যমগ্রাম বিএড কলেজে। গান গল্প আড্ডার কুইজে বেশ জমে উঠেছিল আমাদের প্রথম পর্ব, আর সেই সঙ্গে শুনে নিয়েছিলাম প্রিন্সিপাল ডক্টর রূপকুমার পান্ডা স্যারের মুখ থেকে কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান পঠন পাঠনের নানান কথা। আজ দ্বিতীয় পর্বে আরো অনেক কিছু সাজিয়ে এনেছি তোমার জন্য, আর আমাদের সঙ্গে যোগ দিয়েছে আরো কিছু নতুন বন্ধু। তাহলে চলো প্রথমেই শুনে নেওয়া যাক মধ্যমগ্রাম বিএড কলেজের এক বন্ধুর কণ্ঠে কবিতা পাঠ।
2: আমি সুচিস্মিতা চক্রবর্তী, আমি বিএড ফার্স্ট সেমিস্টারে এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি আজকে একটি কবিতা পরিবেশন করে শোনাচ্ছি, পূর্ণেন্দু পত্রের লেখা কবিতা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ চলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ছাকরা চুল উড়িয়ে চিন্তার ভঙ্গিতে ছুটে এলো এক ছাক হাওয়া। মেঘের আচরে টান মেরে বললে, অচ্চুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারলো না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হার পাজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল।
1: অনেক ধন্যবাদ বন্ধুকে। এরপর সরাসরি চলে আসি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহাশয়ের কাছে। প্রাক্তন তো আমাদের সকলকেই একদিন হতে হবে, তবু যে কদিন এই কলেজ জীবন, যে কদিনের এই গান আড্ডা হৈহুল্লোর বন্ধুত্ব এবং ভালোবাসা, এর সবটুকু নিয়েই আমরা থেকে যাব স্মৃতির ভেতর। আর সেই স্মৃতিরই এক উজ্জ্বল অংশ হয়ে আজও কলেজের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। একসময় কলেজেরই ছাত্র আর আজ এই কলেজের অধ্যাপক। শুনে নিই তিনি কি বলছেন।
3: নমস্কার, আমার নাম ডক্টর বরুণ মিশ্র, আমি মধ্যমগ্রাম বিএড কলেজের একাডেমিক ইনচার্জ এবং বিএড ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর। তার সঙ্গে সঙ্গে আরো একটি পরিচয় আমার রয়েছে, এই কলেজের আমি একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। সেই হিসেবে আমাদের কলেজের যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের আমি সেক্রেটারি। দীর্ঘদিন যাবৎ এই দায়িত্বভার কলেজ আমাকে দিয়েছে এবং আমি সেটা যথাযথভাবে পালন করে চলেছি। অ্যালুমিনি অ্যাসোসিয়েশন শুধু একটা অ্যাসোসিয়েশন নয়, এটা একটা প্রাক্তন শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষকদের একটা পরিবারও বলা যেতে পারে। কারণ কলেজের বিভিন্ন সময় বিভিন্ন যেসব অনুষ্ঠানগুলো হয় সেগুলো কোলাবোরেশন উইথ অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, এভাবেই করা হয়ে থাকে। অর্থাৎ

0: এইসব অনুষ্ঠানগুলিতে আমরা প্রাক্তনরা বর্তমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নানান রকম ভাবে বিভিন্ন কর্মকাণ্ডগুলো করে থাকি। আমরা প্রায়শই একটা কথা বলি, মধ্যমগ্রাম বিএড কলেজে ঢোকা খুব সহজ কিন্তু বেরোনো খুব কঠিন, কারণ আমাদের এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন পরিবার, যেটা আমরা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক এবং শিক্ষানৈতিক কর্মকাণ্ড কলেজের মধ্যে করে থাকি।
1: স্যারকে অনেক ধন্যবাদ। এবার চলে আসি সাংস্কৃতিক দিকে। কলেজ জীবনের পড়াশোনার বাইরেও যে আরেকটি সুন্দর জগৎ আছে তাকে নিয়েই নিরন্তর কাজ করে চলেছেন ম্যাম।
2: নমস্কার, আমি পারমিতা মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিএড ডিপার্টমেন্ট। আমার বিষয় পারফর্মিং আর্টস, মিউজিক। আমাদের কলেজের পাঠক্রমিক বিষয়গুলো ছাড়াও কো কারিকুলার অ্যাক্টিভিটিজের উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়, কালচারাল দিকটার উপরেও আমরা বিশেষভাবে গুরুত্ব দিই, এবং স্টুডেন্টরাও যাতে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে সেক্ষেত্রে আমরা তাদের সহায়তা করি, তারা যাতে একটা মঞ্চ পায় তাদের নিজের প্রতিভাগুলোকে বিকশিত করার, সেদিকে আমরা চেষ্টা করি। এছাড়াও আমাদের সমাজের প্রতি তো আমাদের কিছু দায়িত্ব থাকে, তাই বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠানও আমরা করি, যেমন ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম হোক, সেটা পরিবেশ সচেতনতামূলক, পরিবেশ পরিচ্ছন্নতা। এছাড়াও এইচআইভি এইডস এর উপরে আমরা কিছু অনুষ্ঠান করেছি, শিশুদের কল্যাণ কিভাবে হবে সেই অনুযায়ী নানা রকম প্রোগ্রাম করার আমরা চেষ্টা করি যাতে সচেতনতা বৃদ্ধি হয়। এছাড়াও আমাদের পারিপার্শ্বিক যে বিদ্যালয়গুলো আছে তাদের স্টুডেন্টদের নিয়েও আমরা একটা অনুষ্ঠান করেছি প্রতিভার অন্বেষণে, সেখানে তারাও তাদের প্রতিভা যাতে বিকশিত করতে পারে সেক্ষেত্রে আমরা কিছু কম্পিটিশন করে তাদের একত্রিত করে আমরা চেষ্টা করেছি তাদের প্রতিভার বিকাশ ঘটাতে, এবং সর্বোপরি আমাদের চারপাশটা যাতে আমরা কালচারাল দিক থেকে আরেকটু এনরিচ করতে পারি সেদিক থেকে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ ম্যামকে। এবার আবার শুনে নেব মধ্যমগ্রাম বিএড কলেজের আরেক বন্ধুর কণ্ঠে আরেকটি অনবদ্য কবিতা।
3: নমস্কার, আমি প্রণয়া মজুমদার, এমএড ফার্স্ট সেমের ছাত্রী। আমি একটা কবিতা শোনাচ্ছি শক্তি চট্টোপাধ্যায়ের, যখন বৃষ্টি নামল। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কূল ছেড়ে আজ অকূলে যায় এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে, পোড়োবাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন, চলচ্ছক্তিহীন হয়েছি চলচ্ছক্তিহীন, বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার ভাব দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে।
1: অনেক অনেক ধন্যবাদ বন্ধুকে। কবিতা তো শুনলাম, তবে ইদানিং কালে পড়াশোনার ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রযুক্তির এই সময়ে কোন মাধ্যম বেশি কার্যকর, কোনটা বেশি প্রয়োজনীয় তা নিয়ে আলোচনা কিন্তু চলতেই থাকে। সেই ভাবনা থেকেই আজকের বিতর্কের বিষয় অনলাইন এডুকেশন বনাম অফলাইন এডুকেশন। অংশগ্রহণ করেছে সৌমদীপ মণ্ডল, প্রণয়া মজুমদার, তৃষা পাল, তুহিন শুভ্র দাস, সুচিস্মিতা চক্রবর্তী, জয়িতা হালদার, পুরবী বিশ্বাস, সৃজশী দাস এবং প্রিয়াঙ্কা মণ্ডল। চলো তবে শুনে নেওয়া যাক আজকের এই জমজমাট বিতর্ক।
4: যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশন বা যে কোনো ক্যালামিটি ওয়েস সিচুয়েশনে সব থেকে বেশি হেল্পফুল হয় অনলাইন এডুকেশন। তার কারণ কি, অনেক সময় এটা দেখা যায় যে যখন অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, বিশেষ করে 2019-20 যে কোভিড এর টাইমে, ওই টাইমে কিন্তু এটা খুব হেল্পফুল হয়েছিল, কারণ সবাই নিজেদের বাড়িতে বসে বা নিজেদের উপযোগী জায়গায় বসে তারা কিন্তু এটা করতে পেরেছিল।
5: আমি বলবো আমার তো অফলাইনই পছন্দ, কারণ আমি টিচার, আমি সামনাসামনি বাচ্চাকে পড়াবো, অনলাইনে পড়লে বাচ্চা দূরে কি শুনলো না কি দুষ্টুমি করলো আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার সামনে বসে সে আচরণ থেকে শুরু করে পড়াটা তৈরিও করে দিতে পারবো, তার জন্য আমি সর্বতোপক্ষে অফলাইনের পক্ষ দিই, এবং এটা থাকলেই আমাদের দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই টিকে থাকবে।
6: অফলাইন শিক্ষা অবশ্যই ইউজফুল, কিন্তু আমি অনলাইনের সপক্ষে আজকে বলবো, কারণ আমরা জানি যে নেচারের ঊর্ধ্বে কেউ নয়, কোনো জায়গায় কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যে সেখানে ছাত্ররা হয়তো পৌঁছতে পারছে না বাই ফুট বা ট্রান্সপোর্ট, তখন কিন্তু আমরা বাড়িতে বসে অনলাইনে ক্লাসটা ইজিলি করতে পারি।
7: অনলাইন টিচিং তো আমাদের মতো যাদের নিজস্ব লাইফে একটি স্টেবিলিটি রয়েছে শুধু তাদের কাছে অবধি পৌঁছতে পারে, কিন্তু যারা বিলো পভার্টি মানুষেরা থাকেন তারা তো অনলাইন টিচিং প্রোভাইড করতে পারে না, সেখানে অফলাইন টিচিংটাই তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়। প্যান্ডেমিকের কারণের জন্য হলেও কিছু সময়ের জন্য হয়তো তারা অফলাইন টিচিং করতে পারছে না, কিন্তু একটি নির্দিষ্ট সময় পরেও তারা অফলাইন টিচিং জয়েন করতে পারে এবং অনেক কিছু শিখতে পারে। অফলাইন টিচিং মনোযোগ ধরে রাখতেও সাহায্য করে।
8: যারা দূরাগত শিক্ষা গ্রহণ

0: করে, মানে দূর থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে, যেমন আমি বনগাঁ থেকে আসি মধ্যমগ্রাম বিএড কলেজে পড়তে, তো সেক্ষেত্রে সবসময় ট্রান্সপোর্টেশন ঠিকঠাক থাকে না এবং বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে আমরা কলেজে এসে সবসময় শিক্ষা গ্রহণ করতে পারি না। এবং আরো একটা বিষয় উল্লেখ করব, যারা ইন সার্ভিস টিচার বা অন্য কিছু বিষয়ে যারা কাজে নিযুক্ত আছেন, তারাও পাশাপাশি যখন হায়ার স্টাডিজ করছেন, সেক্ষেত্রে তাদের পক্ষে প্রত্যেক দিন কলেজ ইউনিভার্সিটিতে এসে ক্লাস করা সম্ভব হয় না।
1: আমার মনে হয় যে অনলাইনে টিচার স্টুডেন্টের মধ্যে সম্পর্ক সেভাবে গড়ে ওঠে না, পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক যে মিথস্ক্রিয়াটা, সে অফলাইন স্টুডেন্ট টিচার স্টুডেন্টের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, ফলে যখন কোনো প্রবলেম দেখা দেয় তখন ইনস্ট্যান্ট সমাধান কিন্তু টিচাররা প্রোভাইড করে।
2: আমি অনেকটা দূর থেকেই আসি বলতে গেলে, সেহেতু দ্রব্যমূল্যে যে বৃদ্ধি, সাথে সাথে ভাড়া, দুটো তিনটে অটো পাল্টে আসতে হয়, সেহেতু অনেকটা ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে। সেহেতু অনলাইন টিচিংটা আমাকে অনেকটাই সাহায্য করে।
3: ক্লাসরুমে গিয়ে আমরা চক, ডাস্টার, বই খাতা এসব নিয়ে সরাসরি যেমন ব্যবহার করতে পারি, অনলাইনের ক্ষেত্রে আমাদের পসিবল হয় না। অফলাইনের ক্ষেত্রে আমরা কোনো শিক্ষার্থীকে যখন কোনো প্রশ্ন করছি, সে সরাসরি সে বই দেখে উত্তর দিচ্ছে কিনা বা ফোন দেখে দিচ্ছে কিনা সেটা যেমন একটা টিচার দেখতে পারে, এবং মনোযোগটা যেটা সেটা ধরে রাখার ক্ষমতা আমাদের অফলাইনে থাকে।
4: যখন টিচিং লার্নিং মেটেরিয়ালের কথা আসে, অনেক সময় হয় এমন একটা টিচিং লার্নিং মেটেরিয়াল হয়তো খুব বড় চার্ট বা কিছু ভারী জিনিস তৈরি করা হয়েছে, তখন অফলাইন ক্লাসে অনেক সময় সেটা যদি ডিস্টেন্ট হয় তাহলে ক্যারি করাটা কিন্তু পসিবল হয় না, কিন্তু অনলাইনে স্ক্রিন শেয়ারিং, ভিডিও অন, সব রকম ব্যবস্থা আছে, তো সেখানে আমরা সেই টিএলএমটা ইজিলি শো করতে পারি।
5: অনলাইন ক্লাস চলাকালীন চোখের সমস্যা হতে পারে, সেটা আমাদের অফলাইন ক্লাস হলে সেই সমস্যাটা হয় না। যে শিক্ষার্থী যখন কলেজে বা স্কুলে আসছে, সে যে ডিসিপ্লিনটা শিখছে অনলাইনে, সেই ডিসিপ্লিনটা সে শিখতে পারছে না।
0: অনলাইনের ক্ষেত্রে মনোযোগটা বোধহয় বেশি আকর্ষণ করা সম্ভব, কারণ কালারফুল এবং অডিও ভিজুয়ালের মাধ্যমে যদি আমরা কোনো কিছু দেখাই বাচ্চাদেরকে বা বড়দের ক্ষেত্রে, বুঝতে আমাদের অনেক বেশি সুবিধা হয় এবং সেই জিনিসটা অনেক বেশি মনোজ্ঞ হয়।
1: আমরা জানি আমাদেরই অনেক বন্ধু বান্ধব যাদের অনলাইন ক্লাস হতো প্যান্ডেমিক টাইমে, তারা ক্লাস চলাকালীন তারা ঘুমিয়ে পড়তো। অফলাইনের ক্ষেত্রে একটা স্টুডেন্ট সেইটুকুনি সময় বসে ক্লাসে অ্যাটেন্ডটা তো করছে, যা হোক যতটুকুনি হোক সে শুনছে।
2: আমাদের যে লাইব্রেরিতে বসে পড়া সেই আনন্দ, সেই হিড়িক, সেই সিস্টেমটাই উঠে যাচ্ছে। বাচ্চাদের বইমুখী করা, বই পড়া, সেটা তারা ভুলে যাচ্ছে।
0: যেটা বলা হচ্ছে যে বইপত্র নিয়ে সামনে বসে যে পড়াশোনা, কিন্তু সেই বইগুলোর ওজন বইতে বইতে আজকাল বাচ্চারা কিন্তু ক্লান্ত। সেই ক্ষেত্রে যদি আমরা ইবুক পড়াতে পারি বাচ্চাদেরকে এবং বাড়ির পরিবেশে বাইরের রোদ গরম সমস্ত কিছু থেকে একটুখানি সেফলি যদি আমরা বাড়িতে বসিয়ে তাদেরকে অনলাইন ক্লাস করাতে পারি, আমার মনে হয় সেটা তাদের জন্য অনেক বেশি সুইটেবল হবে।
6: সকল অংশগ্রহণকারী বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। অনলাইনে হোক কিংবা অফলাইনে, পড়াশোনাটাই আসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এবার বিতর্কের পরে আবার একটু স্বাদ বদল করার জন্য মধ্যমগ্রাম বিএড কলেজের আর এক বন্ধুর কাছে চলে যাচ্ছি।
7: আমি ফিরোজা খাতুন, মধ্যমগ্রাম বিএড কলেজের ডিএলএড বিভাগের ফার্স্ট ইয়ারের ছাত্রী। আমি একটা কবিতা আবৃত্তি করছি, পারিব না, কালীপ্রসাদ ঘোষ। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিব না তাহা ভাবো একবার, পাঁচ জন পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো ও করো পরখ তাহার, একবার না পারিলে দেখো শতবার।
6: অনেক অনেক ধন্যবাদ বন্ধুকে। এর পরে কিন্তু আজকের দিনের মতন আমাদের শেষ কবিতা আরেক বন্ধুর থেকে।
8: আমি মধ্যমগ্রাম বিএড কলেজের ডিএলএড কোর্সের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা মণ্ডল। ছড়াটি হচ্ছে অন্নদা শঙ্কর রায়ের নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন, কেমন প্রসাদ, যা খেতে স্বাদ, কি খেতে চাও, ছানার পোলাও, এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই।
6: অনেক অনেক ধন্যবাদ বন্ধুকে। সত্যি বন্ধু, মনটা ভরে গেল তাই না? এত গান, কবিতা, গল্প, আড্ডা, স্মৃতিচারণ আর হাসি মজার মধ্যে দিয়েই আজ শেষ করতে চলেছি আমাদের এই জমজমাট ক্যাম্পাস আড্ডা। তবে শেষ করার আগে মধ্যমগ্রাম বিএড কলেজের আরেক বন্ধু শোনাবে তোমাদের একটি অনবদ্য নজরুল গীতি। খুব ভালো থেকো বন্ধু, আনন্দে থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে, অন্য কোনো ক্যাম্পাসে নতুন কোনো আড্ডায় ঠিক আজকের মতন করে আমি মল্লিকা ফিরে আসবো তোমাদের কাছে। ততক্ষণ কান রেখো রেডিওতে এবং মন রেখো খোলা। আর তবে চলি, টাটা।
9: তৃষা পাল, বিএড সেকেন্ড সেমিস্টার ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি আজ একটি নজরুল গীতি পরিবেশন করব।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মল্লিকা চৌধুরী। আজ শুনলেন দ্বিতীয় পর্ব।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে তন্ময়ী ভট্টাচার্য।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম আজ সন্ধ্যায়। প্রতিদিনের মতোই আজও রয়েছে নানা রঙের খবরাখবর, আর সঙ্গে আজকের দিনটিকে ঘিরে যা কিছু গুরুত্বপূর্ণ, সে উৎসবই হোক কিংবা কোনো তারকার জন্মদিন, সবটা নিয়ে আপনাদের সঙ্গে থাকব আজ সন্ধ্যায় জুড়ে। আর থাকবে নানা রঙের গান, সেই সঙ্গে শোনাব কিছু খবর যা আজকের দিনে দাঁড়িয়ে বার্তা দেয় নতুন কিছু গড়। কখনো বলে এই তো আমরাও পারব, সেই সব টুকিটাকি খবর, দূর দূরান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে এই সময়টা কাটবে কথায় আর গানে জমজমাট আড্ডায়। প্রথমেই একটি গান শোনাই, তারপর আসছি আজকের দিনকে কেন্দ্র করে কিছু বিশেষ বার্তা।

তোমাকে দেখছি ল্যাম্পোস্টের নিচে, তোমাকে দেখছি কালীঘাট ব্রিজে একা, ভবানী ভবন যাবার বাঁকের মুখে, আসলে কিন্তু সেই তোমাকেই দেখা। তোমাকে দেখছি ব্রেবন রোডের ভিড়ে, তোমাকে দেখছি চিনে পট্টির জুতো, এসপ্ল্যানেডের পাতাল স্টেশনে নেমে, আসলে কিন্তু তোমাকে দেখার ছুতো।

তোমাকে দেখছি পাঁচে মাথায় একাকার, মানুষের ভিড়ে রাস্তা গুলিয়ে গিয়ে আসলে কিন্তু তোমাকেই দরকার। তোমাকে দেখছি কফি হাউসের কাছে, তোমাকে দেখছি খুঁজছ পুরনো বই, পুরনো কিংবা নতুন মলাটে আমি আসলে কিন্তু তোমাকেই খুঁজবই।

তোমাকে দেখছি বালি উত্তর পাড়া, তোমাকে দেখছি ব্যারাকপুরের মোড়ে, শহরে আসছে ওই তো সোনারপুর, আসলে কিন্তু তোমার ট্রেনেই চড়ে, তোমাকে দেখছি সেন্ট পলসের চুড়ো, তোমাকে দেখছি হোচিমিন সরণিতে, নেলসন ম্যান্ডেলা উদ্যানে দেখি, আসলে কিন্তু তোমাকে আচম্বিত।

তোমাকেই দেখে ফেলে, তোমাকে দেখছি উল্টো ডাঙায় সোজা, তোমাকে দেখছি ফুটবল স্টেডিয়ামে, দাম দাম ছোঁয়া বোয়িং বিমানগুলো, আসলে কিন্তু তোমার

সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনতে শুনতে একটা নতুন দিনের বার্তা নিয়ে, যে নতুন ভোর আসে সেও এক সময় শেষ হয়, কিন্তু দিন শেষে আবার সেই মুখগুলো, সেই প্রিয় ছবি, সেই ঘরে ফেরার টান, সব কিছু আমাদেরকে নিয়ে যায় নিড়ে ফেরা পাখির মতো নতুন আশায় আবার একটা দিন শুরু হবে বলে। আর প্রতিটি দিনই অনন্য, তার কিছু না কিছু কারণই। কখনো জন্মদিন, কখনো বিশেষ দিন, কখনো উৎসব, আজ কিন্তু সব মিলে মিশে রয়েছে আপনাদের জন্য, মানে আমাদেরই জন্য। প্রথমেই বলি, আজ 28 মে ভারতীয় চলচ্চিত্র ও রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম, এন.টি. রামারাও। পুরো নাম বললে নন্দমুরি তারক রামারাও। অন্ধ্রপ্রদেশের নিম্মাকুরু গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে 1923 সালে ঠিক আজকের দিনে জন্মেছিলেন তিনি। ছোটবেলাতে তিনি ছাত্র হিসেবে যেমন প্রতিভাবান তেমনই অধ্যবসায়ী, কিন্তু লেখাপড়া শেষ করে অল্প কিছুদিন সরকারি চাকরিও করলেন। অবশেষে অভিনয়ের প্রতি গভীর টান তাকে নিয়ে এলো সিনেমা জগতে, আর সেখান থেকেই

তাকে চেনা ভারতীয় দর্শকদের। 1949 সাল প্রথম চলচ্চিত্র অভিনয় শুরু। এরপর একের পর এক পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠলেন তেলুগু ছবির জগতে মহাতারকা। বিশেষ করে ভগবান কৃষ্ণ ও রামের চরিত্রে তাঁর অভিনয় মানুষের হৃদয়ে আজও অমলিন। প্রায় 300-এরও বেশি ছবিতে অভিনয় করে তিনি অজস্র মানুষের ভালোবাসা অর্জন করলেন। কিন্তু এখানেই শেষ নয়, এন টি রামারাও শুধু অভিনেতাই ছিলেন না, ছিলেন সাধারণ মানুষের অধিকারের কণ্ঠস্বর। পরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও মানুষের কল্যাণে নানা উদ্যোগে কাজ করেছেন। অভিনয়, সমাজসেবা এবং রাজনীতি অঙ্গন জুড়ে তিনি এক অনন্য আধার।

বন্দিনী কমলা থেকে শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। সত্যি তো, উত্তর যদি দক্ষিণ হতো, দক্ষিণ হতো কি? কত প্রশ্নেরই তো উত্তর জানানি, কিন্তু আজ আমরা নিয়ে এসেছি সেই সব উৎসবের কথা, মরশুমের কথা এবং বিশেষ কোনো বার্তাবাহক প্রেরণাদায়ী খবরের কথা নিয়ে, যা আমাদের অনেক না জানা প্রশ্নের উত্তর দিতে পারে। একটু অন্য রকম করে এক গল্প শোনাই আপনাদের। সে গল্প দুজন মায়ের। সংসারে বিভিন্ন কাজের মধ্যে তারা চিন্তা করে চলেন কী করে সন্তানদের একটু বিষমুক্ত পরিবেশে রাখা যায়। তাদের পড়াশুনোর জগৎ ভিন্ন।

করতে পারে, তারা ভিন্ন অঞ্চল থেকেও আসতে পারেন, কিন্তু ওই যে মায়েদের ভাবনা সর্বত্রই ঘিরে থাকে কিসে একটা সুন্দর সুস্থ পরিবেশে সন্তানকে বড় করে তোলা যায়। ঠিক সেখান থেকেই এক নতুন স্বপ্ন দেখা, আপাত দৃষ্টিতে আবর্জনা বা ফেলে দেওয়া জিনিস থেকেই রাসায়নিক বিষমুক্ত এক অভাবনীয় আবিষ্কার তারা করে ফেললেন। শুনলে অবাক হবেন, লেবুর খোসা থেকে পরিবেশ বাঁচানোর স্বপ্ন দেখলেন তারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুই মায়ের সেই অভাবনীয় স্বপ্ন আর বাস্তবায়নের গল্পই আপনাদের আজ শোনাব। মুম্বাই শহরের ব্যস্ত জীবনের মাঝে জন্ম নেয় এক অনন্য উদ্যোগ, যার পিছনে সেই দুই মা। দুজনের গল্প বেশ আলাদা, কিন্তু এক জায়গায় ভারী মিল হল। সেই সূত্রেই এক হোম স্কুলিং কমিউনিটির মাধ্যমে তাদের পরিচয় ঘটল। পরিবেশ বান্ধব জীবনযাপনের প্রতি টান থেকেই শুরু হল লেবুর খোসা, গুড় আর জল দিয়ে তৈরি বায়ো এনজাইম নিয়ে ছোট্ট পরীক্ষা। আর সেই ছোট্ট উদ্যোগে একসময় বড় স্বপ্নে রূপ নিল। তারা লক্ষ্য করলেন প্রতিদিন কত লেবুর খোসা নষ্ট হচ্ছে, এবং সেগুলি সংগ্রহ করে তারা তৈরি করতে লাগলেন প্রাকৃতিক বিষমুক্ত ক্লিনার। ধীরে ধীরে সেই প্রচেষ্টা মানুষের আস্থাও অর্জন করে নিল, আর সেখান থেকেই জন্ম নিল তাদের নিজস্ব সংস্থা। আজ তাদের তৈরি ক্লিনার শুধু ঘর পরিষ্কারই করে না, এটি পরিবেশকেও রক্ষা করছে। রাসায়নিক বিষমুক্ত এই পণ্য জলদূষণও কমাচ্ছে, নিরাপদ রাখে পরিবারকে। সবচেয়ে বড় কথা, তাদের এই উদ্যোগ অন্যদেরও উৎসাহের গল্প হয়ে উঠেছে। ঘরের ছোট্ট পরিবর্তন দিয়েই বড় পরিবেশকে যে রক্ষা করা সম্ভব, এ বিশ্বাস মানুষের মধ্যে যত গাঢ় হবে ততই তো সুদিন ফিরবে। শোনালাম সোনিয়া আর ফাহমিনের গল্প। সোনিয়া আর ফাহমিনের গল্প তাদের ছোট্ট গণ্ডি থেকে বেরিয়ে হয়ে উঠুক আরও আরও অনেক উদ্ভাবনী গল্পের রোল মডেল।

চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে।

আজ 28শে মে সারা ভারত জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উজ্জোহা, যা কোরবানি ঈদ বা বকরি ঈদ নামেও পরিচিত। ইসলাম ধর্মের অন্যতম প্রধান উৎসব আত্মত্যাগ, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং আনুগত্যের এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এদিনে সেই ত্যাগের মহত্ত্ব নিদর্শনেই এই উৎসব পালিত হয়। ঈদের সকাল থেকে শুরু বিশেষ নামাজের মধ্য দিয়ে, তারপর একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময়, পরিবারের সাথে আনন্দ ভাগ করে নেওয়া, সমাজের উঁচু নিচু সবার মধ্যে সুষম বণ্টনের শিক্ষা দেয় ঈদ উজ্জোহা। এই উৎসবের সবচেয়ে সুন্দর দিক ভাগ করে নেওয়ার শিক্ষা। সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়, যেন ঈদের সেটাই প্রধান বার্তা। আজ ইসলাম ধর্মাবলম্বীদের বাড়িতে তৈরি সুস্বাদু খাবার, সবার মুখের হাসি আর চারদিকে ছড়িয়ে পড়া উৎসবের উষ্ণ আবহে আন্তরিক আলিঙ্গনে আজ মুখরিত চারদিক। শোনাব একেবারে অন্য সাথের এক গান, যা ওড়ার গল্প বলে, বাধাহীন ওড়ার কথা। কেন, গানের পরেই বলবো সে কথা।

একটা ছোট্ট দৃশ্য ছবিতে, কথার ছবিতে আঁকি আপনাদের সামনে। একটা ছোট্ট গ্রাম, সেখানে থাকেন 70 বছরের অবনী মোহন বাবু। একসময় গ্রামের সবার প্রিয় শিক্ষক ছিলেন তিনি। কত গল্প করেছেন ছাত্রদের পড়াতে পড়াতে, কত পরিচিত মানুষ। কিন্তু আজকাল কি যে হয়েছে, মাঝে মাঝেই নাম ভুলে যান, অতি প্রিয় ছাত্রকেও দেখে যেন কিছুতেই নাম মনে আসে না। নাতনিকে গল্প শোনাতে বসে থেমে থেমে বলে

দেন মনে পড়ছে না রে। সবার চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা, আর তার ভেতর অদৃশ্য কষ্ট। এরকম ছবিটা আমাদের সবার ঘরে বেশ চেনা, বার্ধক্যজনিত কারণে স্মৃতিভ্রংশ হওয়া, অনেকটা ভবিতব্য বলে চুপ থাকি আমরা। কিন্তু ওই যে স্বপ্নের উড়ান, চেষ্টার উড়ান, তা কখনো বাধা মানে না, আর সেখানেই বিজ্ঞানের জয় জয়কার। বিজ্ঞান যেন এই প্রশ্নের সামনে, এ হতাশায় কষ্টের সামনে এক আশ্চর্য খবর নিয়ে এলো। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস A&M ইউনিভার্সিটি, তার গবেষকরা তৈরি করেছেন এক বিশেষ নেজাল স্প্রে যা মস্তিষ্কের বার্ধক্য কমাতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে এই স্প্রে মস্তিষ্কের ক্ষতিকর প্রদাহ কমিয়ে কোষগুলির শক্তি উৎপাদনের ক্ষমতা আবার জাগিয়ে তুলছে। এর ফলে স্মৃতিশক্তি এবং মানসিক সক্রিয়তার বেশ ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে এক ধরনের দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়, যা কিনা স্মৃতিভ্রংশের অন্যতম কারণ, মানে এই বয়সজনিত স্মৃতিভ্রংশের অন্যতম কারণ। পরীক্ষাগারে প্রাণীদের উপরে স্প্রে ব্যবহার করে আশাব্যঞ্জক ফল মিলেছে। মাত্র অল্প সময়ের মধ্যেই তাদের শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তির উন্নতিও লক্ষ্য করা গেছে। মানুষের উপরেও চলছে নানান পরীক্ষা নিরীক্ষা, তবু এই আবিষ্কার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে গবেষকদের, চিকিৎসকদের মনে অনেকটা আশা। আর আমাদের মতন মানুষরা, ঘরে ঘরে যে সমস্যা, আমরাও ভাবি আর কিছুদিন পরে এই তো আমরাও এমনই পরিস্থিতির শিকার হব। হয়তো ভবিষ্যতে বার্ধক্য মানেই স্মৃতি আর হারিয়ে ফেলতে হবে না এত দ্রুত। চলে যাই পরের গানে।

0: ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও।
3: সত্যি এই কল্পনা সত্যি হোক।

0: পেটে ভুখ যেন আর কারো না থাকে, এমন চাওয়া আমাদের সব পার হোক। আজ কিন্তু বিশ্বজুড়ে আরও এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, আজ ওয়ার্ল্ড হাঙ্গার ডে। বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই এ দিনটিকে পালন করবার উদ্যোগ। 2011 সালে আন্তর্জাতিক মানব কল্যাণ সংস্থা দা হাঙ্গার প্রজেক্ট নামে এ দিবসের সূচনা করে। এর মূল উদ্দেশ্য ছিল শুধু খাদ্য দান নয়, বরং দীর্ঘমেয়াদী সমাধানের মধ্য দিয়েই ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে হবে। আজও বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন না খেয়ে বা অপুষ্টিতে ভুগে জীবন কাটাচ্ছেন, এ বড় নির্মম সত্যি। দারিদ্র, যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, খাদ্যের অসম বণ্টন এবং বেকারত্ব ক্ষুধার কত না কারণ। বিশেষ করে শিশু আর মহিলারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এদিনের গুরুত্ব এখানেই যে এটি যেন আমাদের মনে করিয়ে দেয় খাদ্য মানুষের মৌলিক অধিকার। তাই বিশ্বজুড়ে নানা সচেতনতা কর্মসূচি পালন করা হয় আজকের দিনকে ঘিরে। কিন্তু শুধুই কি আজকের দিন? না, এ দিনটির পালনের মধ্য দিয়ে স্কুল, কলেজ এবং সামাজিক সংগঠনগুলিতে খাদ্য অপচয় রোধ, পুষ্টিকর খাবারের গুরুত্ব, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং টেকসই কৃষি ব্যবস্থার উপর আলোচনা ও প্রচার চালানো, এসব কিছুর উদ্যোগ নতুন করে মনে করিয়ে দেওয়া। অনেক সংস্থা খাদ্য বিতরণ শিবির, অনলাইন প্রচার অভিযান, স্বেচ্ছাসেবী কর্মসূচির আয়োজন করে থাকেন আজ। তাই পৃথিবী একদিন ক্ষুধামুক্ত হোক, এমন দুরাশা বলবো না, এমন স্বপ্ন নিয়েই আমরা সে বিশ্বাসে আর একটু সচেতন হই সবাই, হয়তো সেদিন দূরে থাকবে না। তাহলে
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ, তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

যত দিন যাচ্ছে শহরের মানুষদের মধ্যে ছাদ বাগানের প্রবণতা আসছে। হ্যাঁ, অবশ্যই ছাদ বাগানে শহুরে পরিবেশ রক্ষা এবং তরতাজা বাড়িতে ফলানো শাকসবজি পাবার এক অনবদ্য মাধ্যম। তবে অবশ্যই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত টবের জল, তার জলকে যাতে জমে না থাকে তাকে বের করে দেওয়া, অতিরিক্ত জমা জল, সে ব্যাপারগুলো অবশ্যই সাবধানতার সাথে করতে হবে। এবং একই সঙ্গে ছাদ বাগান করার যে বিশেষ সুবিধা এই গরমকালে, তা হলো ছাদের তাপমাত্রা কমাতেও কিন্তু এর জুড়ি নয়। তার সাথে উপরি পাওনা, চারপাশে সবুজের সমারোহ, আর রয়েছে বাড়িতে তৈরি, বাড়িতে উৎপাদিত টাটকা শাকসবজি কিংবা মনের মতো ফুলগুলি যখন ফুটে থাকে, অবশ্যই সুস্থভাবে মনের সুস্থতা, শারীরিক সুস্থতা দুটোতেই নিয়ন্ত্রণ করতে অনেকটাই কাজে দেয়। তবে অবশ্যই জল নিষ্কাশনের ব্যবস্থার দিকে তাকাতে হবে। বাতাস এবং রোদ যাতে যথেষ্ট চলাচল করার জায়গা পায়, ছাদের মেঝেকে ফাটিয়ে না দেয়, সে ব্যাপারেও

বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাহলে এই গরমে যারা উপরের ফ্লোরে থাকেন তাদের জন্য ছাদ বাগান এক অনবদ্য সুব্যবস্থা। আপনিও কি ভাবছেন সে কথা? ভাবলে অবশ্যই জানাবেন, কিংবা আপনার যদি ছাদ বাগান থাকে সে গল্পও আমাদের শোনাতে পারেন। আজ আর সময় একদম নেই, যাবার সময় হলো। ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকুন, ভালো ভাবুন, আর প্রতিদিন শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী আপনাদের জন্য মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আপনাদের সঙ্গে ছিলাম তন্ময়ী।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 28 মে অর্থাৎ 13ই জ্যৈষ্ঠ মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান্দে, খেলার দুনিয়ার নানান খবর নিয়ে গল্প আড্ডায় আলোচনায়। প্রথমে চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরেতে। বৈভবের দাপটে দিশে হারা হায়দ্রাবাদ জমজমাট আইপিএলের ফাইনালের পথে এগোনোর দিকে রাজস্থান। ফরাসি ওপেনে কোন রকম অঘটন না ঘটিয়ে পরের রাউন্ডে গেলেন নোভাক জোকোভিচ। ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি স্বার্থে ব্যস্ত সমস্ত দল, বিভিন্ন দেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। বিশ্ব দাবায় আবারও কার্লসেনকে পরাজিত করলেন প্রজ্ঞানন্দ। প্যারা জ্যাভলিনে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করলেন ভারতীয় জ্যাভলার সুমিত আন্টিল। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার বিশেষ বিশেষ খবর অর্থাৎ শিরোনাম এক নজরে এই পর্যন্ত। এরপর চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবর অর্থাৎ আতস কাচের তলায়। এক নজরে আতস কাচের তলায়। আর প্রথমেই যে খবরে আসব শ্রোতা বন্ধুরা, আপনারা প্রায় সকলেই জানেন যে মোল্লানপুরে বৈভব সূর্যবংশী নামের এক ঝড়ে কার্যত উড়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। 8 ওভারেই খেলার ফয়সলা করে দিল বৈভব। তার 29 বলের 97 রানের একটি অবিশ্বাসী ইনিংসে ভর করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তুলল রাজস্থান। চাপের মধ্যে রান তাড়া করতে নেমে স্বাভাবিকভাবেই খেয়ে হারালো হায়দ্রাবাদ এবং শেষ পর্যন্ত 47 রানে হেরে এইবারের আইপিএল থেকে তারা বিদায় নিল। গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 2টি ম্যাচেই হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস, কিন্তু প্লে অফের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ প্রথম এলিমিনেটারে হায়দ্রাবাদকে হারালো রাজস্থান। ফাইনাল থেকে আর এক

0: কদম দূরে তারা শুক্রবার এই মাঠেই শুভমান গিলের গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান। সেই ম্যাচ যে দল জিতবে তারাই রবিবার ফাইনালে বিরাট কোহলির রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে। আর যেভাবে বৈভব তার ফর্মকে ধরে রেখেছেন, একের পর এক ম্যাচ যেভাবে তিনি অবলীলায় ব্যাটিং করে চলেছেন, তাতে করে খুব অবাক হওয়ার বিষয় নয় বন্ধুরা যদি রাজস্থান রয়্যালস ফাইনালে ওঠে। হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স তিনি আশঙ্কা করেছিলেন বৈভবকে নিয়ে এবং তাকে আউট করার জন্য সাজিয়েছিলেন একাধিক পরিকল্পনা, কিন্তু সমস্ত পরিকল্পনায় কার্যত নষ্ট করে দিল বৈভবের দুর্ধর্ষ ব্যাটিং। বৈভবের বিরুদ্ধে যে পরিকল্পনাগুলো সাজিয়েছিলেন কামিন্স, প্রথমত ইয়র্কারের পরিকল্পনা করেছিলেন কিন্তু সেটি কাজে লাগলো না। এরপর রাউন্ড দ্য উইকেটে এসে তার অফ স্ট্যাম্পের লক্ষ্য করে লেন্থ বল করা শুরু করলেন, কিন্তু সেখানেও বৈভব একের পর এক ছয় মারা শুরু করেন। আর প্ল্যান বি অনুযায়ী তারপর আসেন সাকিব হোসেন, প্রফুল্ল হিঙ্গে, ঈশান মালিঙ্গারা, যারা দ্রুত গতিতে বাউন্সার দেওয়া শুরু করেন বৈভবকে। কিন্তু বিস্ময় বালক বলে পরিচিত মাত্র 15 বছরের বৈভব সেখানেও আটকে থাকলেন না, একের পর এক পুল শট মারতে শুরু করলেন। স্কোয়ার লেগ, মিড উইকেট, লং লেগে কয়েকটি ছয় মারলেন, বাধ্য হয়ে তৃতীয় পরিকল্পনা অর্থাৎ স্লোয়ার বলের দিকে এগোলেন প্যাট কামিন্সরা, কিন্তু সেখানেও বৈভব বড় শট মারা শুরু করলেন, কোনোভাবেই তাকে আটকানো গেল না। 2012 সালে ক্রিস গেল একটি মরশুমে মেরেছিলেন 59টি ছয়, সেটিই ছিল এতদিন আইপিএলের সর্বাধিক ছয়ের রেকর্ড, আর সেই রেকর্ড 14 বছর পর মাত্র 15 বছর বয়সে এক বালক ভেঙে দিল। তার এই মরশুমে ছয়ের সংখ্যা 65, পরের ম্যাচে সেই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বৈভবের কাছে। আর আইপিএলের ইতিহাসে দ্রুততম 100 রানের দিকেও তিনি এগোচ্ছিলেন, কিন্তু 97 রানে আউট হয়ে গেলেন, নাহলে হয়তো সেই রেকর্ডও তৈরি করে ফেলতেন। তাই বৈভব সূর্যবংশীর উপর আশা প্রত্যাশা যাই বলুন না কেন, তা ক্রমশ বাড়ছে এবং আগামী ম্যাচের দিকে আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব যে কোন দিকে যায় খেলার গতি প্রকৃতি। আর মাত্র 2টি ম্যাচ বাকি এই মরশুমের আইপিএলের, আগামী ম্যাচে যারা জিতবে তারাই রবিবার ফাইনালে মুখোমুখি হবে, তাই ফাইনালে মুকুট কার মাথায় উঠবে সে তো সময়ই বলবে, কিন্তু বৈভব দাপট যেন পরের ম্যাচেও অব্যাহত থাকে এমনটাই চাইবে রাজস্থান রয়্যালস। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার তো আরও নানান খবর আছে, তবে এই মুহূর্তে শুনে নেব একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন আজ বৃহস্পতিবার, এবং আপনারা জানেন বৃহস্পতিবার মানেই অ্যাডভেঞ্চার স্পোর্টস। আজ শুনব পর্বতারোহী অরিজিৎ দের একটি সাক্ষাৎকার, যিনি প্রথম, বিশ্বের প্রথম এবং একমাত্র পর্বতারোহী হিসেবে সম্পূর্ণ একা মানাতলো জয় করলেন। সাক্ষাৎকারটি গ্রহণ এবং সম্পাদনা করেছেন রক্তিম বরণ ময়রা, প্রযোজনা করেছেন শৌর্য চৌধুরী।
1: আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ দে, যিনি একাই মানাসলুতে পৌঁছে গেছেন। গোটা পৃথিবীতে একমাত্র ব্যক্তি তিনি মানাসলুতে একা, সেই জার্নির গল্প তার কাছ থেকে সরাসরি শুনব।
2: নমস্কার, আমার নাম অরিজিৎ দে, আমি শ্যামবাজারে থাকি। গল্প শুরু হয় হচ্ছে 2021-এ, আমি অ্যাটেম্প, আমার প্রজেক্টের নাম ছিল আনমাক্সড মানাসলু উইদাউট শেরপা অ্যান্ড অক্সিজেন, উইদাউট গাইড, কুক, হেলপার, সেলফ সাপোর্টেড সোলো। 2021-এ যখন প্রথম আমি অ্যাটেম্প নিই তখন একটু সমস্যা হয়, একটা বেসরকারি সংস্থা যাদের কাছ থেকে আমাকে পারমিশন নিতেই হয়, কারণ নেপাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী পারমিশন ইন্ডিভিজুয়ালি নেওয়া যায় না। যদিও আমি NMA-কে চিঠি করেছিলাম যে আমি সোলো ক্লাইম করতে চাই, এভাবে শুধুমাত্র কনভেনশনাল যে রুটটা আছে সেই রুটটা আমি ফলো করব এবং নিজের মতো করে ক্লাইম করব। যদি আমি যদি মনে হয় রুট চেঞ্জ করে নিজের মতো করে যাব, তাহলে সেটাও যাতে যেতে পারি সেই রকমের একটা দরখাস্ত করি। বেস ক্যাম্প সাপোর্টটা নিই, শুধু বেস ক্যাম্পে তারা আমাকে সাপোর্ট দেবে। ওখানে যে শেরপা কমিউনিটি ছিল তাদের সাথে আমার একটু বচসা হয়ে যায়, অবশ্যই সেটা তাদের যোগ্য প্রাইড যে কোনো মানুষ পৃথিবীর মধ্যে যারা 8000 মিটার পিক ক্লাইম করতে যাচ্ছে তারা তাদের হেল্প ছাড়া ক্লাইম করতে পারে না। একজন শেরপা যদি তাকে রুট না দেখিয়ে দেয়, একজন শেরপা যদি তার অক্সিজেন সিলিন্ডার না ঘুরিয়ে দেয়, টেন্ট লাগানো, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে পুরো বিষয়টাই শেরপা করে, এবং একজন ক্লাইম্বার শুধু বেস ক্যাম্প থেকে বেরিয়ে আর একটা ক্যাম্পে ঢোকে, যে ক্যাম্পে অলরেডি টেন্ট ফিক্স থাকে, ম্যাট্রেস ফিক্স থাকে, ঢুকে যাওয়ার সাথে সাথে তার গরম স্যুপ হাতে চলে আসে। সম্ভবত কার্যতই এই 8000 মিটারের এই পিকে খুব স্বাভাবিকভাবে মানুষ একা করাটা সম্ভব হয় না, 6000 মিটারই সোলো অ্যালপাইনে করার মানুষ খুবই কম। আর আমি আপনাকে একটু কারেকশন করে দিই, এশিয়ার মধ্যে থার্ড হচ্ছে, 8000 মিটার

0: পিকগুলোর মধ্যে মানাসোলো যদি কাউন্ট করা হয় তাহলে আমি প্রথম, মানে পৃথিবীর মধ্যে প্রথম। যে দুজন ক্লাইম করেছে তারা 8000 মিটার পিক ক্লাইম করেছে, কিন্তু মানাসোলো নয়, অন্য পিক ক্লাইম করেছে। 14খানা 8000 মিটারের মধ্যে একটা, যে কোনো একটা পিক ক্লাইম করেছে। বাট আমি এটা বিগার পিকচার দিয়ে ধরে দেখছি, কারণ মানে নাম্বার ওয়ান করার প্রতিযোগিতা সব জায়গায় চলছে, আমি সেটাকে খুব একটা বেশি ফলো করি না। মানে সেই দিক থেকে দেখতে গেলে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট মানাসোলো। মানে ভাঙতে গেলে তো কথার মাধ্যমে অনেক রকমভাবে ভাঙা যায়। তো যাই হোক, তো আমি 14খানা 8000 মিটারের বিগার পিকচারে দেখে বলছি যে আমি তৃতীয়, এশিয়ার মধ্যে প্রথম। আমার আগে দুজন আছেন। এবার আসছি দ্বিতীয় কথা। তো ওরা সমস্যা হতে শুরু করে, ওরা আমাকে রাস্তার মধ্যে হাঁটা করতে থাকে, এমনকি আমি ওখানে গিয়ে যখন টেন্ট লাগাতে শুরু করি, টেন্টের ক্ষেত্রেও তারা আমাকে বলে যে এইখানে টেন্ট লাগাবে না, দূরে যাও, এই জায়গাটা আমাদের কোম্পানি। ওরা বলছে এটা আমাদের কোম্পানি। তো আমি প্রায় একটা ক্রিভার্সের কাছাকাছি, হ্যাঙ্গিং গ্লেসিয়ারের কাছাকাছি টেন্ট লাগাতে হতো, বরফ দাবি টাবি অনেক মুশকিলে ফেলতো, এবং ওরা ভেবেছিলো আমি লাস্ট পর্যন্ত গিভ আপ করে দেবো। বাট লাস্টে যখন গিভ আপ করি না, তখন লাস্টে একটা সমস্যা ক্রিয়েট করে যে উইদাউট শেরপা আমরা আপনাকে যেতে দেবো না, আপনার হ্যাপো হয়ে গেছে, উপরে একজন মারাও গেছে, এমনিতে আমরা ক্যাজুয়ালিটি বাড়াবো না, ইউ হ্যাভ টু গো, কারণ পারমিশন আমাদের নামে বার করাচ্ছে। আর পারমিশনে লেখা থাকে যে কোম্পানি বার করছে, তারা যদি চায় জোর করে আপনাকে ইভ্যাকুয়েট করতে পারে ইন মেডিকেল পারপাস। যদি আমরা সবাই জানি হাই অ্যাল্টিটিউড সেরিব্রাল এডিমা যদি হয়, তাহলে যার হয় সে বুঝতে পারে না, সামনের লোকের বুঝতে পারে। তো ইন কেস আমি যদি গিয়ে ওদেরকে বলিও, ওরা বলবে যে ওর হ্যাপকোই হয়েছিলো তাই জন্য আমরা বার করেছিলাম, কজ অফ হিস মানে লাইফ, আর নিচে আসলে তো ঠিক হয়ে যায়। তো আমি বলেছিলাম যে যদি আপনার এতই অসুবিধা থাকে, মানে আমাকে প্রাণে বাঁচানোর এতই যদি চিন্তা থাকে, তাহলে বাদবাকি যে 25-26 দিনের যে ওরিয়েন্টেশন চেয়েছিল, যেখানে অ্যাকচুয়ালি আমি সার্ভাইভ করছিলাম, অ্যাক্লামেটাইজ করছিলাম, যেখানে আমার প্রাণ সংশয় ছিল, সেখানে আমাকে হেল্প করেনি। যাই হোক, তারা আমাকে করতে দেয়নি, আমাকে অফার করেছিল যে তুমি শেরপা নাও, উইদাউট অক্সিজেন যাও, সেটা সব সমস্যা নেই, কিন্তু শেরপা ছাড়া করতে দেবো না। তো আমিও বলেছিলাম যে আমি করবো না, আমি করলে শেরপা এবং অক্সিজেন ছাড়াই করবো, আমার কাছে পারমিশন রয়েছে। 2021 আনসাকসেসফুল, এই হ্যাজার্ডটা ছিল মানুষের দ্বারা, সাবজেক্টিভ হ্যাজার্ড। পরের বছর 2022 আমি আবার অ্যাটেম্প করি। ভদ্রলোক আমাকে বললেন, মধ্যিখানেই কন্ট্যাক্ট করেছিলেন, যে আমি তোমাকে দেখেছি, আমার তোমাকে ভালো লেগেছে, তুমি যদি চাও তুমি আমার কোম্পানিতে আসতে পারো, আমি তোমাকে সেম বেস ক্যাম্প সার্ভিস দেবো এবং আমি তোমাকে ইন্টারভিউ করবো না মধ্যিখানে, এবং সাপোর্ট করবো যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, আমি তোমাকে সাপোর্ট করবো। তা বললাম যে ঠিক আছে। 2022 সব কিছু ঠিকঠাক থাকতেও আবার আনসাকসেসফুলের মুখ দেখি, তার কারণ 2022 প্রচুর অ্যাভেলেঞ্জ এসেছিলো, প্রচুর মানুষ মারা গেছিলো, 9খানা ডেথ হয়েছিল, তার মধ্যে শেরপাও ছিল। আমিও একটা অ্যাভেলেঞ্জে হিট করি, একটা ক্রিভার্সে ঢুকে যাই, তারপরে নিয়ে থেকে বেরোই, হেলিকপ্টার রেস্কিউ হয়, পা টুইস্ট হয়ে যায়, ওখান থেকে ডাইরেক্ট হসপিটালে যাই। পরে দেখলাম যে খুব একটা কিছু হয়নি, স্প্রেনই হয়েছিল হালকা ফুলকা, বাট ওইখানে ওই ঠান্ডার মধ্যে ওই টুইস্টটা মনে হচ্ছে যেন ভেঙে গেছিলো, তো ভয় পেয়ে গেছিলাম। তো আনসাকসেসফুল এগেইন, এবারে অবজেক্টিভ হ্যাজার্ডস, প্রথমে সাবজেক্ট ছিল, এবারে অবজেক্ট। 2023 আলটিমেট আমি আবার অ্যাটেম্প্ট করি তৃতীয়বার, এবারে প্রচণ্ড অ্যাজাইল ছিলাম। মানে ওরিয়েন্টেশন যেখানে 25-26 দিনের ওরিয়েন্টেশন হয়, সেই ওরিয়েন্টেশনকে উপেক্ষা করে মানে আমি এতটাই জায়গাটাকে চিনি এবং প্রতি বছর ধরে যাচ্ছিলাম এবং অ্যাজাইল হয়েছিলাম, 11 দিনের মাথায় সাবমিট করি বেস ক্যাম্প টু বেস ক্যাম্প, সাকসেসফুল হই, আনন্দ লাগে, এই আর কি।
1: এই সাকসেসের পিছনেও তো একটা বড় পরিশ্রম, বড় অ্যামাউন্ট অর্থের প্রয়োজন হয়, তো সেগুলোর যোগান কিভাবে আসে?
0: আমার একটা ছোট্ট স্কুল আছে, অ্যাডভেঞ্চার স্কুল, একটা স্বপ্নও আছে, ভারতবর্ষে একটা ইনস্টিটিউট হবে, মাউন্টেনিং ইনস্টিটিউট। আপাতত সেটা ইনস্টিটিউট না হয়ে এই মুহূর্তে স্কুল হিসেবে রয়েছে, অ্যাডভেঞ্চার স্কুল, রক ক্লাইম্বিং, আইস ক্লাইম্বিং, স্কিইং, কায়াকিং, স্নেক হ্যান্ডলিং, এই ধরনের নানা রকম কোর্স করাই আমি, সাথে সাথে ছোটো ছোটো ট্রেকও করাই কমার্শিয়ালি। এখান থেকে কিছু অর্থ উপার্জন হয়। ফার্স্ট অফ অল আমার কাছে পয়সা নেই, দ্বিতীয়ত আমি একটু মানে কমার্শিয়াল ট্যুরিস্টের মতো এভারেস্ট মানে এই ধরনের পিকে যেতে চাই না, 8000 মিটার পিকে যেতে চাই না, মানে আমি একটু ট্র্যাডিশনাল ক্লাইম্বকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, সে আইস্যাক্স দিয়ে ক্লাইম করা এই ব্যাপারগুলো, নো জুমার ক্লাইম্বিংয়ের একটা মধ্যিখানে আমি একটা ক্যাম্পেনিং শুরু করেছিলাম, শেরপা ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, শেরপা যদি বলে তো যাবো, শেরপা ছেড়ে দিলে আমরা মারা যাচ্ছি, তো ওই আর কি। তো এইভাবে একটা চেষ্টা চলছে।
1: এবার একেবারে গোড়ার কথায় আসি, অ্যাডভেঞ্চার স্পোর্টসে এই পর্বত আরোহণ করবেন কবে ভাবলেন, বা আপনি কি ছোট থেকেই এই দিকে আপনার কৌতূহল ছিল?
0: ছোটবেলা থেকেই অ্যাড্রিনালিন রাশটা ছিল, এই কথাটা সত্য, বাট সেভাবে ফিল করতে পারিনি, কানেকশান হয়নি। আমার মাউন্টেনিং জার্নি শুরু হয় এইচএসএর পর, এইচএসএর আগে একবার সুযোগ এসেছিল, এইচএসএর পর আমি যখন প্রথম কলেজে উঠি ফার্স্ট ইয়ার, তো তখন আমি একজন স্যারের কাছ থেকে শুনতে পাই যে তার একজন বন্ধুর সাথে তিনি কথা বলছেন এবং তাদের নাকি মাউন্টেনিয়ারিং

0: একটা ক্লাব আছে, প্রথম আমি শুনতে পাই মাউন্টেনিয়ারিং ক্লাব পশ্চিমবঙ্গে কলকাতার মধ্যে। আমি অ্যাড্রেস জানতে চাই যখন, তখন দেখি যে একদম বাড়ির হাতের কাছে মানিকতলার কাছে রয়েছে। সঙ্গে সঙ্গে আমি নাম লেখাই, কথা বলাই, আমার হাতে করি শুরু হয় অ্যাডভেঞ্চার ফিল্ডে, মাউন্টেনিং ফিল্ডে, ক্যানিং মাউন্টেনিং ক্লাব। নমস্য আমার গুরুদেব যারা ছিলেন তারা আমাকে তৈরি করেন, অনুপ রায় চৌধুরী, অমিত মুখার্জি। পুরুলিয়া শুশুনিয়াতে গিয়ে স্যারেরা হাত ধরে শেখাতে শুরু করলো, এটাকে রোপ বলে, এটাকে নট বলে। তখনও ভেবে উঠিনি যে আমি কিছু করতে চাই, মানে সব কিছু ছেড়ে, জব ছেড়ে সব কিছু করব। তখন ভালো লাগার জায়গা থেকে শুরু হয়েছিল, পরে আস্তে আস্তে ঘুণ ধরতে শুরু করে মনের ভেতরে এবং পুরোটাই টেক ওভার হয়। তখন ওই টাইমার দিয়েও আর চেঞ্জ করা গেল না আর কি।
1: চাকরি ছাড়ার প্রসঙ্গটা একটু শুনবো।
0: চাকরি ছাড়াটা একটু ডিফিকাল্ট পার্ট অফ লাইফ। প্রথমে একটা কলেজে পড়াতাম আমি, টানার তিনটে কলেজে পড়াতাম, একটা পারমানেন্ট ছিলাম, বাদবাকি দুটোতে গেস্ট লেকচারার ছিলাম। ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াতাম, ছোটোখাটো অন্যান্য কোম্পানিতেও কাজ করেছি। করতে করতে হঠাৎ করে লাইফের একটু মোড় অন্যদিকে ঘোরে এবং একটু সেটেলমেন্টের দিকে যায়। আমি হঠাৎ করে এইচএলএ চাকরি পাই। এইচএলএ চাকরি হওয়ার পর মনে হয়েছিল যে সব শর্টেজ, মিনিস্ট্রি অফ ডিফেন্স, নানা রকম ব্যাপার স্যাপার। তারপরেও মন যেন কোনো জায়গা থেকে মানতে চাইছিল না, কারণ আমার স্পোর্টস আমার থেকে দূরে সরছে আমি বুঝতে পারছি। অফিসের কাজ, রাত্রিবেলাতে এসেও আমি ল্যাপটপ নিয়ে কাজ করছি, সকালবেলাতে উঠেও বেরিয়ে যাচ্ছি, শুধু ওয়ালপেপারেই পাহাড়টা থেকে গেছিলো ল্যাপটপের। তো একটা সময়ের পর আবার ওই যে বলে না মাউন্টেন ইজ কলিং, তো আমি ভেতর থেকে ফিল করলাম, সেই জায়গা থেকে আবার কোথা থেকে নাড়া দিতে শুরু করলো পোকাটা। সব কিছু ছেড়ে বেরোনোটা মুশকিল ছিল, বাট স্টিল পাহাড় যেতে আমি ছাড়ি। আর তারপর থেকে ডিসিশন নিয়ে আর কোনো জায়গায় চাকরিতে যুক্ত হবো না, সে সরকারি হোক বেসরকারি হোক, পুরোপুরি রকমভাবে আমি স্পোর্টস বা এই বিষয়ের ওপর, মাউন্টেনিংয়ের ওপর আমার জীবনকে আপাততভাবে দিয়েছি।
1: মাউন্টেনিয়ারিংয়ে আপাতত জীবন দিয়েছেন, খুব ভালো লাগছে কথা বলে। আরও অনেক কথা বলা যেত হয়তো, কিন্তু বেশি সময় নেই। তবে সবশেষে প্রশ্ন করব, আপকামিং প্ল্যান কী রয়েছে? আর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার স্পোর্টসে যুক্ত হতে চাইছে বা যারা যুক্ত আছে, নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে।
0: নতুন প্রজেক্ট বলতে আমার একটু আনকনভেনশনাল রুটে বা একটু অন্যরকমভাবে করবার ইচ্ছে আছে। একটাই বিষয়, যাতে মানুষদের ইন্সপায়ার করা যেতে পারে, এটা একটা স্পোর্টস, দেশের পতাকা নিয়ে রিপ্রেজেন্ট করছো তুমি। তো আমি একটু অন্য ধরনের রাস্তা চুজ করতে শুরু করি, যে রাস্তাগুলো থেকে মানুষ একটু ইন্সপায়ার হতে পারবে। মানে একটা 8,000 মিটার পিক 10 লাখ টাকার নিচে করা যায়, সব থেকে কমেও, সেটা কেউ জানতো না। আমি 2 লাখ টাকা 2.5 লাখ টাকায় করি এবং অ্যালপাইনের এই দরজাটা খুলি। এইটা একটা বার্তা সবাইকে, যে তোমরা চাইলে করতে পারো। আমার নিজস্ব যে স্কুল আছে সেখানে যোগাযোগ করতে পারো, আমরা করাচ্ছি। আমি না হলে অন্য যে কোনো ক্লাব, প্রায় কলকাতার বুকে 300 খানার কাছাকাছি রেজিস্টার্ড ক্লাব আছে। আনকনভেনশনাল রুটে কিছু প্ল্যান আছে, তবে জানি না, পুরোটাই অর্থের ওপর, বিশাল অর্থ দাঁড়িয়ে রয়েছে। যদিও আমি যেভাবে করি সেই টাকাটা কম হলেও, সেই কম টাকাটাও আমার কাছে একটু বেশি টাকা। ইচ্ছে আছে এভারেস্ট ক্লাইম করা উইন্টারে, সেম প্রজেক্ট উইদাউট অক্সিজেন অ্যান্ড শেরপা। এখনও পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ করেনি, কিছু মানুষ ট্রাই করেছে বাট ব্যর্থ, কেউ জীবন দিয়ে, কেউ হাত পা আঙুল দিয়ে, আর কেউ নর্মালি ব্যর্থ হয়ে ফেরত এসছে। তো এই ধরনের একটু হাতছানিগুলো লাগে, যে আমি এই ধরনের কিছু প্রজেক্ট খুঁজে খুঁজে বার করব, আর কী কী আছে যাব। আপাতত একটা স্পন্সরশিপ এসছে সুইজারল্যান্ড থেকে, একটা বেসরকারি একটা সংস্থা নতুন গিয়ার বানাতে শুরু করেছে তারা। আজ থেকে বহু বছর আগে আমি এক বন্ধুকে স্কি শেখাতে শিখিয়েছিলাম গুলমার্গে, তো জানতে পারি সে সুইজারল্যান্ডে পিএইচডি করছে। তো তার বান্ধবী এবং গ্রুপ বন্ধুদের সাথে সে মাউন্ট ব্ল্যাক ক্লাইম করতে চাইছে, কিন্তু সাহস পাচ্ছে না। তো আমাকে সে বলে যে স্যার আপনি আসুন, একসাথে ক্লাইম করব, স্কি ডাউন করে নামবো। হ্যাঁ, এরকমভাবে কেউ ক্লাইম করে স্কি ডাউন করেছে পশ্চিমবঙ্গ বা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে কেউ করেনি, বা এশিয়াতে কেউ করেনি, কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে সেমভাবে করেছে। তারা 28 লাখ টাকার একটা প্রজেক্টে আমাকে সাইন করায়, ব্র্যান্ড অ্যাম্বাসেডার করায় এবং বললে যে ঠিক আছে আপনাদের এই বিষয়টাতে আমরা থাকবো। আপাতত সামনের আগস্টে, জানি না এটা হবে কি না, কারণ পুরোটাই ভিসা, চারিদিকে যুদ্ধ চলছে, ভিসা পাওয়া মুশকিল। চেষ্টা করছি যদি সম্ভব হয়, ভিসা যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো এবছর আগস্ট মাসে ম্যাটারহর্ন, ডেভিলস হর্ন যেটাকে বলা হয়, হেলস গেট, অ্যালপাইন স্টাইলে ক্লাইম করে, ইচ্ছে আছে ওপর থেকে স্কি করে নামবো একটু।
2: শ্রোতা বন্ধুরা, শুনলেন একটি অসাধারণ

0: সাধারণ সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন এবং পর্বতারোহণের গল্প, চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে। আর প্যারাঅলিম্পিক্সে দুবারের সোনার পদক জয়ী সুমিতা টিল বুধবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অষ্টম ভারতীয় ওপেন প্যারা অ্যাথলেটিক্স আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে F64 অর্থাৎ F64 বিভাগে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন। হরিয়ানার সোনপথের অ্যাথলেটের জোড়া জ্যাভলিনের দূরত্ব ছিল 74.82 মিটার। তিনি এত দূরত্ব পর্যন্ত জ্যাভলিন ছোড়েন এবং নিজের পঞ্চম থ্রোতে এই নতুন নজির তৈরি করেন। এর আগে ভারতের এই তারকা অ্যাথলিট 2022 সালে চীনের হাংজাওতে এশীয় প্যারাগেমসে 73.29 মিটার দূরত্বের রেকর্ড থ্রো করেছিলেন। এইবার সেই রেকর্ডকেই ছাপিয়ে গেলেন সুমিত। আর যে খবর আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা, প্রত্যেক দিন যে বিশেষ অংশটি আপনাদের জন্য থাকছে এবং আগামী ফুটবল বিশ্বকাপ পর্যন্ত তা চলবে, কারণ আপনারা সকলেই জানেন ফুটবল বিশ্বকাপ প্রায় আসন্ন, আর আজ আমরা থাকব সেই বিশেষ একটি দলের পর্যালোচনা নিয়ে।
1: ফুটবলের মহাযজ্ঞ,
0: আর আজ যে দল নিয়ে আলোচনায় থাকবো, বিশ্বকাপের জন্য বুধবার নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান তাঁর 26 জনের চূড়ান্ত দল ঘোষণা করলেন। সেই দলের 15 জন ফুটবলার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের নামি ক্লাবে খেলেন। কোম্যানের 7 জন ডিফেন্ডারের 6 জনই আবার প্রিমিয়ার লিগের। চোট থাকা সত্ত্বেও আর্সেনালের স্টপার জুরিয়েন টিম্বার দলে জায়গা পেয়েছেন, তবে সম্পূর্ণ ফিট লিভারপুলের জেরেমি ফ্রিম্পং বাদ পড়ে যাওয়াতে চর্চা চলছে। লিভারপুলের ভার্জিল ফান ডাইক অবশ্য টিমে রয়েছেন কডি গাকপো, মেমফিস ডিপাই, ডেনজিল ডামফ্রেইস, নাথান একেদের সঙ্গে। ডাচ কিংবদন্তি প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে জাস্টিন ক্লুইভার্ট বিশ্বকাপ টিমে অর্থাৎ দলে জায়গা করেছেন। 27 বছরের ফরওয়ার্ড জাস্টিন খেলেন বোর্ন মাউথে। এর আগে জাস্টিন দেশের জার্সিতে 11 বার ম্যাচ খেললেও কোনো গোলের মুখ দেখতে পারেননি।
1: ফুটবলের মহাযজ্ঞ,
0: আর ফুটবলের মহাযজ্ঞর পর আবারও চলে আসবো অন্যান্য খবরে। একটি খারাপ খবর আপনাদের জন্য রয়েছে শ্রোতা বন্ধুরা। সফল ক্রীড়াবিদরা সবসময় সফল ক্রীড়া প্রশাসক হয়তো হতে পারেন, এমন উদাহরণ তৈরি করেছিলেন রাজা রণধীর সিং। বুধবার দেশের সেই আদর্শ প্রয়াত হলেন 80 বছর বয়সে। পাতিয়ালায় নিজের বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বেশ কিছুদিন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে, তবে তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন তার বাড়িতে। আর অঘটন ঘটল না ফরাসি ওপেনে। 24 গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন, তবে এক সেট তাঁকে খোয়াতে হলো। ইগা শ্যানটেক অবশ্য স্ট্রেট সেটে জিতে গেলেন, তবে এই দিনও লাল সুরকির কোর্টে গরমে খেলতে সমস্যা তৈরি হলো খেলোয়াড়দের, তারা মাঝে মাঝে বিরতি নিলেন। পুরুষদের তৃতীয় বাছাই জোকোভিচের খেলা ছিল নেদারল্যান্ডসের ভ্যালেন্টিন রোয়ারের বিরুদ্ধে। 4 সেটের লড়াইয়ে 6-3, 6-2, 6-7 এবং 6-3 ব্যবধানে জিতলেন নোভাক। প্রথম 2 সেট জিততে তাকে বিশেষ সমস্যা পেতে হলো না। আর অন্যান্য কিছু খেলার খবর আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা। বাংলার কোচ থাকছেন লক্ষ্মীরতন শুক্লাই। সরকারিভাবে সিএবি বুধবার ঘোষণা করল তাঁর নাম। অন্যদিকে তৃতীয় সংস্করণের বেঙ্গল প্রো টি-20 লিগের সূচি ঘোষিত হলো বুধবার। পুরুষ এবং মহিলা 2 দলেরই সূচি প্রকাশ করা হয়েছে। পুরুষদের খেলা শুরু হবে 5 জুন থেকে, মুখোমুখি হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স এবং পুরুলিয়া রয়্যালস। মেয়েদের খেলা শুরু হবে 6 জুন থেকে, তারা প্রথম দিন খেলবে কলকাতা টাইগার্স এবং পুরুলিয়া রয়্যালস। অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ইতিহাস তৈরি করল ভারত। তারা শেষ করল 27টি পদক নিয়ে। তালিকায় রয়েছে 11টি সোনা, 7টি রুপো এবং 9টি ব্রোঞ্জ। বুধবার ভারতের ফ্রিস্টাইল দল ট্রফি জিতল দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করল কিরগিজস্তান এবং কাজাকিস্তান। 57 এবং 97 কেজি বিভাগে সোনা জিতলেন অক্ষয় ধেরে এবং ভিকি। 65 কেজি এবং 79 কেজি বিভাগেও সেই ধারা বজায় রাখলেন কুমার মোহিত এবং চন্দ্রমোহন। পরের মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টসে খেলতে দেখা যাবে না গ্লেন স্মার্টিন এবং অময় রানাওয়াড়েকে। তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন শিবির। নরওয়ে দাবার দ্বিতীয় দিন মিশ্র ফল দেখা গেল ভারতীয় দাবাড়ুদের ক্ষেত্রে। পুরুষদের বিভাগে

বি গোকেশ এবং আর প্রজ্ঞানন্দে হেরে গেলেও মেয়েদের বিভাগে দিব্যা দেশমুখ জিতেছেন কোনেরু হাম্পির বিরুদ্ধে। প্রথমবার নরওয়ে দাবায় নামা দিব্যা দুবার র্যাপিড চ্যাম্পিয়নশিপে হাম্পিকে আর্মাগেডানে হারান, 3 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। জয়ের পর দিব্যা তাই স্বাভাবিকভাবেই খুব উপভোগ করেছেন এই জয়কে এবং প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ভীষণ খুশি তিনি। জেসি মুখোপাধ্যায় টি টোয়েন্টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মোহনবাগান। তাও আবার অদ্ভুত এক নিয়মে, ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচটি হয়েছিল কিন্তু মোহনবাগান উইকেট কম হারানোই তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রথমে ব্যাট করে মোহনবাগান 6 উইকেটে তোলে 190 রান, জবাবে ভবানীপুর 1 রান তুলতে 8টি উইকেট হারিয়ে ফেলে, ফলে ভবানীপুর পিছিয়ে পড়ে 2 উইকেট বাড়তি হারানোতে। এবং সারা বিশ্বে টি টোয়েন্টি প্রতিযোগিতাগুলোর কোনো ম্যাচ হলেই তার নিষ্পত্তি হয় সুপার ওভারে, অথচ সিএবিতে এইরকম কোনো নিয়ম নেই। সিএবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফাইনালের দিন কলকাতাতে নেই, তাকে ফোন করা হলে তিনি বলতে পারেননি যে বিষয়টি কী হয়েছে, তবে নিয়মের বাইরে নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই তিনি জানিয়েছেন। অন্যদিকে হরমনপ্রীত কৌর তারা নামছেন বিশ্বকাপের প্রস্তুতিতে, কারণ মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। আপনারা জানেন শ্রোতা বন্ধুরা যে ভারত যাতে ভালো ফলাফল করে সেই দিকে নজর আছে গোটা পৃথিবীর ক্রিকেট প্রেমীদের। আর এর আগে টি টোয়েন্টি সিরিজে বিশেষ ভালো ফল করতে পারেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ফিরতে তারা মরিয়া। আগামী মাসে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের সেরা দলটি খুঁজে নিতে চান হরমনপ্রীত কৌর, এবং বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতেই 3 ম্যাচের সিরিজে তাই তারা পুরো দমে প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন। 12 জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, তার আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে ছন্দহীন ভারতকে আমরা দেখেছিলাম বিগত টুর্নামেন্টে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সেই ছন্দহীন ভারত তাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে বিশ্বকাপের আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অবশ্যই এই সিরিজে ভালো ফল করার চেষ্টায় থাকবে। ফুটবল বিশ্বকাপের খবরে ছিলাম, আর যে খবর আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা, প্রত্যেকবারই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য প্রতিটি দেশ আয়োজক দেশে গিয়ে শিবির করে। 2-3 সপ্তাহের এক একটি শিবিরে কোচেরা বেছে নেন প্রথম 11 এবং তৈরি করা হয় রণকৌশল, তার থেকে গুরুত্বপূর্ণ আয়োজক দেশের আবহাওয়া এবং মাটির সঙ্গে মানিয়ে নেওয়া। এইবারও প্রতিযোগী 48টি দেশ শিবিরের জন্য তাদের পছন্দ মতন জায়গা বেছে নিয়েছে। চূড়ান্ত প্রস্তুতিতে শিবিরের গোপনীয়তা বজায় রাখতে চাইছে সমস্ত দল, যাতে কৌশলের আঁচ না পায় প্রতিপক্ষ দলগুলি। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবির করবে কানসাস সিটিতে, সেখানকার স্পোর্টিং কেসিস ট্রেনিং সেন্টারে তারা খেতাব ধরে রাখার চূড়ান্ত প্রস্তুতি সারবেন। একই শহরেই চূড়ান্ত প্রস্তুতি সারবে আলজেরিয়াও, তারা বেছে নিয়েছে কানসাস বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোকে। আবার আমেরিকার এই শহরেই সোপি সকার ভিলেজে তাঁবু ফেলছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস ঘাঁটি গাড়ছে কানসাস সিটির কেসি কারেন্ট ট্রেনিং ফেসিলিটিতে। অর্থাৎ 4টি দল তারা কানসাস সিটিকে বেছে নিচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপে চূড়ান্ত প্রস্তুতি নেবেন তারা পাম বিচ গার্ডেন্সের গার্ডেন্স নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কে। ব্রাজিল তারা তাঁবু ফেলবে নিউ জার্সির কলম্বিয়া পার্ক ট্রেনিং ফেসিলিটিতে। নেইমার জুনিয়রদের মতো এই শহরে চূড়ান্ত প্রস্তুতি সারবে হাইতি। বিশ্বকাপের দাবিদারদের মধ্যে স্পেন বেছে নিয়েছে চ্যাটানুগার বেলার স্কুল। অস্ট্রেলিয়া শিবিরের জন্য পছন্দ করেছে সান ফ্রান্সিসকো বে এলাকার ওকল্যান্ড রুটস ট্রেনিং ফেসিলিটিকে। আর বুধবার নরওয়েজিয়ান তারকার ঘরে টুর্নামেন্টে ম্যাগনাস কার্লসেনকে আরও একবার পরাজিত করলেন আর প্রজ্ঞানন্দে। তৃতীয় রাউন্ডে জয় এলো 2 বছর পর, যখন প্র্যাগ একই টুর্নামেন্টে বিশ্ব 1 নম্বর খেলোয়াড়কে হারিয়ে কার্লসেনের বিরুদ্ধে নিজের প্রথম ক্লাসিক্যাল জয়টি অর্জন করেছিলেন। গত বছর নরওয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ দাবায় গোকেশ দম্বারাজু এবং ক্লাসিক্যাল দাবায় তারা কার্লসেনের বিরুদ্ধে তাদের প্রথম জয়টি পেয়েছিলেন। আর কার্লসেন এই মুহূর্তে খুব বেশি ক্লাসিক্যাল দাবা খেলছেন না, কিন্তু প্রজ্ঞানন্দ এই জয়ের পর খুব খুশি নন, কারণ তিনি নিজের যে ফর্ম, যে সাম্প্রতিক ফর্ম, সেটিকে ধরে রাখতে চাইছেন এবং আরও ভালো ফল করার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন। অন্যদিকে এশা সিং, তার কথা আমাদের অবশ্যই মাথায় থাকবে শ্রোতা বন্ধুরা, কারণ তিনি বুধবার মিউনিকে মহিলাদের 25 মিটার পিস্তল ফাইনালে প্রথম 3টি সিরিজে একটিও পয়েন্ট নষ্ট না করে 43 পয়েন্ট নিয়ে তৈরি করলেন নতুন বিশ্ব রেকর্ড। 2024 সালের বাকুতে কিম ইয়াজির করা 42 পয়েন্টের রেকর্ড ভেঙে দিলেন মাত্র 21 বছর।

Boysi. শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার নানান খবর নিয়েছিলাম আজ আপনাদের সঙ্গে। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, আমাদের ফোন নাম্বার 2213134 2, ইমেল আইডি arkolkatasports@gmail.com, আমাদের ফেসবুক পেজ AIR কলকাতা স্পোর্টস পেজ। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

0: আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু পার্থসারথি রাউত। বর্তমান সময়ে স্বল্প পুঁজিতে কর্মসংস্থানের অন্যতম সফল মাধ্যম হল বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগি পালন। কিভাবে এই ব্যবসা শুরু করা যায়, কি কি সুবিধা পাওয়া যায় এবং এই ব্যবসা থেকে লাভবান হওয়ার উপায় বা কি, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। আমরা পেয়েছি আমাদের সঙ্গে প্রাণী বিজ্ঞানের বিষয় বিশেষজ্ঞ ডক্টর সর্বস্বরূপ ঘোষকে। ডক্টর ঘোষ, আপনাকে আকাশবাণী কলকাতায় স্বাগত।
1: নমস্কার।
0: আপনার কাছে যেটা প্রাথমিকভাবে জিজ্ঞাস্য, এই যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে যুবক যুবতীরা পড়াশোনা কমপ্লিট করার পরে একটা হতাশাজনক জায়গায় তারা রয়েছেন, তারা ভাবছেন কি করবেন, তো তাদের ক্ষেত্রে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগি চাষ কতটা সম্ভাবনা বলে আপনি মনে করেন?
1: খুব সত্যি কথা বলতে, মুরগি চাষ যদি বিজ্ঞানসম্মত ভাবে করা যায়, সেটা কিন্তু বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে আয়ের একটা নতুন দিশা দেখাতে পারে। কেন দেখাতে পারে বলছি, গ্রামীণ যে মুরগি চাষ আগে হতো আর বর্তমানে যে কমার্শিয়াল চাষ হয়, যারা শিক্ষিত মানুষ, যারা পড়াশুনো করেছেন, তারা যদি এই কমার্শিয়াল পোলট্রি ফার্মিংটাকে তাদের জীবন জীবিকার একটা অঙ্গ করে নেবার চিন্তা করেন, তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্রফিট অবশ্যই হবে। এবং আমরা পরিসংখ্যান থেকে দেখেছি যে এই যে কৃষি সংক্রান্ত যে কটা শিল্প আছে, আপনার ধান চাষ বলুন বা আপনার সবজি চাষ বলুন, এমনকি আমাদের যে ডেয়ারির যে ব্যাপারটা আছে, অর্থাৎ দুগ্ধজাত জিনিসের যে শিল্প, এই সব কিছু থেকে কিন্তু পোলট্রি শিল্প এগিয়ে চলেছে অনেক বেশি গতিতে। এবং সেটা যদি গত কয়েক দশকের পরিসংখ্যান আমরা দেখি, তার গ্রোথ রেট বা তার বৃদ্ধির হার হচ্ছে 10% প্রায় কাছাকাছি। এটা কিন্তু কখনোই একটা যে কোনো শিল্পক্ষেত্রে কম জিনিস নয়। আর একটা জিনিস ভাবতে হবে, যে জিনিসটাকে নিয়ে আমরা চাষ করছি তার বাজারে গ্রহণযোগ্যতা কিরকম। আপনি খুব সহজভাবে যখন দেখবেন বা ভাববেন যে বাজারে ঢুকলেই আপনি দেখবেন যে মানুষ সহজ এবং সস্তায় কোন প্রোটিনটা পেতে পারে, না সব থেকে সস্তা প্রোটিন দেখবেন যে হয় ডিম অথবা মুরগির মাংস, এমনকি মাছের বাজারে যখন আপনি হাত দিতে পারছেন না, মানে অনেক বেশি দামের জন্য, তখনও কিন্তু মুরগির মাংসের দাম দেখবেন কিন্তু ততটা নয়। তো এই যে একটা সহজ এবং সস্তা প্রোটিনের উৎস হচ্ছে মুরগি,
0: মানে সমাজের সর্বস্তরের মানুষের কাছে
1: একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এর কোনো সোশ্যাল ট্যাবু নেই। যেমন গরুর মাংসের ক্ষেত্রে একটা সোশ্যাল ট্যাবু রয়েছে, শুকরের মাংসের ক্ষেত্রে সোশ্যাল ট্যাবু রয়েছে, মুরগির মাংস কিন্তু সমস্ত ধরনের মানুষের জন্য বিকল্প প্রোটিন।
0: স্যার, এক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় আসে যে একটা মানে বেকার যুবক, সে যখন এটা শুরু করতে চলেছে, তার কাছে তো পুঁজি খুব কম, তাহলে সেই অল্প পুঁজি থেকে এই চাষ শুরু করা সম্ভব?
1: মুরগি চাষ বিভিন্ন ক্যাপাসিটিতে শুরু করা যায়, এবং এই মুরগি চাষটা মানুষ বিভিন্ন ধরনের

নিয়ে কাজ করতে পারে। যদি কেউ মনে করে যে ব্রয়লার চাষ করবে, তাহলে বহু কোম্পানি আছে, ইন্টিগ্রেটার আছে, কোম্পানি আছে, সেই কোম্পানির সঙ্গে তারা কিন্তু চুক্তি চাষ করতে পারে। তো ব্রয়লার চাষের ক্ষেত্রে আমি দেখেছি এমনকি 1000 পাখি, যেটা খুবই কম, মাত্র 1000 পাখি নিয়েও কিন্তু একজন চাষ করতে পারেন। তার জন্য স্বল্প পুঁজিরই কিন্তু প্রয়োজন আছে, খুব বেশি পুঁজির কিন্তু কোনো প্রয়োজন সেখানে নেই। এছাড়া যদি কেউ মনে করেন যে আমি ব্রয়লার

0: ধরনের হাঁস হতে পারে, হোয়াইট পেকিং ডাক হতে পারে, এই সবই কিন্তু পোলট্রি। এগুলো এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু পোলট্রি, এগুলোও কিন্তু অল্প ভাবে যদি চাষ করা যায়। আমি বহু মানুষকে দেখেছি, আমার কাছে একজন অন্ধ মানুষ আসেন, তিনি তার অন্ধত্বর যে প্রতিকূলতা অতিক্রম করেও কিন্তু কোয়েল চাষ করছেন, এবং এই জাপানিজ কোয়েল চাষ করে তিনি কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছতে পেরেছেন।
1: বাজারে একটা ধারণা আছে যে ব্রয়লার ও খাওয়া যাবে না, প্রচন্ড সার ওষুধ খেয়ে বড় হয়েছে, সেক্ষেত্রে দেশি মুরগির চাহিদা একটা আলাদা পাওয়া যায়, যাকে আমরা লেয়ার মুরগি বলেই জানি। তো এক্ষেত্রে আপনার মতামত কি?
0: না, দেশি মুরগি আর লেয়ার মুরগি একই জিনিস নয়। দেশি মুরগি বলতে আমরা যেটা বুঝি, যেটা কিনা আমরা ইন্ডিজেনিয়াস ব্রিড, তো ইন্ডিজেনিয়াস ব্রিডের মধ্যে কিন্তু অনেকগুলো জাত আছে আমাদের পশ্চিমবঙ্গে, যেমন হরিণঘাটা ব্ল্যাক আছে, এটা একটা দেশি জাত। এছাড়া আমাদের কড়কনাথের কথা আপনারা হয়তো শুনে থাকবেন, কড়কনাথও একটা দেশি জাত। এগুলো হচ্ছে দেশি জাত। যেটা হচ্ছে লেয়ার, লেয়ারটা হচ্ছে যে মুরগিটা ডিম দেয় বেশি পরিমাণে, সেটা হলো লেয়ার মুরগি। তো এই যে দেশি মুরগির কথা বলছেন, সত্যিকারে ভাবতে গেলে যেটা অনেকদিন আগে যেটা দেশি মুরগি বলে গ্রামে প্রচলিত ছিল, সেই দেশি মুরগি কিন্তু ক্রসব্রিডিং এর জন্য আর নেই, বা খুব কম, বা খুব কোনো লোকাল পকেটে হয়তো আছে। বেশিরভাগ জায়গাতেই লাল মুরগির সঙ্গে সেটার ক্রস হয়ে গেছে, গিয়ে প্রকৃত দেশি মুরগি নেই। কিন্তু আপনি যে কথাটা বললেন সেটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে ব্রয়লার মুরগি তো সেইভাবে কোনো টেস্ট নেই। যারা খাদ্যরসিক মানুষ তারা কিন্তু ব্রয়লারের টেস্টটা অতটা গুরুত্ব দেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা ধরনের ব্রিড আছে। যেমন যেমন আমি বলছি, কাবেরি বলে একটা ব্রিড আছে, সেই মুরগিটার মাংস কিন্তু অত্যন্ত সুস্বাদু, বা বনরাজা মুরগি আছে, সেই মুরগিটার মাংস সুস্বাদু। তো এই ধরনের কিছু মুরগি আছে যেটা গ্রোথ রেট ব্রয়লারের মতো নয়, কিন্তু যার স্বাদ হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট মানের। তো যারা, আমি যে বেকার যুবক যুবতীদের কথা বলছেন, তারা যদি এই পার্টিকুলার সেগমেন্ট গুলো নিয়ে কাজ করেন, যেটাকে আমরা নিচে মার্কেটিং বলি, সেইটা নিয়ে কাজ করলেও কিন্তু তারা ভালো প্রফিট অর্জন করতে পারবেন।
1: তাহলে যে সমস্ত বন্ধুরা আমাদের এই প্রোগ্রাম শুনছেন আজকে, তারা যদি উদ্যোগ নেন এই ব্যবসা করার জন্য, তাহলে শুরুর দিনগুলোতে তাদের প্রাথমিক কি করতে হবে স্যার?
0: না, শুরুর দিনগুলো হচ্ছে প্রথমে একটা ভালো ট্রেনিং নিতে হবে। মানে গাড়ি চালাতে গেলে যেমন গাড়ির ট্রেনিং নিতে হয়, তেমনি মুরগির ফার্মও কিন্তু হট করে করা যাবে না। মুরগির ফার্ম করতে গেলে প্রথম দরকার ট্রেনিং। দ্বিতীয় হচ্ছে, যেটা দেখতে হবে, তাকে দেখতে হবে আশেপাশে এরকম কোনো সফল মুরগি উদ্যোক্তা আছেন কিনা, অর্থাৎ যিনি ভালো ফার্ম করে লাভ করছেন, তাকে চোখে দেখতে হবে, হাতে কলমে দেখতে হবে। তৃতীয় যেটা করতে হবে, তার নিজের একটা বাজেটিং করতে হবে। তিনি মনে করলেন যে তিনি একটা হয়তো 500 পাখি নিয়ে একটা মুরগির ফার্ম করবেন, সেই 500 পাখির যা খরচা খরচি হতে পারে সেটাকে তাকে হিসাব করতে হবে। সেই টাকা কি তিনি নিজে দেবেন নাকি কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে ক্রেডিট নেবেন, সেটাও কিন্তু তাকে চিন্তা করতে হবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউট কিন্তু ক্রেডিট দেয়। আর একটা কথা এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ঠিক যেমন কিষাণ ক্রেডিট কার্ড হয়, তেমন কিন্তু অ্যানিমাল হাজবেন্ড্রির জন্যও কিন্তু এই ধরনের কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা আছে। আপনারা যারা নিকটবর্তী ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসের সঙ্গে সম্পর্ক রাখেন, সেখান থেকে কিন্তু এই কার্ডটা আপনারা পেতে পারেন। আর একটা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্কেটিং। যে যখনই আপনি মুরগি চাষ নিয়ে কোনো কথা ভাববেন বা আপনি করতে চলেছেন, আপনাকে সাথে সাথে ভেবে নিতে হবে যে আমার এই যে উৎপাদিত মাংস হবে বা যে ডিম হবে সেটাকে আমি কোথায় বিক্রি করতে পারবো। এই মার্কেটিং এর কথা না ভেবে কিন্তু মুরগি ব্যবসাতে ঝাঁপিয়ে পড়া যাবে না।
1: বেশ স্যার, যদি একটু মানে এখান থেকে সরে গিয়ে আমরা একটু ভাবি যে ধরুন যে চাষটা আমরা করার কথা ভাবছি, তার জন্য তো একটা খামার ব্যবস্থাপনার প্রয়োজন হয়।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: সেখানে একটা সাধারণ মানুষ যার অল্প কিছু জায়গা আছে বাড়িতে, তো সেখানে সে মুরগির খামারটা কিভাবে বানাবে, তার পরিবেশটা কি হওয়া উচিত, প্রকৃত পরিবেশ কি হওয়া উচিত?
0: অ্যাকচুয়ালি ছোট খামার বলতে আমরা বুঝি, ছোট খামার যদি কেউ ওই দেশি টাইপের মুরগি নিয়ে করে, অর্থাৎ বনরাজা বা কাবেরি বা কড়কনাথ এগুলো নিয়ে করে, তাহলে অন্তত 500 পাখি নিয়ে কিন্তু করতে হবে, অন্তত, না হলে কিন্তু প্রফিটেবিলিটির জায়গায় আসতে পারবে না। এবং তাকে নিজেকে শ্রম দিতে হবে, 500 পাখির জন্য তার লেবার মেনটেন করা যাবে না, নিজে শ্রম দিতে হবে। আর খামার ঘরটা করতে হবে একটু উঁচু জায়গায়, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে ভালো হাওয়া চলাচল করে। মনে রাখতে হবে যে মুরগির গায়েতে কিন্তু কোনো ঘর্মক গ্রন্থি নেই, সেজন্য আমাদের এখানে যে উষ্ণ এবং আর্দ্র পরিবেশ সেখানে কিন্তু মুরগির খুব কষ্ট হয়, সেই জন্য হাওয়া চলাচল করতে হবে, এরকম জায়গায় রাখতে হবে, আবার খুব স্যাঁতস্যাঁতে নয়, এরকম ভাবে ঘরটাকে করতে হবে, ঘরের চালাতে খড়ের ছাউনি দিয়ে করতে পারলে আরো ভালো হয়। আর কি করতে হবে না, ভালো জায়গা থেকে মুরগিটাকে কিনতে হবে। মুরগি কিন্তু অনেক রকম ফোড়ে আছে বা দালাল এই সেগমেন্টে আছে, যারা আপনাকে ভুল বুঝিয়ে বাজে কোয়ালিটির মুরগি দিয়ে দিতে পারে। সেজন্য আমার মনে হয় সব থেকে ভালো

0: যে কোনো সরকারি খামার আছে, সরকারি মুরগি খামার, রাষ্ট্রীয় মুরগি খামার প্রত্যেক জেলায় একটি করে আছে, সেখান থেকে নেয়া, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা, বা যে সমস্ত মানুষ এগুলোকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সঠিক জাতের মুরগিটা চিনে কিনতে হবে। আর যেটা করতে হবে যে খাবারের যে ডিলার, খাবারের ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
1: যে স্যার আমি তো মুরগি কিনে ফেললাম, খামারও তৈরি হয়ে গেল, তাহলে সেই বাচ্চাটাকে বড় করার জন্য যে প্রয়োজনীয় খাদ্য সেইটার ব্যবস্থা কিভাবে করবো?
0: মুরগির ক্ষেত্রে যদি অল্প সংখ্যক মুরগি থাকে তাহলে কিন্তু আপনি ডিলারের উপরে নির্ভরশীল হয়ে থাকবেন। অর্থাৎ মুরগি যে বিভিন্ন ধরনের ম্যাস খাবার পাওয়া যায়, তার স্টার্টার ম্যাস, তার গ্রোয়ার ম্যাস, তার ফিনিশার ম্যাস, বা যদি লেয়ার মুরগি নেয় তাহলে লেয়ার ইত্যাদি ইত্যাদি যে বিভিন্ন ধরনের খাবার আছে সেগুলো ডিলারের কাছ থেকে কিনতে হবে। বিভিন্ন কোম্পানি আছে, আমাদের সরকারি কোম্পানি আছে এপিক, বিভিন্ন ধরনের বেসরকারি কোম্পানি আছে, তাদের কাছ থেকে আপনি খাবার কিনতে পারেন। যদি খামারটা বড় করেন, যদি মনে করুন আপনি 5,000 খামার করলেন বা 10,000 খামার করলেন, তাহলে আপনার সামনে একটা অপরচুনিটি আসবে নিজের খাবারটা নিজে বানিয়ে নেবার। সেটার জন্য কিন্তু আপনাকে প্রশিক্ষণ নিতে হবে এবং সঠিক মাত্রায় কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড এইগুলোকে যোগ করে কিন্তু নিজের মুরগির খাবার নিজে বানিয়ে নিলে কিন্তু প্রচুর সাশ্রয় হবে।
1: তখন মানে অর্থনৈতিকভাবে তিনি
0: তখন তার যে অপারেশন কস্ট সেটা অনেকটা কমবে।
1: আচ্ছা স্যার, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা বায়োসিকিউরিটি কতটা
0: বিশাল ভূমিকা? আপনি খেয়াল করে দেখবেন যে গ্রামাঞ্চলে 10 বছর বা 20 বছর আগে যা মুরগির রোগ না হতো, এখন রোগের পরিমাণ তার থেকে অনেক বেশি। এবং এটা আমরা প্রেডিক্ট করতে পারি যে এটা আরো যত দিন যাবে তত কিন্তু রোগের পরিমাণটা বাড়বে। এর জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে ভ্যাকসিন করতে হবে, যে সমস্ত রোগের টিকা আছে সেই রোগের জন্য টিকাকরণের ব্যবস্থা করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে বায়োসিকিউরিটি বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে প্রচুর নজর দিতে হবে। অর্থাৎ খামারে যাতে বাইরের লোক না ঢোকে, যাতে করে খামারের চারপাশটা ব্লিচিং পাউডার প্রতিদিন ছড়ানো যায়, যাতে করে খারাপ লিটারটা আমরা দূরে কোথাও গিয়ে সরিয়ে ফেলতে পারি, মুরগি মরে গেলে সেটা যাতে যত্রতত্র না ফেলে আমরা একটা ডিসপোজাল জায়গা করতে পারি। এই রকম নানাবিধ বায়োসিকিউরিটির প্রোটোকল আছে, যেটা খামারি বন্ধু আমাদের ট্রেনিং হলে সেটা আরো বিস্তারিতভাবে জানতে পারবেন।
1: সাধারণত এই ধরনের মুরগিতে কি ধরনের রোগ দেখতে পাওয়া যায়?
0: সব ধরনের রোগই হতে পারে, ভাইরাল রোগ হতে পারে, ব্যাকটেরিয়াল রোগ হতে পারে, প্রোটোজোয়াল হতে পারে, কৃমিঘটিত হতে পারে। মুরগির রোগের সংখ্যা অনেক, মেইন যে রোগগুলো হয় তার মধ্যে ভাইরাস রোগের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রোগ সেটা হচ্ছে রানীক্ষেত রোগ, যেটাকে আমরা চলতি বাংলায় বলে থাকি যে ঝিমুনি রোগ। এছাড়াও সাদা পায়খানা রোগ আছে, রক্ত পায়খানা রোগ আছে, মুরগির কলেরা রোগ আছে, মুরগির ব্রঙ্কাইটিস আছে। এই যে দেখছেন প্রচন্ড গরম, এখন এই গরমে বিশেষ করে ব্রয়লার মুরগির একটা মারাত্মক রোগ হয়, সেটা হচ্ছে হিট স্ট্রেস বা সামার স্ট্রোক।
1: শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা আলোচনা করছি লাভজনক উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মুরগি চাষ করব। আমাদের সঙ্গে আছেন প্রাণীবিজ্ঞান বিষয় বিশেষজ্ঞ ডক্টর সর্বস্বরূপ ঘোষ। ডক্টর ঘোষের কাছে এবারে আমরা যে বিষয়টা জানতে চাইব যে এই যে আমরা খামার করলাম, তার ব্যবস্থাপনা করলাম এবং তার কি কি রোগ হয় সবকিছু চিহ্নিতকরণ করলাম, মুরগিও তৈরি হলো, এবার তার বাজার, ধরুন যে ডিমটা পেলাম বা যে মুরগিটা পেলাম, আপনি আগে একটু ছোঁয়ার চেষ্টা করেছিলেন, একটু যদি বিস্তারিত ভাবে বলেন যে যে একদম প্রান্তিক ধরনের সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়
0: যেমন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরিকল্পনায় এবং তাদের বিভিন্ন সাপোর্টে আমরা কিন্তু সোনারপুর অঞ্চলে একটা এইরকম এপিসি তৈরি করতে পেরেছি। তো সেই এপিসির মাধ্যমে এখানে এপিসি যারা মেম্বার ছিলেন তাদের আগে সব ছোট ছোট সেলফ হেল্প গ্রুপ ছিল, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তারা মুরগি চাষ করতেন। তো আমরা কিন্তু দেখলাম যে যদি এই মুরগি চাষের বদলে টার্কি চাষ করা যায় সেটা অনেক বেশি লাভজনক। এবং এই টার্কিটার ক্রেতা কোথায়? ক্রেতা হিসেবে দেখলাম যে হরিণঘাটা মিট ব্র্যান্ডে ওয়েস্ট বেঙ্গলেরই একটা কোম্পানি আছে, ওয়েস্ট বেঙ্গল লাইফস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা কিন্তু বিক্রি করে। আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা যোগাযোগটাকে ঘটিয়ে দিলাম যে এই ফার্মা প্রডিউসার কোম্পানি একদিকে, আর একদিকে হচ্ছে আপনার WBLDC তথা হরিণঘাটা মিট। তো এইরকম ভাবে চাষ করলে কিন্তু মার্কেটিং করতে অসুবিধা হবে না। মার্কেটিং এর জন্য যারা বড় স্কেলে ভাবছেন তাদের কাছে কিন্তু অনেক অপরচুনিটি আছে। তারা যদি মনে করেন যে ফ্রোজেন মিট সেক্টরে ঢুকবেন, তাহলে তাদের জন্য হরিণঘাটা মিট বনরাজার মুরগি এখনো নেয় এবং নিয়ে চলেছে, হোয়াইট পেকিং মুরগি হাঁস নেয়, এরাও কিন্তু প্রচুর পরিমাণে মুরগির মাংস ডিম দুই নেয়। হ্যাঁ, এছাড়াও হরিণঘাটা মিট ছাড়াও প্রচুর বেসরকারি কোম্পানি আছে যারা কিন্তু ক্রেতাদের থেকে ডাইরেক্ট এগুলো নেন। একটু যোগাযোগ করলে কিন্তু চাষি বন্ধু এই যোগাযোগটাকে কিন্তু স্থাপন করতে পারবে।
1: আচ্ছা, এই বিষয়ে মানে ইনফরমেশন পাওয়ার জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় আপনাদের তরফে বা বিভিন্ন সরকারি তরফে, সেখানে কি তারা এইগুলো জানতে পারেন?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের যে কোনো ট্রেনিং মডিউলেও এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে যে মার্কেটিং লিঙ্কেজ করা। তো মার্কেটিং এর ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি, এমনকি আমাদের যে ট্রেনিং গুলো হয় সেই ট্রেনিং এ কিন্তু ব্যাংকের লোকও আসেন। যে ব্যাংক সাধারণত ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে যদি কেউ করতে চায় তাহলে তো তাকে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয়, তো কি করে সেই প্রজেক্ট রিপোর্টটা লিখতে হয় এটাও কিন্তু শেখানো হয়।
1: অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একজন খামারি হঠাৎ কোনো মানে দুর্ঘটনার সম্মুখীন হলেন, তার খামারটা পুরোটাই নষ্ট হয়ে গেল, তো সে মতো অবস্থায় কোনো কি ইন্স্যুরেন্স বা বীমার সুযোগ সুবিধা আছে, তিনি কি পেতে পারেন?
0: হ্যাঁ, নিশ্চয়ই বীমার সুযোগ সুবিধা আছে এবং আমার মনে হয় বীমা করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা। এবং এই ব্যাপারে তিনি তার যে নিকটবর্তী যে ব্লক প্রাণী সম্পদ দপ্তর আছে তার সঙ্গে যোগাযোগ করতে হবে।
1: আমরা দেখেছি যে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে পুরুষেরা যতটা না উদ্যোগী, মহিলারা মানে আমাদের মায়েরা বোনেরা দিদিরা তারা অনেক অনেক বেশি করে তাদের পার্টিসিপেশন রয়েছে, অংশগ্রহণ রয়েছে। তো এই পশুপালন বলুন মুরগি পালন বলুন, এক্ষেত্রে কিন্তু তাদের একটা বিরাট অগ্রণী ভূমিকা আছে। তো ঘরে বসে যারা নতুন করে শুরু করতে চাইছেন তাদের জন্য আপনার কি মতামত?
0: হ্যাঁ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কেননা আমার নিজের যে অবজারভেশন তাতে করে আমরা দেখেছি যে এই মুরগি চাষটা মহিলারাই কিন্তু করেন, এবং মহিলারা করেন বলতে এরকম ভাবে করেন যে তারা খুব মন দিয়ে খুব দরদ দিয়ে কিন্তু নিজের সন্তানের মতন করে কিন্তু মুরগি চাষটাকে পালন করেন। এবং যদি তাদেরকে সঠিকভাবে ট্রেনিং দেওয়া যায়, এবং এখন তো শুধু কোনো জায়গায় গিয়ে ট্রেনিং নয়, প্রচুর অনলাইন ট্রেনিং এরও কিন্তু ব্যবস্থা আছে, সেগুলো যদি নেওয়া যায়, যদি তাদেরকে ঠিকঠাকভাবে পথ দেখিয়ে দেওয়া যায় যে অমুক জায়গা থেকে তুমি মুরগিটা পাবে, অমুক জায়গায় তুমি ভ্যাকসিন করার সহায়তা পাবে, তাহলে গ্রামীণ মহিলাদের কাছে এটা একটা খুব আকর্ষণীয় দিক হয়ে উঠতে পারে।
1: আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন এসএইচজি গ্রুপ গুলো যেগুলো আছে স্বনির্ভর গোষ্ঠী, সেখানে দেখেছি যে একাধিক মহিলারা একসঙ্গে মিলে একটা ফার্ম করেছেন।
0: মুরগি চাষটার মধ্যে না অনেকগুলো ভাগ আছে, যদি এসএইচজি গ্রুপ গুলো এরকম ভাবে চাষটা করে ভালো হবে, এরকম ভাবে না হয়তো এসএইচজি গ্রুপের মধ্যে কেউ শুধু মুরগিটাকে চাষ করলো, কেউ হয়তো মুরগির খাবারটা বানালো, আবার কেউ হয়তো শুধু ভ্যাকসিন দেবার পরিষেবাটা দিল, আবার কেউ বা হয়তো তার যে বিপণন অর্থাৎ মার্কেটিং এর দিকটা দেখলো। এইরকম ভাবে যদি গ্রুপগুলো কাজ করে একটা ক্লাস্টার ওরিয়েন্টেড ভাবে, তাহলে কিন্তু এই জিনিসটা আরো অনেক ভালো হয়ে উঠতে পারে।
1: যদি বাস্তব অভিজ্ঞতার কথা একটু বলেন যে যারা সফল খামারি তাদের কাছ থেকে যে সমস্ত প্রান্তিক মানুষজন শুনছেন আমরা কি কি শিক্ষা নিতে পারি?
0: দেখুন, যারা সফল হয়েছেন আর যারা ভবিষ্যতে সফল হতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা পরামর্শ আছে। প্রথম কথা, আমি এটা শিখেছি যারা সফল হয়েছেন তাদের দেখে, যে সফল হতে গেলে ঠিক যে কোনো বিষয়ে সফল হবার মতনই খুব আগ্রহ থাকা দরকার। মানে অনেকের ক্ষেত্রে বিশেষ করে যারা গ্রামীণ যুবক যুবতী আছেন তাদের মন একদিকে পড়ে রয়েছে আমি কবে একটা চাকরি পাবো, আর করছেন হয়তো মুরগি চাষ কোনো উপায় না দেখে, এইটা কিন্তু ভাববার কোনো কারণ নেই। মুরগি চাষ কিন্তু একটা খুব প্রেস্টিজিয়াস জিনিস। মুরগি চাষের সঙ্গে আমাদের অনেকেরই আইডিয়া নেই, ভারতবর্ষে কিন্তু বহু কোটি মানুষের জীবন জীবিকা সম্পৃক্ত হয়ে রয়েছে, বহু কোটি মানুষের, যারা মুরগি বানাচ্ছেন, যারা এর ফিড বানাচ্ছেন, যারা ভ্যাকসিন তৈরি করছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তার যে পোস্ট হারভেস্ট প্রসেসিং ইন্ডাস্ট্রি, প্রচুর মানুষ রয়েছেন। তো মুরগি চাষ কিন্তু একটা অত্যন্ত গর্বের বিষয়, এবং এই গর্বটাকে না অন্তর থেকে অনুভব করতে হবে যে আমি একটা মুরগি চাষি, এবং এই এই যে প্রাথমিক গর্ব অনুভব এইটা যদি মানুষ করতে পারে তাহলে পরবর্তী যে ধাপগুলো সঠিক জায়গা থেকে ট্রেনিং নেয়া এবং একজন মেন্টরকে নেয়া যিনি পথ দেখাতে থাকবেন কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু বাকি জিনিসটাকে খুলে যেতে পারে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে একা চাষ কিন্তু করা যায় না, চাষ করতে হবে কিন্তু গ্রুপের সঙ্গে থেকে একটা নেটওয়ার্কের মাধ্যমে। সেই নেটওয়ার্কের যে চাষ সেটা নিয়েও আমরা ট্রেনিং এতে বলি, সেই নেটওয়ার্ক চাষ না করলেও কিন্তু হবে না, নেটওয়ার্ক চাষ কিন্তু অনেক বেশি সাস্টেনেবল, অনেক বেশি ট্যাক্সই হয়। হ্যাঁ, তো সেই জিনিসগুলোকে যদি খামারি বন্ধু নেন তাহলে ভালো হবে।
1: আচ্ছা স্যার, বর্তমানে পশ্চিমবঙ্গে কত পরিমাণে আমরা এই চিকেন বা মুরগি উৎপাদন করতে পারি এবং চাহিদা কিরকম আছে?
0: চাহিদা তো প্রচুর আছে আমাদের পশ্চিমবঙ্গেতে, দৈনিক ডিমের চাহিদাই রয়েছে 1 কোটির ওপরে। তো তার মধ্যে আমরা দিতে পারি খুব সামান্য, এবং বেশিরভাগটা আপনি দেখবেন যে আমাদের যে ডিমের পেটিগুলো আসে সবার গায়ে হয় মহারাষ্ট্র বা হায়দ্রাবাদ বা তামিলনাড়ুর কিন্তু ছাপ মারা থাকে। তো

0: প্রচুর একটা অসম্পৃক্ততা রয়েছে, প্রচুর গ্যাপ রয়েছে,
1: যে পরিমাণে চাহিদা আছে
0: সেই পরিমাণে নেই,
1: সাপ্লাই দিতে পারছি
0: না, পারছি না।
1: এবং একটা বিরাট অপরচুনিটি
0: রয়েছে, এই গ্যাপটাই হচ্ছে আমাদের অপরচুনিটি,
1: সেটা মাংসের ক্ষেত্রেও,
0: মাংসের ক্ষেত্রে এবং ডিমের ক্ষেত্রে।
1: তাহলে স্যার, নতুন উদ্যোক্তাদের জন্য আপনি আপনার একজন বিশেষজ্ঞ হিসেবে কি পরামর্শ দেবেন?
0: পরামর্শ দেবার যেটা হচ্ছে, আমি যেটা আগেও বলেছি যে উদ্যোক্তাকে খুব নিজের এই যে কাজের পরিসরটাকে শ্রদ্ধা করতে হবে এবং নিজের এই যে মুরগি চাষ এটা সম্বন্ধে খুব আমি কি বলবো সিরিয়াস অ্যাপ্রোচে যদি তিনি কাজ করেন এবং সবসময় যদি বিশেষজ্ঞের সাথে পরামর্শ রেখে কাজটা করেন, তাহলে কিন্তু তিনি একদিন অতি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবেন।
1: ধন্যবাদ। গ্রামীণ বেকার যুবক যুবতীদের জন্য লাভজনক উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগি চাষ, এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। আমাদের সঙ্গে ছিলেন প্রাণী বিজ্ঞানের বিষয় বিশেষজ্ঞ ডক্টর সর্বস্বরূপ ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: পৌঁছে গেছিলাম নোনা জয়কৃষ্ণপুর মনোহুগলি টু রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে আমরা পেয়েছি নিয়তি মণ্ডল দিদিকে, যিনি 5 বছরেরও বেশি সময় ধরে মুরগি ফার্ম করে আজকে এলাকায় একটি অনন্য নজির স্থাপন করেছেন এবং যাকে দেখে এলাকার বহু সংখ্যক মানুষজন নতুন করে উদ্যমী হয়েছেন মুরগি চাষের সঙ্গে নিজেদের যুক্ত করতে। আমরা নিয়তি দিকে স্বাগত জানাচ্ছি আকাশবাণী কলকাতায়।
2: নমস্কার।
1: দিদির কাছে প্রথমে যেটা জিজ্ঞাস্য, 5 বছর আগে যখন শুরু করেছিলেন সেদিন থেকে শুরু করে আজকের যে আপনি আপনার এই মুরগি প্রতিপালন এই যে ব্যবসাটাকে আজকে একটা লাভজনক জায়গায় নিয়ে পৌঁছেছেন, এই গল্পটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন।
2: আমি যখন প্রথম মুরগি পালন করতাম কি লাভজনকটা আমি জানতাম না, এইটা নিয়ে আমরা অনেক পিছিয়ে থাকতাম। ঘরে 10টা 15টা এরম পুষতাম, খেয়ে নিতাম বা ডিম বিক্রি করতে পারতাম না, এগুলো জানতাম না। যখন আমরা প্রথম 2016 সাল থেকে প্রথম যখন আমরা একটা গ্রুপ খুলি 15 জনা, তখন গ্রুপটা আমরা চালু করি, করার পরে তখন টাকাটা নিয়ে যে কি করবো, ব্যাংকে তো অনেকটাই টাকা জমে যাচ্ছে মহিলাদের, কিন্তু কিছু করতে পারছি না। তখন চিন্তা করলাম যে কি করলে কি হয়। আর প্রথম আমরা যখন বইটা শুরু করি তখন কালীবাজারের বিধানবাবু স্যার ছিলেন, উনি আমাদের গ্রুপটা খুলিয়ে দিয়েছিলেন। ওই খোলার পরে তখন আমরা একদিন ব্যাংকে গেছিলাম, যেতে ব্যাংক
1: স্বনির্ভর গ্রুপের কথা বলছেন তো, মানে আপনারা অনেকদিন আগে থেকেই স্বনির্ভর গ্রুপটা খুলেছিলেন, অল্প অল্প করে টাকা জমাতেন কিন্তু বুঝতে পারতেন না যে সেই টাকাটা জমিয়ে আপনারা করবেন।
2: হ্যাঁ, এটাই আমাদের IDBI ব্যাংকের ম্যানেজার আমাদেরকে বলে দিলেন যে এরকম তোমরা করছো, এইটা কি করলে তোমরা কি করতে পারবে। আমরা বললাম চাষবাস নিয়ে থাকি, আমরা হাঁস মুরগি পালন করি কিন্তু কিছু করতে পারছি না। তখনই ওই স্যার আমাদেরকে বললেন,
1: মানে সেটা যেটা পালন করতেন বাড়িতে খাওয়ার জন্য, মানে সেইভাবে ব্যবসার জন্য ভাবেননি,
2: না না, যে লাভজনক কিভাবে হবে
1: সেটা, মানে এটা থেকেও যে একটা বিরাট পরিমাণে টাকা উপার্জন করা যায়
2: সেটা
1: তখনও জানতেন না। বেশ, তারপরে কি হলো?
2: এবার আমরা ব্যাংকে গেলাম, ব্যাংকের ম্যানেজারই বললেন যে ঠিক আছে তোমাদের গল্পটা আমরা শুনেছি, তাহলে তোমরা এক কাজ করো, আমাদের এরকম রামকৃষ্ণ মিশন আর শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, ওইখানে স্যারের সঙ্গে আমার যোগাযোগ আছে। এবারে স্যারের সঙ্গে যোগাযোগ সর্বস্বরূপ স্যার ওনার সঙ্গে
1: কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করিয়ে দিলেন।
2: হ্যাঁ, ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিলেন, দেওয়ার পরে ওনার সঙ্গে আমরা কথা বলি, বলে উনি একদিন ট্রেনিং এ ডাকেন 3 দিনের জন্য। তখন আমাদের রামকৃষ্ণ
1: প্রশিক্ষণের ব্যবস্থা করলেন আপনাদের জন্য,
2: ওই 3 দিনের ট্রেনিং দেওয়ার পরে আবার আমাদের গ্রামে ট্রেনিং নিতে আসেন।
1: আচ্ছা,
2: উনি এসে বললেন যে এইভাবে এইভাবে করলে তাহলে আপনারা উপকৃত হবেন। তখন স্যার আমাদেরকে প্রথমে 21টা টার্কি দিলেন।
1: আচ্ছা,
2: 21টা টার্কি নিয়ে আমরা 5 জন আমার বাড়ির মধ্যেই একটা ফার্ম করেছিলাম ছোট্ট মতন।
1: আচ্ছা,
2: ঘরে সবকিছুই ছিল, শুধু কেনা হয়েছিল সিমেন্টটা, ওই 1500 টাকার মতন এরকম আমরা খরচা করেছিলাম সবকিছু, মানে খাবার ধরে। এই খরচা করার পরে 21টা টার্কি ওইটা আমাদের লাভ হয়েছিল 18,000 টাকার মতো।
1: আপনাদের উৎসাহ বাড়লো যে এত অল্প আয়েসে যদি এত বেশি লাভ করা যায় তাহলে কেন বেশি করে নয়।
2: এবারে তখন আমরা 5 জন থেকে আমরা আরো 10 জন হয়ে গেলাম, 5 জন একটা গ্রুপের মধ্যে করি আর 5 জন এক্সট্রা সাইটে করে। এবার তার থেকে সে 60টা যখন আমরা যখন পালন করি তার থেকে আমরা হয়েছিলাম তাও 35,000 টাকার মতো লাভ।
1: বেশ,
2: তার লাভ আমরা সবসময় দেখেই যাচ্ছি। এবার তখন একটু আমরা টার্কি কিনে করতাম, তারপরে স্যার আমাদেরকে এমনি এমনিতেই দিল।
1: আচ্ছা, ওখান থেকে টার্কির বাচ্চাটা সহায়তা পেল।
2: হ্যাঁ হ্যাঁ, টার্কির বাচ্চা কেন, কোয়েলের

0: বাচ্চা আছে, লাল মুরগির বাচ্চা আছে,
1: মানে গিরিরাজ, বনরাজ,
0: হ্যাঁ
1: কাবেরী, এই জাতীয়
0: হ্যাঁ সব,
1: বিষয়গুলো
0: আড়াইয়ার, সোনালি,
1: বেশ।
0: সবটাই দিয়ে দেন। এবার ওর থেকে আমরা লাভবান হয়ে তবুও দেখি যে টার্কির মতন কিন্তু আমাদের টাকাটা অত লাভবান হতে পারছি না।
1: পারছেন না।
0: ওইটা হওয়ার পরে যখন আমরা দেখলাম যে 35,000 টাকা হয়েছে, তখন আবার আমরা 100টা টার্কি করলাম।
1: আচ্ছা,
0: এবার স্যার আমাদের মাঝে মাঝে ট্রেনিং এ ডাকে, বা আমরাও স্যারকে ফোন করি, স্যার আমরা ট্রেনিং
1: না,
0: এ
1: আপনাদের
0: দেবো।
1: নিজেদের উদ্যোগও বাড়ছে, ভালো লাগাও বাড়ছে, যেহেতু ভালো লাভ পাচ্ছেন,
0: হ্যাঁ
1: স্বাভাবিক ভাবে আপনারা আরো বেশি ইন্টারেস্টেড হচ্ছেন,
0: হ্যাঁ,
1: উৎসাহ
0: একটাই কি
1: পাচ্ছেন।
0: ভালো লাগতো যে স্যারকে যখনই ফোন করি, স্যার কিন্তু ফোনটা আমাদের না যদিও ধরতে পারতো, পরে আবার করতেন যে কি হয়েছে, তখন স্যারকে এই উপকৃতটা পেয়ে আমরা আরো এগিয়ে গেলাম।
1: বেশ,
0: এইবার স্যারকে বললাম, স্যার ভ্যাকসিনটা তো দেওয়াটা আমাদের সমস্যা হচ্ছে, তাহলে আমরা তো ভ্যাকসিনটা যদি আমরা নিজেরা করি, তাহলে আমাদের আরো আয়ের সংখ্যাটা বেশি হবে। তখন আমরা এই ভ্যাকসিনটাও স্যারের কাছ থেকে ট্রেনিং দিয়ে
1: শিখলেন,
0: শিখলাম,
1: মানে
0: শিখে
1: কোন রকম কোন মুরগির অসুস্থতা হলে কিভাবে তখন তাকে ভ্যাকসিন দেবেন
0: হ্যাঁ
1: বা কিছু।
0: হ্যাঁ
1: বেশ,
0: এবার ট্রেনিং দিলে তো কি কি ওদের ধর রানী ক্ষেত হয়, তারপর পায়খানাটা সাদা পায়খানা, ঝিমিয়ে বসে থাকা, এইগুলো ট্রেনিং এ আমরা এগুলো জানতে পারি, কিন্তু এগুলো তখন আমরা জানতাম না, কিছুই জানতাম না, মুরগি
1: বেশ
0: মরে গেলেও মুরগি ফেলে দিলাম।
1: ফেলে দিলেন,
0: এই ট্রেনিংটা দিলে কিন্তু কোন দিকটা কি অসুবিধা হচ্ছে সবটাই আমরা জানতে পারি।
1: মোটামুটি একটা মানুষ যখন অসুস্থতা হয়, যেমন ধরুন জ্বর হলো, তার গায়ে হাত দিয়ে যেমন বোঝা যায় যে গায়ের
0: হ্যাঁ
1: উষ্ণতাটা বেশি, তখন বুঝলাম যে তার জ্বর
0: জ্বর
1: হয়েছে,
0: হয়েছে,
1: ঠিক তেমনি একটা মুরগি চুপচাপ বসে আছে, মানে আপনি এখন
0: হ্যাঁ
1: বুঝতে পারেন যে
0: খাচ্ছে
1: তার
0: না,
1: কি হয়েছে।
0: হ্যাঁ
1: আচ্ছা, বেশ,
0: খাচ্ছে না,
1: মানে সেই প্রশিক্ষণটা আপনি
0: হ্যাঁ
1: পেলেন
0: হ্যাঁ
1: এনাদের কাছ থেকে।
0: হ্যাঁ হ্যাঁ
1: বেশ, আর
0: এই
1: তারপরে তাহলে মোটামুটি এখন বর্তমানে আপনার খামারে কত পাখি?
0: এখন আমাদের আছে 830টা আছে
1: আটশো
0: গিরিরাজ,
1: আচ্ছা
0: হ্যাঁ গিরিরাজ আছে।
1: বেশ,
0: টার্কিটাও যেমন এখন বন্ধ আছে, মাস 6-এর মতন হয়েছে, কিন্তু আজকে আমার বাড়িতে 400 কোয়েল পিস দেয়া হয়েছে, স্যারই নিজে এসে দিয়েছেন, আর 50টা টার্কি দিয়েছে।
1: আচ্ছা, তাহলে এখন কেমন লাগছে?
0: এখন তো খুব
1: যখন
0: ভালো,
1: প্রথম শুরু করেছিলেন তখন ফ্যামিলির পার্টি, মানে আপনার পরিবারের সদস্যদের সহায়তা পেয়েছিলেন প্রথম দিকটা?
0: পেয়েছিলাম অল্প,
1: কিন্তু
0: একটা
1: এখন অনেক বেশি।
0: পরিবারে যদি একটা গৃহবধূর হাতে যদি না টাকা থাকে, স্বামীরা তখন কেমন ভাববে।
1: হ্যাঁ,
0: হ্যাঁ এখন তো যেহেতু ইনকাম করি, সব তো দেখতে পাচ্ছে, ওনারাও আমার বাড়ির ছেলে মেয়ে বউমা
1: সকলে
0: স্বামী
1: মিলে
0: আছে,
1: আপনার
0: সবাই
1: সঙ্গে হাত
0: মিলে আমাকে
1: মেলায়।
0: সাহায্য করে।
1: বেশ
0: হ্যাঁ
1: বেশ,
0: আর এবার ভ্যাকসিন বলো, ওষুধ বলো, আমাদের তখন বারুইপুরে আনতে যেতে হতো, এখন আমাদের নেপালগঞ্জে প্রচার হয়ে যাওয়ার পরে উনি দাদারাই সব এনে দেয়, আমাদের কোনো অসুবিধা নেই, ফোন
1: অসুবিধা
0: করলেও
1: নেই।
0: আমাদেরকে ঘরে দিয়ে যায়।
1: তার মানে এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান আমাদের যারা শুনছেন, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে সমস্ত মহিলারা সেভাবে উপার্জন ক্ষম নন, করতে পারেন না, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি কি বলবেন?
0: তাদেরকে প্রথম কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ট্রেনিং দিতে হবে, না হলে স্বাস্থ্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ট্রেনিংটা অতি অবশ্যই নিতে হবে।
1: মোটামুটি যেখানে যেখানে কেভিকে আছে, মানে
0: হ্যাঁ
1: কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে, সেখানে
0: হ্যাঁ
1: সব
0: সেখানে,
1: জায়গাতেই তো এই ধরনের ট্রেনিং গুলো হয়, আপনি তাদেরকে ওই সমস্ত সরকারি সংস্থা থেকে ট্রেনিংটা নিতে বলছেন?
0: হ্যাঁ ট্রেনিং
1: বেশ
0: না নিলে কিছু করতে পারবে,
1: বেশ, মানে তাকে জানতে হবে
0: জানতে হবে,
1: কিভাবে কি
0: হ্যাঁ
1: করবে,
0: ট্রেনিং,
1: তারপরে ব্যবসাটা শুরু করতে,
0: হ্যাঁ।
1: তাই তো?
0: কিন্তু স্যার আমি আমি ধরো আগে আমার ভাঙা বাড়ি ছিল, হ্যাঁ
1: আচ্ছা,
0: আমি কিন্তু এই টার্কি করে আমি 2টো গাড়ি করেছি,
1: বাহ,
0: বাড়ি আছে আমার, স্বামী বেশিটা দিয়েছে কিন্তু গাড়ির পয়সা আমার স্বামী একটাও দেয়নি, আমি
1: বিরাট
0: কিন্তু করেছি,
1: সাফল্য।
0: হ্যাঁ। এর জন্য আমি কিন্তু এখনো আমার মনে হয় 50 থেকে 70 জন মহিলা আমার পিছনে এই পালন
1: ব্যবসার
0: করছে,
1: সঙ্গে যুক্ত,
0: হ্যাঁ করছে বা এখনো এগিয়ে আসছে যে আমরা করব।
1: খুব ভালো,
0: কিন্তু আমার মতন মহিলারা ওরাও অনেক উপকৃত, ওরাও ঘর করেছে, ওরাও গাড়ি কিনেছে, সব দেখা দেখি একটা না,
1: বুঝতে
0: যে
1: পেরেছি,
0: ইনি পারছে কেন পারবো না। আর আমি
1: ঠিক
0: সবাইকে
1: ঠিক,
0: সাহায্য করি সবসময়, যে যখন ফোন করে তাকে আমরা কিভাবে বলবো না বলবো, আমি সবসময় ওদেরকে
1: সাহায্য করেন।
0: হ্যাঁ
1: অনেক ধন্যবাদ নিয়তি দিকে, আপনি আরো সফলতা পান, আমরা সেটাই প্রার্থনা জানাবো। আপনারা শুনলেন নিয়তি দির সাফল্যের কাহিনী, আশা করব যে সমস্ত বন্ধুরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজ এই অনুষ্ঠানটা শুনলেন, তারাও অনুপ্রাণিত হবেন নিয়তি দির থেকে। অনেক অনেক ধন্যবাদ নিয়তি দি।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগি চাষ কিভাবে গ্রামীণ বেকার যুবক যুবতীদের জন্য লাভজনক কর্মসংস্থানের পথ খুলে দিতে পারে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে এবং নতুন উদ্যোগ নিতে সাহায্য করবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পার্থ সারথি রাউত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে, নমস্কার।

আলোচনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান, আপনার স্বাস্থ্য।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন খাবার টেবিলে বিশ তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর অনুপম পাল।
1: বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে ফসলে ব্যবহৃত রাসায়নিক সার, ভারী ধাতু, মাইক্রোপ্লাস্টিক, কীটনাশক এবং আগাছানাশকের অবশেষ থেকে যাচ্ছে, সেটা রান্না করার পরেও প্রায় অবিকৃত থাকছে, বাড়ছে রোগভোগ, ক্যান্সার তো এখন ঘরে ঘরে। হরমুজ প্রণালীতে রাসায়নিক সার ও কীটনাশকের উপকরণ, পেট্রোলিয়াম জাতীয় পণ্য আমদানির অসুবিধে হওয়ার জন্য প্রধানমন্ত্রী সম্প্রতিকালে বলেছেন জৈব কৃষি করার কথা। এটা অবশ্য তিনি আগেও বলেছেন। মানব সভ্যতাকে বাঁচানোর জন্য বিষমুক্ত জৈব কৃষি আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের দেশে দেশি উচ্চফলনশীল ধান এবং অন্যান্য ফসলের বীজ এখনও আছে, রাসায়নিক সার ও বিষ ছাড়াই বেশি উৎপাদন সম্ভব, চিকিৎসা ব্যয় কমবে, কিন্তু সেই সব কৃষক ও প্রকৃতিবান্ধব কৃষি ও বীজের প্রচার হয় না বললেই চলে। আবহাওয়ার পরিবর্তনের জন্য ফসলের উৎপাদন ও পুষ্টিগত মান কমে গিয়েছে এবং অনেক জায়গায় অনেক ফসলের চাষ করা সম্ভব হচ্ছে না, তাই এখন বলা হচ্ছে কৃত্রিমভাবে দুধ, মাংস ইত্যাদি তৈরি করার কথা, জিনশস্য চালু করার কথা বলা হচ্ছে। উদ্ভট প্রকৃতিবিরোধী ভাবনা, সেটা কখনোই প্রাকৃতিক খাবারের সমকক্ষ হতে পারে না। আজ থেকে ৫০ বছর আগে মানুষের পাতে কমপক্ষে আমিষ ও নিরামিষ মিলিয়ে ১০০ রকম খাদ্য বৈচিত্র্যের সুযোগ ছিল, এখন সেই বৈচিত্র্য কমে মাত্র ২০-২৫টা ফসলের মধ্যেই সীমাবদ্ধ হয়েছে। ফসল বৈচিত্র্যই সুস্বাস্থ্যের দিক নির্দেশ করে, রাসায়নিক কৃষি কখনোই ফসল বৈচিত্র্যের কথা বলে না, যেমন ঝুম চাষ, একক ফসল চাষের কথাই বলা হয়। ভারতে নিযুক্ত কৃষি বিশেষজ্ঞ স্যার অ্যালবার্ট হোয়ার্ড ১৯২৫ সালে বলেছিলেন মাটি অসুস্থ হলে মানুষও অসুস্থ হবে, মাটিতে রাসায়নিক সার প্রয়োগে উদ্ভিদ খাদ্যের অসাম্য দেখা দেয়, এর প্রভাব ফসলেও পড়বে, মাটিতে ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদির অভাব হলে এর পরিমাণও কমবে ফসলে। ৫০ বছর আগে একটি বিটে যে পরিমাণ পুষ্টি পাওয়া যেত, সেই পরিমাণ পুষ্টি পেতে হলে এখন অন্তত ১০টা বিট খেতে হবে, অন্য ফসলেও তাই। খাবারের প্লেটে সুন্দর করে পরিবেশিত খাদ্যটা বাইরে দেখতে সুন্দর হলেও সেটা কিন্তু খাদ্য নয়, ভিতরে আছে বিষ, চোখে আমরা দেখতে পাচ্ছি না, সেই অদৃশ্য বিষ মানুষের রোগভোগের কারণ। শুধু তাই নয়, কিভাবে রান্না হচ্ছে, কোন পাত্রে রান্না হচ্ছে, কোন আগুনে রান্না হচ্ছে, মানে মাইক্রো ওভেন, গ্যাসের না কাঠের উনুন, কতক্ষণ ধরে রান্না হচ্ছে, পোড়া তেল ব্যবহার হচ্ছে কিনা, কোন লবণ ব্যবহার হচ্ছে, সৈন্ধব লবণ না প্যাকেটের লবণ, যিনি রান্না করছেন তার মন প্রফুল্ল কিনা, এগুলোও কিন্তু দেখবার বিষয়। কোন পাত্রে খাওয়া হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ, থার্মোকল, মেলামাইন, কাঁসা, স্টিল না কলাপাতা, এবং অসময়ে খাওয়া হচ্ছে কিনা। এখন শহরের রান্নাঘর বেশ কর্পোরেট ধাঁচে সাজানো, সেটাই যেন স্ট্যাটাস সিম্বল। রান্নাঘরে আছে নানা ধরনের যন্ত্রপাতি, বেশ আওয়াজও হয়, মিক্সার, বৈদ্যুতিক আরও, জল ফিল্টার, মাইক্রো ওভেন ইত্যাদি, বাটা মশলার ব্যাপার আর নেই, পান্তা ভাত, গুড়, রুটি, দই চিড়ে, ঘোল, আমপানা, লেবুর শরবত, মুড়ি, চিড়ে, সাবু, শুক্তো, গাঁদাল পাতা, শুষ্নি শাক, থানকুনি পাতা, চুনো মাছ, গিঁড়িগুগলি, এসব এখন গেঁয়ো ব্যাপার। বাড়িতে সহজে তৈরি করা যায় পান্তা, এখন চালু হয়েছে কিছু হোটেলে। পান্তা ভাত পেটের গাট বায়ম, মানে পেটের উপকারী জীবাণু বৃদ্ধির পক্ষে সহায়ক, এমনি ভাতের থেকেও পুষ্টিগুণ বেশি, গ্রামের মানুষ এখনও খায়।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকা

0: খাবার টেবিলে বিষের দ্বিতীয় পর্ব, বললেন ডক্টর অনুপম পাল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিমা ভুয়েফে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী জানিয়ে দেব পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি একটু পরেই অর্থাৎ 7টায় যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 7:45 নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং অনন্যা মজুমদার বাগচি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার কথিকা বিভাগ। শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়া ছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বেহাগ রাগে শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী, তাঁকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠানগুলির কথা।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়।

ঘড়ির কাঁটা বলছে সময় এখন সন্ধে, আর এখন তোমার সঙ্গে আমার খানিকটা গল্প করার সময়। না, আজকে কিন্তু ঠিক গল্প করার সময় নয়, গল্প বলার সময়। তার কারণ আজ গল্প বলি শোনো অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে রয়েছি আমি স্বাগতা। আমাদের যুবাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে তুমি নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছো যে আজকে তোমাকে আমি শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি গল্পটা। সবসময় তোমাকে গল্প বলার আগে গল্পের লেখক সম্পর্কে অনেক কিছু বলি, নানান তথ্য দিই, কিন্তু আজ যার গল্প শোনাবো তার সম্পর্কে তোমায় কি বলি বলো তো? এতগুলো জগৎ তিনি উপহার দিয়েছেন আমাদের, ঠিক তেমনই তার ছোট গল্পের জগতেও আমরা ডুব দিই মাঝে মধ্যে। সেখানে তার কবিতার মতো বৃহৎ দর্শন হ্যাঁ আছে ঠিকই, তেমনই কিন্তু আবার রয়েছে মানুষের জীবনের ছোট ছোট সুখ দুঃখ ব্যথা, তাদের নানান মনোজগতের যে গহীন সুরঙ্গগুলো সেগুলোর হদিশ। সে কবে শুরু হয়েছিল ছোট গল্পের যাত্রা? 1884 বঙ্গাব্দ, ভারতী পত্রিকায় প্রকাশিত হচ্ছে ভিখারিণী ছোট গল্প। রবীন্দ্রনাথ তখন 16, আর এই মে মাসে তোমাকে শোনাতেই হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, কারণ এই মাসেই আমরা পেরিয়ে এসেছি 25শে বৈশাখ, তাঁর জন্মদিন। আর এখন আমরা জ্যৈষ্ঠে পা দিয়েছি, জানো, এই গল্পটা তোমাকে শোনাবো ভাবতে ভাবতে মনে হচ্ছিল যে এই গল্পটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে লেখা, 1299 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস, এমনই এক জ্যৈষ্ঠ মাস যখন রবীন্দ্রনাথ লিখছেন এক রাত্রি গল্পটা। গল্পটা সম্পর্কে খুব বেশি কিছু বলবো না, বরং চলো গল্পটা শুনে নেওয়া যাক। আর যুববাণীর গল্প বলি শোনো অনুষ্ঠানে তোমাকে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প এক রাত্রি। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা।

সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপন আপনি বলা বলি করিতেন। আহা, দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম, কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম। সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল। সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে। সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাশ খাটিত এবং শাস্তি বহন করিত। পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চোখে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে, এই জন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্রী। আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন। কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকা

রাস্তায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে। আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অত্যুচ্চ ছিল। কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেডক্লার খইব, ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম। সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালতজীবীদিগকে অত্যন্ত সম্মান করিতেন। নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাহাদের পূজার্চনা করিতে হইত, তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল। এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম। ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, 33 কোটির ছোট ছোট নূতন সংস্করণ। বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি। সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল, আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুযোগ সুবিধা যোগে কলিকাতায় পালাইয়া গেলাম। প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম, তাহার পরে বাপের কাছ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম। লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগিল। ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক, এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না। কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে তাহা আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্ত দেখাইত না। কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না। আমরা পাড়া গিয়ে ছেলে, কলিকাতার ইঁচড়ে পাকা ছেলেদের মতো সকল জিনিসকেই পরিহাস করতে শিখি নাই। সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সভায় সকলে বক্তৃতা দিতেন, আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম। রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম, সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম। দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম। শহরের ছেলেরা এই সব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত। নাজির শেরেস্তাদার হইতে আসিয়াছিলাম, কিন্তু মাছসেনী গারিবালজি হইবার আয়োজন করিতে লাগিলাম। এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন। আমি 15 বৎসরের বেশি সময় কলিকাতায় পলাইয়া আসি, আমার বয়স তখন 15 বৎসর, আর সুরবালার 8, এখন আমি 18। পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব। বাপকে বলিলাম, বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধা না করিয়া বিবাহ করিব না। 2-4 মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচন বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে। পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম, এ সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল। এন্ট্রান্স পাস করিয়াছি, ফার্স্ট আর্টস দিব, এমন সময় পিতার মৃত্যু হইল। সংসারে কেবল আমি একা নই, মাতা এবং 2 ভগিনী আছেন। সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম। মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি। উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব। কাজ আরম্ভ করিয়া দিলাম। দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তাড়া ঢের বেশি। ছাত্রদিগকে গ্রামার অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলেই হেডমাস্টার রাগ করে। মাস 2-এর মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লেজ মলা খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেট জাব না খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে না, লম্পে ঝম্পে আর উৎসাহ থাকে না।

এদিকে অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত। আমি একা মানুষ, আমার উপরেই সেই ভার পড়িয়াছিল। স্কুলের বড় আটচালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম। স্কুলঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর ধারে। চারিদিকে সুপারি, নারিকেল এবং মাদারের গাছ, এবং স্কুল গৃহের প্রায় গায়েই দুটা প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে। একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই, এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে, এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্য সখী সুরবালা ছিল, তাহা আমার জানা ছিল। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল। সুরবালার সহিত বাল্যকালে আমার জানা শোনা ছিল, তাহা রামলোচন বাবু জানিতেন কিনা জানি না, আমিও নূতন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না, এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনো রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয়ও হইল না। একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি। মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল, বোধ করি বর্তমান ভারতের দুরবস্থা সম্বন্ধে। তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং ম্রিয়মান ছিলেন তাহা নয়, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টা খানেক দেড়েক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুড়ির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম। বেশ বুঝিতে পারিলাম জানলার ফাঁক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে। তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল, বিশ্বাস, সরলতা এবং শৈশব প্রীতিতে ঢল ঢল দুখানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি। সহসা হৃৎপিণ্ডটাকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টনটন করিয়া উঠিল। বাসায় ফিরে আসিলাম, কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল। লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভার দূর হয় না। মনটা সহস একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল। সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন। মনের মধ্যে হইতে উত্তর আসিল, তোমার সে সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বলিলাম, আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি, সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে? মনের ভিতরে কে বলিল, তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে, এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না। সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক, তাহার চুড়ির শব্দ শুনিতে পাও, তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে। আমি বলিলাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনিলাম, সুরবালা আজ তোমার কে হই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত। সে কথা সত্য, সুরবালা আমার কি না হইতে পারিত। আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত, সে আজ এত দূর, এত পর। আজ তাহাকে দেখা নিষেধ, তাহার সঙ্গে কথা কওয়া দোষ, তাহার বিষয়ে চিন্তা করা পাপ। আর একটা রামলোচন, কোথাও কিছু নাই, হঠাৎ আসিয়া উপস্থিত, কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল। না, আমি মানব সমাজে নূতন নীতি প্রচার করিতে বসি নাই, সমাজ ভাঙিতে আসি নাই, বন্ধন

ছেড়িতে চাই না। আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনা সঙ্গত? রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল, সে যে রামলোচনের অপেক্ষা বেশি করিয়া আমার, এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না। এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় স্বীকার করি, কিন্তু অস্বাভাবিক নহে। সত্যি বোধহয় অস্বাভাবিক নয়, প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিছুই হয়তো অস্বাভাবিক নয়। কত পথে আমাদের আসতে হয় মনের ভুলে, সে কথাই তোমাকে শোনাবো একটু গানে গানে। শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্যে। গানের পর ফিরে আসছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

ফিরে এলাম গানের পর। আজকে যুববাণীর গল্প বলি শোনো অনুষ্ঠানে, তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত, আর শোনাচ্ছি তোমাকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক রাত্রি। আমরা দেখলাম যে সুরবালা নতুন করে ভাবাচ্ছে কথককে, তাকে না পাওয়ার বেদনা যেন দুমড়ে মুচড়ে।

ইচ্ছে কথকের অন্তর। গল্পের পরের অংশ এবার শোনাব তোমাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক রাত্রি।

এখন হইতে আর কোনো কাজে মনঃসংযোগ করিতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করিতে থাকিত, বাহিরে সমস্ত ঝাঁ ঝাঁ করিত, ঈষৎ উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্জরীর সুগন্ধ বহন করিয়া আনিত, তখন ইচ্ছা করিত জানি না, এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবি আশাস্পদ দিগের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবন যাপন করিতে ইচ্ছা করিত না। স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না, অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত। সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মর ধরি শুনিতে শুনিতে ভাবিতাম, এই মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল, ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত, তুমি কিনা হইতে গেলে গারিবাল্ডি এবং হইলে শেষে একটি পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামরোচন রায় উকিল, তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না, কারণ বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করীও তেমন। সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য 5 টাকা রোজগার করিতেছে। যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে, যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয়। বেশ মোটা সোটা চাপকান পরা, কোনো অসন্তোষ নাই। পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনো দিন হাহুতাস করিয়া সন্ধ্যা যাপন করে না। রামলোচন একটা বড় মোকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেই রূপ একা ছিল। মনে আছে সেদিন সোমবার, সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে, বেলা 10টা হবে তখন, টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল। আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন। খণ্ড খণ্ড কালো মেঘ যেন কি একটা মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল। তাহার পরদিন বিকালের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল। যত রাত্রি যাইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল। প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বহিতে লাগিল। না, এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা। মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে, আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত। কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব, কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না। রাত্রি যখন এই 1টা 1.5টা হইবে হঠাৎ বানের ডাক শোনা গেল, সমুদ্র ছুটিয়া আসিতেছে, ঘর ছাড়িয়া বাহির হইলাম, সুরবালার বাড়ির দিকে চলিলাম। পথে আমাদের পুষ্করিণীর পাড়, সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটু জল হইয়া উঠিল। পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল। আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উচ্চ হইবে। পাহাড়ের উপরে আমিও যখন উঠিলাম বিপরীত দিক হইতে আর একটি লোক উঠিল। লোকটি কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল, এবং

কেউ যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই। আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে, কেবল পাঁচ ছয় হাত দ্বীপের উপর আমরা দুইটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম। তখন প্রলয়কাল, তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে।

কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যু স্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল। আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই। কবেকার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্যান্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোকপরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পাশে আসিয়া সংলগ্ন হইয়াছিল। আর আজ কতদিন পরে সেই আলোময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পাশে আসিয়া উপনীত হইয়াছে। জন্মস্রোতে সেই নাবালিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল, মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে। এখন কেবল আর একটা ঢেউ আসিলে এই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই। সে ঢেউ না আসুক, স্বামী পুত্র গৃহধনজন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক। আমি এই রাত্রে এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, ঝড় থামিয়া গেল, জল নামিয়া গেল, সুরবালার কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল। আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম। ভাবিলাম আমি নাজিরও নই, সেরেস্তাদারও নই, গাড়ি বলজিও হই নাই, আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল। আমার পরমায়ুর সমস্ত দিন ও রাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। শুনলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক রাত্রি। এ যেন ঝড়ের রাতে এক অপূর্ব অভিসার। ঘড়ির কাঁটা বলছে বিদায় নেওয়ার সময় হয়েছে। আজকে যুববাণীর গল্প বলি শোনো অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে ছিলাম, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। যেতে যেতে তোমাকে শুনিয়ে যাব মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নেব গানে গানে।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান গল্প বলি শোনো, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

জানিয়ে দেব আজ 28শে মে হারানো দিনের গানের অনুষ্ঠানের কথা। সঙ্গীত ভবনের ছাত্রী, সব গানের পরীক্ষায় প্রথম, যার গান শুনে স্বয়ং রবীন্দ্রনাথও মুগ্ধ। কে সেই গায়িকা? না, একটু ভুল হয়ে গেল, তিনি নায়িকা। জাতীয় পুরস্কারও তার ঝুলিতে, পরিচালনাতেও সিদ্ধহস্ত। তিনি অরুন্ধতী দেবী, অরুন্ধতী গুহঠাকুরতা থেকে তার ওম্যান অফ ক্লাস হয়ে ওঠার এই যাত্রার বর্ণময় গল্প নিয়ে আজ হারানো দিনের গান। রেডিওর এপারে গল্পকার মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার, শুনতে ভুলবেন না ঠিক রাত 11টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম অফ ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি

0: ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
1: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প ওর ইসকে লিয়ে নরেন্দ্র মোদি জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিশন কমিটি বানানে কা নির্ণয় কিয়া হ্যায়। এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যিকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হ্যায় উসকে কারণো কি ভি চিন্তা করেগি, উসকে উপায়ো কি ভি চিন্তা করেগি ওর ইসকে লিয়ে কোই কানুন বানানে কি জরুরত হ্যায় তো ইসকি ভি চিন্তা করেগি।
0: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। 3 দিনের গুজরাত সফরে শ্রী শাহ আজ জেধভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। তিনি আরও বলেন, সাইপ্রাসের রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর উভয় দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। ডক্টর জয়শঙ্কর সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের একটি বেসরকারি বৈঠক জিমনিকেও অংশ নেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর 2023 সালে মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট CUET UG 2026 পরীক্ষার সংশোধিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। NTA জানিয়েছে, পরীক্ষা এখন 31 মে এবং 6 ও 7 জুন অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার কারণে আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করে নতুন এই সূচি ঘোষণা করা হল। NTA জানিয়েছে, অ্যাডমিট কার্ড NTA-র অফিসিয়াল ওয়েবসাইট CUET.NTA.NIC.IN থেকে ডাউনলোড করা যাবে। যেসব পরীক্ষার্থীর পরীক্ষা আগামী মাসের 6 ও 7 তারিখে রয়েছে তাদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত এবং ভিন্নমতের উপর ভিত্তি করেই গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদের নিম্নকক্ষের 407টি অধিবেশনের কার্যবিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রামী নেতাদের ইতিহাস, ঐতিহ্য এবং লিপিবদ্ধ বিতর্কগুলো সংরক্ষণ করা সরকারের কর্তব্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী প্রবেশ সিং সাহেব এবং দিল্লির বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাও উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200টি আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব আজ রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বশির বদর প্রয়াত, বয়স হয়েছিল 91 বছর। আজ দুপুর 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মধ্যপ্রদেশের ভোপাল টকিজ

0: নিকটবর্তী একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন, স্বাস্থ্যেরও ক্রমাগত অবনতি হচ্ছিল। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে মিরাট কলেজে উর্দু বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই ভক্তরা ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদ এবং শাহী ঈদগাহে প্রধান সমাবেশগুলি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নামাজে ইমামরা জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং ভ্রাতৃত্বের চেতনায় উৎসবটি উদযাপন করার জন্য আহ্বান জানান। দেশের অন্যান্য অংশ থেকেও ঈদের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েক দশক পর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। ত্রিপুরায় প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয় আগরতলার ঐতিহাসিক গেদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে, যেখানে শত শত ভক্ত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হন। বাংলাদেশেও উৎসবের আমেজে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজের জন্য ভক্তরা ভোর থেকেই মসজিদ ও ঈদগাহে জড়ো হতে শুরু করেন। রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক উপদেষ্টার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। চলতি বছরের শেষে ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে এই ঘোষণাটি বিতর্কের সৃষ্টি করেছে। নেতানিয়াহু ইতিমধ্যেই 3টি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, 2024 সালে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপনীয় নথি ফাঁসের ঘটনায় তারা জোনাটান উরিচের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করছে। সমালোচকদের অভিযোগ, গাজা যুদ্ধের সময় হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হবার দায় এড়াতে নেতানিয়াহুকে সাহায্য করার উদ্দেশ্যেই এই তথ্য ফাঁস করা হয়েছিল। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে এইচএস প্রণয় আজ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচের শেষে আজ জাপানের রিকো গুঞ্জিকে 21-9, 21-12 গেমে পরাজিত করেছেন। শেষ আটের পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়াংয়ের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুণালভূত ভিদিতসান পিঠের সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নেওয়ায় লক্ষ্য সেনও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি এরপর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্বিক চিরাগ জুটি মালয়েশিয়ার খাই জিংকাং এবং অ্যারন তাইয়ের মুখোমুখি হবেন। ভারতীয় মিক্সড ডাবল জুটি ধ্রুব কবিলা ও তানিশা ক্র্যাস্টও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের কাছে হেরে যান এইচএস প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল।
2: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল।

0: এই যে অন্বেষণ কবির মধ্যে, যে কথা আমরা গত পর্বেও বলেছি, গত পর্বে অর্থাৎ সৌন্দর্য প্রিয়াসী নজরুল এই ভাবনার প্রথম পর্বে এই অন্বেষণের কথা আমরা শুনলাম। শুনলাম আমাদের আমন্ত্রিত অতিথি নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর কাছ থেকে, শুনলাম সঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচির কাছ থেকে, যে কবির এই যে সুন্দরের অভিমুখে তার যাত্রা, এবং এই যাত্রা পথে তিনি সুন্দরের কত রকম উপাদান পাচ্ছেন। আমরা সাধারণভাবে সুন্দরের উপাদান হিসেবে কবির কাছ থেকে কি পাই? ধরিত্রী সুন্দর, পুষ্প সুন্দর, চাঁদের আলো সুন্দর, অরুণ কিরণ সুন্দর, বনানী, ঝর্ণা, তটিনী, সাগর, সমীরণ সব সুন্দর মনে হয়। কিন্তু আমরা কবির কাছ থেকে ধ্যান সুন্দর পেলাম, জ্যোতিকে সুন্দর হিসেবে দেখলাম। আমরা কবির কাছ থেকে পেলাম যে সৃষ্টি সুন্দর, শৃঙ্খল সুন্দর, কবির চোখে, কবির কলমে, কবির ভাবনায়। এইসব নানান সুন্দরকে আমরা একটা মালায় গাঁথতে চাইছি। কতটা পারছি জানি না, কিন্তু চেষ্টা করছি সেই কবির নানান সুন্দরকে বুনে বুনে একটা মালা তৈরি করতে। এবারের এই পর্বে আমরা যেমন শুনলাম, তোমারই আখির মতো আকাশের দুটি তারা, সে কি তুমি, সে কি তুমি, সেই অন্বেষণ, সেই গমনের কথা তার অনেক লেখায়, অনেক গানে, অনেক কিছুতে। আর একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং সঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি, আপনাদের দুজনকেই নমস্কার এবং স্বাগত।
1: নমস্কার।
0: এবারে কি শুনতে চাইবো বাঁধনবাবু, আপনি একটু বলুন যে আমরা কবির কোন দিকটাকে এবারে একটু ছুঁয়ে যেতে চাইবো।
2: আসলে আমরা তো কবির যে মূল জায়গাটা, অর্থাৎ সৌন্দর্য কাতর যে কবি, তাকে নিয়ে তো আমরা পড়ে রয়েছি। সুতরাং তার সম্বন্ধে খালি গানে যা বলেছেন তার মধ্যে অনুপ্রবেশ করি, বরং
0: বেশ করুন,
2: সেটা আরো ভালো লাগবে। আমরা জানি অত্যন্ত পরিচিত, আমাদের সকলের প্রিয় সেই সৌন্দর্যের আবাহন যে গানটিতে অনন্যা সেটি গিয়ে শোন।
0: এই গানে একটা বেশ মজা, আমি সম্ভবত অনুমান করতে পারছি যে বাঁধনবাবু আপনি কোন গানের কথা বলছেন। যে যখন আমরা চেতনে আছি তখন যেমন আমরা সৌন্দর্যকে দেখছি, ভাবছি, অন্বেষণ করছি, কবি কবির মতন করে ভাবছেন, কিন্তু তার মনে হচ্ছে যে তিনি যখন সম্পূর্ণ সচেতন নন, তিনি নিদ্রায়,
2: অবচেতনেও তিনি সেই সৌন্দর্যের মধ্যে দিয়ে গমনাগমন এবং ভালোবাসার বিনিময় চলছে।
0: ঠিক তাই, এই যে গমনাগমন, একদম সুপ্রযুক্ত শব্দ এটাই, যে যখন আমি পুরোমাত্রায় সচেতন নই, আমি ঘুমের ঘোরে, তখনও সুন্দর আমার কাছে ধরা দিচ্ছেন।

0: গান শুনতে শুনতে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম আপনার দিকে, শুনছিলাম এবং দেখছিলামও, আর মনে হচ্ছিল আপনারও কি চেতনায় নজরুল এমন ঘুমোঘরেই এলেন নাকি সচেতন ভাবে এলেন? নজরুল সঙ্গীতকেই কেন আপনি আশ্রয় করলেন?
1: হ্যাঁ, আসলে ছোটবেলা থেকে উচ্চাঙ্গ সঙ্গীতই শিখতাম। হঠাৎ একটা সময় এসে আমার মনে হলো কাজী নজরুলের কিছু গান শুনতে গিয়ে যে এত বৈচিত্র্য গানের মধ্যে, তার গানের মধ্যে আমি যেমন কাব্য সঙ্গীত পাচ্ছি, তেমনি রাগ অঙ্গের গান আছে, তেমনি লোক গান পাচ্ছি, তেমনি কীর্তন পাচ্ছি, গজল পাচ্ছি, ভক্তি সঙ্গীত পাচ্ছি, ভজন পাচ্ছি, আমি কি পাচ্ছি না। এবং তখন আমার প্রথমে সুরের দিকটা বেশি টানত, যে এত সৌন্দর্যের সুরের সৌন্দর্য, তার বৈচিত্র্যময়তা। কিন্তু ধীরে ধীরে গান যখন পড়তে শুরু করলাম, দেখলাম যে শুধু সুরের বৈচিত্র্য নয়, তার গানের রচনার মধ্যে তার কাব্যের যে বৈচিত্র্য, সেটাও আমাকে ভীষণভাবে আশ্চর্য করলো এবং আকর্ষণ করলো। মূলত এই সুরের বৈচিত্র্যময়তার টানেই আমার মনে হলো শুধু ওনার গানই গাই, ভীষণ ভালো লাগতে শুরু করলো আর কি।
0: আমি যদি বাঁধনবাবু আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসি যে কবির গানের কাব্যময়তা বা কাব্যিক দিক, আর তার পাশাপাশি তার যে সুরারোপ, এই দুয়ের মধ্যে আপনি কাউকে কি এগিয়ে রাখবেন?
2: না না, আসলে আমরা ভুলে যাই নজরুল যে গানগুলো রচনা করেছেন তার যে সুরারোপ করেছেন, এটা কিন্তু তার প্রথাগত শিক্ষা ছিল না, এটা নয়। তিনি দীর্ঘকাল আমাদের মুর্শিদাবাদে কাজী মালিক সাহেবের কাছে গান শিখেছেন, তিনি নজরুদ্দিন খাঁর কাছে নারায়ণে গান শিখেছেন দীর্ঘকাল, তিনি বদল খাঁর কাছে কিছুকাল গান শিখেছিলেন। নজরুলের শিক্ষা লাভের বিস্তার কতখানি তার স্মৃতিও স্মৃতি পড়লেই বোঝা যায়। সুতরাং তিনি যেটা করলেন এটা আশ্চর্য হওয়ার মতো কিছু নেই, এটা তার প্রতিভার অর্জন, এই যে তার সাফল্য।
0: এবং এই যে তিনি অর্জন করলেন, বিভিন্ন গুরুদের কাছ থেকে তিনি সঙ্গীত শিক্ষা করলেন, এবং তার ভেতরের যে কাব্যময়তা, সেই কাব্যময়তাকে তিনি মিশিয়ে দিলেন, দুই যেন একেবারে একই সঙ্গে পথ চলতে থাকলো। যখন তিনি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করছেন, তখনও কোথাও এখান থেকে বিচ্যুত হলেন না, তাই না?
2: কারণটা হচ্ছে এত অভিজ্ঞতা তো কারো ছিল না, সমকালীন কোন গীতিকারের এত নানা জাতীয় গান, উনি তো সেই বিখ্যাত যে মারফুনাথ গ্রাম থেকে শুরু করে সমস্ত রকম যে গ্রন্থ, আদি গ্রন্থ সঙ্গীতের, তার সম্বন্ধে তো অবহিত ছিলেন, এটা ভুলে যাই কেন আমরা?
0: ঠিক তাই।
2: অথচ মাত্র তো 22 বছরের মধ্যে গান শিখে করেছেন কতদিন, তার মধ্যে 1 বছর জেল খাটা, তার মধ্যে 1 বছর জীবনে নানা রকম ওলট পালট, ভাবলে অবাক লাগে।
0: এই জেল খাটা প্রসঙ্গে আমার একটু ছোট্ট করে বলতে ইচ্ছে করলো, কবি এক জায়গায় লিখছেন যে তাকে ঘিরে যুব সমাজের মধ্যে যে একটা প্রচন্ড উন্মাদনা, একটা আলোড়ন তৈরি হলো, তার একটা বড় কারণ হিসেবে তিনি বলছেন যে তিনি প্রথম কবি বা সাহিত্যিক মহলের একজন যিনি জেল খাটলেন।
2: জেলে গিয়েও তো পাগলামি করেছেন, ওখানে গিয়েও গান লিখছেন, ওখানে গিয়েও গানের সুর দিচ্ছেন, ওখানে গিয়েও বিদ্রোহ করছেন, ওখানে গিয়ে জেলার ঠাস্টানের সমস্ত দলবল নিয়ে

0: প্রতিবাদ করছেন।
1: এই জায়গাটাতেই কবি এক জায়গায় লিখছেন যে, গান লিখি ও সুর দিই যখন, তখন অজস্র অর্থ, যশ, সম্মান, অভিনন্দন, ফুল, মালা, বাংলার ছেলে মেয়েদের ভালোবাসা পেতে লাগলাম। তখন আমার বয়স 25-26 মাত্র। এই সম্মান পাওয়ার কারণ, সাহিত্যিক ও কবিদের মধ্যে আমি প্রথম জেলে যাই। জেলে গিয়ে 40 দিন অনশনব্রত পালন করি রাজবন্দীদের ওপর অত্যাচারের জন্য, এবং এই অপরাধে আমাকে জেলের নানা রকম শৃঙ্খল বন্ধন এবং লাঞ্ছনাও সহ্য করতে হয়। এবং এই প্রসঙ্গে উনি আরো একটা সুন্দরের কথা বলছেন, এটা আমি বলার লোভ সামলাতে পারছি না, যখন তিনি বলছেন যে এই সময় রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক আমায় উৎসর্গ করেন, তারই আশীর্বাদ মালা পেয়ে আমি জেলের সর্বজ্বালা যন্ত্রণা, অনশন ক্লেশ সব ভুলে যাই। আমার মতো নগণ্য তরুণ কবিতা লেখককে কেন তিনি এত অনুগ্রহ ও আনন্দ দিয়েছিলেন তিনিই জানেন। আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, তিনিও বলেননি। আজ এই প্রথম মনে হলো তার দক্ষিণ হস্ত দিয়ে আমার সুন্দরের আশীর্বাদ এসেছিল জেলের যন্ত্রণা ক্লেশ দূর করতে। এই যে এখানে বিশ্বকবি তাকে যে উৎসর্গ করছেন তার জন্য বসন্ত নাটক, সেটা তার কাছে মনে হচ্ছে এক আশীর্বাদ, এবং এও সুন্দর আশীর্বাদকেও তিনি সুন্দর দেখছেন।
0: না না, মনে রাখতে হবে বসন্ত কৃষ্ণ নাটক উৎসর্গ করেছেন, উপহার দেননি। যার জন্য জেলার যখন জিজ্ঞেস করলেন যে কে দিয়েছে এই বই তোমাকে, কে সেই সাচ ইম্পর্টেন্ট পার্সন, তখন বললেন আমাদের ন্যাশনাল পোয়েট। তাহলে ইজ সাচ এন ইম্পর্টেন্ট পার্সন, নজরুলকে দেখিয়ে বলছে ওকে তোমাদের ন্যাশনাল পোয়েট কবিতা উৎসর্গ করেছেন। গোরা যখন রিলিজ করলো গোরা ছবিটা, তার নিজের ডিরেক্টর ছিলেন, তো সবাই গিয়ে বললেন আপনি ওকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছেন, না এই ছবিতে আপনার গান ব্যবহার হয়েছে, কিন্তু নজরুল নিজের একটা গান ব্যবহার করেছে, উৎসাহ এলো চুপি চুপি, ওর গান ব্যবহার হবে কেন? তখন রবীন্দ্রনাথের একটা আশ্চর্য উক্তি ছিল, দেখো আমার মনে হয় তোমরা ওর লেখা ভালো করে পড়নি, পড়লেও বুঝতে পারনি। আজ যদি আমার ওর মতো বয়স থাকতো, আমার হাত দিয়ে ওই কবিতাই বেরোতো, কেননা যুগের সঙ্গে সঙ্গে সমকালের কথা যে ব্যক্ত করে সেই হচ্ছে যুগান্তের কবি নজরুলও তাই।
1: যুগান্তেরই কবি তিনি, তাই তো তিনি প্রকৃতির সঙ্গে আমাদের জীবনকে এমন ভাবে মিলিয়েছেন, মিশিয়েছেন, প্রকৃতির বর্ণনা করছেন এবং সেই প্রকৃতির বর্ণনা এসে মিলে যাচ্ছে বিরহ সুন্দরের ভাবনায়।
2: তার গানে সব ধরনের অঙ্গই আছে, এটা একটি তেমনি অঙ্গ, সেটা হলো কীর্তন অঙ্গের গান। অনেক কীর্তন অঙ্গের গান উনি রচনা করেছেন, এখানে সেই গানে আবার সৌন্দর্যের ব্যাপারটাও আছে, আমি একটুখানি শোনাই।

মনে হচ্ছে আরো শুনি আরো শুনি। এই যে প্রকৃতি থেকে বিভিন্ন উপাদানকে নিয়ে তিনি কিভাবে বিরহের ব্যঞ্জনা তৈরি করছেন, এই গানের বাণী রূপে আমাদের সেইটা খুব বেশি করে লক্ষ্য করি আমরা। আবার এই যে আমরা বলছি তার জীবনের বিভিন্ন পর্বে, বিভিন্ন মুহূর্তকে, বিভিন্ন সময়কালকে, বিভিন্ন পর্বকে তিনি সুন্দর ভাবছেন, তার জীবনে প্রলয়কেও তিনি সুন্দর ভাবছেন। এবং এই প্রলয়ের রূপটাকে তিনি বর্ণনা করছেন যে যখন তার প্রথম পুত্র সন্তান সামান্য বয়সে তিনি চলে গেলেন, তখন তার মনে হলো যে ওই নিষ্পাপ মুখ, ওই সরল হাসি, ওই মায়ার বাঁধন ছিন্ন হয়ে গেল, কেন এমনটা হয়, কেন প্রকৃতি এমন করে। তখন তার মধ্যে একটা প্রলয়ের ভাব তৈরি হলো, একটা সংহারের ভাব তৈরি হলো, এবং পরবর্তীকালে তিনি ওই প্রলয়কেও সুন্দর হিসেবেই দেখলেন, এবং সেই প্রলয়ের সুন্দরকেও কিন্তু আমরা তার গানের মধ্যে পেলাম।

0: একটা গানের কথা আমার মনে পড়ছে, সেই গায়িকার নাম ছিল দীপ্তির, নজরুলের কাছে তার ভাই নিয়ে এসছেন সুনীল বসু। তিনি নজরুলকে বললেন যে এরকম আমার বোন খুব ভালো গায়, আপনি একটু দেখুন। নজরুল তার গান শুনে মুগ্ধ হয়ে বললেন ঠিক আছে এই দুটো গান তুমি গাইবে, এবং সেই দুটো গান উনি বললেন এই দিন এসো। তারপরে হঠাৎ দেখা গেল খুব অসুস্থ হয়ে পড়লেন দীপ্তি বসু, এবং ফার্স্ট রেকর্ডিং যেটা স্যাম্পল সেটা করেছিলেন, কিন্তু তারপরে তিনি মারা যান। ফলে তার দাদা সেই গানটা বার করতে দেননি, নজরুল কাছে হাত জোর করে বললেন আমার স্মৃতিতে থাকতে দিন আপনার এই গান, কিন্তু গানটা বেঁচে আছে যেহেতু পরে অন্য কাউকে দিয়ে গাইছিলেন। আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা বসে আছি এই আকাশবাণী হচ্ছে তার পূর্ণ তীর্থক্ষেত্র। অনেকেই জানেন না যে আকাশবাণীতে মাত্র 4 বছরের মধ্যে 119টা প্রোগ্রাম করেছিল।
1: আচ্ছা,
0: ভাবতে পারেন হারামনির মতো রাগ রাগিনী ওইরকম প্রোগ্রাম কেউ করেনি, আজও রয়েছে সেগুলো এই কারণে বেঁচে আছে। জানি না হয়তো আগামী দিনেও মানুষ সেগুলো গাইবেন। এই হচ্ছে আপনি পরে গান চলে যান।
2: তার একটা গজলাঙ্গের গান, সেখানেও সৌন্দর্যের বর্ণনা।

0: আমার এই মহান কবিকে, এই শ্রীশ্রীর মানুষকে বোধ হয় প্রণাম করবার জন্যে তার রচনা থেকেই আমি আমার পুষ্পার্ঘ নিবেদন করতে চাই। একটা চিঠিতে তিনি লিখছেন তার প্রেমিকার সম্পর্কে লিখতে গিয়ে, আমরা ভাবতে পারি না, তিনি বলছেন, বলো বন্ধু, আমার সকল হৃদয় মন তারই স্তব গানে মুখরিত হয়ে উঠেছে, আমার চোখে মুখে তারই জ্যোতি, সুন্দরের জ্যোতি উঠে উঠেছে, পবিত্র শান্ত মাধুরীতে আমার বুক কানায় কানায় ভরে উঠেছে। দোল পূর্ণিমার রাতে বুড়িগঙ্গায় যেমন করে জোয়ার এসেছিল, তেমনি করে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই, সে আমায় ক্ষমা করেছে, আমার সকল দীনতা সকল অত্যাচার ভুলে আমাকে আমারও ঊর্ধ্বে সে দেখতে পেয়েছে। যেন জানতে পাই, ভুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে।
1: আমরা এই যে কবির লেখায় পেলাম না, যে আমার সুন্দর প্রথম এলেন ছোট গল্প হয়ে, তারপর এলেন কবিতা হয়ে, তারপর এলেন গান সুর ছন্দ আর ভাব হয়ে, আবার তারপরেই তিনি বলছেন, এ লেখা আমার নয়, এ লেখা আমারই সুন্দরের, আমার আত্মা বিজড়িত আমার পরমাত্মীয়ের। অর্থাৎ সুন্দরকে কখন তিনি যেন তার জীবন দেবতা করে ফেলেছেন। সুন্দর তার জীবন দেবতা, আসলে তিনি যে সুন্দরের অভিসারে চললেন আজীবন, সে আসলে তার জীবন দেবতা, তিনি আসলে রয়েছেন তার একেবারে অন্তরের অন্তঃস্থলে। আবার পাশাপাশি তিনি কবি হন, স্রষ্টা হন, যাই হন তিনি, তিনিও তো মানুষ, জীবনে কিছু ভুল তো থাকবেই, সেই ভুলকেও তিনি বলছেন,
0: ভুলকে বেদনার সুন্দর হিসেবে তিনি বর্ণনা করেছেন।
1: ঠিক তাই, ভুলও তার কাছে সুন্দর। এমন করে কজন আমরা ভাবতে পারছি যে জীবনে একটা ভুল করলে তার পরবর্তী কতগুলো বছর আমরা শুধু সেই ভুলের অনুশোচনায় কাটিয়ে দিই, আর কবি বলছেন তার সেই ভুলও সুন্দর, সেই ভুল থেকেও সৃষ্টি হচ্ছে আরো এক নতুন সাহিত্য।
0: তারই বন্দনা গান গেয়ে গেছেন আজীবন।
2: সেই সুন্দর ভুলকেই উনি রাখতে চেয়েছেন, ভুলের ওপর আবার নতুন সত্য, নতুন শিব, নতুন সুন্দর তৈরি হবে।

0: এখানে অন্তরায় উনি বলছেন, মরিচিকা থাক না থাকুক জল, ভোলাবে তৃষ্ণা সেই মায়া ছল, তাহারি আশায় আজও বাঁচি হায় মরুভূমে ধাই অনুক্ষণ। মরিচিকার ভুলকে উনি জীবনে রাখতে চেয়েছেন এই সুন্দর ভুল করে, কি অসাধারণ, ভাবা যায় না।
1: হ্যাঁ, বলছেন, প্রভাত ভাবিয়া কাকে জ্যোৎস্নায় জাগিয়া যেমন পাখি গান গায়, তেমনি পরাণ গেয়ে যাক গান, হোক সে অকাল জাগরণ। ঠিক তাই, মানে এমন কথা শিহুরিতে না হয়ে কোনো উপায় নেই। আমরা অনুষ্ঠানের শেষের কাছাকাছি চলে এসেছি, সব কটি মুক্ত হয়তো নিয়ে আমরা এই মালা গেঁথে উঠতে পারলাম না, কিছু মুক্ত পড়ে রইল।

0: তাও একটা মালা গাঁথার আমরা চেষ্টা করলাম, এবং সেই মালা গাঁথার একেবারে শেষ প্রান্তে এসে মনে হচ্ছে যে এই যে অন্বেষণ, পথ চলা, তার অভিসার, তারপরেও কোনো কোনো মুহূর্তে তিনি তো ভাবছেন যে হ্যাঁ তাকে পেলাম।
1: নিজেই তো বলছেন, যদি কোনোদিন একা পথে চলতে গিয়ে দেখো ঝরা বকুলের কতে ফুল পড়ে আছে, হাতে তুলে বলো বন্ধু এই তো আমি তোমাকে পেয়েছি।
0: ঠিক ঠিক ঠিক তাই
1: ভাবা যায়। একজন প্রেমিক তিনি বলছেন আমি রিক্ত শূন্য, কিন্তু যদি ঝরা ফুল দেখতে পাও তাকে তুলে নিও হাতে, হাতে তুলে বলো বন্ধু এই তো আমি তোমাকে পেয়েছি।
0: সত্যি এই আমাদের গর্ব, এই আমাদের যে বিরাট এক প্রাপ্তি যে তাকে আমরা পেয়েছিলাম, আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডার সুন্দর, তাকে তিনি আরো সুন্দর করেছেন, আরো মণি মাণিক্য খচিত করেছেন। আমরা শেষ করব তারই এমনই এক অনুভবের, সুন্দরের সন্ধান এবং তার অনুভবের গানে।

0: শুনলেন বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুলের দ্বিতীয় তথা শেষ পর্ব। অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ।
1: শেষ হল নজরুল জন্মজয়ন্তীর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল। পরবর্তী অনুষ্ঠান

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। উপস্থাপনায় আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। তাহলে যেটা বলার সেটা হচ্ছে, আমাদের জীবনের অনেক সিদ্ধান্ত আমরা মন দিয়ে নিই, অনেক সিদ্ধান্ত আমরা মগজ দিয়ে নিই, তাই আমাদের জীবনে সবসময় চলে

আর মগজের এক অদৃশ্য লড়াই। আমাদের অনেকে বলে যে কখনোই মনের কথা শুনবি না, আবার অনেকে বলে সবসময় কি মগজের বশে থাকবি। সে আপনি বিজ্ঞান নিয়ে আসতে পারেন, বলতে পারেন যে মগজ ছাড়া কি আমাদের শরীর চলতে পারে, একদমই পারে না, কিন্তু মনটাই তো সব। সে তো আপনি বলবেন একটি একটি হৃদয় একটি যন্ত্র, সে সবসময় চলছে, কিন্তু সত্যি কি তাই? কোথাও না কোথাও গিয়ে তো আমাদের সেই অনুভূতি জমা হচ্ছে, সেই অনুভূতি তো আমাদের মনের দরজা খুলে দেয়। তেমনই এক মনের গান শুনি, আর সেই গান দিয়েই শুরু করি আজকে আমাদের ব্যান্ডের গানের অনুষ্ঠান, ব্যান্ড পরশ পাথর।

কি মনের কথা শুনলেন তো পরশ পাথর ব্যান্ডের থেকে? এবার একটু চন্দ্রবিন্দুর কাছে যাই। মনের কথা তো মনে মনে হবে, কিন্তু যদি মনের মানুষ না পাওয়া যায় তাহলে কিরকম কষ্ট হয় শুনে নিন আপনারা।

মৈত্রী প্রজার তরঙ্গে শুনছেন ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি অনেক কিছু নিয়ে, মন নিয়ে, মনের মানুষ নিয়ে, তাকে না পাওয়ার দুঃখ নিয়ে। মনের মানুষ যদি না পাওয়া যায় তাতে দুঃখ কি? ওই যে সুইট হার্ট, আম সিটিং অ্যালোন, যদি মনে হয় তাহলে দুঃখ কি? বাড়ির পাশে ফুলের গন্ধ আছে, গান আছে, আমরা আছি মৈত্রী বন্ধুরা আপনাদের মনোরঞ্জনের জন্য। তাই রেডিওটা টিউন করুন এবং হাসনু হানার গন্ধে মনে মনে ভাবুন নিজের মনের মানুষের কথা।

মনের মানুষের কথা হাসনুহানার গন্ধে ভাবলাম, কিন্তু এ তো হারানোর গল্প, এ তো না ফিরে পাওয়া মানুষের গল্প। তাতে কি মন খারাপ হয়ে গেল? যদি মন খারাপ হয় তাহলে আমাদের কিন্তু ওই একটাই ভরসা, দীনদয়ালের নাম করা, যেমন করছেন ভূমি ব্যান্ড।

বলেছিলাম না, হারানোর দুঃখ মনের মানুষকে না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিতে পারে শুধুই গান। আর ওই যে দীনদয়াল, গান শুনতে শুনতে নেচে ওঠেননি এমন শ্রোতা আমি জানি খুব কমই আছেন। মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল, তাই তো? তাহলে এই যে মনের মানুষের কথা বলছি, যেতে যেতে ওটাই বলে যাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শোনে, কিন্তু আমাদের সঙ্গে আপনাদের মিলন প্রতিদিন প্রতি মুহূর্তে। তাই আজ আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার, আজ এখানেই বিদায় নিলাম। আবারও মনের টানে ফিরে আসব অন্য কোনো অনুষ্ঠান নিয়ে অন্য কোনো দিন। শুভরাত্রি, ভালো থাকবেন বন্ধুরা।

বন্ধুরা, এখন আপনাদের একটু শুনিয়ে দিই আজকের হারানো দিনের গানের বিষয়। সঙ্গীত ভবনের ছাত্রী সব গানের পরীক্ষায় প্রথম, যার গান শুনে স্বয়ং রবীন্দ্রনাথ মুগ্ধ। কে সেই গায়িকা? না, একটু ভুল হয়ে গেল, তিনি নায়িকা। জাতীয় পুরস্কারও তাঁর ঝুলিতে, পরিচালনাতেও সিদ্ধহস্ত, তিনি অরুন্ধতি দেবী। অরুন্ধতি গুহ ঠাকুরতা থেকে তাঁর ওমেন অব দ্য ক্লাস হয়ে ওঠার এই যাত্রার বর্ণময় গল্প নিয়ে আজ হারানো দিনের গান। রেডিও রেপারে গল্পকার মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। শুনতে ভুলবেন না ঠিক রাত ১১টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন হিন্দি সংবাদ।

সূর্য ডুবে গেছে, পৃথিবী একটু অন্যরকম হয়ে গেছে, দিনের কোলাহল থেমে গিয়ে চারপাশে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার মাঝেই একমাত্র সত্যি চাঁদ, বা বলতে পারি চাঁদের আলো, যা আমাদের ভেতরের লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে। আজ কথায় গানের বিষয়ও তাই, চাঁদের আলোয় রোম্যান্টিকতা। সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আসলে চাঁদকে ঘিরে মানুষের ভালোবাসা

সেই সভ্যতার শুরু থেকে। তাকে দেখে আমরা বিস্মিত হই, আমরা মুগ্ধ হই। কবি সাহিত্যিকরা তাদের লেখায় কত মাতামাতি করেছেন চাঁদকে নিয়ে, আর প্রিয় মানুষের তুলনা, তার মুখের তুলনা, সে তো ওই চাঁদের আলোর সৌন্দর্যের সঙ্গে। বিজ্ঞানীরা রেড়ে করে আসবেন চাঁদের আবার আলো, সে তো সূর্য থেকে ধার করা, সে আপনারা যাই বলুন। চাঁদের সৌন্দর্যের আলো তা তো কেড়ে নেওয়া যায় না। তারই গান শুনব অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

ভাবুন তো, এক গ্রামের নির্জন পথ, আপনি সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন, চারিদিকে নরম জ্যোৎস্না ছড়িয়ে আছে, দূরে কোথাও বাঁশির সুর ভেসে আসছে। এমন রাতে মনের ভিতরে জমে থাকা কথাগুলো সে কি আর জমে থাকতে পারে? সে তো সহজেই বেরিয়ে আসে কারোর সামনে, আপনাকে আরও একটু বেশি সত্যি করে তোলে। হয়তো তার কারণ সেই চাঁদের আলো, যার অপূর্ব সৌন্দর্য, যার সত্য তা শুধু বস্তু নয়, সে যেন মানুষের আবেগের অংশ। সেই চাঁদ সেই একমাত্র সত্যি, তাই সে যেন প্রকৃতিকে জাগিয়ে দিচ্ছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের।

আজকের এই ব্যস্ত জীবনে যেখানে আমরা সবাই যন্ত্রের মতো হয়ে যাচ্ছি, তখন মনে হয় না সেই নরম অনুভূতি, সেই নরম আলোর একটু প্রয়োজন? প্রয়োজন চাঁদের আলোর সেই নির্জন মুহূর্তের। কারণ মানুষ বাঁচে কাজ নিয়ে নয়, স্বপ্ন নিয়ে, ভালোবাসা নিয়ে। তাই আজ রাতে যদি সুযোগ পান, আকাশের দিকে একটু তাকান, দেখবেন চির চেনা চাঁদ এখনো একইভাবে জ্বলছে, আর তার আলো ছড়িয়ে পড়ছে আপনার মনে। হয়তো কারো কথা মনে পড়বে, বা হয়তো নিজেই নিজের কাছে অন্যভাবে ধরা পড়বেন। যেতে যেতে শুনিয়ে যাব আজকের অনুষ্ঠানের শেষ গান অরিজিৎ সিং এর কণ্ঠে।

এই সুন্দর জ্যোৎস্নাময় অনুভূতির অনুষ্ঠান নিয়ে সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। এই চাঁদের আলো ছড়িয়ে দিলাম আপনাদের মনে, আপনাদের জীবনে। ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের রাত শুভময় হোক। একটু পরে শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রী।
1: লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, আলোচনা, বিতর্ক এবং ভিন্নমতের মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়।
0: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া লোকভবনে রাজ্যপালের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

0: জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।
1: যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি কলকাতায় অনুষ্ঠিত হবে।
0: চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বাংলাদেশেও আজ ঈদ উল আজহা পালিত।
1: ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল বলেছেন, তথ্য ফাঁসের ঘটনায় সেদেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক সহযোগীকে ফৌজদারি মামলার সম্মুখীন হতে হবে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাইপ্রাসে জিমনিচ বৈঠকের ফাঁকে স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
1: মায়ানমারের প্রেসিডেন্ট উমি অং হ্লাইং 5 দিনের সফরে ভারতে আসছেন।
0: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ও লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
1: আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায়মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আর 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী 1 সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
2: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প ওর ইসকে লিয়ে নরেন্দ্র মোদি জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিটি বানানে কা নির্ণয় কিয়া হে। এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যিকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হে উসকে কারণো ওর উপায়ো কি চিন্তা করেগি ওর ইসকে লিয়ে কোই কানুন বানানে কি জরুরত হে তো ইসকি ভি চিন্তা করে।
1: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানের নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষায় বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। দেশের সীমান্ত এলাকায় ব্যাঙ্কগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করতে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
1: এদিকে ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবথেকে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরে রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11 মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তারও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলায় 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদনপত্র বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1600 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্তে এতদিন অরক্ষিত ছিল।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত্য এবং ভিন্নমতের উপর ভিত্তি করেই গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদে নিম্নকক্ষের 407টি অধিবেশনের কার্য বিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রামী নেতাদের ইতিহাস, ঐতিহ্য এবং লিপিবদ্ধ বিতর্কগুলি সংরক্ষণ করা সরকারের কর্তব্য। এছাড়াও শ্রী বিড়লা দিল্লি বিধানসভার প্রথম ত্রৈমাসিক পত্রিকা বিধান চেতনারও আনুষ্ঠানিক প্রকাশ করেন।
1: বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে

0: কংগ্রেসের বিজয়ের পর 2023 সালের মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। তিনি এর আগে 2013 থেকে 2018 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
1: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA কেন্দ্রীয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক স্তরে ভর্তির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট CUET UG 2026 পরীক্ষার নতুন তারিখ ও অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। সংশ্লিষ্ট পরীক্ষাগুলি চলতি মাসের 31 তারিখ এবং আগামী মাসের 6 ও 7 তারিখে অনুষ্ঠিত হবে। আজ যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল ঈদ উল আজহার কারণে সেটির তারিখ পরিবর্তন করা হয়েছে। NTA জানিয়েছে আগামী রবিবার 31 তারিখ যে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন তারা NTA অফিসিয়াল ওয়েবসাইট CUET.NTA.NIC.IN থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
0: উদীয়মান প্রযুক্তিগত ধারাগুলির জন্য শিক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করতে ভারত সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা পাঠ্যক্রমের ব্যাপক সংস্কার সাধনে শিল্পক্ষেত্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে AI পাঠ্যক্রম টাস্কফোর্সের সঙ্গে একটি উচ্চস্তরের বৈঠক করেছেন। টাস্কফোর্সটি ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রচলিত ব্যাচেলর অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স এবং সংশ্লিষ্ট পাঠ্যক্রমগুলির উপর একটি সমীক্ষা পরিচালনা করে। শিল্প বিশেষজ্ঞ এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ ন্যাসকমের অংশীদারিতে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছিল। সমীক্ষায় ভারতীয় পাঠ্যক্রমে AI এর অন্তর্ভুক্তি প্রসারিত হওয়ার কথা বলা হলেও এতে উল্লেখযোগ্য ঘাটতি চিহ্নিত করা হয়েছে। শিক্ষণ পদ্ধতি, পরিকাঠামো এবং জেনারেটিভ AI, মেশিন লার্নিং অপারেশনস এবং মৌলিক মডেল তৈরির মতো ক্ষেত্রগুলিতে ব্যবহারিক অভিজ্ঞতার অভাবেই ঘাটতিগুলি দেখা যায়। টাস্কফোর্সের প্রধান লক্ষ্যগুলি হল প্রথম সেমিস্টার থেকে বক্তৃতাভিত্তিক শিক্ষাদান থেকে সরে এসে বাস্তব শিল্পক্ষেত্রের ব্যবহারিক প্রয়োগের উপর ভিত্তি করে শিক্ষা প্রদান, একটি সুসংগঠিত সেমিস্টার ভিত্তিক বিন্যাসের মাধ্যমে আনুষ্ঠানিক একাডেমিক ক্রেডিট ব্যবস্থার মধ্যে AI কোর্সগুলিকে অন্তর্ভুক্ত করা, ডিগ্রির ধরন এবং নির্বাচিত বিশেষায়নের উপর নির্ভর করে বর্তমান 25-30% ব্যবহারিক অভিজ্ঞতা থেকে বাড়িয়ে 40-75% করা, ক্যাপস্টোন প্রজেক্ট, এন্ড টু এন্ড AI সলিউশন ইঞ্জিনিয়ারিং এবং লো কোড এবং নো কোড টুল ব্যবহারের মাধ্যমে সমগ্র প্রোগ্রামে শিল্পক্ষেত্রের অভিজ্ঞতাকে ছড়িয়ে দেওয়া, দায়িত্বশীল AI এবং AI গভর্নেন্স পৃথক মডিউলের পরিবর্তে সব সেমিস্টার জুড়ে সমন্বিত রাখা, একটি নমনীয় শিক্ষাপথ তৈরি করা, এর মাধ্যমে প্রথম বর্ষের পর সার্টিফিকেট, দ্বিতীয় বর্ষের পর ডিপ্লোমা এবং তৃতীয় বর্ষের পর অ্যাডভান্স ডিপ্লোমা লাভ করা যায়। পাঠ্যক্রম সংস্কারের পাশাপাশি শিক্ষকদের প্রস্তুতির সামঞ্জস্য বিধান করাও আবশ্যক। এই বিষয়টি উপলব্ধি করে প্রস্তাবিত পথদিশার কেন্দ্রে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিকে রাখা হয়েছে। সুপারিশগুলির মধ্যে রয়েছে কাঠামোগত ট্রেন দ্য ট্রেনার কর্মসূচি, সুচিন্তিত পাঠ্যসূচি, গুণগত মানসম্মত মূল্যায়ন কাঠামো এবং বর্তমান শিল্পখাতের সরঞ্জাম এবং প্ল্যাটফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক ল্যাব, অভিজ্ঞ শিল্পক্ষেত্রের পেশাদারদের স্বল্প সময়ে শিক্ষক হিসেবে যুক্ত করার জন্য বিশেষ পদক্ষেপেরও সুপারিশ করা হয়েছে। এটি শীর্ষস্থানীয় বিজনেস স্কুলগুলির প্রমাণিত মডেল থেকে অনুপ্রাণিত। অংশগ্রহণকারীর একটি জাতীয় স্তরের যৌথ এ পরিকাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন। এই ট্রিপল হেলিক্স মডেলটি শিল্পক্ষেত্র, সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির দ্বারা যৌথভাবে সমর্থিত হবে। এটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় জুড়ে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, কম্পিউট, এজ ডিভাইস, সফটওয়্যার স্ট্যাক এবং সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যাটফর্মগুলিতে সবার জন্য সমান সুযোগ সুনিশ্চিত করবে। এই পরামর্শ সভাটি পরবর্তী 4টি জরুরি পদক্ষেপের বিষয়ে ঐক্যমত্যের মাধ্যমে সমাপ্ত হয়। এই 4টি জরুরি পদক্ষেপ হল জাতীয় স্তরে কম্পিউটিং ক্ষমতা, পরিকাঠামো এবং শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার প্রয়োজনীয়তা নিরূপণ, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে সম্পৃক্ততা স্থাপন যাতে বর্তমানে পাঠরত ব্যাচগুলির 5ম থেকে 8ম সেমিস্টারের সংশোধিত পাঠ্যক্রমটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা যায় এবং নতুন ব্যাচগুলির ক্ষেত্রে তা সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়। শিক্ষক উন্নয়ন কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে শিল্পক্ষেত্র পরিচালিত প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও কর্পোরেট পেশাজীবীদের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য একটি সুসংগঠিত রূপরেখা, STM বহির্ভূত বিষয়গুলির জন্য একটি সমান্তরাল ধারা রাখা হবে যা একটি পৃথক কর্মপ্রবাহ হিসেবে পরিচালিত হবে এবং আওতাভুক্ত থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা সৃষ্টি, মৌলিক AI সাক্ষরতা এবং প্রযুক্তি ছাড়াও অন্যান্য ভূমিকাগুলিতে AI এর ব্যবহারিক প্রয়োগ।
1: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200টি আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব আজ রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ইয়ানশাকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, দুদেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানশার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাবরকরের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাবরকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। শ্রীমোদী আরও বলেন, বীর সাবরকরের প্রজ্ঞা এবং সমাজ সংস্কারের উপর তাঁর

0: তো বিশেষভাবে উল্লেখযোগ্য।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে।

0: আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কলার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন হয়। পুরস্কার প্রাপক হিসেবে দেশের 15তম রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও বেশি নাগরিক কেন্দ্রিক হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, মানুষের সঙ্গে বিশেষ করে মহিলা, দরিদ্র এবং শিশুদের সঙ্গে আচরণ করার সময় পুলিশকে অবশ্যই আরও বেশি সংবেদনশীল হতে হবে। শ্রী মুর্মু বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিপ ফেক ইত্যাদি মোকাবিলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিকিম পুলিশ সমস্ত আধুনিক প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকার তিনি ভূয়সী প্রশংসা করেন।
2: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে, তাকি সামান্য লোক বিনা ভয় কে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাওঁ, বাচ্চোঁ ওর কমজোর বর্গোঁ কে প্রতি সংবেদনশীল ব্যবহার কো ভি প্রাথমিকতা দেনি চাহিয়ে। সাইবার ক্রাইম, অনলাইন ফ্রড, হ্যাকিং ওর ডিপ ফেক জেসি নেই চুনতিয়া সামনে আ রহি। ইন নেই চুনতিয়ো সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ইনভেস্টিগেশন মে দক্ষ বানানা হোগা।
0: আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আফ্রিকা সিডিসি জানিয়েছে, ভারত কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলার জন্য ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। ইথিওপিয়া ভিত্তিক এই সংস্থা সমাজ মাধ্যমে এক বার্তায় জানায়, ভারতের দেয় চিকিৎসা সামগ্রী উগান্ডার ইস্টার্ন আফ্রিকা রিজিওনাল কোঅর্ডিনেটিং সেন্টার গ্রহণ করেছে। এই সামগ্রীগুলির মধ্যে রয়েছে প্রয়োজনীয় রোগ নির্ণয় উপকরণ, চিকিৎসা সামগ্রী, সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ উপকরণ এবং রোগী ব্যবস্থাপনা সহায়তাকারী সামগ্রী। কঙ্গোতে বুন্ডিবুগি ইবোলা সংক্রমণ মোকাবিলায় ভারত সরকারের এই অনুদানকে স্বাগত জানিয়েছে আফ্রিকা সিডিসি।
1: ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বেজিংয়ে ভারত চীন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা WMCC-র 35তম বৈঠকে এই পর্যালোচনা করা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হু ইয়াংকি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হয়েছে। দুপক্ষই সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কর্মপদ্ধতি রূপায়ণ এবং আন্তঃসীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। মন্ত্রক আরও জানায়, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি যাতে দ্রুত আয়োজন করা যায় তার উপর জোর দিয়েছে ভারতীয় পক্ষ। পাশাপাশি চীনে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে চূড়ান্ত প্রস্তুতির জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে সহমত প্রকাশ করেছে দুই দেশ। সফরকালে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান চীনা বিদেশ মন্ত্রকের এশীয় বিষয়ক বিভাগের মহানির্দেশক লিউ জিনসাং এর সঙ্গে বৈঠক করেন এবং চীনা সহকারী বিদেশমন্ত্রী হং লেই এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনার প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন পুরসভায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনার প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তার দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথ বিলম্বিত হয়েছে।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে যান। সকালে হাওড়া ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গোশালা ঘুরে দেখার পর গোপূজায় অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে রাধামাধব, নৃসিংহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন তিনি। মানুষের কল্যাণে এদিন পূজার্চনায় তিনি অংশ নিয়েছেন বলে পরে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী জানান।
3: আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবেরও দর্শন করেছি। জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা ইয়ে ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি। ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রীচৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে

0: আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম।
1: যোগ ব্যায়ামের প্রসারে এবার দেশে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের থিম ইয়োগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় রাজ্যসহ দেশের বিভিন্ন যোগ বিশারদ এবং সাধারণ মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যে সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি বিশিষ্ট যোগ ব্যায়াম বিশারদদের নিয়ে নবান্নে একটি বৈঠক করেছিলেন।
2: চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই ভক্তরা ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জামা মসজিদ, ফতেপুরী মসজিদ এবং শাহি ঈদগাহে প্রধান সমাবেশগুলি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নামাজে ইমামরা জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং ভ্রাতৃত্বের চেতনায় উৎসবটি উদযাপন করার জন্য আহ্বান জানান। দেশের অন্যান্য অংশ থেকেও ঈদের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েক দশক পর পশ্চিমবঙ্গের কলকাতা রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। ত্রিপুরায় প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয় আগরতলার ঐতিহাসিক গেদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে, যেখানে শত শত ভক্ত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হন।
1: বাংলাদেশও চিরাচরিত ধর্মীয় মর্যাদা পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। উৎসব উপলক্ষে দেশজুড়ে ইসলাম ধর্মাবলম্বী লক্ষ লক্ষ মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন এবং আত্মত্যাগের স্মারক হিসেবে পশু কোরবানি করেছেন। ঈদের নামাজের জন্য ধর্মপ্রাণ মানুষ যেদিন ভোরবেলা থেকে মসজিদ এবং ঈদগাহগুলিতে সমবেত হতে শুরু করেন, রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকে 5টি জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনে, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বরিষ্ঠ সামরিক এবং অসামরিক আধিকারিকদের সঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে যোগ দেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঈদ উপলক্ষে এক বিশেষ বিবৃতিতে বন্যা দুর্গত দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সচ্ছল মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউ যেন ঈদের আনন্দ থেকে দারিদ্র্যের জন্য বঞ্চিত না হন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঈদ উল আজহা ত্যাগের মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি গভীর আনুগত্যের বার্তা বহন করে।
2: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে কমবে তাপমাত্রাও। কলকাতা এবং আশেপাশের এলাকাতেও শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আলিপুরে দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কিছুটা কম। আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীতে জানিয়েছেন। আজ পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও 60-70 কিলোমিটার বেগে হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক উপদেষ্টার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। চলতি বছরের শেষে ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে এই ঘোষণাটি বিতর্কের সৃষ্টি করেছে। নেতানিয়াহু ইতিমধ্যে 3টি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, 2024 সালে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপনীয় নথি ফাঁসের ঘটনায় তারা জোনাটান উডিচের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করছেন। সমালোচকদের অভিযোগ, গাজা যুদ্ধের সময় হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার দায় এড়াতে নেতানিয়াহুকে সাহায্য করার উদ্দেশ্যেই তথ্য ফাঁস করা হয়েছিল। উড়িচের বিরুদ্ধে গোপনে তথ্য রাখা এবং প্রমাণ ধ্বংস করার অভিযোগ আনা হবে, যদিও নেতানিয়াহুর কার্যালয় পরিকল্পিত অভিযোগপত্র সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমিক এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতি ও ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। তিনি আরও বলেন, সাইপ্রাসের রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর উভয় দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। ডক্টর জয়শঙ্কর সাইপ্রাসে অনুষ্ঠিত ভারত ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের একটি বেসরকারি বৈঠক জিমনিকেও অংশ নেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাইপ্রাসে জিমনিজ বৈঠকের ফাঁকে স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকে ভারত ও স্পেনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা বিষয়ে গৃহীত পদক্ষেপগুলি নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর জয়শঙ্কর বিশ্বজুড়ে চলা সাম্প্রতিক ঘটনা নিয়ে আলবারেসের মতামতের প্রশংসাও করেন।
2: ইরানের কৌশলগত বন্দর শহর বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকা নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 3.75% বেড়ে ব্যারেল প্রতি $97.83 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $92.22।
1: ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলা জবাবে তারা আজ খুব ভোরে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলোর উৎস ছিল এই মার্কিন বিমান ঘাঁটিটি। IRGC আরও জানিয়েছে যে তেহরানের এই সাম্প্রতিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি।
2: ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ এবং সিঙ্গাপুরের প্রতিরক্ষা সচিব জোসেফ লিয়ং আজ সিঙ্গাপুরে আয়োজিত ষোড়শ ডিফেন্স পলিসি ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্বকে সুদৃঢ় করার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
1: মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং শনিবার থেকে 5 দিনের সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি ভারত সফর করবেন। রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে সেদেশের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, উচ্চস্তরের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরাও তাঁর সঙ্গে থাকবেন। সেদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার পর অং হ্লাইংয়ের এটি হবে ভারতে প্রথম সফর। রাষ্ট্রপতি হ্লাইং আগামী 1 জুন নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন। এই সফরের অংশ হিসেবে তিনি বোধগয়া এবং মুম্বাই সফরও করবেন।
2: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ বলেছেন, সংস্কৃতি, শিক্ষা, ক্রিকেট এবং বাণিজ্যের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক ক্রমাগত গভীরতর হচ্ছে। অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশে আমন্ত্রণ করার অপেক্ষায় রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সংসদে এক ভাষণে অ্যালবানিজ বলেন, ভারতের অর্থনৈতিক উন্নতির বিষয়টি তুলে ধরে তিনি জানিয়েছেন, অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি ECTA এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার অধিকারী দেশ ভারত এবং এই দশকের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে। ভারতীয় নাগরিক ও তাদের স্বার্থ রক্ষায় সহায়তা প্রদানের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। এখন খেলার খবর।
1: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে PV সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে HS প্রণাথ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদক জয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আজ জাপানের ডিকো গুঞ্জিকে 21-21, 12 গেমে পরাজিত করেন। শেষ 8-এর পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়ং এর মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুনলাভুত বিদিত সান পিঠে সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নয় লক্ষ্য সেনও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনের পর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষের ডাবলসের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছে। এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্ত্বিক সিরাজ জুটি মালয়েশিয়ার খাই জিং কাঙ্গের এবং অ্যারন তায়ের মুখোমুখি হবেন। ভারতীয় মিক্সড ডাবল জুটি ধ্রুব কাপিল এবং তানিশা ক্রাস্টো কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লো কিন ইউ এর কাছে 18-21, 21-16, 15-21 গেমে হেরে যান HS প্রণয়।
2: ক্রীড়া পরিচালনা এবং 2030 কমনওয়েলথ গেমসের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জাতীয় ক্রীড়া ডিজিটাল ইকোসিস্টেমের অধীনে জাতীয় ক্রীড়া ফেডারেশন NSFগুলিতে তথ্য প্রযুক্তি পরামর্শদাতাদের নিযুক্ত করবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য হল ফেডারেশন ভিত্তিক ডিজিটাল সিস্টেমগুলিকে সুসংহত করা এবং প্রতিযোগিতা, জাতীয় কোচিং ক্যাম্প, ক্রীড়াবিদদের অংশগ্রহণ, পরিচালনা প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধনে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা।
1: এবার দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ শুনবেন কথায় ও গানে নদী।
3: নদী একটি ছোট্ট শব্দ, অথচ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলার জীবনযাত্রায়। মানুষের সঙ্গে এই নদনদীর কত সখ্য। নদনদীর প্রবহমান এই ধারা মানুষের গতিশীল জীবনের সঙ্গেও সাদৃশ্যপূর্ণ।
4: একটি কথা শুধাই।

নদী তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা, যেমন ইরাকের ইউফ্রেটিস, তাইগ্রিস নদের সুমেরীয় সভ্যতা, সিন্ধু নদের মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা, কিংবা মিশরীয়দের নীল নদের সভ্যতা। সবকিছুই গড়ে ওঠার কারণ হিসেবে দেখা গেছে যে প্রাচীন মানুষ প্রধানত যাতায়াতের সুবিধার্থেই নদীর তীরে বসতি গড়ে তুলেছিল। এছাড়াও নদীর জল জীবনযাপনকে সহজ করে, তাই তো বাংলায় গঙ্গা বা পদ্মার মতো নদীগুলোকে মানুষ মায়ের

0: নদীর মতোই চঞ্চলা মানুষের ব্যক্তি জীবনও। সুখ আর দুঃখের মেলবন্ধনেই বয়ে চলে জীবন নদী। নিত্য যাপনের মতোই ভাঙা গড়ার খেলা চলে নদীতেও। নদীর প্রবাহ শুধু মানুষের মতো নয়, মানুষের হৃদয়কেও নদীর সঙ্গে তুলনা করেছেন কবি জীবনানন্দ। তিনি বলেন, হে হৃদয়, একদিন ছিলে তুমি নদী, পারাপারহীন এক মোহনায় তরুণীর ভিজে কাঠ, খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মোহদধি।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রীর।
2: লোকসভা স্পিকার ওম বিড়লা বলেছেন, আলোচনা, বিতর্ক এবং ভিন্ন মতের মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়।
1: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া লোকভবনে রাজ্যপালের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
2: জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।
1: যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি কলকাতায় অনুষ্ঠিত হবে।
2: চিরাচরিত ধর্মীয় মর্যাদাত পশ্চিমবঙ্গ সহ সারা দেশে ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে, বাংলাদেশও আজ ঈদ উল আজহা পালিত।
1: ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল বলেছেন, তথ্য ফাঁসের ঘটনায় সেদেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক সহযোগীতে ফৌজদারি মামলার সম্মুখীন হতে হবে।
2: মায়ানমারের প্রেসিডেন্ট উ মি অং লাইং 5 দিনের সফরে ভারতে আসছেন।
1: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হচ্ছে। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই শুনব তালমার রোমিও জুলিয়েট থেকে একটি গান, দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি অনুপম রায় ও অন্বেষার কণ্ঠে, মন্দবাসার গল্প ছবি থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন ছায়া ছবির গান। এবারের গানটি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, হিমলক সোসাইটি ছবি থেকে।

0: শেষ হলো ছায়াছবির গান। এবার
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির আজ সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
2: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প ওর ইসকে লিয়ে নরেন্দ্র মোদি জি নে এক ডেমোগ্রাফি

0: चेंज कमीशन कमेटी बनाने का निर्णय किया है। ये हाई पावर कमेटी देश भर में जनसंख्यिकी का जो कृत्रिम बदलाव हुआ है उसके कारणों की भी चिंता करेगी, उसके उपायों की भी चिंता करेगी और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करेगी।
1: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের গুজরাট সফরে শ্রী শাহ আজ জেধভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে সাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাগরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তাঁর দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর 2023 সালের মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। তিনি এর আগে 2013 থেকে 2018 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালাম, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। অনুষ্ঠানে বক্তব্য রেখে শ্রী চৌহান বলেন, দেশের কোনো দরিদ্র মানুষ যাতে কাঁচা বাড়িতে বাস না করেন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, 4,95,00,000 বাড়ির লক্ষ্যমাত্রা থাকা এই প্রকল্পে ইতিমধ্যেই 3,91,00,000 বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
2: 2016 से ही प्रधानमंत्री आवास योजना ग्रामीण के माध्यम से हर आवासहीन को पक्का मकान उपलब्ध कराने का अभियान चल रहा है। अब तक इस योजना के अंतर्गत केवल ग्रामीण क्षेत्र में हमने 3,91,00,000 घरों को मंजूरी दी और उनमें से 3,05,00,000 से ज्यादा पूरे हो गए। शहरी आवास योजना के मकान अलग हैं, उनको मिला के तो 4,00,00,000 बहुत पहले पूरे हो चुके हैं। तो राज्यों को मैंने अपील की है कि समय पर लक्ष्य पूरा करें और जिनके पास जमीन नहीं है उनको जमीन उपलब्ध कराने का काम करें।
1: জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এনএইচএআই 2026-27 অর্থবর্ষে রাজস্ব উৎপাদনের জন্য প্রস্তাবিত জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, চিহ্নিত জাতীয় মহাসড়ক সম্পদগুলির মোট সম্মিলিত দৈর্ঘ্য 1,692 কিলোমিটারেরও বেশি। এগুলি হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র সহ 9টি রাজ্য জুড়ে বিস্তৃত। এই উদ্যোগের মূল লক্ষ্য হল চালু থাকা জাতীয় মহাসড়ক সম্পদগুলিকে কাজে লাগিয়ে আরও পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধন সংগ্রহ, বেসরকারি খাতের অংশ গ্রহণকে উৎসাহিত করা এবং জাতীয় মহাসড়কের সম্প্রসারণকে ত্বরান্বিত করা। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা মূল্যায়ন এবং ফলাফল পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে সিবিএসই সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সময়মতো এবং শিক্ষার্থী বান্ধব পদ্ধতিতে সমাধানের উপর জোর দিতে বলেছেন শিক্ষামন্ত্রী। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের যেসব পরিষেবা দেওয়া হয় তার অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। কাজে কোনো রকমের গাফিলতি বা ত্রুটি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন শ্রী প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রী

0: ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাইগভ, ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800 11 7800 টোল ফ্রি নম্বরে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বেসরকারি বৈঠক জিমনিচের অধিবেশনে যোগ দেন। বিদেশমন্ত্রক জানিয়েছে আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নীতিগত বিষয়, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং বৃহত্তর অঞ্চলের ঘটনাবলীর ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে কথাবার্তা হয়। বৈঠকের ফাঁকে শ্রী জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারহান বিন আবদুল্লাহ, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিহা এবং স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে পশ্চিম এশিয়া ইউক্রেন সংঘাত, ভারত ইইউ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৃহত্তর আঞ্চলিক ঘটনাগুলির বিষয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংবাদ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং আগামী শনিবার 5 দিনের সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই তাঁর এই ভারত সফর। রাষ্ট্রপতি সফরসঙ্গী হিসেবে সেদেশের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, উচ্চপর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরাও থাকবেন। সেদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার পর অং হাইংয়ের এটি হবে ভারতের প্রথম সফর। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উজ্জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পাবে। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অখিল শ্রীবাস্তব বলেন, আগামী 3 দিনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে চলতে থাকা তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মানুষ নিষ্কৃতি পাবেন। তিনি জানান, পশ্চিমী ঝঞ্ঝা এবং দমকা হাওয়া সহ মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনার কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির আজ সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 45 কেজি গ্রেকো রোমান বিভাগে সচিন কালাপ্পা শিডোলে জার্ডানের শাহিদ আহমেদ সহ আল ওবায়দকে 11-4 ব্যবধানে পরাজিত করেন এবং 110 কেজি বিভাগে রুদ্রকিরণ নিমহান কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার সেওক মুসিমকে 8-0 ব্যবধানে হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনূর্ধ্ব 23 এশীয় চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগীরদের দুর্দান্ত সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সার্স অফিসার কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। খবর এখানে শেষ হলো, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে অর্থাৎ 594 কিলো হচ্ছে। এখন শুনবেন আগামীকাল শুক্রবার 29/5/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন এর সূচনা ভারতীয় সময় সকাল 5:56, ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন। কাল শুনবেন মাইকেল মধুসূদন দত্তর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের আসরে সেতার পরিবেশন করবেন অভিষেক মল্লিক, রাগ গুর্জারি তরি ও পরমেশ্বরী। 6:30 এই মহাজীবন, কাল শুনবেন জীবনানন্দ দাশের সংক্ষিপ্ত জীবন কথা। 6:40 সর্বাণী রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা বস্তায় আদা চাষ, এ বিষয়ে বলবেন ডক্টর তপন কুমার মাইতি। 7:05 লোকগীতির অনুষ্ঠান, 7:05

15 মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে। স্থান পচিটগড় রাজবাড়ি, পূর্ব মেদিনীপুর। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 8:30 কলকাতার ডায়েরিতে শুনবেন অশোক বিশ্বনাথনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গুর্জারি তরি রাগে সেতার পরিবেশনে শিল্পী তরুণ চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্র নারায়ণ কল্যাণী। 9:30 মনের মতো গান, উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন শিল্পী অদিতি চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এরপরে পুরাতনী শোনাবেন শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য। 11:00 বিকাশ পথ, বিষয় প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত, প্রযোজনা দেবর্ষী ঘোষ। 11:15 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী দয়িতা দত্তের কণ্ঠে। 11:30 রম্যগীতে। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় পৌলমী বাগ। 12:30 সাঁওতালি গান। 1:00 নাটক দুই মেরু এক আকাশ, রচনা অশোক চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। পুনঃপ্রচার 7:00। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 অনুরোধের আসর। 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:02। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, বর্তমান কৃষি পরিবেশে অশনি সংকেত, এই বিষয় নিয়ে শুনবেন একটি অনুষ্ঠান, উপস্থাপনায় শম্পা পাল। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় খাবার টেবিলে বিষ, কাল শুনবেন তৃতীয় পর্ব, এ বিষয়ে বলবেন ডাক্তার অনুপম পাল। 7:00 নাটক দুই মেরু এক আকাশ, রচনা অশোক চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 হাউসফুল, অভিনেতা সপ্তর্ষী মৌলিকের সাক্ষাৎকার নিয়েছেন পল্লবী সিনহা, প্রযোজনা দুর্বাদে। 8:15 মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনা আত্রেয়ী সমাজপতি। 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর, বিষয় রবীন্দ্রসঙ্গীত, আসর পরিচালনায় প্রমিতা মল্লিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিন তালে তবলা পরিবেশন করবেন শিল্পী সমীর চট্টোপাধ্যায়, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আগামীকাল শুক্রবার 29/5/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বিহাগ রাগে শরৎ পরিবেশন করবেন শিল্পী রাজীব চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা।

শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বেহাগ রাগে শরৎ পরিবেশন করলেন শিল্পী রাজীব চক্রবর্তী। তাকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা। একটু পরে উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দিব্যদেব। আজকের শিরোনামে রয়েছে, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের নিজেদের দেশে পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রীর।
1: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া লোকভবনে রাজ্যপালের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
0: জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামীকাল 9 প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।
1: যোগ ব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি কলকাতায় অনুষ্ঠিত হবে।
0: চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। বাংলাদেশেও আজ ঈদুল আজহা পালিত।
1: মায়ানমারের প্রেসিডেন্ট উমি অং লাইং 5 দিনের সফরে ভারতে আসছেন।
0: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ও লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
1: আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
2: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প ওর ইসকে লিয়ে নরেন্দ্র মোদী জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিটি বানানে কা নির্ণয় কিয়া হে। এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যাকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হে উসকে কারণ ওর উপায়ো কি চিন্তা করেগি ওর ইসকে লিয়ে।

0: भी चिंता करे।
1: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এই ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানের নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। দেশের সীমান্ত এলাকার ব্যাঙ্কগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করতে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
1: এদিকে ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবথেকে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11 মে রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুদানপত্র বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1600 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্তে এতদিন অরক্ষিত ছিল।
2: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত্য এবং ভিন্নমতের ওপর ভিত্তি করেই গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদের নিম্নকক্ষের 407টি অধিবেশনের কার্য বিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রামী নেতাদের ইতিহাস, ঐতিহ্য এবং লিপিবদ্ধ বিতর্কগুলি সংরক্ষণ করা সরকারের কর্তব্য।
1: বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর 2023 সালের মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। তিনি এর আগে 2013 থেকে 2018 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
2: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA কেন্দ্রীয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি স্নাতক স্তরে ভর্তির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট CUET UG 2026 পরীক্ষার নতুন তারিখ ও অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। সংশ্লিষ্ট পরীক্ষাগুলি চলতি মাসের 31 তারিখ এবং আগামী মাসের 6 এবং 7 তারিখে অনুষ্ঠিত হবে। আজ যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, ঈদুল আজহার কারণে সেটির তারিখ পরিবর্তন করা হয়েছিল। NTA জানিয়েছে, আগামী রবিবার 31 তারিখ যে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন তারা NTA-র অফিসিয়াল ওয়েবসাইট CUET.NTA.NIC.IN থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
1: উদীয়মান প্রযুক্তিগত ধারাগুলির জন্য শিক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করতে ভারত সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা পাঠ্যক্রমের ব্যাপক সংস্কার সাধনে শিল্পক্ষেত্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এই বিষয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে AI পাঠ্যক্রম টাস্কফোর্সের সঙ্গে একটি উচ্চস্তরের বৈঠক করেন। টাস্কফোর্সটি ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রচলিত ব্যাচেলর অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স এবং সংশ্লিষ্ট পাঠ্যক্রমগুলির উপর একটি সমীক্ষা পরিচালনা করেছে। শিল্প বিশেষজ্ঞ এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ ন্যাসকম অংশীদারিত্বে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছিল। সমীক্ষা ভারতীয় পাঠ্যক্রমে AI এর অন্তর্ভুক্তি প্রসারিত হওয়ার কথা বলা হলেও এতে উল্লেখযোগ্য ঘাটতি চিহ্নিত করা হয়েছে। শিক্ষণ পদ্ধতি, পরিকাঠামো এবং জেনারেটিভ AI, মেশিন লার্নিং অপারেশনস এবং মৌলিক মডেল তৈরির মতো ক্ষেত্রগুলিতে ব্যবহারিক অভিজ্ঞতার অভাবেই ঘাটতিগুলি দেখা যায়। টাস্কফোর্সের প্রধান লক্ষ্যগুলি হল প্রথম সেমিস্টার থেকেই বক্তৃতাভিত্তিক শিক্ষাদান থেকে সরে এসে বাস্তব শিল্পক্ষেত্রের ব্যবহারিক প্রয়োগের উপর ভিত্তি করে শিক্ষা প্রদান।
2: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200টি আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব আজ রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের

0: অর্থ দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ইটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্স পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়। পুরস্কার প্রাপক হিসেবে দেশের 15তম রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। শুনছে উপমহাদেশের খবর।

0: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু দিগার আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনার প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তার দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে যান। সকালে হাওড়া ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুরে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গোশালা ঘুরে দেখার পর গোপূজায় অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে রাধামাধব, নৃসিংহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন তিনি। মানুষের কল্যাণে এদিন পূজার্চনায় তিনি অংশ নিয়েছেন বলে পরে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী জানান।
2: আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবেরও দর্শন করেছি। জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা ইয়ে ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি। ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদ চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রীচৈতন্য দেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম।
0: যোগ ব্যায়ামের প্রসারে এবার দেশে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের থিম ইয়োগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় রাজ্যসহ দেশের বিভিন্ন যোগ বিশারদ এবং সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যে সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। উল্লেখ, অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি বিশিষ্ট যোগ ব্যায়াম বিশারদদের নিয়ে নবান্নে একটি বৈঠক করেছিলেন।
1: চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই ভক্তরা ঈদগাহ মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদ এবং শাহি ঈদগাহে প্রধান সমাবেশগুলি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নামাজে ইমামরা জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং ভ্রাতৃত্বের চেতনায় উৎসবটি উদযাপন করার জন্য আহ্বান জানান। দেশের অন্যান্য অংশ থেকেও ঈদের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েক দশক পর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। ত্রিপুরায় প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয় আগরতলার ঐতিহাসিক গেঁদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে, যেখানে শত শত ভক্ত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হন।
0: বাংলাদেশ আর চিরাচরিত ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। এই উৎসব উপলক্ষে দেশজুড়ে ইসলাম ধর্মাবলম্বী লক্ষ লক্ষ মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন এবং আত্মত্যাগের স্মারক হিসেবে পশুর কোরবানি করেছেন। ঈদের নামাজের জন্য ধর্মপ্রাণ মানুষ যেদিন ভোরবেলা থেকেই মসজিদ এবং ঈদগাহগুলিতে সমবেত হতে শুরু করেন। রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বাইতুল মোকারম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকে 5টি জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বরিষ্ঠ সামরিক এবং অসামরিক আধিকারিকদের সঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে যোগ দেন।
1: মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং শনিবার থেকে 5 দিনের সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই ভারত সফর করবেন তিনি। রাষ্ট্রপতি সফর সঙ্গী হিসেবে সেদেশের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, উচ্চ পর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরাও তার সঙ্গে থাকবেন। সেদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর অং লাইংয়ের এটি হবে ভারতে প্রথম সফর। রাষ্ট্রপতি লাইং আগামী 1 জুন নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন। এই সফরের অংশ হিসেবে তিনি বোধগয়া এবং মুম্বাই সফরও করবেন।
0: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের হারনাই জেলার সারগ অঞ্চলে স্থানীয় মানুষের উপর অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের এলোপাত

0: গুলিতে পাঁচজন প্রাণ হারিয়েছেন, আহত তিন। শেখ মুসা বাবা চকের কাছে সশস্ত্র হামলাকারীরা একটি অস্থায়ী চৌকি বসিয়ে পথচারীদের কম্পিউটার ভিত্তিক জাতীয় পরিচয়পত্র সিএনআইডি তল্লাশি করছিল। পুলিশ জানায় তল্লাশিতে কয়েকজন স্থানীয় বাসিন্দা বাধা দিলে সেখানে কথা কাটাকাটি এবং হাতাহাতি শুরু হয়। এরপরে অজ্ঞাত পরিচয়ে বন্দুকধারীরা ভিড়ের উপর গুলি চালায়। এর জন্য চারজন ঘটনাস্থলে মারা যান এবং গুরুতর আহত আরেকজনকে চিকিৎসার জন্য কোয়েটা নিয়ে যাওয়ার উদ্যোগ করা হলেও যাত্রাপথে তিনি মারা যান।
1: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে এইচএস প্রণয় আজ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ জাপানের রিকো গুনজিকে 21-9, 21-12 গেমে পরাজিত করেছেন। শেষ আটের পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আনসে ইয়াং এর মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুনলাভুদ ভিদিৎসার্ন পিঠের সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নেওয়ায় লক্ষ্য সেনও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি এরপর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছে। এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্বিক সাইরাজ জুটি মালয়েশিয়ার খাইজিং কাং এবং অ্যালান তাইয়ের মুখোমুখি হবেন। ভারতীয় মিক্সড ডাবলস জুটি ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্তো কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লোকি নিউয়ের কাছে 18-21, 21-16, 15-21 গেমে হেরে গেছেন এইচএস প্রণয়।
0: ক্রীড়া পরিচালনা এবং 2030 কমনওয়েলথ গেমসের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক জাতীয় ক্রীড়া ডিজিটাল ইকোসিস্টেমের অধীনে জাতীয় ক্রীড়া ফেডারেশন এনএসএফগুলিতে তথ্য প্রযুক্তি আইটি পরামর্শদাতাদের নিযুক্ত করবে। কেন্দ্রীয় যুব বিষয় এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেন, এই উদ্যোগের লক্ষ্য হল ফেডারেশন ভিত্তিক ডিজিটাল সিস্টেমগুলিকে সুসংহত করা এবং প্রতিযোগিতা, জাতীয় কোচিং ক্যাম্প, ক্রীড়াবিদদের অংশগ্রহণ, পরিচালনা প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধনে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 একটা জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রী।
1: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া লোকভবনে রাজ্যপালের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
0: জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।
1: যোগব্যায়ামের প্রসারে আগামী 21-এর জন্য আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি কলকাতায় অনুষ্ঠিত হবে।
0: মায়ানমারের প্রেসিডেন্ট উমি অংলাইং 5 দিনের সফরে ভারতে আসছেন। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

শৈলজা রঞ্জন মজুমদারের কথায়, নুকু যদি গান নিয়ে থাকত তাহলে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জায়গা হতো আমার আর এক ছাত্রী মোহরের সঙ্গে। কিন্তু নুকুর রাস্তা তো আগেই ঠিক হয়ে গেছে, তিনি হবেন বিখ্যাত নায়িকা অরুন্ধতী দেবী। তার জীবন ও সিনেমার গান নিয়ে আজকের হারানো দিনের গান। সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। তাহলে শুরুটা হোক তাঁরই কণ্ঠে।

গানের জন্যই অরুন্ধতী গুহঠাকুরতার শান্তিনিকেতনে আসা। বাবা ছিলেন না, কিন্তু মার প্রবল ইচ্ছে ছিল সে মেয়ে শান্তিনিকেতনে পড়বে, তাই বাড়ি ভাড়া করে থাকতেন। অসাধারণ গান গাইতেন অরুন্ধতী। ছোট্ট মেয়ের গান শুনে স্বয়ং রবীন্দ্রনাথও মুগ্ধ হয়েছিলেন। তাহলে বলি সেই কথা, তিনি এসেছিলেন ছোট্ট অরুন্ধতীর পরীক্ষা নিতে। দুটো গান শুনলেন, তারপরে স্তব্ধতা, তারপরে আরেকটি গানের অনুরোধ। কিন্তু সেই ছোট্ট মেয়েটি বলল সে মাত্র এই দুটো গানই জানে, দুপুরবেলা মাস্টার মশায়ের কাছ থেকে শিখেছে। কবিগুরু তো প্রথমে হতবাক, তারপরে খুশি হলেন যে মাত্র একটি বার শিখে এত নিখুঁত গান গাওয়া ভাবা যায় না। 1940-এ তার প্রথম অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়া, এবং সেই 16 বছরেই রবীন্দ্রসঙ্গীত শিল্পীর স্বীকৃতি পেলেন অরুন্ধতী। গল্প তো চলতেই থাকবে, তবে গানের কথা যখন এত বলছি, এখন আরেকটি গান শুনে নি, অরুন্ধতী অভিনীত আরেকটি ছবি মনোময়ী গার্লস স্কুল থেকে। এবারের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

1948-এর 31শে জানুয়ারি আকাশবাণীতে অনেক অতিথি আমন্ত্রিত, তার মধ্যে অরুন্ধতী দেবীও রয়েছেন। গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে বারবার তার চোখ ভিজে আসছে। তবে এ তো প্রথম নয়, যখন গান্ধীজি অনশনে বসেছিলেন তখনও ছুটে গেছিলেন তাকে গান শোনাতে। তার সঙ্গে যেন অরুন্ধতীর আত্মার যোগ। এত অসাধারণ গায়িকা হয়েও সব জায়গায় কিন্তু গান করতেন না, কারণ মনে করতেন গান তার একান্ত নিজের। আমাদের মনে বারবারই কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে তিনি কেন গায়িকা হলেন না। ওই যে, কারণ একটাই, রবীন্দ্রসঙ্গীত তাঁর আরাধনা। তা পরিবেশন করে তিনি কোনোভাবেই পারিশ্রমিক নিতে পারবেন না, কারণ পবিত্র এই সঙ্গীতকে তিনি কখনো পণ্য করতে পারবেন না। নায়িকা হয়েও তো তিনি আমাদের কম চমকে দেননি, সেই গল্পতে আসবো, এবার শুনবো। কিন্তু আবার ওই গান শুনে নি তার অভিনীত জন্মান্তর ছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এবার সিনেমার গল্প বলার পালা, মানে নায়িকা অরুন্ধতী কিভাবে হলেন। শুরুটা হয়েছিল মহাপ্রস্থানের পথে সিনেমা দিয়ে। তারও কিন্তু একটি গল্প আছে। নিউ থিয়েটার্সের ছবি এটি, পরিচালক কার্তিক চট্টোপাধ্যায়। তার ইচ্ছে নতুন এক জুটিকে নিয়ে, মানে নতুন নায়ক নায়িকাকে নিয়ে এই ছবিটি করার। কিছুতেই কাউকে পছন্দ হচ্ছে না। তারপর যখন পছন্দ হলো, তাও আবার এক জোড়া নয়, দু জোড়া নায়ক নায়িকা। তাই সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ উঠে এলো নতুন এক জুটি, বসন্ত অরুন্ধতী। ছবিও সুপারহিট। তারপর দেবকী কুমার বসুর পরিচালনায় নবজন্ম, যেখানে তার খুবই প্রশংসিত হয়েছিল তার চরিত্রটি। চলাচল, পঞ্চতপা, অসিত সেনের পরিচালনায়, মা, মমতা, বিচারক, আকাশ পাতাল, প্রভাত মুখোপাধ্যায়ের পরিচালনায়। তারপর আর ফিরে তাকাতে হয়নি। বাংলা ইন্ডাস্ট্রি পেল এক নতুন সুন্দরী অভিজাত নায়িকাকে। তখন তার বিয়েও হয়ে গেছে অবশ্য প্রভাত মুখোপাধ্যায়ের সঙ্গে। এই যে চলাচল ছবি বললাম অসিত সেনের, তারও কিন্তু একটি গল্প আছে, বলবো। তবে আরও একটি গান শুনে নি, বিচারক ছবি থেকে উৎপলা সেনের কণ্ঠে।

ওই যে যেতে যেতে বললাম, মানে গানের আগে বললাম, অসিত সেনের চলাচল ছবির একটি গল্প আছে বলবো আপনাদের। অসিতবাবু তো চলাচল চিত্রনাট্য লিখছেন, অবিনাশ চরিত্রে ঠিক হয়ে গেছে, অভিনয় করবেন নির্মল কুমার। চিত্রনাট্য নিয়েও বারবার কাটাছেঁড়া চলছে, কিন্তু নায়িকা পাচ্ছেন না। তখন নির্মল কুমার ময়দানে নামলেন। তিনি অরুন্ধতী দেবীকে বললেন যে পরিচালকের সঙ্গে গিয়ে কথা বলতে, সে খুব ভালো একটি ছবি করছে। অরুন্ধতীর বাড়িতেই চলল চিত্রনাট্য শোনা। যাওয়ার সময় অসিত সেনের হাতে একটি ছোট্ট খাম তুলে দিলেন অরুন্ধতী, বললেন বাড়ি গিয়ে খুলতে। খামে ছোট এক লাইনের একটি চিঠি, আমাকে যদি যোগ্য মনে করেন তবেই সরমার রোলটা আমায় দেবেন। লেখাটি স্বয়ং নায়িকার। তারপরে এই পরিচালক নায়িকা জুটি একটি নয়, পর পর দুটি ভালো সিনেমা করেছিলেন। অসিত সেন নিজেও অনেকবার বলেছেন, অরুন্ধতী ছাড়া আমি অসিত সেন হতে পারতাম না। তাহলে আমরা এবার গান শুনব চলাচল ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

আজ আমরা হারানো দিনের গানে গল্প বলছি এক বর্ণময় জীবনের, অরুন্ধতী দেবীর। অভিনয় জীবনে অরুন্ধতী দেবী তো প্রতিষ্ঠিত তখন, বুদ্ধিদীপ্ত, সম্ভ্রান্ত, সুন্দরী, ওমান অফ ক্লাস। কিন্তু ব্যক্তিগত জীবনে একেবারে একা। সম্পর্ক ভেঙেছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে। তখন তাঁর জীবনে এলেন তপন সিংহ। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে আলাপ দুজনের, তারপর আর কি। অরুন্ধতীর এক গানেই কুপোকাত তপন। এ কথা আমার নয়, তিনি নিজেই লিখেছেন, আমিও কাত হয়ে গেলাম। পরের ইতিহাসে শ্রীমতী অরুন্ধতী মুখার্জি হলেন শ্রীমতী অরুন্ধতী সিংহ। সে হলেন কি না তা তো আমরা জানব, তবে এবার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এমন একটি গান শোনাবো আপনাদের ইন্দ্রধনু ছবি থেকে, যে আপনারা অবাক হয়ে ভাববেন, আরে এ তো তপন সিংহের মনের কথা। শুনুন তাহলে।

গানের আগে যেতে যেতে বললাম অরুন্ধতী সিংহ হলেন অরুন্ধতী মুখার্জি। কার সঙ্গে? তপন সিংহের সঙ্গে বিয়ে করে। কিন্তু অরুন্ধতী সিংহ তো হলেন, কিন্তু পদবী তিনি ব্যবহার করলেন না, হয়ে গেলেন অরুন্ধতী দেবী। কিন্তু তার সেই পার্টনারের শিল্প ভাবনা তাকে শিল্প জগতে অনেক সাহায্য করেছে উন্নতি করতে। তার প্রথম নিদর্শন আমরা কোথায় পাই? কালামাটি ছবিতে। জীবন যুদ্ধে জর্জরিত এক নারী, সেই চরিত্র ফুটিয়ে তুললেন তিনি পর্দায় অসাধারণভাবে। কিন্তু দুঃখের বিষয় হল, এই ছবির প্রিন্ট আজ আর পাওয়া যায় না। তাই নিয়ে এই জুটিও অনেক দুঃখ প্রকাশ করেছেন। তবে তাদের হিট সিনেমার তালিকা কিন্তু মোটেই ছোট নয়, সেই সব তালিকায় আমরা যাব। কিন্তু এই ডুয়েটের কথা ভেবে আরেকটি ডুয়েট শুনে নি, শশীবাবুর সংসার ছবি থেকে মানবেন্দ্র ও আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

এক দিন জানবে নয় কি, তুমি আর আমি আছি ভয় কি, একদিন জানবে নয় কি, চাঁদ উঠবে ফুল ফুটবে মৌমাছি আর দূরে রয়ে কি, রয়ে কি, রয়ে কি, রয়ে কি।

আজ আমরা হারানো দিনের গানে কথা বলছি অরুন্ধতী দেবীকে নিয়ে, কিন্তু এখন সময় হয়ে গেছে আপনাদের জানিয়ে দেওয়ার আগামীকালের হারানো দিনের বিষয়। নদী শুধু জলধারা নয়, নদী আমাদের সময়, স্মৃতি আর অনুভূতির এক অন্তহীন প্রবাহ। বাংলা সাহিত্যে নদী বারবার ফিরে এসেছে। রবীন্দ্রনাথের কাব্যে জীবনানন্দের নিঃসঙ্গতায়, নজরুলের সুরে, লোকগানের মাটির গন্ধে, কখনো সে প্রেমের সাক্ষী, কখনো বিরহের ব্যথা, কখনো আবার জীবনের অদম্য গতির প্রতীক। এই নদীকে ঘিরে গল্প, গান আর জীবনবোধের এক অনন্য বয়ান নিয়ে সুর ও কথার মেলবন্ধনে নদীর চিরন্তন যাত্রা। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল ঠিক রাত 11টায় সঙ্গে থাকবেন অনন্যা গঙ্গোপাধ্যায়। তাহলে বন্ধুরা, আমি জানি আপনারা শোনেন, কিন্তু তাও মনে রাখবেন কালকে নদীর কথা। আবার ফিরি অরুন্ধতী দেবীর কথায়। তপন সিংহের সঙ্গে সংসার শুরু হলো, শুরু হলো সিনেমার যাত্রা কালামাটি সিনেমা থেকে। তারপরে ক্ষুধিত পাষাণ, ঝিন্দের বন্দি, যতুগৃহ। যতুগৃহ সিনেমাটিকে নিয়ে দুটি কথা বলতেই হবে। এটি তার এবং বলতে পারি উত্তম কুমারের জীবনে একটি মাইলস্টোন ছবি। মাধুরী চরিত্রটি তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন বা বলতে পারি প্রাণ দিয়েছেন, মনে হয় না আর কারোর পক্ষে সম্ভব হতো এত অসাধারণভাবে অভিনয় করা, ফুটিয়ে তোলা চরিত্রটি। তার যেমন চেহারায় ব্যক্তিত্ব ছিল, তেমনি স্বভাবেও ছিল সেই ব্যক্তিত্ব। যাই অফার পেতেন, সেই সব ছবি নিয়ে নিতেন এবং কাজ করতেন তা কিন্তু নয়। রীতিমতো পছন্দ করতেন, রীতিমতো বুঝতেন যে কোন ছবিতে অভিনয় করবেন, তাই প্রত্যেকবার পরিচালকের সঙ্গে চরিত্র নিয়ে, চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন। যে চরিত্র তার পক্ষে যথাযথ মনে হয়েছে সেই চরিত্রেই অভিনয় করেছেন, তারপরে সেই চরিত্র করে তুলেছেন আমাদের মনে, সেই চরিত্রকে আমাদের মনে একেবারে গেঁথে দিয়েছেন। এবারের গানটি শুনব তপন সিংহের পরিচালনায় অরুন্ধতীর অভিনীত একটি ছবি, যেই ছবির কথা বললাম, যতুগৃহ ছবি থেকে বন্দনা সিংহের কণ্ঠে।

একে আমরা এক অদ্ভুত সমাপতন বলতে পারি। কেন? কারণ যে মানুষটি রবীন্দ্রসঙ্গীতকে এত ভালোবাসতেন, কোনো না কোনোভাবে তার ছবিতে কিন্তু ঘুরে ফিরে সেই রবীন্দ্রসঙ্গীত এসেছে, অনেকবার এসেছে। এবং তিনিও যখন সঙ্গীত পরিচালনা করেছেন, সেই রবি ঠাকুরের হাত ছাড়তে পারেননি। সেই পরিচালনার কথাই এবার বলবো, সেই গল্পই শোনাই আপনাদের। এবং তার জীবন এর গল্প অসম্পূর্ণ থেকে যাবে যদি পরিচালক অরুন্ধতির কথা না বলি। কমার্শিয়াল নায়িকা তিনি, কিন্তু তাহলেও সবসময় অন্যরকমভাবে ভাবতেন, অন্যরকমভাবে অভিনয় করতেন এবং নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতেন। ঠিক একই জিনিস আমরা দেখি তার পরিচালনাতেও। তাই প্রথম ছবির জন্য যখন গল্প বাছলেন, একেবারে অন্যরকম। বিমল করের খড়কুটো গল্পের অবলম্বনে সিনেমা করলেন ছুটি। আর এই ছবির সঙ্গীত পরিচালনাও তিনি নিজেই করেছেন। এই ছবিতে তিনি নিয়ে এলেন একটি নতুন জুটি, মৃণাল ও নন্দিনী। এরপরে আরও চারটি ফিচার ফিল্ম করলেন, সেই গল্পে একে একে আসব। কিন্তু মন বলছে ওই যে ছুটি সিনেমার কথা বললাম, সেখানকার একটি বিখ্যাত গান শুনতেই হবে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

বলছি অরুন্ধতী দেবীর পরিচালনার কথা। ছুটি সিনেমা তো বাজিমাত করল গানে গল্পে, জাতীয় পুরস্কার, বিএজে অ্যাওয়ার্ড, সেরা পরিচালকের পুরস্কার, কি পেল না সেই ছবি। তারপরে তিনি করলেন মেঘ রৌদ্র, খুব একটি হিট না হলেও ছবিটি প্রশংসিত হয়েছিল। তারপর প্রদীপিশির বর্মিবাক্স, দীপার প্রেম। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এরপরে তিনি একটি টেলিফিল্ম করেন যেখানে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যেটি তার জীবনের প্রথম হিন্দি ছবি। ছবিটির নাম গোকুল। অরুন্ধতীর অসম্ভব পরিশ্রমের কথা পরবর্তীকালে অনেকবার বলেছেন সৌমিত্র নিজের আলাপচারিতায় বা কোনো ইন্টারভিউতে, এবং পরবর্তীকালে তাদের আরও আড্ডা মারার কথা ছিল যেদিন তিনি শেষ সৌমিত্র নাটক দেখতে গেছিলেন। তারপরে বলেছিলেন যে একসঙ্গে আরও আড্ডা দেবেন, ছবি করবেন, কিন্তু দুঃখের বিষয় তার হয়ে ওঠেনি। সেই আক্ষেপও বারবার উঠে এসেছে তার স্মৃতিচারণে। এরপর আমরা শুনব একটি নয় পরপর দুটি গান। প্রথম গানটি শুনব মেঘ রৌদ্র ছবি থেকে, যেটি অরুন্ধতীর পরিচালনা, এবং পরবর্তীতে শুনব অরুন্ধতী দেবীর অভিনীত ছবি হারমোনিয়াম থেকে আরেকটি গান।

0: আরে না না না, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
1: আরে না বাবা না।

0: বলেছিলে।
1: কে বলেছিল? কে?
0: ওই বামন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল ময়না।

পরপর শুনলেন দুটো গান। প্রথম গানটি শুনলেন মান্না দে ও সমবেত কণ্ঠে, তারপরের গানটিও শুনলেন মান্না দে ও বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। তার পরিচালনার কথা তো বললাম, এবার বলি আজ যে নায়িকার কথা আমরা বলছি, অরুন্ধতী দেবী। তিনি যেমন ক্লাসি তেমনই ভার্সেটাইল। তার প্রথম ছবির পর সাংবাদিক রবি বসু লিখেছিলেন নিউ থিয়েটার্সের

মহাপ্রস্থানের পথে ছবিটা নিয়ে তখন বাজারে ভীষণ হইচই। তার চেয়েও বেশি হইচই ওই ছবির নতুন নায়িকা অরুন্ধতী মুখার্জিকে নিয়ে। তারপর ক্ষুধিত পাষাণে তাঁর অভিনয় নিয়ে তপন সিংহ বলেছেন, ছবিতে ওর নীরবতার মধ্যেই লুকিয়ে রয়েছে অসংখ্য সংলাপ। ভগিনী নিবেদিতা ছবিতে তাঁর অভিনয় তাকে অভিনেত্রী হিসেবে জাতীয় স্তরের মর্যাদা দিয়েছে এবং তা খুবই প্রাসঙ্গিক। অভিনেত্রী হিসেবে তো বটেই, পরিচালক হিসেবে আগেই বললাম তার ঝুলিতে অনেক পুরস্কার, কারণ ছোটবেলা থেকে তিনি নিজেকে তৈরি করেছেন এমন একজন মানুষ হিসেবে যে নিজেকে সব থেকে ভালো চেনে এবং সব দিকে মেলে ধরতে পারে। আবারও গান শোনার পালা। যে গায়িকা নায়িকার কথা এতক্ষণ ধরে বলছি তার কণ্ঠেই এবারের গানটি শুনব, হারমোনিয়াম ছবি থেকে।

হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন অরুন্ধতীর আরেকজন ভক্ত। একদিন কথায় কথায় অরুন্ধতী হেমন্তকে বললেন, আমার যাওয়ার সময় যেন আপনার কণ্ঠ শুনতে পাই। আমার কণ্ঠে কোন গান শুনতে চান? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখুন, হেমন্ত মুখোপাধ্যায়

0: তাই অরুন্ধতী দেবীর শেষ যাত্রার আগে টেপ রেকর্ডারে এই গানটি চালিয়ে দেন তপন সিংহ, তার চিরকালের সঙ্গিনীকে হারানোর পর। সেই রবি ঠাকুরকে বুকে করে নিয়ে অন্য জগতে পাড়ি দিলেন এবং তার নামের মতোই অনন্য হয়ে থাকলেন সেই অভিনেত্রী অরুন্ধতী।
1: যখন

শুধু অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও তিনি অসাধারণ ছিলেন। জীবনে অনেক দুঃখ পেয়েছেন, মেয়েকে হারিয়েছেন অল্প বয়সে, তারপর অভিনয় থেকে দূরে চলে এসেছেন। গায়িকা, নায়িকা, পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, এক অঙ্গে এত রূপ, এত গুণের এক নারীর প্রস্থান নীরবে নিঃশব্দে। মন বলে আমি মনের কথা জানি না, তারায় তারায় উড়ে বেড়ায়, মাটিতে সে নামে না। মন বলে আমি মনের কথা জানি না, কিন্তু তিনি আমাদের মননে, আমাদের চেতনে সবসময় উজ্জ্বল এক নারী হয়ে থাকবেন। ওম্যান অফ ক্লাস, অরুন্ধতী দেবী। এখানেই শেষ করলাম তার জীবনের কথা, তার সিনেমার গান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আবার কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো দিন। আজ হারানো দিনের গানের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, শুনতে থাকবেন হারানো দিনের গান, জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। আমাদের মেল আইডি একটুখানি বদলে গেছে, আমাদের নতুন মেল আইডি akashbanimoitri23@gmail.com। মনে রাখবেন ভি বি নয়, কিন্তু আমাদের চিঠি পাঠাবেন, আমাদের মেল করবেন যে আমাদের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান কেমন লাগছে, তাহলেই আপনাদের

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 43 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:29 হয়ে 35 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটেইজ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিওর ঘড়িতে রাত এখন ঠিক 12টা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিওর ঘড়িতে রাত এখন ঠিক 12টা।